আজ শনিবার, 19শে বৈশাখ, 1948 শতাব্দ, 9ই মে, 2026 খ্রিস্টাব্দ, 25শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:03, সূর্যাস্ত হবে বিকেল 6:32। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 18 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: যেদিন আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, সেদিন নূতন অতিথিকে নিয়ে যে উৎসব হয়েছিল, সে আমাদের নিজের উৎসব নয়। অজ্ঞাত গোপনতার মধ্য থেকে আমাদের সদ্য আবির্ভাবকে যারা একটি পরম লাভ বলে মনে করেছিলেন, উৎসব তাঁদেরই। আনন্দলোক থেকে একটি আনন্দ উপহার পেয়ে তারা আত্মার আত্মীয়তার ক্ষেত্রকে বড় করে উপলব্ধি করেছিলেন, তাই তাঁদের উৎসব। জন্মোৎসবের ভিতরকার সার্থকতাটা কিসে? জগতে আমরা অনেক জিনিসকে চোখের দেখা করে দেখি, কানের শোনা করে শুনি, ব্যবহারের পাওয়া করে পাই, কিন্তু অতি অল্প জিনিসকেই আপন করে পাই। আপন করে পাওয়াতেই আমাদের আনন্দ, তাতেই আমরা আপনাকে বহু গুণ করে পাই। পৃথিবীতে অসংখ্য লোক, তারা আমাদের চারিদিকেই আছে, কিন্তু তাদের আমরা পাইনি, তারা আমাদের আপন নয়, তাই তাদের মধ্যে আমাদের আনন্দ নেই। তাই বলছিলুম, আপন করে পাওয়াই হচ্ছে একমাত্র লাভ, তার জন্যই মানুষের যত কিছু সাধনা। শিশু ঘরে জন্মগ্রহণ করবা মাত্রই তার মা বাপ এবং ঘরের লোক এক মুহূর্তেই আপনার লোককে পায়। পরিচয়ের আরম্ভকাল থেকেই সে যেন চিরন্তন। অল্পকাল পূর্বেই সে একেবারে কেউ ছিল না, না জানার অনাদি অন্ধকার থেকে বাহির হয়েই সে আপন করে জানার মধ্যে অতি অনায়াসেই প্রবেশ করলে। এজন্যে পরস্পরের মধ্যে কোনো সাধনার, কোনো দেখা সাক্ষাৎ আনাগোনার কোনো প্রয়োজন হয়নি। যেখানেই এই আপন করে পাওয়া আছে সেখানেই উৎসব। ঘর সাজিয়ে বাঁশি বাজিয়ে সেই পাওয়াটিকে মানুষ সুন্দর করে তুলে প্রকাশ করতে চায়। বিবাহেও পরকে যখন চিরদিনের মতো আপন করে পাওয়া যায়, তখনও এই সাজসজ্জা, এই গীতবাদ্য, তুমি আমার আপন, এই কথাটি মানুষ প্রতিদিনের সুরে বলতে পারে না, এতে সৌন্দর্যের সুর ঢেলে দিতে হয়। শিশুর প্রথম জন্মে যেদিন তার আত্মীয়রা আনন্দধ্বনিতে বলেছিল তোমাকে আমরা পেয়েছি, সেই দিনে ফিরে ফিরে বৎসরে বৎসরে তারা ওই একই কথা আওড়াতে চায় যে তোমাকে আমরা পেয়েছি, তোমাকে পাওয়ায় আমাদের সৌভাগ্য, তোমাকে পাওয়ায় আমাদের আনন্দ, কেননা তুমি যে আমাদের আপন, তোমাকে পাওয়াতে আমরা আপনাকে অধিক করে পেয়েছি। আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো, তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, আজ প্রভাতে সেই পাওয়ার আনন্দকেই যদি তোমাদের প্রকাশ করবার ইচ্ছা হয়ে থাকে, তাহলেই এই উৎসব সার্থক। তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, তবে যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে, তার মূল্য আছে। এই জীবনে মানুষের যে কেবল একবার জন্ম হয় তা বলতে পারি নে। বীজকে মরে অঙ্কুর হতে হয়, অঙ্কুরকে মরে গাছ হতে হয়, তেমনি মানুষকে বারবার মরে নূতন জীবনে প্রবেশ করতে হয়। মানুষের মধ্যে দ্বিজত্ব আছে, মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে, তেমনি আর এক দিক দিয়ে মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর এক জন্ম সকলকে নিয়ে। পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে তবে মানুষের জন্মের সমাপ্তি, তেমনি স্বার্থের আবরণ থেকে মুক্ত হয়ে মঙ্গলের মধ্যে উত্তীর্ণ হওয়া মনুষ্যত্বের সমাপ্তি। জঠরের মধ্যে ভ্রূণই হচ্ছে কেন্দ্রবর্তী, সমস্ত জঠর তাকেই ধারণ করে এবং পোষণ করে, কিন্তু পৃথিবীতে জন্মমাত্র তার সেই নিজের একমাত্র কেন্দ্রত্ব ঘুচে যায়। এখানে সে অনেকের অন্তর্বর্তী, স্বার্থলোকেও আমি হচ্ছি কেন্দ্র, অন্য সমস্ত তার পরিধি। মঙ্গল লোকে আমি কেন্দ্র নই, আমি সমগ্রের অন্তর্বর্তী। সুতরাং এই সমগ্রের প্রাণেই সেই আমির প্রাণ, সমগ্রের ভালো মন্দেই তার ভালো মন্দ।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি, প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস। শুনবেন কথিকা, জলাভূমিতে ফসল চাষ বলবেন আনন্দময় পুস্তে। 6:40 আপনার স্বাস্থ্য, ইমিউনোলজি ও কোষ চিকিৎসা বলবেন ডক্টর তুফানকান্তি দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় দেবদুলাল দে ও সুতপা চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক। 8:00 বিশেষ প্রভাতী অনুষ্ঠান উদযাপন, গ্রন্থনা ও ভাষ্যপাঠ সুচিস্মিতা গুপ্ত, গানে লোপামুদ্রা মিত্র ও মনোময় ভট্টাচার্য, সম্পাদনা জন্মেঞ্জয় বসু, প্রযোজনা সময়িতা দাস। 9:00 গানে গানে বাংলা ছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 9:30 গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনা অয়ন্তিকা ঘোষ, অতিথি পবিত্র সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান, রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় সৈকত গুপ্ত ও প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 12:00 বাংলার মুখ, পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:35 কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আধুনিক গান, 1:00 রম্যগীতি, 1:50 মহিলা মহল, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনা আনন্দিতা মল্লিক, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান, রবীন্দ্রনাথের গানের সাঁওতালি সংস্করণ বিষয়ে শিখা মান্ডির সাক্ষাৎকার, দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ বিষয়ে বিশ্বজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন শৌর্য চৌধুরী, 5:30 সাঁওতালি নাটক রচনা বাদল হেমব্রম, প্রযোজনা রাবণ বাস্কে, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি জয়ন্তী মুর্মু ও সহশিল্পী বৃন্দ, এরপরের সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি সাহিত্যে রবীন্দ্রনাথ বলবেন বাদল হেমব্রম, লোকগীতি লক্ষণ মান্ডি, বাবুদাস টুডু ও সহশিল্পী বৃন্দ, 6:40 কৃষক ও তার পরিবার, রবীন্দ্রজয়ন্তী বিষয়ক বিশেষ প্রতিবেদন, 7:00 কৃষি কথার আসর, কথিকা পেঁপে চাষ লাভজনক চাষ, কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:30 বিচিত্র সংবাদ, 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনা অর্ঘ্য সর্দার, 9:00 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 9:15 লোকগীতি শিল্পী লুপ্তা রায়, 9:30 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয় দ্বিতীয় পর্ব, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলন সন্তুর শিল্পী রাজকুমার মজুমদার, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন, 11:00 নজরুলগীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:00

পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 6:35 মিনিটে রামচরিত মানুষ 105তম পর্ব, 6:45 মিনিটে অতুল প্রসাদী গানের অনুষ্ঠান শিল্পী বাসন্তী বিদ্যাবিথি, 7:10 মিনিটে যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় দিবার্ঘ সাহা ও মনীষা চক্রবর্তী, 8:30 মিনিটে কীর্তন শিল্পী পলাশ সরকার, 8:45 মিনিটে লোকগীতি শিল্পী লুপ্তা রায়, 9:10 মিনিটে রসধারা রবীন্দ্র সঙ্গীত কা জাদু উপস্থাপনা চয়নিকা দত্ত, 10:15 মিনিটে আঞ্জুমান সাইদা সাদাফ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনায় চয়নিকা দত্ত, 12:20 মিনিটে পাশ্চাত্য অনুষ্ঠান সায়নী চট্টোপাধ্যায় উপস্থাপনায়, 1:10 মিনিটেও পাশ্চাত্য অনুষ্ঠান, 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা শিল্পী পণ্ডিত রূপক ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, 5:20 মিনিটে উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 6:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, 6:30 মিনিটেও পাশ্চাত্য সঙ্গীত, 7:10 মিনিটে কীর্তন শিল্পী পলাশ সরকার, 7:30 মিনিটে দর্পণ উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য, 8:00 ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 মিনিটে কাহা কাশা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, 9:16 মিনিটে স্পটলাইট, রাত 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রুভ উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ভারত লেবাননকে হারিয়ে AFC অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান

0: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরেই তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। নতুন সরকার গঠন নিয়ে অমিত শাহ বলেন,
1: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা ও অটোরিকশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারীর ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। পুডুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠিও উপরাজ্যপালের কাছে জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করেই জাতীয় নেতৃত্ব বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাঁদের দল ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তাঁর দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। AMMK নেতা টিটিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছেন এবং এডাপ্পাডি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা NIA এর হাতে থাকা মামলার বকেয়া 10-15টি শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, এক মাসের মধ্যে এই বিশেষ আদালত গঠন করতে হবে। সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির LPG সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থলীর কাজে যাতে উপভোক্তারা কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও LPG-র দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।
2: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো LPG সিলিন্ডার পৌঁছায়ে আর ইসকে আগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায় লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল LPG কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রবিবার নতুন দিল্লিতে দেশের তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা এবং সুসংহত বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এই বৈঠক। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 10ম প্রতিরক্ষা নীতি আলোচনা নতুন দিল্লিতে গতকাল শেষ হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন

যুগ্ম প্রতিরক্ষা সচিব অমিতাভ প্রসাদ এবং অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক প্রতিরক্ষা নীতি দপ্তরের মুখ্য সহায়ক সচিব বার্নার্ড ফিলিপ। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 এবং 15 মে ইসরায়েল ও লেবানন দুদেশের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য, যেখানে দুদেশের প্রধান উদ্বেগের বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 মে থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকটের সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হল যুদ্ধ বন্ধ করা, পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামুদ্রিক অবরোধ প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডিরাসে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। চীনে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত বিক্রম কুমার দুরাইস্বামী তার নথিপত্র সেদেশের বিদেশ মন্ত্রকে জমা দিয়েছেন। উপবিদেশমন্ত্রী ও বিদেশ দপ্তরের প্রোটোকল দপ্তরের অধিকর্তা হং লেই গতকাল তার নথি গ্রহণ করেন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকাল থেকেই কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ।

0: চলে।
1: এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, চলছে দিনভর নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়েছে। 25শে বৈশাখ উপলক্ষে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে। ত্রিপুরার রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র এবং আসামের বরাক উপত্যকায় সকাল থেকে শুরু হয়েছে কবি প্রণাম। বাংলাদেশে অবশ্য সেদেশের বাংলা ক্যালেন্ডার অনুসারে রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপিত হয়েছে গতকাল। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল জয়ের জন্য 143 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স 14 ওভার 2 বলে 2 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ফুটবলে ভারতে চীনের সুঝৌতে গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস রচনা করেছে। ভারতের হয়ে 7ম ও 85 মিনিটে প্রীতিকা বর্মন, 36 মিনিটে আলভা দেবী সেনজাম ও 72 মিনিটে জোয়া গোল করেন। শেষে বিশেষ খবর আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলাভূমিতে ফসল চাষ, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান।

0: বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে।
1: জলাভূমি বলতে তো আমরা জানি যে কোনো পরিত্যক্ত প্রচুর জলাভূমি আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে রয়েছে, তো সেগুলো সবসময় যে ব্যবহার হয় তা নয়, তবে সেগুলো আমাদের এরকম দৃষ্টিভঙ্গি থাকা উচিত, এই জলাভূমিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। জলাভূমি বলতে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা চাষের উপযোগী করে তোলা আমাদের কিন্তু একটা প্রধান দায়বদ্ধতা, কারণ সেখানে কিন্তু অনেক রকম জলজ ফসল চাষ হতে পারে। একটা কথা বলি যে জলজ ফসল অনেক ধরনের হয়, বিশেষ করে খাদ্য ফসল হিসাবে যেগুলোকে আমরা গ্রহণ করে থাকি, অধিক জলের ধান হয়, পানি ফল হয়, মাখানা, বর্তমানে তো মাখানার বাজার অত্যন্ত ভালো, আপনারা যে কোনো স্টল বা বড় বড় যে ডিপার্টমেন্টাল যে মলগুলো দেখা যায় এরকম ধরনের, সেখানে দেখবেন মাখানা খই এখন সকলেই চেনেন, সকলে তাদের খাদ্য তালিকায় সেটাকে স্থান করে নিয়েছে, কারণ মাখানার একটা বিশেষ গুরুত্ব আছে। এছাড়া মনে করুন জলকচু বা লতিকচু, এগুলো বেশ উল্লেখযোগ্য। আবার জলাভূমির জলজ খাদ্যও হয়, আবার সৌন্দর্য ফসলও হয়, পদ্ম, শাবলা, শালুক, রয়্যাল ওয়াটার লিটি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, এই শাবলা যে শালুকের যে ঢ্যাপটা হয়, আমরা তো কি করি অনেক সময় ফেলে দিই খাই বা তার থেকে খই করে খাই। রাজগিরা বলে একটা লাড্ডু দেখবেন মহারাষ্ট্রের নাগপুরে তারা তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে, ভাবুন সেটা কিন্তু একটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস, অর্থাৎ একটা জিনিস আমরা শাবলার দেখলাম একটা ঢ্যাপ মতন ফল হলো, তার ভিতর হাজার হাজার বীজ থাকে, সেই বীজটাকে তারা কিভাবে কাজে লাগিয়েছে। যাই হোক, এগুলো আমাদের দেশে রয়েছে, সেগুলোকে আমাদের ঠিক মতন ভাবে যদি আমরা পালন টালন করতে পারি তার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা লাভবান হতে পারি। এছাড়া সরাসরি এমন মনে করুন এমন কিছু ফসল রয়েছে যারা বাণিজ্যিক বা অর্থনৈতিক হিসাবে আমরা গ্রহণ করে থাকি, যেমন মাদুরকাঠি, হোগলা, বেত, শোলা। শোলার একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার, মনে করুন 2 মিটার ব্যাসের মনে করুন কোন এক শোলার আটি, তার দাম কত হতে পারে, 400-500-600 টাকা হতে পারে। সেইটাকে যখন একজন খুব কারিগর দ্বারা খুব সুন্দর তার হাতের কাজ দিয়ে মনে করুন একটা প্রতিমা তৈরি হচ্ছে, সেগুলো আজকাল বিদেশে যাচ্ছে, এখন আর মাটির প্রতিমা বিদেশে যায় না, এখন শোলার তৈরি প্রতিমা বিদেশে যাচ্ছে, তার ওজন কম, জায়গা কম লাগছে, সেটা লক্ষ লক্ষ টাকা দাম, তার মানে তার দামের কতখানি তার বর্ধিত মূল্যকরণ হয়ে গেল, এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস। শীতলপাটি হয়, এছাড়া মনে করুন আয়ুর্বেদিক বা জলজ বা ঔষধি অনেক রকম ফসল রয়েছে যেগুলো আমাদের দেশে তত গুরুত্ব না থাকলেও আমি দেখেছি বিদেশে কিন্তু তার যথেষ্ট ভালো গুরুত্ব আছে, তার থেকে ওষুধ তৈরি হচ্ছে, ঔষধি হিসাবে সেগুলো ব্যবহার হয়, কুলেখাড়া, থানকুনি, হেলেঞ্চা, শুষ্নী, ব্রাহ্মী, কলমি ইত্যাদি। সুতরাং এই প্রত্যেকটা ফসল কিন্তু আমাদের জলাভূমির ফসল হিসেবে আমরা ভাবতে পারি, এবং তার সঙ্গে অনেক সময় মাছ চাষও করা যায়, সুতরাং সেটার বাড়তি ইনকাম হিসাবে আমাদের পেতে পারি। সুতরাং সেই জলাভূমিকে আমাদের প্রতি যত্নবান হতে হবে, এবং সেই জলাভূমিকে কতটা আমরা কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত। আর একটা কথা বলে নিই, যে কোনো দ্রব্য তৈরি হওয়া আর তার থেকে সরাসরি বাজারে যাওয়া, আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে একটা কথা আছে না, আমি বাজারমুখ কেন হব, বাজারই বরং আমার কৃষিক্ষেত্রে চলে আসবে, অর্থাৎ আমার ব্যবসা বা চাষবাস এমন ধরনের হওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই কিন্তু আমার সেটা আমাকে বাজারমুখী হতে হবে না, বাজারই আমার কাছে চলে আসবে। এরকম মনে করুন আমরা জানি বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে আমি নিজে দেখেছি, এই কয়েকদিন আগে আমি সেখানে ভিজিট করেছিলাম, বিশেষ করে আমি দেখেছি সেখানে প্রায় 600-700 বিঘে মতন জলাজমি রয়েছে, এবং এতদিন পর্যন্ত সেটা হচ্ছে হাবড়ার মাকালতলা বলে একটা জায়গা, সেখানে প্রায় 500-600-700 বিঘে এরকম জলা জায়গা রয়েছে, কিন্তু কোনো রকম সেটা কিন্তু ব্যবহার হচ্ছে না। সুতরাং এই যে জায়গাগুলো, এটা কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত, সেই জায়গাগুলোকে যাতে আমরা সৎভাবে এই সমস্ত জলজ ফসলের মাধ্যমে কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদের প্রধান এবং একমাত্র ভূমিকা হওয়া উচিত। সেখানকার যারা কৃষক সম্প্রদায় রয়েছেন বা গ্রামীণ যে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে, সেটা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে সেটাকে যতটা সম্ভব তার সদ্ব্যবহার করা যায় বিভিন্ন ফসলের চাষের মাধ্যমে, সেটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত। যে কোনো মনে করুন নতুন কোনো ফসল চাষবাসের ক্ষেত্রে যদি কোনো আমাদের কৃষক ভাইরা কোনো রকম অসুবিধে বা কোনো তার প্রয়োগ পদ্ধতি বা চাষবাস সম্বন্ধে তাদের অসুবিধা হয়, নিঃসন্দেহে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমাদের কাছে প্রচুর গ্রন্থ আছে, বিভিন্ন লিফলেটস আছে, অনেক রকম তাদের মানে আমাদের কিগুলো পুস্তক আছে, বই আছে, যেগুলো কিন্তু আমরা তাদেরকে সর্বতোভাবে সাহায্য করতে পারি। তবে যে কোনো জিনিসকে সম্প্রসারণ করতে গেলে, সম্প্রসারণের মাধ্যম মানে হচ্ছে সেটা ICT বলে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তাদের যে শিক্ষণীয় বিষয় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সেটা কিন্তু উদ্বুদ্ধ করা, তখনই কিন্তু একজন কৃষক ভাই যদি একটা প্রকৃত শিক্ষা পেয়ে যায় সে কিন্তু 10 জনের মাধ্যমে সেটা ছড়িয়ে দিতে পারবে, এটাই কিন্তু আমাদের একটা মূল লক্ষ্য হওয়া উচিত। সুতরাং আমার আজকে মূল উদ্দেশ্য হচ্ছে জলাভূমি যা আমাদের রয়েছে সেটা

0: একে প্রকৃতপক্ষে ভালোভাবে ব্যবহার করা বিভিন্ন জলজ ফসলের মাধ্যমে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর একটা কথা বলি, আমরা বলছিলাম না বর্ধিত মূল্যকরণ দ্রব্য হিসাবে গণ্য করতে পারি, অর্থাৎ যেটার দাম হয়তো 10 টাকা হচ্ছে সেটাকে যখন আমরা এরকম কোন প্রসেসের মাধ্যমে এগিয়ে যাব এবং সেটা যদি প্যাকেটজাত করতে পারি, সেটা কিন্তু আরেকটু তার গুণগত মানও ভালো হবে এবং বাজারজাত হবে। আমরা যে জলজ ফসলের কথা এতক্ষণ ধরে বললাম, তার মধ্যে এমন কিছু ফসল রয়েছে যেগুলো ঔষধি জলজ ফসল হিসাবে আমরা গণ্য করছি, যেমন কুলেখাড়া, থানকুনি, হেলেঞ্চা। দেখবেন বাজারে যাবেন আপনি যে এক আটটি সামান্য একটা হেলেঞ্চা বা কুলেখাড়া, তার দাম কত? 5 টাকা 10 টাকা হিসাবে পাওয়া যাচ্ছে। সুতরাং এগুলো আমাদের যে পতিত জলাভূমি রয়েছে সেগুলো যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো যদি একটু যত্ন নিয়ে যদি চাষবাস করি, তার থেকে যে আমাদের কৃষক ভাই যে কোনো রকমভাবে মাসে প্রায় 5 থেকে 6 হাজার টাকা তার থেকে কিন্তু তার ইনকাম হয়ে যেতে পারে, এটুকু আমরা বলতেই পারি।
1: শুনলেন জলাভূমিতে ফসল চাষ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর আনন্দময় পুস্তে।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং হিমালয় সংলগ্ন সমস্ত জেলাগুলির বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিংবা ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত অঞ্চলে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ইমিউনোলজি ও সেল থেরাপি, বলছেন হেমাটোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দলুই।
2: আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব একটা আপডেটেড এতে দুটো ক্ষেত্র। প্রথমেই দেখা যায় যে ইমিউনোলজি কি না। ইমিউনোলজি হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধের ব্যবস্থার বিজ্ঞান। আমাদের শরীরে একটি জটিল কিন্তু সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যাকে আমরা ইমিউন সিস্টেম বলি। এই ইমিউন সিস্টেম ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সহ বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কিন্তু লড়াই করে আমাদেরকে কিন্তু সুস্থ রাখে। ইমিউন সিস্টেমের প্রধান উপাদানগুলি হল শ্বেত রক্তকণিকা, যেটা কিনা বলি আমরা হোয়াইট ব্লাড সেল, অ্যান্টিবডি, লিমনোড, অস্থিমজ্জা এবং স্প্লিন বা প্লীহা। এই প্রধান উপাদানগুলো কিন্তু আমাদের ইমিউনোলজি সিস্টেমের কিন্তু মেন উপাদান। যখন কোনো

0: জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তখন ইমিউন সিস্টেম তা শনাক্ত করে এবং ধ্বংস করার জন্য কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধ ক্ষমতার কারণেই কিন্তু আমরা অনেক রোগ থেকে কিন্তু সুরক্ষিত থাকি। তাহলে আমাদের এই যে ইমিউনোলজি, এর গুরুত্বটা কোথায়? না, ইমিউনোলজি আমাদের ভ্যাকসিন আবিষ্কারে সাহায্য করেছে। আপনারা শুনে থাকবেন বিভিন্ন টিকা বা ভ্যাকসিন আমরা দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? না, টিকার মাধ্যমেই শরীরে আগেই রোগের বিরুদ্ধে প্রস্তুত হয়ে যায়, প্রতিরোধ গড়ে তোলে, যাতে কিনা ওই রোগটি আমাদের শরীরে বাসা না বাঁধতে পারে। অনেক সময় আবার দেখা যায় যে আমাদের ইমিউন সিস্টেম যদি উল্টোপাল্টোভাবে কাজ করে তখন কিন্তু বিভিন্ন অসুখ হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এসএলই হতে পারে, লুপাস হতে পারে। এইগুলো কিন্তু আমাদের ইমিউনিটির প্রবলেমের জন্য কিন্তু হতে পারে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইমিউন ডিসরেগুলেশন। আবার কিন্তু এই ইমিউনিটি আমাদের কিন্তু থেরাপিতেও কাজে লাগে, তাকে আমরা বলি ইমিউন থেরাপি। এই ইমিউন থেরাপি কিন্তু বর্তমানে ক্যান্সার চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, যেখানে কিনা শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যান্সার সেলকে কিন্তু ধ্বংস করা যেতে পারে। তার প্রধান উদাহরণ হলো সেল থেরাপি। সেল থেরাপিটা কি? না, সেল থেরাপি হলো এমন একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে জীবিত কোষ ব্যবহার করে রোগের চিকিৎসা করা হয়। এতে রোগীর শরীরের কোষ সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরিবর্তন করা হয়, আরও উন্নত করা হয়, আবার শরীরে কিন্তু প্রয়োগ করা হয়, যাতে কিনা সুস্থ কোষ প্রতিস্থাপন আমরা করতে পারি এবং বিভিন্ন জীবাণুর এগেনস্টে যাতে আমরা কাজ করতে পারি। এই সেল থেরাপির যেটা মেন উদাহরণ হলো স্টেম সেল থেরাপি, আর দ্বিতীয়টি হলো কার টি সেল থেরাপি। স্টেম সেল থেরাপি বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন আমরা কিন্তু অনেকেই শুনেছি এই কথাটা। এখানে কি হয় না, স্টেম সেল এমন একটা কোষ যা বিভিন্ন ধরনের কোষে কিন্তু পরিণত হতে পারে, যার ফলে কি হয় না, আমরা বিভিন্ন ধরনের রক্তের রোগ, থ্যালাসেমিয়া, লিউকিমিয়া, বিভিন্ন ধরনের অসুখকে কিন্তু এই অস্থিমজ্জা প্রতিস্থাপন করে কিন্তু সম্পূর্ণ রকমভাবে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি। স্টেম সেল থেরাপি করেই কিন্তু আমরা বিভিন্ন অসুখ থেকে সারা জীবনের মতো কিন্তু নিষ্কৃতি পেতে পারি। আর দ্বিতীয়টি কি না, কার টি সেল থেরাপি। এই কার টি সেল থেরাপি কিন্তু আমাদের ক্যান্সারে কিন্তু ব্যবহৃত হয়। এতে কি হয় না, এটি কিন্তু ক্যান্সার চিকিৎসার একটা উন্নত ধরনের চিকিৎসা পদ্ধতি। এই কার টি সেল থেরাপিতে কি হয় না, আমাদের শরীরে টি লিম্ফোসাইট কিন্তু সংগ্রহ করে জেনেটিকভাবে পরিবর্তন করে একমাত্র ক্যান্সার কোষকেই কিন্তু শনাক্ত করে এবং ক্যান্সার কোষকেই কিন্তু ধ্বংস করে। তার ফলে কি হয়, এই জেনেটিক পরিবর্তনের মাধ্যমে আমাদের নিজের নিজের ক্যান্সার কিন্তু আমরা কিওর করতে পারি, তাকে আমাদের বিজ্ঞানের ভাষায় বলা হয় পার্সোনালাইজ থেরাপি। এই ইমিউনোলজি এবং স্টেম সেল থেরাপি ভবিষ্যতে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে। এই স্টেম সেল থেরাপি এবং কার টি সেল থেরাপির মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সারকে নির্মূল করতে পারি, আমরা স্থায়ী সমাধান বের করতে পারি। যে সমস্ত বংশগত অসুখগুলো আছে সেই রোগগুলোকে কিন্তু আমরা নিরাময় করতে পারি। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের যে সমস্ত অসুখ আছে, পার্কিনসনিজম, ডায়াবেটিস, এই সমস্ত অসুখকেও কিন্তু আমরা এই স্টেম সেল থেরাপির মাধ্যমে অদূর ভবিষ্যতে সারিয়ে তুলতে পারি। সুতরাং এই ইমিউনোথেরাপি বা ইমিউনোলজি, এটা কিন্তু একটা বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার। আমাদের ইমিউনোলজি শেখায় শরীর কিভাবে নিজেকে রক্ষা করে, আর সেল থেরাপি আমাদের দেখায় আমরা কিভাবে সেই প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে জটিল রোগের চিকিৎসা করতে পারি। বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে চলেছে, আর এই অগ্রযাত্রায় ইমিউনোলজি ও সেল থেরাপি একটি উজ্জ্বল দিগন্তের নাম।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ইমিউনোলজি ও সেল থেরাপি, বললেন হেমাটোলজিস্ট চিকিৎসক তুফান কান্তি দলুই।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: robotogure unar sure anandodan madhe.
1: Aaj 25 boishakh, aaj amader praner manush Rabindranath Thakurer janmodin. Rabindranath kobi, shilpi, natyokar Rabindranath, srishtishilotar shesh kotha Rabindranath, rishi Rabindranath. Tobu ek jaygay obikol amaderi moto sadharon tar chawa. Tinio cheyechen uttor purusher moddhe beche thakte. Manober majhe ami বাঁচিবারে চাই, ঘুরে ফিরে এসেছে সেই আকুতি। তবু মনে রেখো, ভেবেছেন যদি কিছুই না থাকে, থেকে যাবে তার গান, আনন্দ গান। গান তো থেকেইছে, নিজের অত্যাশ্চর্য চড়াই উতরাই হরিশ বিষাদের গোটা জীবনটা নিয়ে থেকে গেছেন রবি ঠাকুর নিজেই। যারা তাকে ঠাকুর বানিয়ে ফেলেছে তাদের ধুলা মন্দিরে নয়, যথার্থ রবীন্দ্রানুরাগীর মনের মণিকোঠায়। বাংলা সাহিত্য পত্রে পুষ্পে পল্লবিত হয়েছে আপন ছন্দে, কারুর সঙ্গে নেই তার কোনো প্রতিযোগিতা। অনুজদের প্রতি গভীর মমতায় বটবৃক্ষের ছায়া নিয়ে থেকে গেছেন শালপ্রাংশু কবি তার নিজস্ব উচ্চতায়। এই কলকাতা শহরেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বাংলা 1268 সনের এমনই এক 25 বৈশাখে জন্ম হয়েছিল এই চিরকালীন কিংবদন্তীর।

0: দেখুন, আমরা তো কথায় কথায় বলি না যে সেকাল একাল, এই জিনিসটার সেকাল একাল, অমুক জিনিসটার সেকাল একাল, কিন্তু রবীন্দ্র জন্মোৎসবের কথা যদি আমরা বলি যে তার সেকাল একাল, তাহলে সেই সেকাল বললে আপনি কোন কালকে ভাবেন? না, আপনার মনে একটা ছবি আছে, কিন্তু আমরা যদি মৈত্রেয়ী দেবীর কথা বলি, রবীন্দ্র স্নেহধন্যা মৈত্রেয়ী দেবী, তার কাছে সেকাল, সেকালে রবীন্দ্রনাথের যে জন্মোৎসব পালন হতো তা কেমন? আকাশবাণীর কাছে একান্ত সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন সে কথা, আসুন একটু শুনি। সেকালে রবীন্দ্র জন্মোৎসব মৈত্রী দেবীর চোখে।
1: রবীন্দ্র জন্মোৎসব অনেকদিন ধরে বাঙালির জীবনে বিশেষ স্থান নিয়েছে, এটা একটা বিশেষ।

মেয়েদের কথা খুব ভালোভাবে পড়েছি এবং শুনেছি। সে হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদে আর যে উৎসবটি হয়েছিল সে আমি চোখে দেখিনি, তবে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মশাইয়ের লেখাটা তারা সকলেই পড়েছেন, অতি অপূর্ব। এবং সেটা ঠিকই বোঝা যায় যে কী গভীরভাবে তখন শিক্ষিত বাঙালির মনকে রবীন্দ্রনাথ স্পর্শ করছিলেন। তারপরে তা আপনাদের মনে আছে 70 বছর বয়সে টাউন হলে রবীন্দ্র জয়ন্তী, সেটা খুব ধুমধাম সহকারে হয়েছিল। সেই উৎসবে প্রধান যারা হোতা ছিলেন সেই যজ্ঞের তারা হচ্ছেন কালিদাস নাগ আর অমল হোম। তা সেই সময় কদিন ধরে হয়েছিল আমার মনে নেই, রবীন্দ্রনাথ শুধু প্রথম দিন গিয়েছিলেন, তারপর আমি আর জানি জয়সাখায় বসে থাকতেন। আমি ওকে জয়সাখায় গিয়ে জিজ্ঞাসা করেছিল এত উৎসব হচ্ছে আপনি ওখানে যাবেন না কেন, উনি বলেন বসে বসে নিজের স্তুতি ব্যাখ্যা শুনব না। তা নিজেরা অনেক শুনেছেন, স্তুতি ব্যাখ্যা শুনবো পারতেন তা উনি জাননি। আরেকটি হয়েছিল জোড়াশাকর বিচিত্রা ভবন, খুব সাজানো ঘর ছিল একটা, সেখানে হয়েছিল যেটা শান্তিনিকেতনে সবাই করেছিল এবং উনি নিজে উপস্থিত ছিলেন। সেই উৎসবটা আমার খুব ভালো লেগেছিল, আমার মনে আছে সেই উৎসবে ওকে একটা তুলাদণ্ডে ওজন করা হয়েছিল, একধারে ওর বই আর একধারে উনি, সমান হয়েছিল কিনা সেটা আমি বলতে পারবো না, আমার মনে নিয়ে বয়সটা খুবই কম, মানে এটা

0: বিলাসী বলে একটা গান আছে, সেই গানটা রবীন্দ্রনাথ প্রায় করেছিলেন, স্বামীবাবু করেছিলেন, কি রাগিনী বাজালে মোহন মন মোহন রবীন্দ্র জন্মোৎসব।
1: ২০২৬ ৯ই মে একবার দেখে নেওয়া ইতিহাসের আলোতে আজকের দিন। সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের জন্ম ১৯০৯ সালের ৮ই মে, অর্থাৎ ১৩১৬ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ। কলকাতার এমনই একটি পরিবারে সুরের সঙ্গে যাদের দীর্ঘ যোগাযোগ। জ্ঞানপ্রকাশের দাদু ছিলেন দ্বারকানাথ ঘোষ, বিখ্যাত ডোয়ার্কিন হারমোনিয়ামের উদ্ভাবক। স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জ্ঞানপ্রকাশের খেলাধুলো ছিল অসীম উৎসাহ। ফুটবল, হকি, পোলো, বিলিয়ার্ড সবেতেই তার অনায়াস চলন। সেই সঙ্গে ছিল ছবি আঁকার চর্চা। গিরিজা শঙ্কর, মোহাম্মদ সাগির খান এবং মোহাম্মদ দবির খানের কাছে তালিম হল কণ্ঠসঙ্গীতের। তবলা শিখলেন ফারুকাবাদ ঘরানার উস্তাদ মাসিদ খান এবং পরে পাঞ্জাব ঘরানার উস্তাদ ফিরোজ খানের কাছে। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন সঙ্গীত বিভাগের প্রবাদ প্রতিম প্রযোজক হিসেবে। উচ্চাঙ্গ সঙ্গীত, লঘু সঙ্গীত, অর্কেস্ট্রা সঙ্গীতের সব ক্ষেত্রে তা ছিল স্বচ্ছন্দ বিচরণ। সুর দিয়েছেন বহু বাংলা ছায়াছবিতে। প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯৭৪ পেয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ এবং ১৯৮৪তে ভারত সরকারের দেওয়া সম্মান পদ্মভূষণ। আজ ২৫শে বৈশাখ জ্ঞানপ্রকাশ ঘোষের জন্মদিন।

আজকের দিন 9 মে গোপালকৃষ্ণ গোখলের জন্মদিন। গোপালকৃষ্ণ গোখলের জন্ম বর্তমান মুম্বাই শহরের কোলাপুরে এক হতদরিদ্র পরিবেশে। তার শৈশব এবং প্রথম যৌবন অতিবাহিত হয়। গোখলের মধ্যে তাই একটা সংগ্রামী মনোভাব ছিল প্রথম থেকেই, আর এই সংগ্রামী মনোভাবের জোরেই তার যাবতীয় প্রতিষ্ঠা এবং খ্যাতি। দীর্ঘ কর্মময় জীবনে তিনি বহু বিচিত্র কর্মের সঙ্গে যুক্ত ছিলেন নানা সময়ে। বোম্বাই প্রাদেশিক রাষ্ট্র পরিষদের সদস্য, ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়েল বি কমিশনের প্রধান সাক্ষ্যদান, বড়লাটের ব্যবস্থাপক সভার সদস্য প্রভৃতি নানাবিধ কর্মে তিনি উজ্জ্বল প্রতিভার পরিচয় দেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠা তাঁর অন্যতম কৃতিত্ব। বিশিষ্ট রাজনীতিক ও সুলেখক গোপালকৃষ্ণ গোখলের জন্ম হয় 1866 সালের 9 মে আজকের দিনে।

মুরগির জয়যাত্রা। 1953 সালের 29শে মে টেনজিং এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। এই দুঃসাহসিক অভিযানে তার সঙ্গী ছিলেন এডমন্ড হিলারি। এটাই ছিল বিশ্বের প্রথম সফল এভারেস্ট আরোহণ। মাত্র 9 বছর বয়সে তেনজিং ভাগ্যের অন্বেষণে এসে উপস্থিত হয়েছিলেন শৈল শহর দার্জিলিংয়ে। বহু সংগ্রাম, বহু পরিশ্রম শেষে তেনজিং অভিযানের পথে এগিয়ে যান। জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে তেনজিং তাঁর অভিযান শেষ করেন। বিশ্ববরেণ্য অভিযাত্রী তেনজিং নোরগে প্রয়াত হন 1986 সালের আজকের দিনে, অর্থাৎ 9 মে।

তেনজিং নোরগের প্রয়াণ দিবস আজ। দুঃসাহসিক অভিযান এবং তেনজিং নোরগে নামটি যেন পরস্পরের পরিপূরক। পৃথিবীর সর্বোচ্চ গিরিশৃঙ্গ এভারেস্ট আবিষ্কার করে বাংলার এক কৃতি সন্তান রাধানাথ শিকদার অভিযানের দরজা খুলে দিয়েছিলেন। তারই সূত্র ধরে তেনজিং

তেনজিং নোরগে প্রসঙ্গে আমরা এই যে শৈল শহরের কথা শুনলাম, এই শৈল শহরের কথার সূত্রে আমার মনে পড়ছে একটি চিঠির কথা, যে চিঠিতে এমনই শৈল শহরের প্রসঙ্গ, রবীন্দ্র জন্মোৎসব প্রসঙ্গ, তার উল্লেখ একটু শোনাই আপনাদের। ছায়াতুরু রবীন্দ্রনাথ প্রসঙ্গে লিখেছেন সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে। ধ্রুবপদ প্রাত্যহিকী, প্যাচপ্যাচে গরমে ঘামে ঘামাচিতে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন স্বয়ং রবীন্দ্রনাথ যদি ছায়াতরু মেলে বলেন এসো আমার ঘরে, সেই সময় ওই ডাককে উপেক্ষা করা সত্যিই কঠিন। বছর কয়েক আগে দিনটা ছিল 25শে বৈশাখ, সকাল ঠিক 7টা। বিশাল এক হলঘর, তার বিশাল স্টেজ, একপাশে অর্গানে বাজছে সুন্দর সুর। তখন বিভিন্ন স্কুলের বাহারি ড্রেস পরা, সুটেড বুটেড হয়ে, গায়ে লাল ব্লেজার টাই পরে একসঙ্গে প্রায় 500 ছেলে মেয়ে গেয়ে উঠল হে নূতন দেখা দিক আরবার। শুনে আমাদের শরীরে শিশির করে এক অদ্ভুত শান্তি এবং সুখানুভূতির স্রোত বয়ে গেল। হ্যাঁ, কয়েক বছর আগের ঠিক ওই নিদাগ বেলায় আমরা কয়েকজন পৌঁছে গিয়েছিলাম রবীন্দ্র স্মৃতিধন্য মংপুর রবীন্দ্র ভবনের ছায়াতরুতলে। এরপর পাহাড়ি ছোট ছোট মেয়েরা পরীর পোশাকে নেচে নেচে গাইল এসো এসো হে বৈশাখ, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। সত্যি সত্যি ওই সময় অগ্নি স্নানে শুচি হয়ে শান্তি ও সৌহার্দ্যর এক নতুন ছায়াতরুতলে প্রবেশ করেছিলাম আমরা। বিশেষ করে যেসব কচি কাঁচারা ওই দিন নাচল গাইল, তারা কেউ কিন্তু বাঙালি নয়, এমনকি তাদের মাতৃভাষাও বাংলা নয়। অথচ মংপু আর রবীন্দ্রনাথ যেন এক অবিচ্ছেদ্য দোতনা, তার আকাশে বাতাসে ফুলে ফলে ভিতরে বাহিরে অন্তরের অন্তঃস্থলে শুধু রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ। আর দিনটা যদি 25শে বৈশাখ হয় তবে তো কথাই নেই। এরপর মৈত্রেয়ী দেবীর বাড়ি অর্থাৎ রবীন্দ্র মিউজিয়াম, কুইনাইন ফ্যাক্টরি, সিনকোনা এবং ইপিকক প্ল্যান্টেশন সব জায়গায় তখন প্রকৃতি ও রবীন্দ্রনাথ মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা সোচ্চারে শান্তি পারাবত উড়িয়ে রবীন্দ্র ছায়াতরুতলে ওদের সঙ্গে গলা মিলিয়ে বললাম আমি তোমাদেরই লোক। লিখেছেন সঞ্জীব রাহা কৃষ্ণনগর নদিয়া থেকে।

0: এই যে পাহাড়ের কথা, দার্জিলিংয়ের কথা, শৈল শহরের কথা এবং সঞ্জীব রাহার চিঠিতে এই যে মংপুর কথা, এখান থেকে মৈত্রী দেবীর কথন শোনাতে ইচ্ছে করছে আপনাদের। রবীন্দ্রনাথ তখন মংপুতে, আসুন শুনি কি বলছেন মৈত্রী দেবী।
1: সেই জন্মোৎসবের সময় আমরা কি করব ভাবছি, যে আমাদের কাছে 25শে বৈশাখ, আমাদের এই যে সমস্ত কুলি মজুর পাহাড়িয়া আছে, এদের নিয়ে করুন আপনি। তো সেটাই আমরা করলাম। আর সকালবেলা ওখানে লামা দু একজন ছিলেন, আমরা তো তখন ইংরেজ রাজত্ব ছিলাম, খুব কঠোর নিয়ম ছিল ইংরেজদের, ইংরেজরা ওখানে ছিল, তাদের নিয়ম ছিল যে মজুররা কখনো অফিসারদের বাড়িতে ঢুকতে পারবে না, সেটা ভয়ানক অপরাধ, যদি কেউ সেটা করতে চায় সেও দোষী হবে এবং সেই দোষে আমি বারবার অপরাধী হতাম। প্রথমে সকালবেলা এসেছিলেন একজন বৌদ্ধ লামা, তিনি একটু বৌদ্ধ শাস্ত্র থেকে পাঠ করলেন তিব্বতী ভাষায়, সেইটার বিষয়ে উনি একটা খুব সুন্দর লিখেছিলেন। তারপরে 3টে কবিতা লিখেছিলেন, তার মধ্যে উনি লিখছেন জীবনের 80 বর্ষে প্রবেশেনু যাবে, কাজে সেটা 80 বর্ষ আরম্ভ হলো আর কি। জন্মোৎসবের দিনই আমাদের কাছে টেলিগ্রাম এলো দুপুরবেলা, সুরেন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন। ওর খুব নিকটের ভ্রাতুষ্পুত্র, যাকে খুব ভালোবাসতেন, তা কাজে আমরা তখন বুঝলাম না কি করা যায়। অমিতবাবু বললেন, অমিতবাবু তোমার সেক্রেটারি ছিলেন, আমাদের চেয়ে বয়সেও বড়, কাজে ওর কথা সব শুনে শুনে করছিলাম। তা আমি বললাম যে তাহলে কী করা যায়, উনি বললেন আজকে আমরা খবর দেব না, কারণ এত আয়োজন সব নষ্ট হয়ে যাবে, অন্তত মনের ভিতরে নষ্ট হবে, কাজে আজকে আমরা খবর দেব না।
2: যখন রবন আমি মর্তকায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় চৈত্রের শালবন, হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে পুচ্ছ নাচায়, যত পাখি গায় ওরা মোর নাম ধরে মহিনা মনে নাহি ডাকে, মনে নাহি করে বসে নিরালায়। হ্যাঁ, আমরা শুনলাম মৈত্রী দেবীর কথা, মাননীয় আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়, ভারতবর্ষ মানে এক ভালোবাসা, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির, সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা শুনব দেশবন্দনা।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ওই যে শুরুতেই বলেছিলাম, সেকাল আর একাল, আমরা যারা একালে জন্মেছি, আমরা না, রবীন্দ্রনাথকে তো প্রত্যক্ষ করিনি, তার প্রত্যক্ষ সান্নিধ্য পাইনি, কিন্তু প্রত্যক্ষ সান্নিধ্য যারা পেয়েছেন, তারা যা বলে গেছেন, আমরা কেমন মন্ত্রমুগ্ধ হয়ে শুনি সেসব কথা। তেমনি রবীন্দ্রনাথকে খুব কাছ থেকে দেখেছেন, খুব স্বাভাবিকভাবেই কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তার ইন্দিরা দেবী। আসুন এবারে তার কথনে আমরা শুনি রবীন্দ্রনাথের কথা।
2: তার সঙ্গে প্রকৃতপক্ষে সজ্ঞানে আমাদের ভাই বোনের প্রথম পরিচয় হয় বিলাত প্রবাসে। সেখানে আমরা মায়ের সঙ্গে অনুমান 1877 খ্রিস্টাব্দে গিয়ে পৌঁছই। পরে বাবা ও রবি কাকা 1878 খ্রিস্টাব্দে আসেন। বিলেতে গিয়ে আমাদের সঙ্গে সেই যে তাঁর ভাব হয়ে গিয়েছিল, এটা শেষ জীবন পর্যন্ত অটুট ছিল। ছেলেদের মন ভোলাবার জন্যে তার একটি উপায় ছিল, নানা রকম মজা করে গান গাওয়া। যেমন আজ মোরানা বানা বলে গানটি মধ্য লয়ে আরম্ভ করে দ্রুত হতে দ্রুততর লয়ে গিয়ে যেতেন। যখন তোমার সানা হামাহালা মালাকারে রামাকে রামাকে ঝোলে গাইতেন, তখন শেষকালে তাঁর ঠোঁট দুটি যেন কেবল কাঁপত আর আমরা হেসে কুটি কুটি হত। তাঁর সেই প্রথম বিলাত প্রবাসের সময় থেকেই বিলিতি সঙ্গীতের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁর সুরেলা জোরালো, তার সবথেকে চড়া গলা, যাকে ওদেশে বলে টেনার, শুনে ওরা মুগ্ধ হতো। সে বয়সে অবশ্য সম্পূর্ণ রসগ্রহণ করবার ক্ষমতা আমার ছিল না। একটি গান খুব মজা করে টেনে টেনে গাইতেন, সে হলো ডার্লিং ইউ আর গ্রোয়িং ওল্ড। রবি কাকার অনেক বিলিতি গানের সঙ্গে আমি পিয়ানো বাজিয়েছি। একটি গান রোমান ক্যাথলিকদের বিখ্যাত স্তব আভে মারিয়া, রবি কাকা পিয়ানো ও বেহালার যুগল সঙ্গতে গাইতেন, সেটি আমার খুব ভালো লাগতো। এছাড়া বেন জনসনের বিখ্যাত গান ড্রিঙ্ক টু মি অনলি উইথ দাইন আইজ ভেঙে লিখেছিলেন কতবারও ভেবেছিল।

এবারে আমার হাতে একটি চিঠি, লিখেছেন মিঠু মণ্ডল, খড়গপুর ৬, পশ্চিম মেদিনীপুর থেকে। ছায়াতরু রবীন্দ্রনাথ প্রসঙ্গে আপনার লেখা। বন্ধু প্রাত্যহিকী, যিনি আমাদের প্রতিটি মুহূর্তকে আলোয় ভরিয়ে রেখেছেন, আমার সাধ্য কি তার বিশালতা সম্পর্কে কিছু লেখার? তিনি তো শুধু আমার একার নন, তিনি আমাদের সকলের। তিনি বাঙালির সংস্কৃতি, চিন্তা ও মননের চিরকালীন অভিভাবক। আমাদের রক্তে, মজ্জায়, অন্তরে, হৃদয় সিংহাসনে তিনি সদা সর্বদা বিরাজমান। সঞ্চয়িতা হাতে নিয়ে যখন তার কবিতায় কণ্ঠ মেলাই, মনে হয় যেন পাশে বসে আছে আমার সেই কাছের মানুষ, কবিতার ভাবার্থ বুঝিয়ে দিচ্ছেন। জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি পর্যায়ে রবীন্দ্রনাথ তার অফুরন্ত ভাণ্ডার নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক তেমনি কোনো শ্রদ্ধা ও স্মরণে তার সঙ্গীত, নৃত্য এবং সাহিত্যই তো আমাদের ভরসা। তাকে ভালোবাসে না এমন বাঙালি বোধ হয় একজনও নেই। সদা সচেতন তিনি, সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতির বিষয়ে বলেছেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। কিংবা চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। আবার তিনিই দেখিয়েছেন এগিয়ে চলার দিশা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। সামনে বিপদ এলে আপোষে পিছিয়ে যাওয়া নয়, বরং নিজের প্রতি বিশ্বাস রেখে সাহস দিয়েছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তিনি তার লেখা, কবিতা, গান, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত ছায়া আর শীতলতা দান করে চলেছেন আমাদের তাপিত অন্তরে। প্রণতি জানাই তোমায় ছায়াতরু রবীন্দ্রনাথ। অনন্ত শুভেচ্ছায়, মিঠু মণ্ডল, খড়গপুর ৬, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: সংকটের দিনে আমরা উত্তরণের পথ আজও তো এই একই রকমভাবে খুঁজে বেড়াই তার লেখায়, তার গানে, তার সুরে, তার কবিতায়, তার ভাবনায়। এই যে এক থেকে অনেকের মধ্যে ছড়িয়ে যাওয়া, সীমা থেকে অসীমের মধ্যে নিজেকে মিলিয়ে দিতে পারার এই যে প্রয়াস, তা তো আমরা কবির মধ্যে যেমন দেখেছি, তেমন করে আর কজন আমাদের দেখাতে পারলেন। এই ব্যাপ্তির কথাই আমরা শুনব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছ থেকে।
1: রবীন্দ্রনাথের কথা যখনই ভাবি তখনই আমার ছেলেবেলায় দেখা একটি বাড়ির কথা মনে পড়ে যায়। আমার বয়স তখন কতই বা হবে, মেরে কেটে বছর পাঁচেক। সবাই মিলে সেবারে পুরী যাওয়া হয়েছিল। সেখানে চক্রতীর্থ এলাকার যে একতলা বাড়িতে আমরা ছিলুম, তার খুব কাছেই ছিল একটি প্রাচীন বিশাল অট্টালিকা। একদিন

0: আজ বাড়িতে গিয়ে ঢুকি, আর ঢুকি একেবারে থ মেরে যাই। একটা বাড়ির মধ্যে যে এত এত ঘর থাকতে পারে, কিংবা এত এত বারান্দা, আর সামনে পিছনে এত এত সিঁড়ি, এ আমার কল্পনায় ছিল না। বাড়িটার মধ্যে ঘুরে বেড়াতে যে একটুও ভয় ভয় করছিল না তা নয়, কিন্তু একটা কিছু মোহ যে সেখানে ছিল সেটা স্বীকার করব। তা নইলে আর ওই ধস্ত পরিত্যক্ত রাজবাড়িটি অমন করে আমাকে টানবে কেন? এর পরে প্রায় রোজই ওই বাড়িতে গিয়ে ঢুকেছি, আর ভরদুপুরে ভূতগ্রস্তের মতন ঘুরে বেরিয়েছি তার ঘর থেকে ঘরে, বারান্দা থেকে বারান্দায়। ঘর, বারান্দা আর সিঁড়িগুলোকে গুণে শেষ করব, এই ছিল আমার খেলা। কিন্তু কিছুতেই যেন গুণে সব শেষ করে উঠতে পারতুম না। যখনই মনে হতো শেষ করেছি, তখনই হঠাৎ আবিষ্কার করতুম যে এমন কোনো ঘর কিংবা বারান্দা কিংবা সিঁড়ি তখনও রয়ে গেছে যা এর আগে আমার চোখে পড়েনি। রবীন্দ্রনাথের কথা ভাবতে গেলেই যে সেই বিশাল রাজবাড়ির কথা আমার মনে পড়ে যায়, সেটা আসলে এই জন্যে। যেমন সেই রাজবাড়ি, তেমন রবীন্দ্রনাথেরও সবখানি আমি বুঝে উঠতে পারিনি। কখনো যে পারব এমন ভরসাও আর করি না। আমাদের সংস্কৃতির ক্ষেত্রে নিতান্ত এইটুকুর মধ্যেই তো তার পরিচয়ের পরিধি শেষ হয়ে যাচ্ছে না যে তিনি একজন মস্ত বড় সাহিত্য স্রষ্টা। আবার সাহিত্যের ক্ষেত্রেও তার পরিচয় তো এই মাত্র নয় যে তিনি একজন মস্ত মাপের কবি। আসলে আমাদের জীবনকে যদি একটি বৃক্ষের সঙ্গে তুলনা করি, তো দেখতে পাব সেই বৃক্ষে এমন শাখা একটিও নেই যাতে তার স্পর্শ ঘটেনি, আর সেই স্পর্শ যাতে অজস্র ফুল ফোটায়নি। সব মিলিয়ে আমার ভাবনায় রবীন্দ্রনাথ আসলে বিশাল একটা আইডিয়া, যার সঙ্গে কোনো তুলনা টানতে হলে বিশাল ওই রাজবাড়ির তুলনায় আমি টানব। তফাৎ শুধু একটাই, মস্ত তফাৎ, সেই বাড়িটাতে কেউ থাকে না। কেননা এককালে ছিল হয়তো, কিন্তু এখন আর সেটা থাকার যোগ্য নয়। সেক্ষেত্রে রবীন্দ্র আইডিয়ার যে বাড়ি, ঝুলকালি আর ধুলো ময়লা এখনো কিন্তু তাকে ছুঁতে পারেনি। সেই বাড়ির মধ্যেই আছি আমরা, এবং আরো অনেককাল নিশ্চয়ই থেকে যেতে পারব।
1: বড় ইচ্ছে করছে যে শাউলি মিত্র, তিনি তার অনুভবে কেমন করে এঁকেছেন রবীন্দ্রনাথকে একটু শুনি।
2: রবীন্দ্রনাথ পড়তে গিয়ে এক এক বয়সে এক এক রকম অনুভব হতো, যেন নতুন করে জানা, নতুন করে বোঝা, নতুন করে ছবি দেখতে পাওয়া, নতুন নতুন, যাই পড়ি যখনই পড়ি। সেই আশ্চর্য হয়ে যাওয়া আমার আজও কাটল না। হঠাৎ গাইতে গিয়ে বহুদিনের জানা বহুশ্রুত গানের নতুন মানে আলোর মতন ফুটে ওঠে। নাকি জীবনে তো অনেক বেদনা সইতে হয়েছে, আর সব ছেড়ে দিলেও চোখের সামনে কত লোকের মৃত্যু সইতে হয়েছে, তারপরও তিনি স্থিত দিয়ে হয়ে কাজ করেছেন। আর শুধুই কি আত্মীয় বিয়োগ, কত কুৎসিত নিন্দা সইতে হয়েছে তাঁকে। সত্যি বলতে কি, তার নামে কুৎসা করতে, তাকে তুচ্ছ করতে আমরা তো আজও ছাড়ি না। তবু তিনি জীবনকে ভালোবেসেছেন, বলেছেন শীতের রোদের আলো ওই যে সবুজ পাতায় পড়ে, আর অল্প হাওয়ায় তিতির করে তা কাঁপে, এত শোকে, এত

0: অপমানেও জীবনের প্রতি ভালোবাসা তাঁর তিলমাত্র কমেনি।
1: ছায়াতরু রবীন্দ্রনাথের কথা আরো আরো অনেক সময় ধরে বলতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে, কিন্তু ঘড়ি বলছে এখন আমাদের সময় আবহাওয়ার পূর্বাভাসের।
2: আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস কম। সবথেকে কম তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবথেকে বেশি এবং কম ছিল 91% এবং 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার।
1: প্রাত্যহিকই আজ এ পর্যন্তই, সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
2: আমি দেবদুলাল দে।
1: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরই তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এরাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গ বিজেপির সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
1: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक्ष्य को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তার নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা এবং অটোরিক্সায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারী ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকার নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকে

0: সমর্থনের উপর নির্ভরশীল টিভিকে। যদিও ফিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তাঁর দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলেছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গাস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। তিন ক্যারিবীয়দের সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী পনেরোই মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশের বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে।
1: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়ে আর ইসকে আগেনস্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায় লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার কি সেল হুই।
0: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকেই বৈধতা দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

0: চলে।
1: এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন এবং বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা সহ উপস্থিত সকলেই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। ফুটবলে ভারত চীনে সুধাউতেই গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য 143 রানে লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাইটরা মাত্র 14 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। আইপিএল আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর এখনকার মতো শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করতে চলেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজু সাজু রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে তারা বদ্ধপরিকর। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে। আজ 25শে বৈশাখ, নতুন সরকারের শপথের আবহেই নানা অনুষ্ঠানে দিনটি উদযাপিত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রথম বিজেপি সরকার আজ আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করবে। নবনির্বাচিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এজন্য মহানগরীতে এখন সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ব্রিগেডে প্রবেশের জন্য মোট 20টি গেট করা হয়েছে। মঞ্চ সহ গোটা ব্রিগেডেই বাংলার সংস্কৃতির কথায় মাথায় রেখে তৈরি করা হয়েছে। 3টি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটিতে বসবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা। পাশের মঞ্চে রাজ্যপালে বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হবে। অন্য মঞ্চে থাকবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া সভাস্থলে বিশেষ আমন্ত্রিত 1000 জনেরও বসার ব্যবস্থা করা হচ্ছে। একটি প্রতিবেদন
3: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিনরাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। শপথের আগে প্রস্তুতি চলাকালীন তিনি বারবার ব্রিগেড পরিদর্শন করেন। ব্রিগেডকে ভাগ করা হয়েছে 35টি সেক্টরে। এগুলির দায়িত্বে থাকছেন 35 জন ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার। 2টি বা 3টি সেক্টর নিয়ে তৈরি হয়েছে 1টি করে ব্লক। সেই ব্লকের দায়িত্বে রয়েছেন 1জন করে আইপিএস আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে ব্রিগেড। এছাড়া ব্রিগেড সংলগ্ন এলাকাতেও মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী। আগেই জানানো হয়েছে, বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে গতকাল শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিক্রমে

0: পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই বৈঠকে পৌরোহিত্য করেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি, সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে, এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি।
1: मैं भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा, न राजनीति का अपराधीकरण होगा। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा।
0: এদিকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আর্জিকর ও সন্দেশকারীর ঘটনার তদন্তে পৃথক কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি।
2: যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহ চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটার জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয় ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।
0: বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলেও শ্রী অধিকারী আশ্বাস দেন। দলের জন্য নিবেদিত প্রত্যেক বিজেপি কর্মীকে তিনি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন। এরপর শ্রী অধিকারী লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানান। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণের জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাজিরোনা এভিনিউ, কুইন্সওয়ে ইত্যাদি। এছাড়া ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে অত্যাবশ্যক পরিষেবা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকাতেও পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস দলবিরোধী মন্তব্যের দায়ে 5 নেতাকে শোকজ করেছে। এরা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে ডেরেক ওব্রায়েন গতকাল এই 5 জনকে শোকজের নোটিশ দেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় ও তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের মধ্যেই শুরু হয় সমালোচনা। 5 নেতাই পরাজয়ের জন্য শীর্ষ নেতৃত্বকে দায়ী করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ 25শে বৈশাখ। নতুন সরকার শপথের আবহেই রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকেই নানান সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানান অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলেই ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর পাঁচটায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে কবি প্রণামের সূচনা হয়েছে। এরপর রবীন্দ্র ভবনে থাকছে কবিকণ্ঠে গান ও আবৃত্তি। জন্ম উৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল নটায় মাধবী বিতানে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এছাড়া জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বহু শিল্পী ও রবীন্দ্র প্রেমী মানুষ। প্রদেশ কংগ্রেস বামফ্রন্টের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। কবি প্রণাম উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ।
1: রবীন্দ্রনাথের সাধনা ছিল আনন্দের সাধনা। তিনি মনে করতেন আমাদের দারিদ্র্যের কারণ অনেকটাই আমাদের নিরানন্দ জীবনচর্যার।

মধ্যে নেহাতি দিনগত পাপক্ষয়ে চাষের প্রসঙ্গে এসেও তিনি বলেছেন, আমরা চাষ করি আনন্দে, চাষ না করলে না খেয়ে মরতে হবে, শুধু এই ভয়ে চাষ করে সে কখনোই পুরো ফসল পায় না, আনন্দকেও সঙ্গী করে নিতে হয়। যা কিছু সুন্দর তাকেই তিনি মেলাতে চেয়েছেন জীবনের সঙ্গে।

0: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3.2 ডিগ্রি কম। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মজয়ন্তী উপলক্ষে আকাশবাণী কলকাতার সঙ্গীত বিভাগের বিশেষ রূপকানুষ্ঠান উদযাপন।

রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক পঁচিশে বৈশাখ। এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরণীর পরে, আতাম্র আম্রের বনে ক্ষণে ক্ষণে সাড়া দিয়ে, তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে, মধ্যদিনে অকস্মাত শুষ্ক পত্রে তাড়া দিয়ে, কখনো বা আপনারে ছাড়া দিয়ে, কাল বৈশাখীর মত্ত মেঘে বন্ধহীন বেগে, হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ।

0: পঁচিশে বৈশাখ, কবির জন্মদিন। জন্মদিন আসে বারে বারে, মনে করাবারে এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। আজ আমাদের রবীন্দ্র জন্মদিবস উদযাপন, গানে কথায় কবিতায়। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন দুজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আছেন লোপা মুদ্রা মিত্র ও মনোময় ভট্টাচার্য। আপনাদের স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে।
1: আমিও খুব খুশি এরম একটা অনুষ্ঠানে আসার জন্য, এমন একটা দিনে।
0: একদমই তাই, সেই জন্মদিন, যে জন্মদিন মনে করায় যে প্রতিটি জন্মদিনই নতুন, প্রতিটা সকালই নতুন। তো সেই যে জন্মদিন কবি বলছেন, যে কথাটা একটু আগেই বললাম, আজকে সেই জন্মদিন। একেবারে জন্মদিনের গান দিয়েই তুমি শুরু করলে, হে নূতন। কবির শেষ জন্মদিন 1941-এ যেটা শান্তিনিকেতনে উদযাপন করা হয়েছিল, সেই উপলক্ষে কবির এই গানটি রচনা। নিজের জন্মদিনের জন্য গান তো উনি প্রথমটায় লিখতে রাজি ছিলেন না, তারপরে অনেক অনুরোধের পর যখন লিখলেন, তার পঁচিশে বৈশাখ কবিতার কিছুটা অংশ নিয়ে একটু অদল বদল করে, হে নূতন দেখা দিক আরবার, ওই যে অংশটি সেটাকে একটু এদিক ওদিক করে নিয়ে সুর যোজনা করলেন এবং সেটি গাওয়া হলো। তো আজকের এই সকালটায় একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেল তোমার সেই জন্মদিনের গান দিয়ে। আচ্ছা, এই যে পঁচিশে বৈশাখ উদযাপন, দেখো বহু বছর তো হলো আমরা পঁচিশে বৈশাখ কবির জন্মদিন পালন করে আসছি, ছোটবেলা থেকে আমরাও করেছি, তুমিও করেছো, এখনও করে আসছো। তো এখনো কি এই দিন সকালবেলাটায় একটু অন্যরকম লাগে, এই দিনটাকে আর পাঁচটা দিনের থেকে অন্যরকম?
1: একদমই, ঠিক যেরকম আমাদের বাঙালির যেরকম নানান রকম পুজোর দিনে যে ফিলিংটা হয়, রবীন্দ্রনাথের জন্মদিনেও কিন্তু একদম সেই ফিলিং। পঁচিশে বৈশাখ যদি আমরা না গান গাই, পঁচিশে বৈশাখ যদি পালন না করি, মনে হয় যে জীবনের একটা কিছু বোধহয় এদিক ওদিক হয়ে গেল, আর
0: একটা কিছু অসম্পূর্ণ
1: থেকে গেল বছরের একটা দিন, এবং এটা একটা বিশেষ দিন, এটা একদম মনের মাঝখানে একদম আপন করার মতো একটা দিন।

0: মধ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে শান্তিনিকেতনে ছাত্রদের উদ্দেশ্যে বলেছিলেন, জন্মদিনে বিশেষভাবে নিজের জীবনের প্রতি দৃষ্টি করবার কথা অনেকদিন আমার মনে জাগেনি। কত পঁচিশে বৈশাখ চলে গিয়েছে, তারা অন্য তারিখের চেয়ে নিজেকে কিছুমাত্র বড় করে আমার কাছে প্রকাশ করেনি। বস্তুত নিজের জন্মদিন বৎসরের অন্য 364 দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয়। যদি অন্যের কাছে তার মূল্য থাকে, তবেই তার মূল্য।
1: আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেজমাত্র ভাব, আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাজ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে।
0: শুনছিলাম কবির সেই মায়াময় কণ্ঠ। দেখো, আমার কিরকম মনে হয়, পঁচিশে বৈশাখ শুধু কবির জন্মদিন নয়, এটা যেন আমার মনে হয় এটা যেন আমাদেরও জন্মদিন। এই দিনটা যেন আমরাও একটু নতুনভাবে নিজেদের জীবনটাকে দেখি, কবির কথা সুর কানে নিয়ে নিজেদের জীবনটা নিয়ে একটু অন্যভাবে ভাবি।
2: আমার মনে
0: হয় এটাই তো নতুন জন্ম, তাই না?
2: একদমই, মানে কবির আমাদের, আমরা খুব ভাগ্যবান যে কবি বাংলায় লিখেছেন। এবং সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথের যে কোনো একটা গান, যে কোনো কবিতা, বা এই যে হেনুতন, এই গান থেকেই কিন্তু নতুনভাবে বাঁচা যায়। এই যে সারা পৃথিবীতে এত ডিপ্রেশন, এত খারাপ লাগা, এত ক্ষোভ, এত মনোমালিন্য, এত কু চিন্তা, আমার মনে হয় রবীন্দ্রনাথ আমাদের সব কিছুর থেকে উত্তরণ করে দিতে পারেন, যদি রবীন্দ্রনাথকে আমরা পড়ি, একটু ভাবি। আর সেই দিক থেকে এই দিনটা পালন করা মানে একটা নতুন কিছু ভাবে, আবার মানুষ অন্তত কিছু গান শুনছেন, কিছু কবিতা বলছেন,
0: আবার নতুন করে ভাবছেন,
2: নতুন করে ভাবছেন,
0: তাদের মনের মধ্যে নতুন কিছু ভাবনার উন্মেষ হচ্ছে, জাগরণ হচ্ছে। সত্যি তাই। আচ্ছা, এবার পরের গানে যাব।

রবীন্দ্রনাথের কাছে কবিতা তার আজন্মকালের প্রেয়সী। বলেছেন, কবিতা আমার বহুকালের প্রেয়সী, আর গান, গান তার ধ্যানের ধন।

0: মনোময় ভট্টাচার্যের গাওয়া গান শুনলাম। মনোময়, যে গানটি দিয়ে তুমি শুরু করলে, তুমি নব নব রূপে এসো প্রাণে, আমার শুনতে শুনতে মনে হচ্ছিল তুমি যেন কবির উদ্দেশ্যেই বলছো। সত্যি তো তিনি শুধু যে প্রতি জন্মদিনে তাই নয়, প্রতিদিনে যেন, প্রতি ক্ষণে যেন নব নব রূপে দেখা দেন, আমাদের সামনে আসেন।
1: আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান মানে শুধু এই গানটার ক্ষেত্রে নয়, আমরা যদি প্রত্যেক দিনই একই গান গাই, সেই গানটাতেই কিন্তু কবি গুরুকে আমি নব নব রূপেই পাই।
0: ঠিক তাই।
1: তার কারণ হচ্ছে যে তার গানের লেখা, তার সুর, আর তিনি যে গায়কিটা তৈরিও করে গেছিলেন, সেটাতে কিন্তু আমার মনে হয় যে নিজেকে প্রত্যেকদিন ভাঙা যায়। হ্যাঁ, সেই যে ভাঙা যায়, সেই ভাঙা শব্দটা বললাম এই কারণে, এই জন্যই তাকে, নিজেকে যতটা আমি ভাঙতে পারবো ততটাই তাকে আমি নতুন রূপে পাবো। সেই হিসেবে নব নব রূপে এসো প্রাণে, এটা আমি তাকেই আমি উদ্দেশ্য করে গানটা গাইলাম আর কি।
0: ঠিক তাই। তুমি বলছো যখন গাই তখন যেন তাকে বারে বারে নতুন করে পাই, আর আমরা যারা শুনি আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই একই ব্যাপার। বা যখন গানগুলোকে কবিতার মতো গীতবিধানের পাতা উল্টে উল্টে পড়ি, তখনও যেন প্রতি মুহূর্তেই একটা ভেতরে ভাঙা গড়া খেলা চলতে থাকে, একটা নতুন কিছু পাওয়া। আচ্ছা লোপা, যে কথাটা একটু আগে তুমি বলছিলে না, তার রচনার মধ্যে একটা জীবনের উদযাপনের কথা ঘুরে ফিরে, এই যে আকাশ ভরা সূর্য তারা, এই যে রৌদ্র ছায়ার খেলা, সব কিছুর সঙ্গে যে কবির একটা অন্তরে যোগ, বিশ্ব প্রাণের সঙ্গে তার প্রাণ, এবং সেই যোগটা কেমন আনন্দের যোগ। দেখো ছিন্নপত্রে একটা জায়গায় আমার এত ভালো লাগছিল পড়তে, লিখছেন, বুঝতে পারি যেমন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জ্বলতে জ্বলতে ঘুরতে ঘুরতে চিরকাল ধরে তৈরি হয়ে উঠছে, আমার ভিতরেও তেমনি অনাদিকাল ধরে একটা সৃজন চলছে। আমি আছি, আমি চলছি, আমি হয়ে উঠছি, এইটাকেই একটা বিরাট ব্যাপার বলে বুঝতে পারি। অনন্ত জগৎ প্রাণের সঙ্গে আমার এই যে চিরকালের নিগূঢ় সম্বন্ধ, সেই সম্বন্ধেরই প্রত্যক্ষ ভাষা এই সমস্ত বর্ণ গন্ধ গীত। জগতের সঙ্গে সরল সহজ সম্বন্ধের মধ্যে অনায়াসে দাঁড়িয়ে যেন বলতে পারি আমি ধন্য, এই যে বিশ্ব প্রাণের সঙ্গে তার প্রাণ মিলে যাচ্ছে। তার যে মৃত্যু ভাবনা, মৃত্যু চেতনা, তার মধ্যেও তো দেখো প্রাণের উদযাপন, তাই না?
2: একদম। আমি তো বারবার এই কথাটা বলছি, আবারও বলবো, যে প্রত্যেকটা মানুষ যদি রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথের সব কিছু পড়ার দরকার নেই, এই ছিন্নপত্র যেমন আপনি বললেন, শুধু গীতবিতানটা পড়লেই মানে একটা মানুষ কিন্তু স্পিরিচুয়ালি ভীষণভাবে, আধ্যাত্মিকভাবে সে অদ্ভুত একটা শক্তি পাবে, তার আর কোনো কিছুর প্রয়োজন নেই যদি সে রবীন্দ্রনাথকে শুধু মন দিয়ে পড়াশুনো করে।
0: এবং ওই যে একটা মানে সব কিছুর মধ্যেই যে প্রাণ জেগে উঠছে, মৃত্যুতে কোনো কিছু ফুরিয়ে যাচ্ছে না, শেষ হচ্ছে না। 22শে শ্রাবণেও তো বৃক্ষরোপণের মধ্যে দিয়ে তো পুরোপুরি নতুন জীবনের উদ্বোধন, নতুন জীবনকে বন্দনা করা, জীবনের জয়গান। এই ব্যাপারটা যেটা বলছো, একটা অন্য শক্তি, একটা পরম শান্তির কাছে আমাদের পৌঁছে,
2: শান্তি এবং প্রকৃতি যে আমাদের শেষ কথা, সমস্ত শক্তি যে প্রকৃতির মধ্যেই রয়েছে, একদম সেইটা কিন্তু বারবার বলেছেন রবীন্দ্রনাথ, আর আমরা আজকের মানুষরা সেটাকেই আমরা খেয়াল রাখি না।
0: তাহলে সেই বিশ্ব প্রাণের সঙ্গে নিজেদের প্রাণকে মিলিয়ে নেবার একটা গান।

0: আচ্ছা মনুময়, যে কথাটা আমি একটু আগে লোপাকেও জিজ্ঞেস করছিলাম, 25শে বৈশাখের সকালটা কি একটু আলাদা মনে হয় আর 5টা দিনের থেকে?
1: হ্যাঁ, 25শে বৈশাখের সকাল তো একদম মানে একদম শুরু হয় ভোর 6টা থেকে গান দিয়ে আর কি।
0: হুম হুম
1: তার কারণ আমাকে বিভিন্ন জায়গায় গান গাইতে হয় এবং সেই জায়গায় এক একটা জায়গায় গিয়ে এক এক রকম গান, এক এক রকম শ্রোতা এবং এক এক রকমভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানানো, এটা হয় হচ্ছে আমাদের 25শে বৈশাখের দিন।
0: একটা জিনিস তো আমরা দেখেছি তার রচনায়, তার লেখায়, তার গানের মধ্যে, যে কবি প্রকৃতির সঙ্গে মিশে থাকতেই ভালোবাসতেন। সেটা তো তার এই যে শান্তিনিকেতনের যে ব্রহ্মবিদ্যালয় তার করা, সেখানেও এই একই কনসেপ্ট, যে প্রকৃতির মাঝে লীন হয়ে যাওয়া। আমি ছিন্নপত্র থেকে একটু আগে পড়ছিলাম, সেখানেও আমরা সেই একই কথা তার লেখার মধ্যে, যে বিশ্ব প্রকৃতির সঙ্গে তার প্রাণের যোগ, এবং সেই যোগটা একেবারে অন্তরের যোগ, প্রকৃতির সঙ্গে তার একটা অন্তরের টান। তো প্রকৃতি পর্যায়ের একটা গান হতে
1: হ্যাঁ,
0: পারে।
1: আমি নিশ্চয়ই শোনাবো। আমার মনে হয় যে কবিগুরু তো অনেক সময় গ্রামে গঞ্জে ওনার ছোটবেলায় কেটেছে, তো সেখান থেকে ওনার হত প্রকৃতির প্রতি এতটা ভালোবাসা, প্রকৃতি এবং প্রেম। ওনার গানে কিন্তু প্রকৃতি প্রেম একসঙ্গে মিলেমিশে একাকার। হ্যাঁ, এবং
0: আমরা প্রেম পর্যায়ের গান তো একটু আগেই
1: একটু
0: শুনলাম।
1: শোনালাম। তো এই প্রকৃতি পর্যায়ের মধ্যে আমার কেন মনে হয় ব্যক্তিগতভাবে যে কবিগুরু বর্ষার গানকে বেশি পছন্দ, মানে বর্ষাকে বেশি পছন্দ করতেন এই ঋতুকে।
0: খুব
1: তাহলে
0: প্রিয়
1: বর্ষার,
0: ঋতু
1: হ্যাঁ,
0: তার।
1: প্রিয় ঋতু, এবং অসংখ্য সুন্দর সুন্দর গান বর্ষার উনি রচনা করেছিলেন, শুরু করেছিলেন, এক একটা এক এক রকম ফ্লেভারের আর কি। তা আমি আপাতত এই গানটা শোনাচ্ছি।
0: বেশ।

0: এই আজকের দিনটা খুব স্পেশাল ডে, তো তো সেই দিনে আমরা সব জায়গায় অনেক জায়গায় দেখি যে সকালে প্রভাত ফেরি বেরোচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে গাইতে সবাই যাচ্ছে। এটা যে কি অদ্ভুত একটা, আমার আমার তো খুব শিহরণ জাগে যে মানুষটা কবে চলে গেছেন আর মানুষটা কবে এই সকল গানগুলো লিখে গেছেন, কিন্তু আজও তাকে ঘিরে আমরা এত
1: একদম
0: সেলিব্রেট করি আর কি।
1: ঠিক, একদমই তাই। পরের গানে যাবো।

0: শেষ সপ্তকের 25শে বৈশাখ কবিতায় রবীন্দ্রনাথ নিজেই লিখলেন, 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে। সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁথছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। আজ কবির জন্মদিনের সকালে আমরাও গাঁথতে বসেছি নানা রবীন্দ্রনাথের একখানা মালা। যে রবীন্দ্রনাথ একাই অনেকজন, তিনি আবার বহু জনতার মাঝে অপূর্ব একা।
1: তবু মনে রেখো

যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো ও সব।

দেখো এতদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো যদি

সব মনে রেখো যদি জল।

এতদিন যদি বাধা পড়ে কাজে আরবে

0: কবিকণ্ঠে গান শুনলাম। রবি প্রদক্ষিণ পথে জন্মদিবসের আবর্তন হয়ে আসে সমাপন। কবির 70তম জন্মদিনে কবির এই কবিতায় বাজছে বিদায়ের সুর। আবার 77তম জন্মদিনে কালিম্পংয়ে বসে লিখলেন যে কবিতাটি, জন্মোৎসবে এই যে আসন পাতা, হেথা আমি যাত্রী শুধু, অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে, নূতন অরুণ লিখা যবে দিবে যাত্রা ইঙ্গিত। শেষের গানে চলে এলাম, কোন গান মনোময়?
1: আমার শেষ গানটা আসলে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আমি আমার বাবার কাছে শিখেছি।
0: আচ্ছা,
1: বাবা সুবীন্দ্রনাথের কাছে শিখতেন, তো বাবার কাছে বিভিন্ন পর্যায়ের গান শিখেছিলাম। তো এই গানটা খুব ভালো লাগে, যেহেতু এটা একটা ধ্রুপদাঙ্গের গান, তো জয়তব বিচিত্রানন্দ আমি শোনাবো। এই গান দিয়ে কবিকে আমি আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাবো। এবং আমার মনে হয় যে এই গানটাও যখনই গাই তখন মনে হয় সবসময় কিছু না কিছু নতুন পাই এই গানটার মধ্যে, আর গানটা গেয়ে এত আনন্দ হয়। তো এই গানটা দিয়ে শেষ করো।
0: বেশ বেশ।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা সঙ্গীত বিভাগের বিশেষ রূপকানুষ্ঠান উদযাপন, গ্রন্থনা ও ভাষ্যপাঠ সুচিস্মিতা গুপ্ত, গানে লোপামুদ্রা মিত্র ও মনোময় ভট্টাচার্য, যন্ত্রানুসঙ্গীতে পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, শমিক ঘোষ, আকাশ রায়, অনুপম দত্ত, সমৃদ্ধি মুখোপাধ্যায়, অতনু গঙ্গোপাধ্যায়, অনিন্দিত চট্টোপাধ্যায়, মৃণাল কান্তি দাস। সম্পাদনা জন্মেঞ্জয় বসু, প্রযোজনা সময়িতা দাস।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গা

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: ওল্লফাদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

জানিয়ে দিই আজকের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা বেজে পঁচিশ মিনিটে জেলার চিঠি। কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। নটা বেজে তিরিশ মিনিটে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। সকাল দশটায় গানের ভেলা, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ। সকাল এগারোটায় যুববাণীর অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনা সৈকত গুপ্ত এবং প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। বেলা ১২টায় বাংলার মুখ, পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব। শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান, ছবি অসমাপ্ত।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্বে আজ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কয়েকটি ছবির গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: তার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। আসছেন বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে। লেবাননকে হারিয়ে ভারত এফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। একটি প্রতিবেদন।
1: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
2: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व तो है कि हर नई सोनार बांग्ला के लक को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व तो है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: तमिलनाडु टीवी प्रधान सी जोसेफ विजय नेतृत्व सरकार गठन ने धोआसा और घनीभूत हो। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি পাল্টে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অন্যদিকে এআইএডিএমকে শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। এএমকে নেতা টিভি দিনাকরন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। তিনি এড়াপ্পাড়ি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটি দ্বারোদ্ঘাটন করেন। তিন ক্যারিবীয় দেশ সফরের

অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য এবং ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারত ও ক্যারিবীয় দেশগুলির মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করাই বিদেশমন্ত্রীর এই সফরের লক্ষ্য। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের মূল লক্ষ্য। আগামী 15 মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। বুধবার বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে চিলির বিদেশমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আয়োজিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন এই সময়ের মধ্যে দুই দেশের সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এই সবথেকে বড় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে বর্তমানে উচ্চ পর্যায়ের আলোচনা চলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকে বৈধতা দেবে। ইরান স্পষ্ট জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র পথ হল যুদ্ধ বন্ধ করা। এদিকে দুদেশের সামরিক বাহিনী একে অপরের উপর আক্রমণের দাবি করেছে। ইরানের দাবি আমেরিকার সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দরের কাছে একটি ইরানি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে মার্কিন সামরিক বাহিনী বলেছে হরমুজ প্রণালীতে তাদের নৌবাহিনীর ওপর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশমন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে। একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি বৈঠকের মূল লক্ষ্য বলেও তারা জানিয়েছে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এবং রথীন্দ্র মঞ্চে সকাল থেকে কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবি ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্যদিকে জনগণমন সঙ্গীত জাতীয় ঐক্য সংহতে আত্মমর্যাদার ভাবধারাকেই প্রতিফলিত করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। আবহাওয়া বিভাগ IMD পরবর্তী দুই দিনের জন্য কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ সহ দেশের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। IPL ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। ISL ফুটবলে মোহনবাগান আজ FC গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার

জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। লেবাননকে হারিয়ে ভারত এফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন। খবর এখনকার মতো শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা জেলার চিঠি। কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এরাজ্যের ক্ষমতার পালাবদল করেছে ভারতীয় জনতা পার্টি। 15 বছরের তৃণমূলের শাসনের অবসান হয়েছে। কোচবিহার জেলার 9টি বিধানসভার মধ্যে 8টিতেই জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি, 1টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। 2021 সালে বিজেপি লাভ করেছিল 7টি আসনে আর তৃণমূল কংগ্রেস 2টি আসনে জয়লাভ করে। কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দধিরাম রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পরেশচন্দ্র অধিকারীকে 29,584 ভোটে পরাজিত করেছেন। মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সাবলু বর্মনকে 57,090 ভোটে পরাজিত করেছেন। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকুমার রায় জয়ী হয়েছেন 70,384 ভোটে। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়। কোচবিহার দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস, তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে 23,284 ভোটে পরাজিত করেছেন। শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের হরিহর দাসকে 25,278 ভোটে পরাজিত করেছেন। সিতাই বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বিজেপি প্রার্থী আশুতোষ বর্মাকে 2,721 ভোটে পরাজিত করেছেন। দিনহাটা বিধানসভা কেন্দ্রে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ পরাজিত হয়েছেন। এখানে বিজেপি প্রার্থী অজয় রায় জয়ী হয়েছেন 17,447 ভোটে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গিরিরা শঙ্কর রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মাকে 34,613 ভোটে পরাজিত করেছেন। এবছর তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার শিবশঙ্কর পালকে। তিনি বিজেপি প্রার্থী মালতী রাভা রায়ের কাছে 26,497 ভোটে পরাজিত হয়েছেন। ভোটের ফলাফলের পর থেকেই জেলার বিভিন্ন অংশে রাজনৈতিক হিংসা দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগে 200 জনেরও বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ভোট পরবর্তীকালে যেমন রাজনৈতিক হিংসা দেখা দিয়েছে, তেমনই রাজনৈতিক সৌজন্যের নজিরও রয়েছে। দিনহাটার সুভাষ ভবন একসময় ছিল সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস। উদয়ন গৌ ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সেই পার্টি অফিস পরিণত হয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। বর্তমানে জয়ী বিজেপি প্রার্থী অজয় রায়ের উপস্থিতিতে ফরওয়ার্ড ব্লকের এই পার্টি অফিস পুনর্দখল করল ফরওয়ার্ড ব্লক, যা অতীতে কোচবিহারের রাজনীতিতে খুব কম দেখা দিয়েছে। নতুন সরকারের শপথ গ্রহণের অপেক্ষা করছে কোচবিহারের মানুষ। নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া এই জেলায় শিল্প, স্বাস্থ্য, শিক্ষায় পিছিয়ে রয়েছে অনেকটাই। এছাড়াও কোচবিহারের বিমানবন্দর নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে, সেদিকেও নতুন সরকার নজর দেবে বলেই মনে করছেন জেলার মানুষ। নতুন সরকারের কাছে জেলা সামগ্রিক উন্নয়নের প্রত্যাশা করছেন সকলে। নতুন সরকারের কাছে মানুষের এই প্রত্যাশা কতটা পূরণ হয় সেটা সময় বলবে। জেলায় বিজেপির ভালো ফলাফল জেলা থেকে গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রিত্ব এনে দিতে পারে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। জেলা থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেলে জেলার উন্নতি আরও ত্বরান্বিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এবছর মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহার জেলার 7 জন স্থান পেয়েছে। 6ষ্ঠ স্থান অধিকার করেছে ঘোষাডাঙ্গা প্রামাণিক হাইস্কুলের ছাত্র রৌনক মিত্র, দিনহাটার গোপালনগর MSS হাইস্কুলের ছাত্র দীপ্তরাগ নাথ এবং সুচিস্মিতা পণ্ডিত, এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর 692। 7ম স্থান অধিকার করেছে দিনহাটা গার্লস হাইস্কুলের ছাত্রী স্নেহমিতা বর্মন, তার প্রাপ্ত নম্বর 691। মেধা তালিকার 9ম স্থানে রয়েছে মাথারাঙ্গা গার্লস হাইস্কুলের ছাত্রী শ্রীজা দেবনাথ, তাঁর প্রাপ্ত নম্বর 689। প্রশংসনীয় স্থান অর্জন করছে দিনহাটা গোপালনগর MSS হাইস্কুলের ছাত্রী সৌগতা পাল, শ্রেয়সী সাহা, তাদের দুজনেরই প্রাপ্ত নম্বর 688। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ।

0: পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস। আজ গানের ভেলায় আজ আমাদের রবীন্দ্র প্রণাম। আজ আমাদের প্রাঙ্গণে বিশেষ অতিথি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষা বিশেষজ্ঞ, প্রাবন্ধিক, গল্পকার, ছড়াকার, এক কথায় এই সময়ের এবং সব সময়ের হৃদ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। নমস্কার স্যার।
1: নমস্কার, শ্রোতাদের নমস্কার এবং শুভেচ্ছা।
0: আজ রবীন্দ্রনাথের জন্মদিন। স্যার, রবীন্দ্রনাথ আমাদের জীবনে ছিলেন 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত। আপনার জন্ম 1937-এ। একদম ছোট্টবেলায় রবীন্দ্রনাথকে কিভাবে পেয়েছেন বা দেখেছেন?
1: দেখো, আমি তো পূর্ব বাংলার দূর প্রান্তের একটা গ্রামে জন্মেছি এবং বাড়িতে লেখাপড়ার যে খুব একটা চর্চা ছিল তা নয়। আমার বাবা ছিলেন এই মাইনর পাস, মানে তখনকার দিনে ক্লাস 6, আর মায়েরা কথাটা একটা ব্যাখ্যা করতে হবে, মায়েরা মোটামুটি নাম সই করতে পারতেন মাত্র, বাড়িতে যে বইপত্র ছিল তাও খুব বেশি নয়। কাজেই রবীন্দ্রনাথকে সাক্ষাৎভাবে, মানে তার বইপত্রের মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে পাওয়া একদম শৈশবে আমার পক্ষে সম্ভব ছিল না। আমি আমার বড় পিসিমা, যাকে আমি বড় মা বলতাম, তার মুখে একটা গান শুনতাম, তিনি গান গাইতেন, কেন যামিনী না যেতে জাগালে না, তার সঙ্গে একটা নাথও হয়ে তিনি লাগাতেন। আমার মনে হতো এটা পল্লীগীতি, বড় মা সাধারণভাবে পল্লীগীতি গাইতেন, বলে ওটা যে রবীন্দ্রনাথের গান আমি জানতামই না। পরে যখন পাঠশালা এবং স্কুলে ঢুকলাম তখন রবীন্দ্রনাথ নামে একজনের নামের সঙ্গে আমার পরিচয় হলো। এবং আমি যে কবিতাটা প্রথম পড়লাম সেটা হচ্ছে শরৎ, এসেছে শরৎ হিমের পরশ ডেকেছে হাওয়ার পরে, সেটা মনে হলো যে একটা অন্যরকম কবিতা। এই আর কি শৈশব স্মৃতি।
0: স্যার, সকলের রবীন্দ্রনাথ কেমন, আপনার ব্যক্তিগত রবীন্দ্রনাথই বা কেমন, সে প্রশ্নে আসব, কিন্তু রবীন্দ্রনাথকে কি আমরা সবাই চাই? স্যার,
1: আমরা সবাই চাই, সবাই কথাটাও একটু ব্যাখ্যা করা দরকার। দেখো, একদল মানুষ যারা লেখাপড়া শিখতে পারেননি, এখনো ভারতে কিছু মানুষ আছেন, 100 জনের মধ্যে 20 জনের মতো, বাঙালির মধ্যে কতজন আমি জানি না, তারা রবীন্দ্রনাথকে চান কি না চান আমরা জানি না। সেটা আমরা যারা লেখাপড়ার মধ্যে ঢুকেছি তাদের কথা তো মধ্যবিত্ত লেখাপড়া, রবীন্দ্রনাথকে আমরা শুনি পড়ি, কিন্তু রবীন্দ্রনাথকে চাওয়া কথাটার মানে এত গভীর, এই চাওয়াটা খুব কঠিন ব্যাপার, মানে এই চাওয়াটার একটা দায়িত্ব আছে। তুমি যদি রবীন্দ্রনাথকে চাও তাহলে তোমাকে অনেক কিছু ছাড়তে হবে, এই ছাড়াটার অভ্যেস আমরা সকলে করে উঠতে পারি না। সেই জন্য রবীন্দ্রনাথকে কে কতটা চাই তার নিকটি মেপে হিসেব করা খুব মুশকিল। বলতে পারি, মুখে বলি যে চাই চাই রবীন্দ্রনাথকে চাই।
0: তার মানে রবীন্দ্রনাথকে আমরা যে যেভাবে চাই, যদি সেই চাওয়াটা খুব আন্তরিক হয়, হৃদয়ের উচ্চস্থল থেকে হয়, চাওয়া বলতে তো প্রতিদিনের জন্ম মুহূর্ত থেকে লালনের পরিসরও বটে।
1: হ্যাঁ, নিঃসন্দেহে, কারণ রবীন্দ্রনাথকে চাওয়া রবীন্দ্রনাথের জন্যে নয়, রবীন্দ্রনাথকে চাওয়া আমাদের জন্য, মানে আমরা কিভাবে বাঁচব, আমরা কিভাবে নিজেদের জীবনকে গড়ে তুলব, তার জন্য রবীন্দ্রনাথকে আমাদের চাই।

0: করতে হবে, এই ব্যাপারটা আমরা সকলে বুঝি না। আমরা অনেকেই ভাবি যে রবীন্দ্রনাথ একটা বিনোদনের উপকরণ, আমরা একটু গান শুনব, একটু কবিতা পড়ব, একটু আবৃত্তি করব বা এই, তারপরে প্রবন্ধটা অনেক পরে পড়ব, কিন্তু প্রবন্ধ রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ, ছবিতে রবীন্দ্রনাথ অন্যরকম, ফলে সব কিছু রবীন্দ্রনাথে আমরা একভাবে চাই না, এই হচ্ছে মুশকিল।
1: আজকে কথা বলতে বলতেই আমরা শুনবো নানান গান, এই মুহূর্তে চিন্ময় চট্টোপাধ্যায়।

0: রবীন্দ্রনাথের বাড়ির আলমারিতে জয়দেবের গীতগোবিন্দম থেকে আরও অনেক বই থাকতো, ইংরেজি বই থাকতো প্রচুর। তার দাদারা তাকে পড়াশোনা করাতেন বা গল্প বলতেন। এখন আপনি রবীন্দ্রনাথের কি বই বা কোন অংশটি, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, মানে কোনটা বেশি পড়েন বা কোনটা প্রথম পড়েছেন, মনে পড়ে?
1: না, এমনি স্বাধীনভাবে যখন রবীন্দ্রনাথ পড়তে শুরু করলাম ছাত্রপাঠ্য বইয়ের বাইরে, তখন অবশ্যই কবিতা দিয়ে শুরু করেছিলাম। রবীন্দ্রনাথের শিশু, খেয়া, গীতাঞ্জলি, প্রথম দিকের কবিতাগুলো বেশি ভালো লাগতো, কারণ সেগুলো ছন্দে বদ্ধ। তারপরে আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে সাহিত্যটা হবে আমার জীবনের অবলম্বন, আমি সাহিত্য নিয়ে কাজ করব, সাহিত্যের মধ্যে ঢুকব, তখন আমি রবীন্দ্রনাথের সবই পড়তে শুরু করলাম। তার প্রবন্ধগুলো, মানে রাজনৈতিক, সামাজিক সমস্ত প্রবন্ধ, তারপরে দার্শনিক প্রবন্ধ, ধর্ম, তারপরে বিশেষ করে শান্তিনিকেতন উপদেশমালা, এটা আমাকে খুবই মুগ্ধ করত। এবং এই শান্তিনিকেতন উপদেশমালা তিন খণ্ড এক সময় প্রায় আমার নিত্য সঙ্গী হয়ে উঠত অবশ্যই, মানে কারণ একটা একটা জীবন বোঝ

0: আমি কিভাবে বাঁচব, এই জিজ্ঞাসাটা এক সময় আমার তৈরি হলো, সেটা অনেক পরে বড় বয়সে। এবং সেই জন্য রবীন্দ্রনাথের কাছে আমি এই উত্তরটা চাইতাম, এমন নয় শুধু ওই বক্তৃতা বা প্রবন্ধ, তার কবিতা তার গান তাও আমাকে পাশাপাশি আমাকে বুঝিয়ে দিত যে কিভাবে মানুষের বাঁচা দরকার। এইটা থেকে আমি আমি সবই রবীন্দ্রনাথকে পড়বার চেষ্টা করি, চিঠিপত্র পর্যন্ত। চিঠিপত্র আমার কোনো কোনো খণ্ড আমার খুবই প্রিয়, যেমন 9 নম্বর খণ্ড হেমন্ত কুমারী দেবীকে লেখা, এগুলো খুবই প্রিয়।
1: রবীন্দ্রনাথের জীবনে শেষ 25শে বৈশাখ তার জীবৎকালে 1348 বঙ্গাব্দে হয়েছিল, সেটাকেই আমরা তাঁর জীবৎকালে জীবনের শেষ জন্মদিন বলে জানি। এবং সেখানে শান্তিনিকেতনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার জন্মদিন উদযাপিত হয়েছিল, আবার সারা দেশেও তা মহা সমারোহে পালিত হয়েছে। এবং আমাদের মনে আছে যে শান্তিনিকেতন মানেই ভোরবেলা বৈতালি গান, মন্দিরে উপাসনা, উত্তরণে সন্ধ্যাবেলায় সকলকে সমবেত হয়ে কবিকে প্রণাম জানানো। এবং রবীন্দ্রনাথ তো তখন শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিলেন, কিন্তু আশ্রম বালিকারা মিলে সেদিন বশীকরণ নাটক অভিনয় করতে চেয়েছিল। তো এই যে অসুস্থতা সত্ত্বেও নিজের জন্মদিনের অনুষ্ঠান সবার ভালো লাগবে, সবাই মিলে একটা উদ্যোগ করেছে সেখানে উপস্থিত থাকা, এটাও তো জীবন থেকে যথার্থ রস সংগ্রহ করে যথার্থ বাঁচারই একটা।
0: এটাই তো আমাদের শেখায় যে আমার যত কষ্ট হোক, যত অসুবিধে হোক, জীবনটা অনেক বড় ব্যাপার, এবং সেই জন্য জীবনের সঙ্গে যেভাবে পারি, যত কষ্ট নিয়ে পারি যুক্ত থাকব, সকলের আনন্দের সঙ্গে যুক্ত থাকব। আমি তোমাকে একটা গল্প বলি, এটা মৈত্রী দেবীর মঙ্গপুতে রবীন্দ্রনাথ বইতে আছে। একবার অনেক রাত্রে শান্তিনিকেতন থেকে কলকাতায় এসছেন, এসে খেয়ে দেয়ে ঘুমোতে গেছেন জোড়াছাঁকর বাড়ির একটা একতলার ঘরে। এই ঘুমের মধ্যে তাকে বিছে কামড়েছে, প্রচণ্ড যন্ত্রণা যার হয়েছে সে জানে, কিন্তু রবীন্দ্রনাথ ভাবছেন যে আমি এত কষ্ট করে ক্লান্ত হয়ে সব ঘুমোতে গেছে, সারাদিন পরিশ্রমের পর আমি সবাইকে জাগিয়ে তুলব,
1: বিরক্ত করব,
0: হ্যাঁ, তার চেয়ে বরং ভাবি যে বিছেটা যাকে কামড়েছে আমি নই, অন্য কেউ। এবং বললেন যে ভাবতে ভাবতে শরীরের যন্ত্রণাটা কমে গেল। এই যে অন্যদের কি জীবনটা, বাইরের জীবনটা কিরকম, তার জায়গায় নিজের কষ্ট নিজের দুঃখ, এ নিয়ে তো একটা দর্শনই তৈরি করেছেন যে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। এই দর্শনটা আমাদের এক সময় আমাকে এক সময় খুব অনুপ্রেরণা দিয়েছিল, এবং আমার ধারণা সব মানুষকে দেয় যে দুঃখ কষ্ট মৃত্যু এগুলো থাকবে, কিন্তু জীবন তার চেয়ে অনেক বড়। নিজের এটা সবাই জানে, যার ছেলের ছোট ছেলের মৃত্যুর পরে সম্বন্ধে পরে অনেক পরে তার ছোট মেয়ে মীরা দেবী কিছু চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে শমীন্দ্রনাথের মৃত্যুর কথা বলছেন, মীরা দেবীর ছেলের মৃত্যুর উপলক্ষে, যে স্বামী যেদিন চলে গেল আমি ফিরছি ট্রেনে, ট্রেনের কামরা অন্ধকার, হঠাৎ কি মনে হলো জানলাটা খুলে দিলাম, দেখি জ্যোৎস্নায় পৃথিবী ভেসে
1: যাচ্ছে,
0: সবাই জানে চিঠিটার কথা। ফলে এই যে সারাটা বলে কিছুই তো কম পড়েনি, শূন্যের মধ্যে সমস্ত কিছু আছে, এই যে বাঁচার, এটা যে দুঃখ কষ্ট মৃত্যু, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় সে দুঃখের রূপ, তোমা হতে যাবে, এটা উনি ঈশ্বর হয়তো ভেবেছেন, তা আমি মনে করি জীবন, এই জীবন থেকে বিমুখ হলেই এই সমস্ত কিছু আমাকে ধ্বংস করে দিতে উদ্যত হয়।

0: শেষ লেখা 1348-এর ভাদ্র। আমার এ জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। দশ সংখ্যক কবিতা শেষ লেখার, এটাই বোধ হয় তার আসল কথা।
1: আসল কথা, মৃত্যুর কথা এসে যাচ্ছে, কিন্তু মৃত্যুর কথা এসে গেলেই তো জীবনের কথা এসে যায় না, কারণ জীবনকে শেষ করে দেয় মৃত্যু। ফলে এই মৃত্যুর মাহাত্ম্য হচ্ছে জীবনের মহিমাতে, জীবনকে খণ্ডিত করে বলেই। ফলে এসে যাচ্ছে, আজকে জন্মদিনে হয়তো এসব কথা আমাদের বলা উচিত না, আমরা বেঁচে থাকার কথা বলবো, রবীন্দ্রনাথের 80 বছরের গরিমার কথা বলবো, এসে যায় মৃত্যুর কথা আর কি।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: বন্ধুরা শুনছেন গানের ফেলা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবসে বিশেষ গানের ভেলায় আমাদের রবীন্দ্র প্রণাম শুনছেন আপনারা। আমাদের প্রাঙ্গণে আজ বিশেষ অতিথি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র কুমার সরকার। স্যার, আপনি বলছিলেন যে জন্মদিনেও মৃত্যুদিনের কথা এসে যায়।
2: হ্যাঁ, তার কারণ হচ্ছে ওই জীবন আর মৃত্যুকে রবীন্দ্রনাথ কখনো আলাদা করে দেখেননি। এবং মনে আছে বিচিত্র প্রবন্ধে তিনি বলছেন যে এরা দু ভাইয়ের মতো, কেমন জীবন যেমন আসে জীবন তেমনি যায়, মৃত্যু যেমন আসে মৃত্যু তেমনি যায়। ফলে এই দুটোকে আলাদা করে ভাবতে পারি না। সেই কারণে এবং ওই ফাল্গুনী বসন্ত এই সমস্ত নাটক বা নাটিকা যখন আমরা পড়ি তখন ওই বলেন যে তুমি তো বুড়ো যে সেই আবার তরুণ, কেমন বারে বারেই প্রথম, ফিরে ফিরেই প্রথম, এই কথাগুলো বলেন। ফলে এসে যায়। এবং যে জন্যে আমার মনে পড়ছে, হয়তো আমি লিখেওছি এ সম্বন্ধে আগে, যে এক বিদেশি ডাক্তার, মহিলা ডাক্তারের কথা, ডক্টর এলিজাবেথ কুবলার রস, তিনি মৃত্যু সম্বন্ধে গবেষণা করতেন। মৃত্যু মানে যারা মৃত্যু পথ যাত্রী, ডাক্তার হয়তো বলেছে বা বলেনি যে তাদের দিন শেষ হয়ে এসেছে। ইনি ইন্টারভিউ নিতেন এই 20 বছরের মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত, তাদের ইন্টারভিউ নিয়ে এই সমস্ত রোগীকে তিনি দেখতেন। এবং ডাক্তার যেদিন বলছেন যে আপনার বাঁচবেন না আর, সেদিন উপস্থিত থাকছেন, থেকে প্রতিক্রিয়াগুলো দেখছেন। দেখে প্রথমে অবিশ্বাস যে হতেই পারে না, ডাক্তারবাবু আপনি আরেকবার দেখুন। ডাক্তার যখন বলছেন যে না আমি যা দেখেছি ঠিক, তখন ভয়ঙ্কর রাগ, ওয়াই মি, আমাকে কেন যেতে হবে এত লোক থাকতে। তারপর একটা ভীষণ ডিপ্রেশন, হতাশা, তারপর একটা উদাসীনতা, তারপর শান্তি। এটা একটা বৃত্তের মতো, ডক্টর রস বলেছেন সাইকেল, এটার নাম হচ্ছে ডক্টর কুবলার রস সাইকেল। তো এই বই, এটা নিয়ে একটা বই, ওর গবেষণা এবং বই লিখেছেন। তো বইটা আমার হাতে এলো 1972 সালে, অনেক আগে, শিকাগোতে। আমি দেখলাম বইটাতে 13 জায়গায় একজন মাত্র লোকের কোটেশন, বইটার নাম অন ডেথ অ্যান্ড ডাইং। 13 জায়গায় একজন লোকের কোটেশন, রবীন্দ্রনাথ ঠাকুর।
1: ভাবা যায়।
2: উনি আমেরিকার ডাক্তার, সুইজারল্যান্ডে ছিলেন, আমেরিকান ডাক্তার। তো আমি খুব বিভ্রান্ত হলাম, যাই হোক তার সঙ্গে আমার দেখা হলো। তখন আমি মিনেসোটায় পড়াই, তো উনি আমার বিশ্ববিদ্যালয়ে, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে এলেন। বাচ্চারা প্রতিক্রিয়া কী হয়, যে বাচ্চারা বাঁচবে না, ভয়ঙ্কর একটা বিষয়। কিন্তু বক্তৃতা শুনতে শুনতে মনে হলো আমার ডাকঘরের কথা বলছেন উনি, অমলের কথা বলছেন। তো আমরা একসঙ্গে লাঞ্চে বসলাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত লোক থাকতে হঠাৎ রবীন্দ্রনাথকে কেন বেছে নিলেন, আপনার এত গুরুত্বপূর্ণ বই মৃত্যু সম্বন্ধে। তখন বললেন, ছোট করে বলি, যে মৃত্যু সম্বন্ধে এত গভীর কথা আমি পৃথিবীর আর কোনো দার্শনিক লেখকের কাছে পাইনি। আর সঙ্গে সঙ্গে জুড়ে দিলেন, বললেন যে মনে রেখো, মৃত্যু সম্বন্ধে যে এত গভীর করে জানে সে কিন্তু জীবনটাকে পুরো আগাপাশতলা বুঝে ফেলেছে। জীবনটাকে না বুঝলে মৃত্যু সম্বন্ধে এত গভীর কথা বলা যায় না। সেই জন্য আমি ইউরোপ আমেরিকার সমস্ত দার্শনিক কবি এদের বাদ দিয়ে রবীন্দ্রনাথকে বেছেছি। এই হলো ভাব।

0: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

ভুবন আরো বেশি করে কাঙাল হোক, এটাই বোধহয় আমাদের পাওয়া, এটাই বোধহয় আমাদের চাওয়া। কারণ আমরা যতটা কাঙাল হতে পারবো, যত আমরা পীড়িত হতে থাকবো, ততই আমাদের স্বপ্নের ভাঁড়ার আরো বেশি

0: করে পূরণ হবে, আমাদের ইচ্ছে শক্তি জাগবে, তাই না স্যার?
1: না শুধু তা বটেই তো, এটা তো বলেছেন যে মরতে মরতে মরণটারে শেষ করে দিয়ে একেবারে, কিন্তু জীবনকেও তিনি উদযাপন করেছেন একদম প্রথম থেকে। সন্ধ্যা সঙ্গীতটা পার হয়ে প্রভাত সঙ্গীত যখন শুরু হলো, এবং আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পড়ছিল প্রাণের পর থেকে, করিও কোমল হয়ে অজস্র কবিতায় তিনি বারবার বলেছেন যে ধন্য আমি, ধন্য পৃথিবীতে এসে জীবনকে পেয়ে, ধন্য আমি হেরি আছি জগতের আলো, ধন্য আমি জগতের বাসি আছি ভালো, বা একদম শেষ পর্যন্ত যে এই জীবন আমি মৃত্যুর চেয়ে বলো বড়, এই কথা বলে যাব আমি চলে। ফলে শুধু মৃত্যু নিয়ে মনে হয় কখনো কখনো বাড়াবাড়ি করেছেন। আবু সাইদ আয়ুব যেমন বলেছেন রবীন্দ্রনাথ খুব মৃত্যু ভয়ে পীড়িত ছিলেন, যাই হোক, কিন্তু জীবনকে উদযাপন করেছেন বহুভাবে বহুভাবে। এই অর্থে জীবনকে ভালো না বাসলে ধরো এত গান কি আসে পৃথিবীকে নিয়ে, এত যে ওই যে এটা আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। এই যে বিস্ময় এবং আনন্দ, তা থেকে এই যে 2000-এর মতো গান বেরিয়ে এলো, কারণ কবিতা কথা ছেড়ে দিলাম না, ফলে জীবনকে উদযাপন করেছেন এমন কবিও কিন্তু নেই আর, এত ভালো করে এত বেশি করে এত বিচিত্রভাবে এত গভীরভাবে। এই এই জীবনের উদযাপনটাও আমরা যেন না ভুলি, এবং 25শে বৈশাখ সেই কথাটা আমাদের বিশেষ করে মনে রাখা দরকার যে জীবনটা খুব সুন্দর।
0: 14 জুন 1301 বঙ্গাব্দ রবীন্দ্রনাথ লিখছেন ছিন্নপত্রে। আশ্চর্য এই যে আজকাল আমার কবিতার প্রশংসা শুনলে আমার মনে সেরকম একটা পুলক সঞ্চার হয় না। আসল তার কারণ যে আমাকে লোকে প্রশংসা করছে সেই আমি যে কবিতা লিখে থাকে এই আমার সম্পূর্ণ হৃদয়ঙ্গম হয় না। আমি জানি যে সমস্ত ভালো কবিতা আমি লিখেছি সে আমি ইচ্ছে করলেই লিখতে পারিনি, তার একটা লাইন হারিয়ে গেলেও বহু চেষ্টায় সে লাইন গড়তে পারি কিনা সন্দেহ। প্রশংসা শুনলেই মনে হয় এই প্রশংসার যোগ্য আমি হতে পারবো কিনা, ভালো লেখা যা কিছু লিখেছি হয়তো সেরকম আর কখনো লিখতে পারবো না, কারণ যে শক্তি আমাকে লেখায় সে আমার ক্ষমতার বাইরে।
1: হ্যাঁ, সত্যি সত্যি আমরা ব্যাখ্যা করতে পারি না। পণ্ডিতেরা নানাভাবে রবীন্দ্রনাথের জীবন দেবতার নাম দিয়েছেন রবীন্দ্রনাথ নিজে। এই জীবন দেবতা কে, তার মধ্যে তার পেছনে কোনো মানুষ আছেন কিনা, বা অলৌকিক কেউ আছে কিনা, বা আমি মনে করি যে মানুষের মনের মধ্যে একটা দুর্বলতা থাকে, যে মানুষ অসাধারণ কিছু কাজ করে সে কখনো কখনো ভাবে হীনম্মন্যতা থেকে, ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে, এটাকে আমি করছি কে করাচ্ছে আমাকে দিয়ে। ফলে এ নিয়ে অনেক রকমের ব্যাখ্যা হতেই পারে, আমি সে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু মানুষটি যে এত বিচিত্র সৃষ্টি, এত প্রভূত সৃষ্টি, উনি যে একটা বুদ্ধদেব বসুর কথায় ফেনোমেনন, এটা তো আমাদের মানতেই হবে যে অন্য রকম পৃথিবীতে আর কেউ ওর মতো নেই।

0: ভালো লাগাতেও চোখে আসে জল। প্রতিটি অনুভূতিতে আমাদের কাঁপিয়ে দেয় রবীন্দ্রনাথের গান, কবিতা। রবীন্দ্রনাথ জন্মোৎসবের সান্ধ্য আসরে আশ্রমবাসীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমার আশীর্বাদ আজ নূতন বেশে তোমাদের কাছে উপস্থিত হোক, সুন্দর বেশে তোমরা তাকে গ্রহণ করো। আমার মতো সৌভাগ্য অতি অল্প লোকেরই হয়েছে। শুধু যে আমার স্বদেশবাসীরা আমাকে ভালোবেসেছে তা নয়, সুদূর দেশের অনেক মনস্বী, তপস্বী, রসিক আমাকে অজস্র আত্মীয়তা দ্বারা ধন্য করেছেন। এই যে প্রাপ্তি, এই যে পূর্ণতা, তার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ তার জন্মদিনের আনন্দটুকু নিজে উপভোগ করেছেন, আর আজ আমরা উপভোগ করছি। আমরা মানছি সেই কল্পনার জন্মদিনের গান, ভয় হতে তব অভয় মাঝারে নূতন জন্ম দাও হে। আমরা ভয় পেতে চাই না, আমরা অভয় মন্ত্রে সকলে মিলে একসঙ্গে মানবমুখী হয়ে উঠতে চাই। স্যার,
1: হ্যাঁ, ভয় অনেক সময় ভয় আসে। রবীন্দ্রনাথ এই আমাদের যে নেতিবাচক অনুভূতিগুলো, এই নেতিবাচক অনুভূতিগুলোকে স্বীকার করেও তা থেকে কী করে উত্তীর্ণ হওয়া যায়, এইটা হচ্ছে তার সারা জীবনের বার্তা। যে ওই যে বললাম, দুঃখ, ভয়, আতঙ্ক, ঘৃণা, কেমন ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, যা মানুষকে সঙ্গে মানুষের বিচ্ছেদ রচনা করে, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব রচনা করে, সেইগুলোকে উত্তীর্ণ হওয়ার মন্ত্র তিনি বারবার দেন। এবং তার মূল ধারণা হচ্ছে যে সমস্ত কিছুর মূলে মানুষকে টানছে, মাধ্যাকর্ষণ যেমন টানে সমস্ত বস্তুকে, তেমনি প্রেম কথাটা ব্যবহার করেন। ওই যে গানটা আছে, আকাশে দুই হাতে প্রেম বিলায় ওকে, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে, শুধু মানুষের মধ্যে নয়। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। এবার

0: ফুলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল হেঁকে। তারপরে মানুষের কথাই আছে, ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে। এইটা হচ্ছে একটা মূল শক্তি, মূল শক্তি যা পৃথিবীর সমস্ত কিছুকে পরস্পরের দিকে টানছে। এইটিকে যা কিছু ধ্বংস করে, সেটা ভয় হতে পারে, সেটা মৃত্যু হতে পারে, সেটা দুঃখ হতে পারে, সেইটার বিরুদ্ধে সেইটাকে উত্তীর্ণ হবার কথাই তিনি বারবার করে বলেন।
1: আমরা রবীন্দ্রনাথের স্বকণ্ঠে একটু শুনি।
2: নূতন মালিকা করেছি শিথিল কেটে, এমন সময়ে অরুণ ধূসর পাথে তরুণ বধিকে দেখা দিল রাজ রাখে, সোনার মুকুটে পড়েছে উষার আলো, মুকুতার মালা গলায় ভেজেছে ভালো, বুঝালো কাতরে এ কোথায় আমারই দুয়ারে নামি, ধরমে মরিয়া বলিতে নারীন হায় নবীন পথি থেকে আমি, হেই আমি। গধূলি বেলায় কখনো জানিনি করিতেছিলেন কপালে সোনার দিক, কনক মুকুর হাতে লয়ে বাতায়নে বাঁধিতেছিলাম কবরী আপন মনে, ক্ষণকালে এলো সন্ধ্যা ধূসর পথে করুণ নয়ন তরুণ পথিক রাখে, হেনায় ধর্মে আকুল আত্মগুলি বসনে ভূষণে ভরিয়া দিয়েছে ধুলি, উঠালো কাতরে এ কোথায় এ কোথায় ক্লান্ত চরণে আমারই দুয়ারে নামি, হরণে মরিয়া বলিতে নারী নহায় রান্ত সখি থেকে আমি, হই আমি। আগুন যামিনী প্রদীপ জ্বলিতে ধরে, দক্ষিণ বাতাস মরিছে বুকের পরে, সোনার খাঁচায় ঘুমায় মুখরা খারি, দুয়ার সমুখে ঘুমায় পড়েছে দাড়ি।
1: শুনলাম রবীন্দ্রকণ্ঠে ভ্রষ্ট লগ্ন। স্যার, কতবার শুনেছি নিজের কানে, পরিচয় পেয়েছি। আপনি যৌবনে নাটক করতেন, রবীন্দ্র নাটকও করেছেন, আপনার প্রিয় নাটক ডাকঘর, আপনার প্রিয় নাটক রক্তকরবী, আপনি মঞ্চে বহুবার বহুরূপীর প্রযোজনা দেখেছেন, নিজে সংযুক্ত ছিলেন। স্যার, আপনি খুব রবীন্দ্রনাথের গান ভালোবাসেন, আর আপনার কণ্ঠে সেই রবীন্দ্র গান বড় প্রাণ পায়, আমরা কি সেই মুহূর্তটা একটু ছুঁতে পারি?
0: দেখো, রবীন্দ্রনাথের গলায় আমরা আবৃত্তি শুনলাম, যেটা রবীন্দ্রনাথের 70 বছর বয়সের পরে, তখন গলাটা তার বলেইছেন যে দত্তাপহরক সমস্ত নিয়ে নিয়েছেন তার দিয়ে, তা আমার হচ্ছে 89 পার হওয়া গলা, 90 পৌঁছেছি সেই গলা। আচ্ছা, ভালো লাগবে কি না শ্রোতাদের আমি জানি না, কিন্তু আমি এখনও রোজ রবীন্দ্রনাথের কটা গান আমি গাই সকালবেলায় বসে, এই আমার জীবন। ঠিক আছে, আমি চেষ্টা করি
1: একটুখানি। হ্যাঁ।

0: যারা আমার সাত সকালের গানের দীপে জ্বালিয়ে দিলে আলো, আপন হিয়ার পরশ দিয়ে এই জীবনের সকল সাদা কালো, যাদের আলো ছায়ার লীলা সেই যে আমার আপন মানুষগুলি, নিজের প্রাণের স্রোতের পরে আমার প্রাণের ঝর্ণা নিল তুলি। পূরবি কাব্যগ্রন্থের এই কবিতা, এই যে অনুভবের প্রকাশ, প্রেম প্রীতি ভালোবাসায় বাঁচাই, যথার্থ বাঁচা, প্রতি মুহূর্তে জীবন থেকে পৃথিবীর রস উপভোগ করে নিজেকে জাগিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, এটাই তো শিখিয়েছেন রবীন্দ্রনাথ। আমরা যেন মনে রাখি আজ তার 166তম জন্মদিনে আমাদের এটাই, সকলে মিলে আমরা যেন একসঙ্গে প্রতিজ্ঞা করি আমরা সবাইকে ভালোবাসবো, সবাইকে বাঁচিয়ে রাখবো আর নিজেরাও জেগে থাকবো, তাই তো স্যার?
1: এমনকি শুধু মানুষ নয়, মানুষের বাইরে যে সব পশু পাখি আছে যারা ভালোবেসে আমাদের কাছে আসে তাদের ভালোবাসবো, আবার প্রকৃতি, বিশাল বিশ্ব প্রকৃতি, গাছপালা থেকে শুরু করে নির্জীব যারা নদী পাহাড় আকাশ রোদ সব কিছুকে ভালোবাসবো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব এবং অজীবকে ভালোবেসে ওই বিস্ময়তায় জাগে আমার গান। সেইটাই ভালোবাসাটাই অস্তিত্ব, তাহলেই মৃত্যুটা তুচ্ছ হয়ে যায়।
0: আমি যে একা আমি নহি, আমার যেমন এই ক্ষুদ্র শরীর তেমনি আমার যে একটি বৃহৎ শরীর আছে, আমার দেশের মাটি জল আকাশ যে আমারই দেহের বিস্তার, তাহারই স্বাস্থ্যে যে আমারই স্বাস্থ্য, আমার সমস্ত স্বদেশীদের সুখ দুঃখময় চিত্ত যে আমারই চিত্তের বিস্তার, তাহারই উন্নতি যে আমারই চিত্তের উন্নতি, এই একান্ত সত্য উপলব্ধি করা দরকার, গোড়ায় লিখে গেছেন রবীন্দ্রনাথ।
1: 100 বার
0: আর ঠিক এই টুকু কথা বলতে বলতেই আজকের গানের ভেলা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, অধ্যাপক, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষা বিশেষজ্ঞ, গল্পকার, ছড়াকার, প্রাবন্ধিক ডক্টর পবিত্র সরকার। স্যার, আপনাকে প্রণাম জানাই।
1: সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা, বয়স্কদের যাদের নমস্কার সবাইকে। আর যে কথা বলবার যে শুধু দেশ নয়, দেশবাসী নয়, সারা পৃথিবী, মানব অস্তিত্ব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্বের প্রতি ভালোবাসা যেন আমরা বজায় রাখি, এটাই হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিনে আমাদের সংকল্প এবং শপথ নেওয়ার কথা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। বিএড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ধারা বিবরণীর সরাসরি সম্প্রচার শুনতে পাবেন আর কিছুক্ষণের মধ্যেই। এখন শুনছেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পের কণ্ঠে। শুনলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, এখন লোপামুদ্রা মিত্র।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ধারাবাহিক সরাসরি সম্প্রচার শুনতে পাবেন কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী মুর্শিদাবাদ এবং

বাঙালির পণ, বাঙালির ঘর, বাঙালির ভাষা, বাঙালির আশা, সবটা পূর্ণ হোক, এমনটাই তো আজ প্রভাতে চাওয়া আমাদের।

বাংলার প্রভাত আজ একটু অন্যরকম, বাংলার সকাল আজ একটু অন্যরকম। অবশ্যই ক্যালেন্ডারের পাতা বলছে আজ 25শে বৈশাখ। আজ এমন একটা দিন যিনি আমাদের সঙ্গে জুড়ে থাকেন বছরের 365 দিন, তাঁর জীবনের সঙ্গে জুড়ে থাকা দিনখানি আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অবশ্যই বাংলা তথা বাঙালির জন্য আজকের দিনখানি একেবারে অন্যরকম। আর ঐতিহাসিক দিক থেকে যদি দেখতে চাই, আজকের দিনখানি একেবারে অন্যরকম। ইতিহাসের পাতায় সংযোজিত হতে চলেছে আজকের এই দিন, 9ই মে। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবনির্মিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের ধারা বিবরণী শুনছেন আপনারা আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আপনাদের সরাসরি শব্দচিত্রের মাধ্যমে নিয়ে যাব আমরা কলকাতার ঐতিহ্যবাহী ব্রিগেড ময়দান, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের নবনির্মিত যে মন্ত্রিসভা তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, আর তারকা খচিত আজকের এই অনুষ্ঠান। এই মুহূর্তে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যদি তাকাই, সেজে উঠেছে সেই ময়দান, সেজে উঠেছে সমস্ত মানুষ, সকলের মনে আশা ভরসা। আর সেই আশা জাগিয়ে যিনি এই মুহূর্তে সমস্ত দর্শকের প্রতি অভিবাদন জানাতে জানাতে প্রবেশ করছেন মঞ্চের দিকে, তিনি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। সূর্যের রং লাল, পূবের আকাশ রাঙা হয়ে ওঠা সূর্য অনেক আশা নিয়ে আসে, আর এই গৈরিক রং যা আমাদের ত্যাগের বার্তা শোনায়, আমাদের শান্তির বার্তা শোনায়, সেই সব দুয়ে মিলে মিশে গেছে আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আশা ভরসা বিশ্বাস সবটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সুসজ্জিত একটি বাহনে এই মুহূর্তে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দুহাত তুলে তিনি অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন উপস্থিত অগণিত দর্শকের। অগণিত বটেই, এবং সাধারণ মানুষই বলবো, কারণ এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের মধ্যে যেমন রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন আমলা, রয়েছেন বিচারপতিরা, রয়েছেন সরকারি কর্মচারীরা, রয়েছেন অগণিত পত্রবন্ধু পত্রকারীরা, আর রয়েছেন শয়ে শয়ে হাজারে হাজারে

সাধারণ মানুষ, দর্শক, যারা অনেক আশা নিয়ে আজ এসেছেন এই নতুন যে মন্ত্রিসভা গঠিত হতে চলেছে এই মুহূর্তে, সেই মন্ত্রিসভার প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অনেক অনেক কিছু চাওয়ার আছে। সে সব কিছু আমরা আজ এই মুহূর্তে জানতে পারব যে সে আশা আকাঙ্ক্ষা কাদের হাত ধরে রূপায়িত হতে চলবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই মুহূর্তে একটি সজ্জিত শকটে তিনি এই মুহূর্তে রয়েছেন। তিনি উপস্থিত অগণিত মানুষের প্রতি অভিবাদন জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন তাদের। তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি রয়েছেন, আর একদিকে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের কাণ্ডারি হিসেবে যিনি এই মুহূর্তে হাতে তুলে নেবেন ব্যাটন, এই মুহূর্তে যার দিকে তাকিয়ে রয়েছে সমগ্র বাংলা, সেই মানুষটি শ্রী শুভেন্দু অধিকারী। আর এই সুসজ্জিত বাহনের, সুসজ্জিত শকটের মধ্যমণি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যার প্রতি সমগ্র ভারতের অনেক আশা, আর সেই আশায় নতুন সংযোজন রাজ্যবাসী হিসেবে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের। নবনির্মিত মন্ত্রিসভা আর কিছুক্ষণের মধ্যে গঠিত হতে চলেছে। পশ্চিমবঙ্গে 2026 সালের যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল, গত তিন মাস ধরে তার যে তৎপরতা, নির্বাচন কমিশন, সাধারণ প্রশাসন, সাধারণ মানুষ, সংবাদ মাধ্যম, সকলের এক মিলিত চেষ্টার যে ফসল আমরা দেখতে পেলাম তার আজ রূপায়ণ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ বিজয়ী হিসেবে ঘোষিত যে দল ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ তৈরি হবে নবনির্মিত একটি মন্ত্রিসভা। মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন যিনি, এবং একই সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। জানতে চাই অবশ্যই পশ্চিমবঙ্গবাসী, তাদের নাম দেখতে চায়, তাদের গ্রহণ করতে চায় সাদরে। এই মুহূর্তে সুসজ্জিত যে শকট, সেখান থেকে অবতরণ করলেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। তিনি এগিয়ে চলেছেন, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নিরাপত্তার ব্যবস্থা। আমরা জানি যে যেখানেই প্রধানমন্ত্রী যান সেখানে নিরাপত্তার ব্যবস্থা হয় যথেষ্ট আঁটোসাঁটো, এবং আজ যেহেতু ব্রিগেডে হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান, যা ইতিহাসে একেবারেই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে, এর আগে কিন্তু এমনটা কখনো হয়নি, খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, উন্মুক্ত জনতার মাঝে মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, এমনটাও কিন্তু ঘটেনি। তাই শুরুতেই যে কথা বলছিলাম, ইতিহাসের পাতায় আজকের দিনটি নাম তুলে নিতে চলেছে অনেক অনেকগুলি কারণে। এই মুহূর্তে মঞ্চের সামনে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি দুহাত তুলে আপ্লুত উৎসাহী জনতাকে জানাচ্ছেন তার অভিবাদন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার আঁটোসাঁটো বলয় রয়েছে বটেই, তবু হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যেমন প্রত্যেকে তার মোবাইলে নিজস্ব তোলার চেষ্টা করছেন, প্রত্যেকে তার ফোনের মাধ্যমে এই সময়টুকুকে ক্যামেরা বন্দি করে রাখা, মুঠো ফোনে বন্দি করে রাখা, দুপাশে জনতার ঢল, এবং তার মাঝখান দিয়ে সমস্ত উপস্থিত জনতার প্রতি অভিবাদন জানাতে জানাতে মঞ্চের দিকে এগিয়ে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের 2026-এর যে বিধানসভা নির্বাচন হলো, সেখানেই জয়ী ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মন্ত্রিসভা, নবনির্মিত মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ ভারতবর্ষের তাবড়ো নেতা ব্যক্তিরা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ব্রিগেড ময়দানে। তবে শুধুই যে তারা তা তো নয়, আজ এই মুহূর্তে উৎসাহী মানুষের ঢল আমরা সকাল থেকে দেখতে পেয়েছি কলকাতার বিভিন্ন রাস্তা, সে রাস্তা জুড়ে উৎসাহী মানুষেরা ক্রমশ ব্রিগেডমুখী হয়েছেন। যদিও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো, যে কারণে সকলে প্রবেশাধিকার পাবেন না, তবু এমন সুবিশাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যারা এসেছেন তারা জানেন তার চারিপাশে যতটা উন্মুক্ত এলাকা ভরে উঠেছে উৎসাহী মানুষের ঢলে। আমরা মঞ্চে

কে আসা মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলছেন, তাদের নমস্কার এবং প্রতি নমস্কার জানাচ্ছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শ্রী শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে আরও বেশ কিছু মন্ত্রী এই মুহূর্তে পেলাম আমরা, যদিও বাকিটা রইল এখনও উজ্জ্বল।

দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিষেধ প্রামাণিক প্রমুখদের শপথ গ্রহণের মাধ্যমে আজকের এই বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে রইল ঐতিহাসিক। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নমস্কার, প্রতি নমস্কার, অভিবাদন, শুভেচ্ছা বার্তা সহ খানিক বার্তালাপ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে এদেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মঞ্চ ত্যাগ করলেন এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। অগণিত জনতা, উৎসাহী জনতা এবং সেই উৎসাহ, উদ্দীপনা, আশা, ভরসা, বিপুল জনাদেশ সবটাকে সঙ্গে নিয়ে পথ চলা শুরু হল নবনির্মিত মন্ত্রিসভা। 2026 বিধানসভা নির্বাচনের এই নবনির্মিত মন্ত্রিসভায় আজ কিছু মন্ত্রী শপথ নিলেন। আমরা পেলাম পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। বাকি মন্ত্রিসভার কথা জানাবো নিশ্চয়ই আর কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারব। আপাতত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই যে বর্ণাঢ্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শব্দ চিত্রকল্প নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। ফিরে আসছি আবারও আকাশবাণী কলকাতার স্টুডিওতে।

এতক্ষণ অনুষ্ঠান একযোগে সম্প্রচারিত হল আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, আকাশবাণী মুর্শিদাবাদ এবং আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে। আকাশবাণী।

0: আনুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
3: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: দশ লাখের লটারি জিতেছি আমি।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী কলকাতা, এখন বাংলার মুখ।

0: সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে এসেছি জগৎপুর গ্রামে, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এই গ্রামটি ছবির মতো সুন্দর। এই গ্রামেই আজ খুঁজে নেব বাংলার মুখ। আলাপ জমালাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, শুরু হলো কথাবার্তা। জগৎপুর গ্রামের ঐতিহ্য, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বললেন ভক্তিপদ পালই।
1: আমাদের গ্রামের নাম জগৎপুর, নামটির মধ্যেই এই গ্রামের বিশালতা এবং নামটির মধ্যেই এই গ্রামের সম্প্রীতি এবং এই গ্রামের সমস্ত মানুষের সঙ্গে যে নিবিড়তা, এটা প্রকাশ পায়। আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি যে এই গ্রামটি একসময় সমুদ্র তটভূমিতে জঙ্গলে পরিপূর্ণ জায়গা ছিল। বিভিন্ন জায়গা থেকে লোকজন উঠে এসে এইখানকার যে জঙ্গল তা সাফাই করেই বসতি স্থাপন করেছিলেন। বর্তমানে আমাদের এই জগৎপুর গ্রাম অনেক গ্রামের থেকেই একটু আলাদা এবং এগিয়ে থাকা গ্রাম বলে মনে করি। বর্তমানে আমাদের এই গ্রামে প্রায় 1500 পরিবার বসবাস করেন। এই 1500 পরিবারের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় 500 পরিবার, এবং আমাদের এই গ্রামে মানুষজন, বিশেষত আমাদের এই যে বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত, মহিষাদল ব্লক, পূর্ব মেদিনীপুর জেলা, এই বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের মধ্যে শিক্ষা দীক্ষায় অনেক অনেকখানি এগিয়ে থাকা গ্রাম। বর্তমানে আমাদের জগৎপুর গ্রামে 3টে প্রাইমারি বিদ্যালয়, 1টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 1টি সমবায় সমিতি, 1টি লাইব্রেরি, এবং আমাদের গ্রামেই অবস্থিত কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিস, এইগুলো বিদ্যমান। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের শিক্ষাগুরুদের কাছ থেকে জানতে পেরেছি, এই গ্রামের শিক্ষার দীপ জ্বালানো হয়েছিল জগৎপুর গ্রামের এক প্রাথমিক বিদ্যালয় বাসুদেব কুইলা মহাশয়ের বাড়িতেই। তাদের থেকেই জগৎপুর গ্রামে ওই শিক্ষার দীপশিখা সমগ্র গ্রামে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রতিটি পরিবারে এমন কোনো পরিবার নেই যেখানে ন্যূনতম একজন মাধ্যমিক পাস নেই, এমন কোনো পরিবার নেই যে উপযুক্ত বয়সে একজন গ্র্যাজুয়েট ছেলে নেই। বর্তমানে এই গ্রামে বহু সংখ্যক ছেলে মেয়ে খুব উচ্চ জায়গায় অবস্থান করছেন। যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তথাকথিত পশ্চিমবঙ্গের যে সকল সেরা প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোতেই অনেকেই পড়াশোনা করতেছেন। পড়াশোনার দিক থেকে আমাদের গ্রাম অনেক এগিয়ে থাকা, শুধু পড়াশোনাতে নয়,

0: একটা জিনিস, যোগ্যতা অনুযায়ী আমাদের এই গ্রামের ছেলেমেয়েরা চাকরি বাকরিতেও অনেক এগিয়ে গেছে। অনেক ছেলেমেয়ে ডক্টরেট, পিএইচডি, এই সকল গবেষণামূলক কাজে অন্তর্ভুক্ত আছেন। আমরা চাই এবং আমাদের গ্রামও চায়, গ্রামের অধিবাসীগণ চান, আমাদের গ্রাম যেন আরও আরও আরও এগিয়ে যেতে পারে। আমাদের জগৎপুর গ্রামে তিনটে প্রাথমিক বিদ্যালয় আছে। তিনটে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি আছে আমাদের গ্রামের পূর্ব প্রান্তে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, আর একটি আছে জগৎপুর গ্রামের মধ্যস্থলে মাঝিপাড়া, সেই মাঝিপাড়াতে অবস্থান করছে। আরেকটা প্রাথমিক বিদ্যালয় আছে আমাদের জগৎপুর গ্রামের পশ্চিম প্রান্তে। জগৎপুর হাইস্কুলটা তৈরি করেছিলেন প্রয়াত ওই স্কুলেরই প্রধান শিক্ষক মাননীয় পুলিন বিহারী দিন্ডা মহাশয়। তৎকালীন সময়ে ওনার দাদু শশীভূষণ মাঝি মহাশয় হাই স্কুলের জন্য একটা খুব বড় জায়গা দিয়েছিলেন তার নাতির মোটাটি আবদারে। সেই হাই স্কুল আজ গুটি গুটি পায়ে এক বিশাল জায়গা অতিক্রম করেছে, এখন সেটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কলেজটা আমাদের এখানে নেই, আমাদের গ্রামে কোনো কলেজ নেই। কলেজটা যেতে হলে আমাদেরকে মহিষাদল শহরেই যেতে হয়। আমাদের যে থানা শহর মহিষাদল, ব্লকের শহর, ওইখানেই যেতে হয়। এবং অদূরেই মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের কাপাসেড়াতে।
1: জগৎপুর গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
0: জগৎপুর গ্রামের আশেপাশে বহু গ্রাম আছে। বেতকুণ্ডু আছে, লক্ষা আছে, দাঁড়িবেড়ে আছে, চকদাঁড়িবেড়ে আছে, শিমুলবেড়ে আছে, দেউলপোতা আছে, উত্তর দেউলপোতা আছে, ইচ্ছাপুর, রঘুরামপুর, ধর্মপুর, চণ্ডীপুর। আমাদের গ্রামে যদি কলকাতা থেকে ধরা যায় তাহলে হাওড়া থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরে মেছাদা স্টেশন, মেছাদা স্টেশনে নেবে হলদিয়া মেছাদা যে বাস, সেই বাসের মাধ্যমে যেটা ভায়া তমলুক, এইটা ধরলেই জগৎপুর দাঁড়িবেড়িয়া শিব মন্দির স্টপেজে নামিয়ে দেবে। ওখান থেকে টোটোতে 15 টাকা ভাড়া দিলেই আমাদের জগৎপুরে চলে আসা যাবে। রেলপথ সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে। ইদানিংকালে মোটামুটি একটা আমরা যোগাযোগ করছি যে এখানে অন্ততপক্ষে একটা হল্ট স্টেশন গড়ে তোলা যায় কি না। হলদিয়া হাওড়া যে লোকাল, হলদিয়া হাওড়া যে লোকাল, এটা এই রোডে, এই রেলওয়েতে একেবারে মহিষাদলের পর বরদা স্টেশন মানে চৈতন্যপুর, মাঝে কিন্তু আর কোনো এ স্টেশন নেই। সেই জন্য এই এলাকায় টোটাল বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকার, লক্ষা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজনের রেলওয়ের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধে হয়। আমরা যদি আমরা করেছি, আমরা প্রায় 30,000 মানুষের স্বাক্ষরিত এক আবেদনপত্র আমরা রেলওয়ে ডিপার্টমেন্টে জমা দিয়েছি। তারা মোটামুটি আশ্বস্ত করেছেন যে এখানে একটা হল্ট স্টেশন হবে। হল্ট স্টেশনটা যদি হয়ে যায় তাহলে এই এলাকার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা অনেকখানি ফিরে আসে।
2: জানতে চাইলাম উৎসব পূজা পার্বণ সম্পর্কে। দীনেশ ঘড়ই বললেন,
3: আমাদের জগৎপুরে বিশেষত মূল উৎসবটা আমরা জগৎপুর গ্রামের যে মন্দিরে বসে আছি কালী মায়ের মন্দির, এটা আমার নয়, আমাদের নয়, সারা এই এলাকার পাশাপাশি যত গ্রাম আছে সকলেরই প্রাণের মন্দির। সবাই এই মন্দিরের যে পুজো পাঠ হয় নৃসিংহ চতুর্দশীতে, সাধারণত বৈশাখ মাসে বেশিরভাগ সময় পড়ে, পুজোটা বহু মানুষের সমাগম ঘটে এবং বহু দোকান বসে কেনাবেচাও করেন ওনারা। এছাড়াও আমাদের গ্রামে সয়াল উৎসব, শ্যামা মায়ের পুজো যে কার্তিক মাসে হয়ে থাকে ওই উৎসব, এবং তারাপীঠে যে পুজোটা হয় ওই পুজোর উৎসব আমরা এই মন্দিরে করে থাকি। এছাড়াও বিভিন্ন ক্লাব, তারা তাদের মতো করে দুটো ক্লাবে দুর্গাপুজো হয়। এছাড়াও ছোট ছোট আরও অনেক ক্লাব আছে, তারা কোথাও মনসা পুজো, কোথাও সরস্বতী পুজো, বিভিন্নভাবে অনেক অনুষ্ঠান, বলতে গেলে বারো মাসে যে বারো তেরো পার্বণ, সব পার্বণই আমাদের গ্রামের মধ্যে অনুষ্ঠিত হয়। এবং এছাড়াও যে কল্পতরু উৎসব, আমাদের মন্দিরের সামনে একটা ক্লাব আছে, ওনারা বিশেষভাবে কল্পতরু উৎসবও করে থাকেন। দুর্গাপুজো হয় আমাদের জগৎপুরে দুটো ক্লাব করে, গ্রামীণ অনুষ্ঠান, গ্রামের মতো গ্রামের মধ্যে যতটা সাধ্য আমরা চেষ্টা করি সবাইকে আনন্দ দেওয়ার জন্য, সেক্ষেত্রে পুজো হয় গ্রামীণ আকারে যে পুজো হয়, আমরা একটু তবু শহরে কেন্দ্রিক পুজোর চেষ্টা করছি, হয়তো অর্থনৈতিক কারণে ততটা তুলে ধরতে পারিনি। যাত্রা, খাওয়া দাওয়া এগুলো থাকে, অর্কেস্ট্রা থাকে। রথ হয় বলতে আমাদের পাশের গ্রামে রথ হয়, আমাদের গ্রামে আগে রথটা ছিল, একজন বয়স্ক মানুষ কিছুদিন চালিয়েছিলেন, কিন্তু উনি প্রয়াত হওয়ার পরে আর রথটা চলে না, ঝাঁপ হয় কিনা, অর্থাৎ আমরা যেতে চড়ক পুজো বলি, ওই চড়ক পুজোটা আগে হতো কিন্তু ইদানিংকালে ওই উৎসবটা আমাদের আর গ্রামের মধ্যে হয়ে ওঠেনি। ইসলাম ধর্ম বলতে যারা আমাদের ঠিক গ্রামের পূর্বাংশে, ওনাদের মানে আলাদাভাবে একটা সেপারেট জায়গা বললেই হয়, আমরা এক প্রান্তে থাকি, ওনারা এক প্রান্তে থাকে। আমাদের ওই যে ওদের দুটো রোজা মাস থাকে, ঈদ উৎসব, ওই ঈদ উৎসবে আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তিজনকে আমন্ত্রণ করে আমরা ওই অনুষ্ঠানে গিয়ে থাকি, বা অনেকে গিয়ে থাকেন। এক, গ্রামের মধ্যে সংখ্যালঘু বা আমরা যে হিন্দু পরিবার যারা বাস করি না কেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বাঙালি পরিবারের সঙ্গে সকলেরই সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করি, কোনোদিন কোনো জাতিগত বা মুসলিম যে আছে বা সংখ্যালঘু আছে ওনাদের সঙ্গে আমাদের কোনো মানে মতবিরোধ কোনো দিনই ঘটেনি, আমরা একত্রিতভাবেই বসবাস করি। সাধারণত আমাদের গ্রামের জীবিকা বলতে, যারা শিক্ষা দেখে আমাদের একটু ভালো তারা চাকরি বাকরিই করছে, মানে প্রধানত কৃষি হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা।
2: গ্রামবাসী অতনুকুমার কুইলা বললেন খেলাধুলা ও সংস্কৃতি চর্চা সম্পর্কে।
4: আমাদের এই গ্রামের একটা রীতি আছে, খেলাধুলার প্রতি প্রত্যেকটা ছেলে মেয়ে খুবই উৎসাহিত, এবং প্রত্যেকটা ছেলের মধ্যে মানে গ্রামের যে আঞ্চলিক খেলাধুলা, বিশেষ করে কাবাডি, খোখো, ফুটবল, কাবাডিতে আমাদের কিছু ছেলে বেঙ্গল পর্যন্ত ট্রায়ালে গিয়েছিল, এবং বর্তমানে আমি নিজেও একটা সময় ডিস্ট্রিক্টের অধিনায়কত্ব করেছি কাবাডিতে, এবং সেই সূত্রে আমি চাকরিও পেয়েছি ক্যালকাটা পুলিশে এই কাবাডি খেলে। এবং আমাদের বর্তমান প্রজন্মের কিছু কিছু ছেলে মানে খুব ভালো জায়গায় আছে, এরা যদি একটু ভালো কোচিং পায় তাহলে আমার মনে হয় এরা অনেক দূর যেতে পারবে। সেই মানে কোচিংয়ের পরিকাঠামোটা নেই আমাদের গ্রামের মধ্যে, আমরা যারা সিনিয়র আছি তারা কিছুটা গ্রুমিং করি জুনিয়র ছেলেদের, হ্যাঁ, যাতে তারা পরবর্তী ক্ষেত্রে আরও উৎসাহিত পায়। বিভিন্ন জায়গায় এখন চাকরি বাকরি স্পোর্টস কোটায়, হ্যাঁ, যাতেই হতে করতে পারে। এছাড়াও কাবাডি ছাড়াও ফুটবল খেলা, ফুটবল এরা খেলে ছেলেপেলেগুলো, কিন্তু সেই পর্যায়ে যেতে পারে না এরা, কারণ ঠিকমতো কোচিং না পাওয়ার জন্য নিজেরা নিজেদের মতো করেই এখানে খেলাধুলো করে, এবং পাশাপাশি যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো ওরা অংশগ্রহণ করে। এছাড়াও ক্রিকেট খেলাতেও এরা পারদর্শী, ক্রিকেট খেলাতেও ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত এরা গিয়েছে, কিন্তু সেইভাবে সাফল্য পায়নি, কিন্তু পার্টিসিপেট করেছে ছেলেপেলেগুলো। আমাদের গ্রামের এই মন্দিরের সামনেই একটা বড় মাঠ আছে, এটাতেই আমাদের ছেলেপেলেগুলো প্র্যাকটিস করে ছেলেরা, আর বিভিন্ন ক্লাবের যে ছোটোখাটো মাঠ আছে সেখানে মানে অতটা প্র্যাকটিসের জায়গা নেই, কিন্তু এই মাঠটাতেই মূল একটাই মাঠই আছে আমাদের, আর একটা আছে আমাদের স্কুলে, হাই স্কুল প্রান্তে ওখানে একটা খেলার মাঠ আছে, ওখানেও খেলাধুলা হয়। এইগুলো আমাদের গ্রামের মধ্যে আছে। সংস্কৃতি চর্চার মধ্যে আমাদের এখানে নাচ গান প্র্যাকটিস হয়। গানের মোটামুটি বহু ছেলে মেয়ে এম এ পাস পর্যন্ত করেছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, ওনারা গানের প্রতি এম এ করেছেন। নাচেও প্রায় আমাদের গ্রামে একটা কালচারাল প্রোগ্রাম মানে কালচারাল ব্যবস্থা আছে, এখানে বিভিন্ন ক্লাবগুলোতে আর্ট শেখানো হয়, আর্টের টিচার আসেন ওনারা শেখান, গানের মাস্টারও আসেন ওনারাও কিছুটা গানের তালিম দেন, আর কিছু কিছু বাড়িতে প্রাইভেট টিচার আছে যারা নাচের তালিম দিয়ে থাকেন, এবং এখানে যোগব্যায়ামও স্যার আসেন উনি যোগব্যায়াম শেখান। এই মন্দিরের সামনেই যে আমাদের চালাঘরে ওনারা ই করেন। আর নাটকটা হয় না, হ্যাঁ নাটক যাত্রাটা আগে হতো, কিন্তু ধীরে ধীরে সব পড়াশুনো চাকরি বাকরি করে যে মানে প্রত্যেকেই মানে এই ব্যস্ততার জন্য কেউ আর নাটক বা যাত্রার প্রতি এতটাই নেই, ইন্টারেস্ট নেই। আবৃত্তিটাও শেখানো হয়, আমাদের এখানে প্রশিক্ষক আসেন, আবৃত্তির চর্চাও আছে আমাদের এখানে।
2: কথা হলো অনুপ কুমার কুইলার সঙ্গে। এই অঞ্চলের কৃষি ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তিনি বললেন,
5: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগৎপুর গ্রাম। আমাদের এই এরিয়ার চাষবাস বলতে আমরা ছোটোবেলা থেকে দেখেছি এক চাষ হতো, সেটা আমন ধান চাষ। পরবর্তী ক্ষেত্রে বিকল্প যখন পঞ্চবার্ষিক পরিকল্পনার মারফত যখন বিকল্প চাষ দ্বিতীয় চাষটা আসে, তখন থেকে আমাদের এরিয়ায় মানে তাইচুন চাষটা আরম্ভ হয়। কিন্তু তাইচুন চাষের ক্ষেত্রে একটা কথা বলতে হয় যে আমাদের এই এলাকায় কোনো সাবমার্শাল নেই, কিন্তু আমাদের গ্রামের পুরনো দিনের জিনারা ছিলেন মানে অভিভাবকরা, তিনাদের চেষ্টায় এবং বর্তমান যে গ্রাম কমিটি আছে এদের বিশেষ চেষ্টায় গ্রামে মাঠের ভেতর থেকে বড় বড় নালা করে নিয়ে যাওয়া হয়েছে, নদীর জল যাতে সবাই পায়। এই হিসাবে এখানে বিকল্প চাষ আমাদেরকে অনুকরণ করে অন্যান্য গ্রাম কিন্তু এগিয়েছে, তারা গ্রামের ভেতরে মাঠের ভেতরে নালা করেছে, নতবা এই গ্রামকে দেখে অন্যান্য আশেপাশে বহু গ্রাম এই মডেলটাকে নিয়ে আসছে, কারণ আশেপাশে আমাদের সাবমার্শাল নেই, চাষে একটা জীবিকা নির্বাহ হয়। এছাড়া আমাদের এখানে আগে ছিল বোরোজ মানে পান চাষ, সেই পান চাষ মানে বাংলা পান বলা হয়, একটা একটা কালী বাংলা বলা হয়, একটা মিঠা পান বলা হয়। এই তিন ধরনের পান চাষ করে কিন্তু একসময় এই এলাকার মানুষ কিন্তু দুবেলা দুমুঠো ভাতে বন্দোবস্ত করতে পেরেছে। আর বর্তমানে এটা দেখবেন যে আমাদের এই এরিয়ায় যেমন এখন একবার সবুজে সবুজে মাঠ হয়ে আছে, তার পাশাপাশি প্রত্যেক পরিবারে কম বেশি ভালো পরিমাণ ফল গাছ প্রচুর পরিমাণে লাগিয়েছে, যেটা মানে আশেপাশে অন্যান্য গ্রামকে আমরা এক কথা বলতে পারি যে অনেক এগিয়ে অন্যান্য গ্রামের চেয়ে। এই একটা বিশেষ সবজিটা খুব একটা বেশি হয় না, তবে যা হয় কিন্তু খারাপ হয় না, কারণ আমাদের এখানেই একটা বাজার বসে, এই বাজারে আমাদের এই এরিয়ার সবজি এসে বিক্রি হয় এবং এই সবজি কিছুটা বাইরেও যায়। সবজি চাষ এখানে মোটামুটি হয়, আগে যেটা ছিল আলু চাষটাও কিছুটা ছিল, সেটা কিন্তু এখন বন্ধের পথে। আর বোরোজটা আগে যে পরিমাণ ছিল বাড়িতে সেটাও কিন্তু সেই পরিমাণ নেই, এখন অনেকটা কমে গেছে, কারণ প্রত্যেকে এখন নিজস্ব এক্সট্রা আয়ের কথা ভেবে হলদিয়ামুখী মানে হলদিয়া শিল্পনগরীর উপরে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক কর্মব্যস্ত। কারণ এই এরিয়ায় আমি দীর্ঘ 35 বছর ছিলাম না, আমি কাজের সূত্রে বাইরে ছিলাম, দু বছর হলো গ্রামের মধ্যে একবার স্থায়ীভাবে এসে গেছি রিটায়ার করার পর। তবে এসে এই গ্রামে একটা বিশেষ আমার সবচেয়ে ভালো লাগছে, এক একজন বিকল্প ঘরে চাষবাস ছাড়া গরু নিয়ে মানে গরু দুধ বিক্রি করা, সবজি করছে, তাছাড়া মানে কেউ ব্যবসা করছে, রেলাল হলদিয়াতেও গিয়ে কাজ করছে, মানে সাধারণত বেকার ভাষাটা অরিজিনালি বলতে গেলে আমাদের গ্রামে খুবই কম, কারণ প্রত্যেকে কিছু করব এই তীব্র মানসিকতা এই গ্রামে এসে আমি দেখেছি, যেটা আশপাশ গ্রামে এ নজির খুঁজে পাওয়া যাবে না। এইটা মানে আমার ব্যক্তিগতভাবে আমি খুব উপলব্ধি করেছি যে এরকম গ্রাম পাবো না। আমি বহু জায়গায় বহু কনস্ট্রাকশনে কাজ করেছি, তারপর একটা জায়গায় স্থায়ী কাজ করে এসে কিন্তু এই জিনিসটার মতো এত

0: মানসিকতা প্রত্যেকের, এই মানসিকতা কাছে অন্যান্য গ্রাম আমাদের কাছে পিছিয়ে পড়বে। চিকিৎসা বলতে আমরা কিন্তু অরিজিনালি মানে যেটাকে কোয়াক ডাক্তার মানে হাতুড়ে ডাক্তার বলে তার উপরে বেশিরভাগ নির্ভরশীল। বিগত দিনে আমাদের এখান থেকে প্রসূতি মায়েদেরকে বা বয়স্ক লোকেদের বর্ষাকালে কাঁধে করে মানে ঝুলিয়ে নিয়ে যেতে হতো মহিষাদল হসপিটালে, তা সে দিনটা অতিক্রম করে এসেছি বটে। আমাদের রাস্তাঘাট অনেক কিছু হয়েছে, কিন্তু এখনও আমাদের এই এরিয়ায় সেই রকম ভালো ডাক্তার নেই। ডাক্তার দেখাতে হলে দুই একজন ডাক্তারবাবু আমাদের নিকটবর্তী বাসস্ট্যান্ড যেটা আছে দাঁড়িবেড়িয়া ওখানে আসেন, সে সপ্তাহে একদিন করে বা দুদিন করে আসেন, বাকিটা আমাদের দেখাতে যেতে হয় তমলুক, মহিষাদল, চৈতন্যপুর, হলদিয়া এই সার্কেলের। তবে আমাদের এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা আছে এবং আমরা ভূমি দান করেছি। আমাদেরকে মাটি ফেলাতে বলা হয়েছিল, মাটি কমপ্লিট করে দিয়েছি, সম্ভবত আগামী দিনে হয়তো উপস্বাস্থ্য কেন্দ্রটা এখানে হয়ে যাবে।
1: আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সমবেত কণ্ঠে গান শোনালেন সুতৃষা প্রামাণিক, স্মৃতিকণা মাঝি, বিশাখা সিংহ, সুমনা সান্ধকি, অনুশ্রী ঘড়ুই, সুলেখা সিংহ এবং

ঘুরে দেখলাম পূর্ব মেদিনীপুর জেলার জগৎপুর গ্রাম। বাংলার মুখ আজ এই পর্যন্ত, আবার কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা অমৃতা হালদার রায়, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী।

0: রাজেশ্বরী দত্তের কণ্ঠে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনবেন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। আজ রবীন্দ্র জয়ন্তী দিন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর এই দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেছেন।
2: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
1: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো পাঁচজন বিজেপি বিধায়ক আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ আজ শপথ নেন।
3: আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
1: আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়

থেকে অগ্নিমিত্রা পাল, বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি ভাষায়। কোনো মন্ত্রীর দপ্তর এখন ঘোষণা করা হয়নি। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নতুন সরকারের শপথ গ্রহণের আবহে নানা অনুষ্ঠানের মধ্যে দিনটি রাজ্য দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকেই নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠান চলছে। অন্যদিকে কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা শুভেন্দু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর পাঁচটায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে ছিল কবি কণ্ঠে গান ও আবৃত্তি। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল নটায় মাধবী বিতানে, সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। সকালে প্রেক্ষাগৃহের সামনে রবীন্দ্র মূর্তিতে দপ্তরের পক্ষ থেকে মাল্যদান করা হয়। প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তর বিধানভবনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। বামফ্রন্টের পক্ষ থেকেও জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী কালীঘাটে তাঁর বাড়িতেই রবীন্দ্র জয়ন্তী পালন করছেন। পুরুলিয়ায় জয়পুরে মাঠের মধ্যে বিজেপির এক বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, পুরুলিয়ার জয়পুর বিধানসভার বেলটি এলাকার বাসিন্দা বাবুলাল গতরাতে একটি বিয়ে বাড়িতে গেছিলেন, তারপর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ তার রক্তাক্ত দেহ পুরুলিয়া মফস্বল থানার কানালি এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকের অভিযোগ, খুন করা হয়েছে বাবুলাল গোপ নামে আরশা এলাকার বিজেপির বুথ সভাপতিকে। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিজেপি কর্মীরা খুনের অভিযোগ তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাইক গ্যারেজ ভস্মীভূত। মুড়িগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে স্থানীয় বাসিন্দা শেখ মুকুলের গ্যারেজে গতরাতে আচমকাই আগুন লাগে। স্থানীয়দের দাবি, প্রথমে গ্যারেজ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গ্যারেজে। খবর পেয়ে ছুটে যান এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যারেজে থাকা সমস্ত সরঞ্জাম, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে সাগর থানার পুলিশ ও দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন গ্যারেজ মালিক। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বড়মুড়া অঞ্চলের বলরামপুরে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে ওই বোমাগুলির হদিশ পায়। বম স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে। কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল পুলিশ তা খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দাদের অবশ্য দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ছিল। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তারকেশ্বর আরামবাগ সেকশনে মায়াপুর ও আরামবাগ স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়েতে গার্ডার অপারেশনের কাজের জন্য আজ রাত 11:15 থেকে আগামীকাল সকাল 6:25 পর্যন্ত মোট 430 মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে আজও আগামীকাল কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 12:50।
1: কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত উপত্যকা বেশিরভাগ অঞ্চলে এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। প্রতি ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়গ্রাম।

পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দু একটি অঞ্চলে এবং প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। কৃষক বন্ধুদের জন্য ছিল জল হাওয়ার খবর। এখন শুনবেন আধুনিক গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথমে আলপনা বন্দ্যোপাধ্যায়।

আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। পরের শিল্পী অজিত পাণ্ডে। শুনছেন বাংলা আধুনিক গান। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা দুঃখিত। এই গানটির পরিবর্তে এই মুহূর্তে অমল মুখোপাধ্যায়।

0: শুনছেন না আধুনিক গান। ভূপেন হাজারিকা।
1: ধোলা হে দো।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
5: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয়, তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

এতক্ষণ শুনলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনবেন রূপঙ্গিতে। আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত গান শুনবেন রম্যগীতিতে। আজকের প্রথম গান শিল্পী স্বপন বসু, কথা ও সুর প্রচলিত। স্বপন বসুর কণ্ঠে শুনবেন আজকের প্রথম রম্যগীতি। শুরু হচ্ছে রম্যগীতির অনুষ্ঠান।

শ্যামল সেনগুপ্তের কথায়, আনন্দ শঙ্করের সুরে। এবারের শিল্পী ইন্দ্রাণী সেন।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, সুনীল দের সুরে। এবারের শিল্পী ভূপেন হাজারিকা।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত রম্যগীতি শুনলেন এতক্ষণ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও পাঁচজন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীতে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
2: আমি শ্রীমতী

0: অগ্নিমিত্রা পাল, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব, আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
1: বাঁকুড়ার রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন। এর মধ্যে ক্ষুদিরাম টুডু শপথ নেন সাঁওতালি
2: ভাষায়।
1: কোন মন্ত্রীর দফতর এখনও ঘোষণা করা হয়নি। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হল। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও IUML এর দেওয়ার তরফে বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল DMK প্রধান MK স্টালিনের নেতৃত্বাধীন স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকের সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে। যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে AIADMK শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। AMMK নেতা TVV দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস কামরাজের সমর্থনে চিঠি জমা দিয়েছে। তিনিও ই পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থনের কথা জানিয়েছেন। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাত সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণিকে দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে দায়িত্ব গ্রহণের দিন থেকে তিনি একই সঙ্গে সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমানে CDS জেনারেল অনিল চৌহান আগামী 30 মে তাঁর মেয়াদ সম্পন্ন করছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি। ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনের নাম ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে বর্তমানে তিনি নৌবাহিনীর পশ্চিম কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে কর্মরত। ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন তাঁর দীর্ঘ প্রায় 4 দশকের বর্ণময় কর্মজীবনে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী আগামী 31 মে অবসর গ্রহণ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও ত্রিনিদাদ টোবাগোর মধ্যে সম্পর্কের প্রশংসা করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর ক্যারিবীয় সংক্রান্ত ও বিদেশ মন্ত্রকে পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি আজ অংশগ্রহণ করেন। তিনি দুদেশের গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর দুদেশের পোশাক, ক্রীড়া ও সাংস্কৃতিক অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন। শ্রী জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে দেখা করে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার কথা বলেন। সৌরবিদ্যুৎ, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি সম্পন্ন করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ। বিশ্বজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

এই উপলক্ষে পশ্চিমবঙ্গের সর্বত্র নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে হয়েছে প্রভাত ফেরি, দিনভর চলছে নানা অনুষ্ঠান। শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে ভোর 5টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর জন্ম উৎসবের মূল অনুষ্ঠান সকাল 9টায় মাধবী বিধানে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। বাংলাদেশেও রবীন্দ্রসঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্যে দিয়ে এই উৎসব সাড়ম্বরে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড ও তার কর্ণধার সঞ্জীব অরোরার সঙ্গে জড়িত একটি অর্থ তছরুপের ঘটনায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি দিল্লি, গুরগাঁও ও চণ্ডীগড়ের পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছে। 2002 সালের অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে এই তল্লাশি শুরু হয়। ইডি জানিয়েছে, এই ঘটনায় 100 কোটি টাকারও বেশি মূল্যের মোবাইল ফোনের ভুয়ো জিএসটির মাধ্যমে ব্যাপক অর্থ পাচার এবং দুবাই থেকে ভারতে অবৈধ অর্থের লেনদেন হয়েছিল। তল্লাশিতে ইডি দিল্লিতে অবস্থিত অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে একাধিক ভুয়ো জিএসটি বিল উদ্ধার করেছে। হরমুজ প্রণালীতে একটি কাঠের জাহাজে আগুন ধরে যাওয়ায় একজন ভারতীয় নাবিক মারা গেছেন, আহত আরও 4। আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য দুবাই নিয়ে যাওয়া হয়েছে। সেদেশে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা আহতদের সঙ্গে দেখা করে যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ঘটনায় নিহত 2 জন, আহত 1 জনকে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় কমান্ড জানিয়েছে, ওই নৌকোটি সন্ত্রাসবাদী সংগঠনগুলি পরিচালনা করত। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নৌকোটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সুপরিচিত পথ ধরে চলাচল করছিল এবং মাদক পাচারের কাজের সঙ্গে যুক্ত ছিল। উল্লেখ্য, এই অভিযানে সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার আরও 2টি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে একটি স্পেন এবং অন্যটি দক্ষিণ আটলান্টিক সাগরের দ্বীপ ত্রিস্তান দা কুনহায়। স্পেনের দক্ষিণ পূর্বে অলিকান্ত প্রদেশে 32 বছরের এক মহিলার দেহে এই ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। অন্যদিকে ত্রিস্তান দা কুনহায় আক্রান্ত হয়েছেন এক ব্রিটিশ নাগরিক। এদিকে হান্টা ভাইরাসে এখনও পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অবশ্য বলেছে, এই ভাইরাস সহজে সংক্রমিত হয় না, কাজেই এই সংক্রমণের ঝুঁকি কম এবং অযথা আতঙ্কেরও কোনো কারণ নেই। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। ISL ফুটবলে মোহনবাগান আজ FC গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে জামশেদপুরের FC বেঙ্গালুরু FC মুখোমুখি হবে। জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্সে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। IPL ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের, খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আরও 5 জন আজ মন্ত্রী হিসেবে মন্ত্রগুপ্তি ও শপথ বাক্য পাঠ করেন। সাঁওতালি ভাষায় শপথ নিয়েছেন বাঁকুড়ার রানীবাঁধের জয়ী বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরের শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং নিশীথ প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যথোচিত মর্যাদায় আজ রাজ্য জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। অনুকূল পরিস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। আজ রবীন্দ্র জয়ন্তীতে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিল। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীরূপে শপথ গ্রহণ করেছেন।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শুভেন্দু অধিকারীর সঙ্গে আরো পাঁচজন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ শপথ নেন।
2: আমি ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা।
0: বাঁকুড়া রানীবাঁধ থেকে বিজয়ী ক্ষুদিরাম টুডু শপথ নিয়েছেন সাঁওতালি ভাষা।

0: ᱤᱧ
1: ᱤᱧ ᱪᱟᱸᱫᱚ ᱵᱚᱸᱜᱟ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱠᱤᱨᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣ ᱤᱫᱟᱹᱧ, ᱥᱚᱲᱟ ᱠᱷᱩᱞᱟᱹᱥᱟ ᱢᱚᱱᱮ ᱛᱮ ᱠᱤᱨᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣ ᱮᱫᱟ ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ
2: আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল শপথ নেন।
3: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা।
2: বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া শপথ নেন।
4: আমি অশোক কীর্তনিয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা।
2: কোচবিহারের মাথাভাঙ্গা থেকে জয়ী নিশীথ প্রামাণিকও আজ শপথ নিয়েছেন।
5: আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা।
2: কোন মন্ত্রীটি দপ্তর এখন ঘোষণা করা হয়নি। আজকের শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অজয় মুখোপাধ্যায়ের পর এই প্রথম রাজ্যের কোন জেলা থেকে মুখ্যমন্ত্রী হলেন। এই দুজনেই মেদিনীপুর থেকে তাঁদের রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপি এরাজ্যেই প্রথমবার ক্ষমতা এল। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গী মাখনলাল সরকারকে প্রধানমন্ত্রী সম্বর্ধিত করেন। আমাদের প্রধান প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন।
6: গেরুয়া আবেগে ঢেকে গিয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রবীন্দ্র জয়ন্তী সকালেই বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী থাকল কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। মঞ্চে সনাতনী আবেগের ছাপ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বরের মন্দির, গঙ্গাসাগর, মা দুর্গা ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে বিশেষভাবে স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকেও। শপথের আগেই মঞ্চে উঠে কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান তিনি। সেখান থেকে চপারে রেসকোর্স হয়ে ব্রিগেডে পৌঁছান। সকাল থেকেই কলকাতা কার্যত নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ব্রিগেড এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করে কলকাতা পুলিশ। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সিকিউরিটি চেকিং। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এদিকে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, জেলার ছেলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য বহু জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। কোলাঘাট থেকে দীঘা সব জায়গাতেই চলে লাড্ডু বিতরণ। শপথ গ্রহণের মুহূর্তে মহিলারা শাঁখ বাজান। এই উৎসবের প্রাণকেন্দ্র কাঁথির শান্তিকুঞ্জ এখন শুভেন্দু অধিকারীর ঘরে ফেরার অপেক্ষায়। পুরুলিয়া জয়পুরে মাঠের মধ্যে বিজেপির এক বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, পুরুলিয়ার জয়পুর বিধানসভার বেলডি এলাকার বাসিন্দা বাবুলাল গোপ গতরাতে একটি বিয়ে বাড়িতে গেছিলেন। তারপর তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ তাঁর রক্তাক্ত দেহ পুরুলিয়া মফস্বল থানার কানালি এলাকার একটি মাঠ থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকের অভিযোগ, খুন করা হয়েছে বাবুলাল গোপ নামে আরশা এলাকার বিজেপির বুথ সভাপতিকে। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিজেপি কর্মীরা খুনের অভিযোগ তুলে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পশ্চিম মেদিনীপুরের গড়বিতার বড়মুড়া অঞ্চলের বলরামপুরে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে বোমাগুলির হদিশ পায়। বম্ব স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে। কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল পুলিশ তা খতিয়ে দেখছে। তৃণমূল কংগ্রেস দল বিরোধী মন্তব্যের দায় 5 নেতাকে শোকজ করেছে। এই 5 নেতা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে ডেরেক ও ব্রায়ান গতকাল এই 5 জনকে শোকজের নোটিশ দেন। শৃঙ্খলা ভঙ্গের দায় কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। কলকাতার হগ মার্কেট সহ বিভিন্ন জেলায় সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, লেনিনের মূর্তি ভাঙচুর সহ বিভিন্ন হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আদালত গ্রহণ করেনি। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই আবেদন জানানো হলেও গতকাল তারা মামলার শুনানি গ্রহণে অস্বীকার করে। আগামী সপ্তাহে মামলা তালিকাভুক্ত হলে শুনানি হতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নতুন সরকারের শপথ গ্রহণের আবহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি রাজ্য ও দেশ জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পৌরসভীয় দলনেতা শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনে রবীন্দ্রমূর্তিতে মালদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবির প্রণামের। জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চের বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানান শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। বামফ্রন্টের পক্ষ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকেলে বাগবাজার মায়ের ঘাট থেকে জোড়াসাঁকো হয়ে নাকোদা মসজিদ পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করেছে একটি সংগঠন। প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তর বিধানভবনেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটে তাঁর বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করছেন। কবির প্রণাম উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ।
1: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শান্তিনিকেতন, গ্রাম, গঞ্জ, মফস্বলে সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়ে গেছে কবি বন্দনা।

0: রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজকের দিনে যুক্ত হওয়ায় 25শে বৈশাখে শহরে এসেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু রাষ্ট্রনেতারা। শপথ নেবার পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোড়াসাঁকোয়ে যান কবির প্রতি শ্রদ্ধা জানাতে। নতুন সাহস, নতুন উদ্দীপনায় বাঙালির নতুন নেতৃত্বকে বরণ কবির জন্মদিনে যুক্ত করল ভিন্ন মাত্রা। তাঁর দৃপ্ত উচ্চারণ ছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। প্রতিটি অনুষ্ঠানে ছিল সেই অঙ্গীকার। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। নিজেরই অপমান সংকটের কল্পনা বিয়মান। প্রায় 3 বছরের টানাপোড়েনের পর অবশেষে রাজ্যের 3টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য পেতে চলেছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দ্বৈপায়ন ভরদ্বাজ, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাপস চক্রবর্তী এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে রঞ্জন চক্রবর্তী উপাচার্য হচ্ছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ গতকাল 4 সপ্তাহের মধ্যেই 3 জনকে উপাচার্য হিসেবে নিয়োগের প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। মোহনবাগান 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে লীগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া এবং নিশীত প্রামাণিক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। যথোচিত মর্যাদায় আজ রাজ্য জুড়ে রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরে মহিলা মহল।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর।

0: আনুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
3: সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক।

আমার শ্রোতা বন্ধুদের দ্বিপ্রাহরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। তাঁকে আমার জানা সেই বয়সে, যখন চেতনায় শুধু সুর, পৌস্তাদের ডাক দিয়েছে বা মেঘের কোলে রোদ এসেছে, বেতারে রবীন্দ্র গান আর বইয়ের ঘনমেঘ বলে রি, দিন বড় বিশ্রী থেকে শুরু করে ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। তারপর ধীরে ধীরে তার কাছে শুধুই আশ্রয় চাওয়া। রবীন্দ্র জয়ন্তী আমাদের এই সাধারণ বেঁচে থাকার উদযাপন তার গানে, তার কবিতায়, তার ভাবনায়। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। স্টুডিওতে ঢোকার সময় প্রত্যেক দিন তাঁকে পাই, আজকের পাওয়াটা কিন্তু আরো অনেক বেশি পাওয়া।

পঞ্চাশতম বর্ষে পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বলেছিলেন, আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো তার মধ্যে যদি সেই কথাটি থাকে, তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো, তাহলেই এই উৎসব সার্থক। তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে, আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতর সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে, তবে যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে, তার মূল্য আছে।

1938 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে চলেছে সর্বত্র। নববর্ষে অমিয় চক্রবর্তীকে চিঠিতে লিখলেন, এই বিশ্বব্যাপী আশঙ্কার মধ্যে আমরা আছি ক্লিব নিষ্ক্রিয়ভাবে দৈবের দিকে তাকিয়ে। এমন অপমান আর কিছু হতে পারে না। মনুষ্যত্বের এই দারুণ ধিক্কারের মধ্যে আমি পড়লুম আজ 78 বৎসরের জন্মবৎসরে। এবছরই কবি গ্রীষ্ম অবকাশ কাটাতে গেলেন কালিম্পংয়ে এবং সেখান থেকে তার টেলিফোনে তার কণ্ঠে রেকর্ড করে জন্মদিন কবিতাটি রিলে করা হলো বেতারে। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একাশনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলেছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। হয়তোবা মৃত্যুর পদধ্বনি তখনই শুনতে পাচ্ছেন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন মহিলা মহল। এরপরে প্রত্যাশা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676, 9830910676 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে রইলাম, আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন নাসিরা বেগম, পূর্বপাড়া দশঘরা ধনিয়াখালি হুগলি থেকে। আমরা ধন্যবাদ দিই নাসিরা দিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম ক্যারাটের কেরামতি।
1: আজ আবার এত রাত করে ফিরবি?
2: না মা, আজ ক্যারাটে ক্লাসে একটু বাড়তি সময়ে চলছে, স্যার নতুন কৌশল শেখাচ্ছেন।
1: রাত হয়ে গেলে তুই কিন্তু যেন আবার একা ফিরবি না, শুভমকে ফোন করবি।
2: ঠিক আছে মা, তুমি এত ভয় পেও না, আমি কিন্তু এখন বেশ ভালো ক্যারাটে জানি।
1: জানি রে মা জানি, তবু মায়ের মন বলে কথা। যাই হোক, সাবধানে থাকিস।
3: বাবু চা খা, আজ তাড়াতাড়ি শুয়ে পড়, কাল সকালে তো ইন্টারভিউ আছে।
4: ঠিক আছে রাম কাকা, ঠিক আছে।
3: শুভম, সুস্মিতার খবর জানিস? ওর মা খুব ভালো মানুষ, মেয়েটাও সাহসী।
4: জানি বাবা, ও আজ

0: ক্যারাটে ক্লাসে গেছে, ফিরলে আমি ফোন করব।
1: এই এই পচা, একটা খাসা সুন্দরী যাচ্ছে, দেখ দেখ দেখ, চল চল গিয়ে একটু কথা বলি। ওহ কি হাঁটুনি মায়েরি, চোখ ফেরাতে পারছি না রে। উফ, এই যে সুন্দরী, একটু এদিকে তাকাও না, নতুন আমদানি মনে হচ্ছে, বাড়ি কোথায়? একটু ফিরে তাকাও না, আমি কি খারাপ?
2: দেখুন, আমি কোনো অচেনা লোকের সঙ্গে কথা বলতে চাই না, আপনি যান, আমাকে যেতে দিন।
1: বাপ্পা কি দেমাক রে ভাই, চলে গেল মুখ ফিরিয়ে। বাবা শোন শোন, সময়টা দেখে রাখ, কালকে আবার এই সময় আসব, ও নিশ্চয়ই কলেজে টলেজে পড়ে, এখান দিয়েই যাবে।

0: জানো মা, আজকে ক্লাস থেকে ফেরার সময় কয়েকটা ছেলে রাস্তায় খুব বিরক্ত করছিল। আমি যা হোক করে কাটিয়ে না মা চলে এসেছি, আমার ভালো লাগছে না মা ওই দিক দিয়ে যেতে।
1: ও মা, সে কি রে, দিনকাল কিন্তু ভালো নয়। শোন, কালকে বরং এক কাজ করিস, ক্লাস থেকে একটু আগে বেরোবি, টাইমটা চেঞ্জ হয়ে গেলে আর ছেলেটা ফলো করতে পারবে না তোকে, বুঝলি? দিনকাল ভালো নয়, সাবধানে চলাফেরা করবি আর এই সবকে একদম এড়িয়ে চলবি।
0: ঠিক আছে মা, তাই করব। দূর, ভাবলাম আজকেও একটু তাড়াতাড়ি বেরাবো, এই স্যারটা মাঝে মাঝে আজকে এই ফর্ম ফিল আপ করো, আজকে সেই কাজটা করে দাও, উফ আজও দেরি হয়ে গেল, ওই ছেলেগুলো না আবার রাস্তায় আজকে ধরে আমায়।
2: পচা, ওই দেখ আমার সুন্দরী আসছে, কথা আজকের বলবই যেভাবেই হোক। এই যে সুন্দরী, মান ভেঙেছে?
0: কি ব্যাপার, আপনারা সামনে কেন দাঁড়িয়েছেন, আমাকে যেতে দিন, দয়া করে যেতে দিন।
2: বাবা, এত তেজ, একটু মিষ্টি করে কথা বলা যায় না? কথা বললেই তো আর খারাপ নয়।
0: দয়া করে আমাকে একটু যেতে দিন না প্লিজ। উফ, আবার ব্যাগ ধরছেন কেন?
2: ঠিক আছে, ছেড়েই দিলাম, তবে আমি কিন্তু খারাপ নয়। দেখো তোমার জন্য কি সুন্দর ড্রেস পরে এসেছি। কাল কিন্তু কথা বলো সোনা, কালকে এই জায়গাতেই আমি আবার আসব, দেখা করব। না রে পচা, এ পটার মেয়ে নয়, বড্ড দেমাক, দেখি কি হয়। বুঝলি পচা, গাড়িটা রেডি আছে তো? আজকে আর ছাড়াছাড়ির ব্যাপার নেই, গাড়িতে তুলবো আর সোজা বেরিয়ে চলে যাব। সুন্দরী, তোমার কি একটুও ইচ্ছা নেই আমার সঙ্গে কথা বলার? দেখো, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা কিন্তু আমি বাঁকাতে জানি, বুঝলে?
0: কেন আপনি প্রত্যেক দিন আমাকে বিরক্ত করেন? হ্যাঁ, রাস্তা ছাড়ুন, আমার ক্লাস আছে, যেতে হবে আমার।
2: বুঝতে পারো না, আমি যে তোমাকেই চাই।
0: একে আমার হাত ধরছেন কেন? আমার হাতটা ছাড়ুন, ছাড়ুন আমার হাতটা।
2: এসো সুন্দরী, এই যে তোমার জন্য গাড়ি রেডি করে রেখেছি, চলো চলো একটু বোটানিক্যাল গার্ডেন ঘুরে আসি।
0: এরা এইভাবে মানবে না। ইয়াহু, ইয়া,
3: এই পচারেই আমার মুখটা গেল, আমার মুখটা ভেঙে গেল রে, আমার দাঁতগুলো পড়ে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে বাঁচা, বাঁচা বাঁচা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়।
0: এইবারে সবকটা একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে, এবারে আমি 100 নম্বরে ডায়াল করি। হ্যালো পুলিশ স্টেশন, আমি কলেজ রোডের পাশে আছি, 4 জন দুষ্কৃতী আমাকে আক্রমণ করেছিল, আমি তাদের আটকিয়েছি, দয়া করে দ্রুত আসুন।
4: পুলিশ এসে দুষ্কৃতীদের ধরে নিয়ে যায়। পরদিন সকালে সোমবাবুর বাড়িতে সংবাদপত্রে খবর দেখেন, ক্যারাটে জানা মেয়ের বীরত্বে ধরা পড়ল 4 বখাটে।
5: দেখলে শুভম, মেয়েরা যদি আত্মরক্ষা শেখে সমাজের মুখ উজ্জ্বল হয়। একেবারে ঠিক কথাই বললেন সাহেব, মেয়েটা সত্যিকারেরই বীরাঙ্গনা।
6: আমি গর্বিত, ও আমার বন্ধু, আমার ভালোবাসা।
4: স্কুল প্রাঙ্গণে পুলিশ ও স্থানীয় প্রশাসক উপস্থিত, সুস্মিতাকে সংবর্ধনা জানানো হচ্ছে।
7: সুস্মিতা ঘোষ আমাদের সমাজের মেয়েদের জন্য অনুপ্রেরণা, সাহস, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার শিক্ষা, এই তিনেই লুকিয়ে আছে নারীর প্রকৃত শক্তি।
0: সকলকে অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর সম্মান দেওয়ার জন্য। আমি শুধু বলতে চাই সকল মেয়েকে, ভয় পেও না, মেয়েরা দুর্বল নয়, নিজেদের শক্তি চিনে নাও, তাহলে পৃথিবী বদলে যাবে। নারী মানে শুধু কোমলতা নয়, সাহসও বটে। আত্মরক্ষা শেখা মানে নিজেকে সম্মান দেওয়া। সমাজের প্রতিটি মা বাবার উচিত মেয়েকে শুধু ভালো মেয়ে নয়, সাহসী মানুষ হিসেবে গড়ে তোলা। ধন্যবাদ।
7: শুনলেন নাসিরা বেগমের লেখা নাটক ক্যারাটের কেরামতি।
8: স্বরচিত কবিতা পাঠ করছি আগরপাড়া থেকে গৌতম দত্ত। কবিতার নাম পঁচিশে বৈশাখ। আজ পঁচিশে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। ভোরবেলা প্রভাত ফেরি, বর্ণে গন্ধে রঙিন। গ্রীষ্মের প্রবল প্রতাপ এখনো তেমন নয়, বিকেলে কালবৈশাখী, ঝড় ঝঞ্ঝা অশনি। কিছু অনুষ্ঠান বাতিল প্রাকৃতিক দুর্যোগে, তুমি হৃদয়ে পেয়েছো স্থান সবার আগে। তুমি শিখিয়েছো একলা চলতে, বলেছো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখনো সমাজে রয়েছে অন্ধ কুসংস্কার, শিক্ষাও পৌঁছায়নি সবার কাছে। রাজার রাজত্বে সবাই রাজা হয়নি, সাম্য মানবতা এখন দূরের প্রজা। তবুও আশায় থাকি সব পাবই, স্বাধীনতা পাবে আপামর জনসাধারণ, শান্তির পবিত্র আলোয় মাখামাখি হবে পুরো দেশ, আকাশ ভরা সূর্য তারার সন্দেহ।
9: আপনি কে বিচার করার?
8: আবার এসো, আবার এসো এই দুর্ভাগা দেশে, তোমায় যেন পাই কবিতার আবেশে। নমস্কার।
10: আজ পবিত্র রবীন্দ্র জয়ন্তীর পুণ্য লগ্নে শুরু করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটি। আমি সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশতলা লেন, হুগলি থেকে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে কি পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচা।

0: তাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বইয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা। আপনাদের মতামত বা জিজ্ঞাসা আমাদের লিখে পাঠাতে চিঠি লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 82। যদি আপনি আমাদের সাথে কথা বলতে চান তাহলে ফোন করুন 9830910676 এই নাম্বারে। তাহলে ফোন করতে ভুলবেন না, আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকলাম।

0: শুনলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: Motipur 4, Jharkhand, Sadar Chaibasa 5, Chaibasa 3, Chandil 2, Meghawan 1, Orissa, Sarasakana 5, Bangriposi 3, Loisinga 2, Basudepur 2. With the weather forecast for the next 48 hours, says light to moderate rain and thundershower very likely to occur at many places over Malda, north and south Dinajpur districts of Sabhiman and West Bengal, east and west Burdwan, Bankura, north 24 Parganas, Hooghly districts of Gangetic, West Bengal, Andaman and Nicobar Islands. Light to moderate rain or thundershower likely to occur at a few places over the rest of the districts of West Bengal and Jharkhand. Tomorrow, light rain or thundershower likely to occur at one or two places over Sikkim, Bihar and Orissa. No large change in day temperature anticipated in the next 48 hours. The weather warning for the next 48 hours says hailstorm very likely to occur at one or two places over Bihar and Jharkhand. Thunderstorm with gusty wind speed of 60 to 70 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar. Thunderstorm with gusty wind of 50 to 60 kilometers per hour and lightning likely to occur over Jharkhand, Orissa, Malda, north and south Dinajpur districts of Sabhimali and West Bengal and Jharkhand, West Midnapur, Purulia, Bankura, east and west Burdwan, Birbhum, Murshidabad districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind of 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places around Andaman and Nicobar Islands and the rest of the districts of Sabhiman and West Bengal and Gangetic, West Bengal. The forecast of Kolkata and neighborhood for the next 48 hours says partly cloudy sky with possibilities of moderate rain or thunderstorm anticipated. Maximum temperature to be around 32 to 33 degrees Celsius. Minimum temperature to be around 24 to 25 degrees Celsius. There is no weather warning for the fishermen of the West Bengal or the Andaman and Nicobar coast as of now. You were listening to the Midday Weather Bulletin on Akashvani Kolkata. Thank you.
1: Akashvani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় বিহারের পাটনার দু একটি জায়গায় গতকাল ৪টি বেজে ২০ মিনিট থেকে ৪টি বেজে ৩০ মিনিটের মধ্যে বিকেলবেলায় শিলাবৃষ্টি হয়েছে ০.৫ সেন্টিমিটার ডায়ামিটারের এবং বিহারের পাটনার বিভিন্ন জায়গার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। সর্বোচ্চ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, বিহারের কোথাও কোথাও এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, সিকিমের কোথাও কোথাও। দমকা বাতাস বয়ে গেছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গার উপর দিয়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমিতে বিহারের ভাবুয়া এবং উড়িষ্যার তিতলাগড়ে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্যভূমির সিকিমের তাডংয়ে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ গত ২৪ ঘণ্টায় সমস্তিপুর, সদর চাইবাসা ও সারসাকানায় ৫ সেন্টিমিটার করে, খুড়িয়া, বোখারা, মতিপুরে ৪ সেন্টিমিটার করে, চাইবাসা, বাংলিপসিতে ৩ সেন্টিমিটার করে, ডায়মন্ড হারবার, সিঙ্গিমারি, বাসুদেবপুর ২ সেন্টিমিটার করে, জঙ্গিপুর, কলাইকুণ্ডা, রায়গঞ্জ, বালুরঘাট, পানকৌড়ি ১ সেন্টিমিটার করে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি জেলার বেশিরভাগ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এবং ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায়। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সিকিম, বিহার এবং উড়িষ্যার দু একটি জায়গায়। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলার দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে আগামীকাল। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এবার জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, রবীন্দ্রনাথের গানের সাঁওতালি সংস্করণ বিষয়ে শিখা পাণ্ডের সাক্ষাৎকার রয়েছে। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। রবীন্দ্রনাথ বিষয়ে বিশ্বজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সৌর্য চৌধুরী। 5:30 সাঁওতালি নাটক রচনা বাদল হেমব্রম, প্রযোজনা রাবণ বাস্কে। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কৃষক ও তার পরিবার, রবীন্দ্র জয়ন্তী বিষয়ক বিশেষ প্রতিবেদন শুনবেন। 7:00 কৃষিকথার আসর, কথিকা পেঁপে চাষ লাভজনক চাষ বলবেন কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নেবেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। 9:15 লোকগীতি, 9:30 বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয় আজ দ্বিতীয় পর্ব। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলন, সন্তুর বাজিয়ে শোনাবেন শিল্পী রাজকুমার মজুমদার, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাইমরে গেল তুরুই গেটোডে তুরুই মিটারে হবে না সান্তাড়িয়া খাড়া।

ᱟᱥᱚᱜ ᱠᱟᱹᱱᱟᱹᱧ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱯᱮᱭᱟ ᱟᱨ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱡᱟᱜᱟᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱤᱫᱤᱭᱮᱫᱟ ᱦᱳᱭ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱞᱟᱭᱼᱞᱟᱠᱪᱟᱨ ᱮᱱᱮᱡ ᱥᱮᱨᱮᱧ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚ ᱟᱯᱮ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱥᱚᱫᱚᱨ ᱠᱟᱛᱮᱫ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹᱧ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱮᱫᱟ ᱟᱨ ᱟᱯᱮ ᱠᱚᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱜᱮᱯᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱮᱫᱟ ᱦᱳᱭ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱟᱯᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱯᱮ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱟᱯᱮ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱜᱮᱯᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣᱮᱫᱟ বাংলা বাগে বৈশাখ রেনা বাগে মোড় নিয়ে মাহা হিলোগ দঙ্গাম উনদো তাহেকেনা গে পুনসাই পেগে পে সাহিত অনে অনকান অক্তরে তেহিনা দিনরে কবিগুরু জানাম রেনা নিয়ে বসমতায় লেবেদ লেদা আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দো মিটন জাত রেন দো বাঙা মিটন পার্সি রেন দো বাঙা মিটন দিশম রেন দো বাঙা দুনিয়া ভোর মানুয়া কোয়া আস রা রদন কুকমু আর পাতিয়াও রেনা মানমারি রেনা কথাই লই সদর কাদা উনিয়া সেরেন অনড়হে কাহানি নিয়ে সানাম কোগে সানাম জাতিয়া সানাম মানুয়া কোয়া ধন কানা আর ইনে দিশা কাতে গে উনিয়া নিয়ে সনতান জানাম মাহারে সান্তাড়ি আখড়া হ

0: আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এই জীবন পূর্ণ করো দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো তোমারই দেবালয়ে। নয় না যা সেরিং আড়ি নিয়তুমান সেরিং নিয়ে সেরিং নাসনা এহব খোদ মারে রেকর্ডিং খোড়া আমা কে কানা নীল আঞ্জম কেডা তেহিন দো নোডে স্টুডিও রে আম সেটে মেনা কামিয়া সরাসরি আম টেন খন নিয়ে সেরিং দেনা সান্তারি যা তর্জমা কান ইন আঞ্জম সানে লিয়া আমা
1: ঠিক গিয়া। তেহিন 25 বৈশাখ রবি ঠাকুরা জানাম মাহা ইতি কাতে মেতাং সেরিং তেহিন সেরিং তালা তেগে আইন জোহারিং চালায় কানা

0: orang dinda di orang kena pencaram.
1: Acha.
0: Orang yang harap buru kena orang pelajar kadi. Bapa lapor Kolkata yang siapa hanya kena. Ni tu do New Town dinda hena.
1: Acha. Noi je seriam cercai dah. Ati lo dinda kanam cercai dah.
0: Kur adi huding konge. Class. Baik para oktokon ge inting sering pinsana agu ka inya jawa guru mutu dege seringnya sana cho kadinya sering master hai doha din tai
1: acha
0: ne tum do Aurobindo Rai
1: acha
0: uni ke pehle sana ka odinya
1: uni ten kon ge
0: uni ten kon ge inya eto
1: sering training se seche
0: tar pore boi boi te sering school din bhutti na porikha ko em kida fifth year in complete kida onka kata do sering do chala idi na
1: acha আমার তো সেরেন সান্তাড়িতে রবীন্দ্রসঙ্গীত রা ক্যাসেট কো উচন কান্ত না
0: হ্যাঁ ক্যাসেট কো উচন কান না
1: তিন গান ক্যাসেট কো উড়ুক কান
0: পনিয়া পদতি উচন কা 2003 সাল কম গে এহ বকানা পহিলে ক্যাসেট ধয় কান তেহিন জহার কাতে আম বঙ্গীয় সঙ্গীত পরিষদ কন নদ উচন লেনা
1: আচ্ছা
0: তোমার বইবেতে আর ক্যাসেট কো
1: আচ্ছা ঠিক আছে মিটেন ফোন হিজুক কান আঞ্জম লাগেলা আঞ্জমিয়া কই চিলে লি লাগিদ কান হ্যালো সান্তরাকরা পাট সে কো জোহার হ্যালো
2: মারি ছলা কোন
1: হ্যাঁ গঙ্কে
2: সাব গিছে আতু
1: সাব
2: গিছে কি
1: হ্যাঁ
2: হ্যাঁ জিকরে খনি লাইগা
1: আচ্ছা নিউতুম আর মিধা লাইনে বা
2: হ্যাঁ
1: নিউতুম
2: হ্যাঁ মানুপিয়া মান্ডিয়া কথা কি লাই লাগিদ কান
1: হ্যাঁ আমা নিউতুম মিধা লাইতা বন
2: হ্যাঁ এই নিউতুম হি কান বিভূতি সরেন
1: আচ্ছা হ্যাঁ মা সরেন গঙ্কে মা
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ইঞ্জিন মেন্ডা মানুষিয়ে মান্ডিরি মই তো আদি মজরিয়াং কথা কে লই চলর কথা সেরেনে কথাই হ্যাঁ কিন্তু আদো না রাহা তো যদি আবো আর রাহাতে উচ্চন লিখান তো আদি মজ গো
1: আচ্ছা আচ্ছা ঠিক গে
2: হ্যাঁ এনে কি নিয়ে নেহর দো
1: আচ্ছা ঠিক গে
2: আচ্ছা ঠিক গে
0: হ্যাঁ কথা ইন লে লাগে
1: হই হই
0: আবার রবীন্দ্র সংগীত রাহা তো সান্তাল রাহাতে তো বাং ইদিয়া সে সান্তাল রাহা আবার দং লাংড়ে যাবন সেরিয়া ওনা রবীন্দ্র সংগীত তো বাং চালা নিয়েকে ফারাক দো
1: হই আসলে রবীন্দ্র সংগীত দো যাহা রবীন্দ্রনাথ ঠাকুর যাহা রাহাই তোল কাডা ইন রাহা ইনকে গে দহ কাতে আইমাল কানা পরসিতে নিয়া তর্জমা কানা সেরেন রেনা আড়ে কো তর্জমা কানা মেনখান রাহা দো ইনকে গে
0: তা রাহা দো ইনকে গে হই
1: আর রাহা বদলেন খান জানি ওনা দো রবীন্দ্র সংগীত
0: তাহলে রবীন্দ্র সংগীত না চেতন বাং তাইল
1: হই হই হই ঠিক ঠিক আবরেন যাহাই সান্তরে অনলিয়ে কমিনা কোয়া উনকু হো মিটবার জেলা কা সাধুরাম চাঁদ মুর্মু সে সরদা প্রসাদ কিসকু উনকু হো আকো লেখাতে রাহা কো গাবন্টো কা ওনা রাহা দো এটা পরিস্থিতিতে তর্জমা লেখান দো ওনা রাহা দো বিন্ত্রি সে ওনা বদল দো যদি বাঙ্গা হই আসো কানালিং মানতান বিভূতি সরেন যাহাম লিখে দো নি তেলাহম আজম কেডা হই আগুনির পরশুনির নাম সেরিং কেডা ক্যাসেট হো মিনা তামা পুনিয়া ক্যাসেট মেলা কা তাই তো আচ্ছা নয় যহ রবীন্দ্র সংগীত সেরেনিয়াম এহব কে দো সান্তাড়িতে নোয়ারিনা হুদিস দো কালেকার হে আদমি থানা চিদ আম মনে কিনা যে সান্তাড়িতে রবীন্দ্র সংগীত তিনি সেরেনিয়া
0: সেরেনিমা হুদিন কোন কে নানা হুনর সেরেন কো সানা তাই তো নার সং রবীন্দ্র সংগীত তো তাহে কানা তো নঙ্কা কে মানে আদি আইমা রাহা আইমা ভাষা উম ফনকে আদো ওনা চিন্তু ভাবনা এবং অল বেল এহব আকানা এবং নোয়া তর্জমা আকাদাই বিশ্বনাথ মুর্মু
1: আচ্ছা আচ্ছা আন্দোলিকরা যে রবীন্দ্রনাথ ঠাকুর যাহা সেরেন ওনারিনা যাহা ওনা যাহা সিবিল ওনা যাহা সন্ধার ওনা হো আবু সান্তাড়ি পারসিরে হিজুমা
0: হিজুমা
1: আবার আঞ্জমি কো আঞ্জমা ইন ইন হুদিস কাতে গাম হোন
0: আর কমিন কাতে গাম নোয়া দ করাও
1: আচ্ছা হয় নিতো তো রবীন্দ্রনাথ ঠাকুর আড়ি আইমা লেখা না সেরিং কমে না কাটা পুরকিত পর্যায়ে না সেরিং কমে না অনকা না মিটিং সেরিং মা
0: আচ্ছা শীতক দিন না সেরিং
1: আচ্ছা

0: হয়। এসো এসো এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। নোয়াসে রেডিনা সাঁতারি তোর জমাবন আজম কেডা। আচ্ছা নয় তো সে আপনি যা তিন খা চার চার পে ধরো এন নিতা অক্তরে তিঙ্গু কাতে চেকা মনে হয় যে সাঁতারিতে রবীন্দ্রসঙ্গীত ওকালেকা চর্চা কেন?
1: ইমা সাঁতারিতে রবীন্দ্রসঙ্গীত ভাগি কে মানে ইমান চাচার গে এবং মানে ইয়ে হর কহ বাঙালি কহ কো নোয়া কো কুসিয়া কানা এবং ইন্টারেস্ট যা কান তো উনকু ইনকো মেসিং কানা যে আলো হ সেনা হলে মে তে ইন মিট বাদ হাই প্রোগ্রাম হচো কাটবা।
0: আচ্ছা
1: সাঁতারিতে রবীন্দ্রসঙ্গীত খুব ভাগে কো এক হুকা আর আবরেন গিদর কহ উনকু হ সাঁতারিতে রবীন্দ্রসঙ্গীত কো চর্চা বুঝ জাম ইন ইউটিউব কলিং আজম ইয়া নিয়ে সেনি আকো বেশ ভাগে কে ইন রিস্কিং আটকারে।
0: আচ্ছা নয় সাঁতারিতে রবীন্দ্রসঙ্গীত চর্চা কান খাতির তে কি সাঁতারি পার্সি রিনা হো অভিনেতে মিটেন উপরম সিরিজ কানা নো আমি মনে হ্যাঁ
1: সাঁতারি পার্সি তে মিটা উপরম তো অবশ্যই যাতে সাঁতার সমাজ রে নোয়া পাসনা মা উচনো মা উনকো কো বুঝ দাড়ি আমা না রবীন্দ্রসঙ্গীত রেনা রাহা কথা তে উনকো কো বুঝ দাড়ি মানে তো চেক লে হচয় আই হ্যাঁ যাহাই কো বাড়ায় চর্চা মি দিয়ে আকো উনকো তো হয়তো নোয়া না ইয়ে কো বুঝ দাড়ি কানা কিন্তু যাকো যাহাই কো বাকো বাড়ায় উনকো তো অন্তন্ত নোয়া কথা কো যাহা রবীন্দ্রসঙ্গীত না কথা কো লিয়ে গো কানা রাহা সাং
0: আজমে কারণ থেকে ফোন কাটাবেন তাই আসব কানা আরো দোহরাতে রিকা হয় সাঁতারিতে রবীন্দ্রসঙ্গীত চর্চা কান গিয়া মারাং খোনা হো চর্চা কান গিয়া শান্তি নিকেতন খোনা মানতেন বরকা সরেনা হো মিটেন কুরুমুটু তাহেও কানা ক্যাসেট কো মেনা কাতে আজম লাগে না ফোনই ফোনে কাটা কই ফোন কানা আজম লাগে না। হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ গমকে জোহার কম লিদ ও কখন
2: হ্যাঁ রড় তো বাং আজম নাম কানা ইন দা পূর্ব বর্ধমান খন ভাস্কর টুবিং লিদা ইন দা না পুরানো সে দিনের কথা
0: সাঁতারিতে আজম লাগিতে আরদাসেম দহ কাদা মানতিয়া মান্ডি মা
1: ঠিক গিয়া নয় প্রেম প্রেম ও প্রকৃতি কো লাইয়া দুপুলের আর বসমতা।

0: আর কি না পাই, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হাই। হয় নয়া সেরিং সন্তরিত আজম কেডা আজম লেগে না আমি নহর চিলে লে লেগে দোকান। হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ সন্তরা
1: হ্যালো
0: কো জোহার কম লেগে না।
1: হ্যালো
0: হ্যাঁ আজম কেন কম লেগে না
1: হ্যালো
0: ও কম লেগে না গমকে নিতুম লেগে না আজম কেন
1: হ্যালো
0: দৌড়াতে কাটাও কাতে ফোন লাগিয়ে ইনে হরাম কানা। হয় নয়া তো মিটেন সেরিং এম সেরিং কেডা আর মিটেন সেরিং লাগি ইন নেহর ইন দহয় দা আঞ্জমিয়া কো নেহর দহয় মারাং লাগে দুলুর থক না মিটেন সেরিং।
2: আচ্ছা
0: জাগরণে যায় বিভাবরী,
2: হ্যাঁ হ্যাঁ

0: জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নিল হরি মরি মরি, যার লাগি ফিরি একা একা আমি পিপাসিত নাহি দেখা। রবীন্দ্রনাথ ঠাকুর নোয়া সেরেন সান্তাড়ি তরজমা পে আজম কেটা মানতীয় শিক্ষা মান্ডি ঠেন খন নিতে দো মিটেন ফোন। হ্যালো, হ্যাঁ গমকে, জহ গমকে আজম কেন আমার নাম লই নে ওকা খনম লই দা ওকয়ম লই দা।
1: হ্যালো হ্যালো,
0: আম নাসা যাহা সিট খনা এম আজম দা সান্তরি আখড়া ইনে খনা সাহা কাতে ফোন মে এন খনা আজম হই, আম যাহা সিট খনা প্রোগ্রাম আজম দা ইনে খনা সাহা কাতে রড় মে।
1: ঠিক আছে ঠিক আছে,
0: মালে ইনে
1: ই ভাগ গই বর্ধমান খয়
0: বর্ধমান কা কই মে দা
1: রামেশ বাসকি।
0: আচ্ছা হই বাসকি ওকে মালে
1: নি খুব ভাগি জিনিস কানা হতে হই কা বেঞ্জম কা নিয়ম না বসাম খুব ভাগি।
0: আচ্ছা আচ্ছা ঠিক গয়া, মানে তে শিক্ষা মান্ডে নিয়ে আজম দা হই আজ পাঁচটা সে কোন সারহাও চলে না মানু কা আজম মে জান আর্দাস না তুমি হই নয় যে আম তিরে সান্তরি সেনিজেম সেনি দা ছাতিক কো তালারে দিকু কো তিনে নো সান্তাড়ি সেরিং কো আজম এটা যখন কো উনকু কো আজম এটা যে বাঙা সান্তাড়ি লিকানা মিটেন

0: ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮᱦᱚᱸ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱥᱮᱨᱮᱧ ᱪᱟᱨᱪᱟᱜ, ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱯᱟᱹᱨᱥᱤ ᱛᱮᱦᱚᱸ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚ ᱥᱚᱝᱜᱤᱛ ᱪᱟᱨᱪᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱩᱱ ᱫᱤᱠᱩ ᱠᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱠᱚ ᱟᱸᱡᱚᱢ ᱮᱫᱟ ᱩᱱᱠᱩ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱨᱮᱥᱯᱚᱱᱥ ᱠᱚ ᱮᱢᱟᱢ ᱠᱟᱱᱟ, ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱯᱨᱚᱛᱤᱠᱨᱤᱭᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ?
1: ᱦᱮᱸ, ᱪᱷᱟᱹᱛᱤᱠ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱜᱮ ᱨᱮᱥᱯᱚᱱᱥ ᱠᱚ ᱮᱢᱟᱹᱧ ᱠᱟᱱᱟ
0: ᱟᱪᱪᱷᱟ
1: ᱟᱞᱮᱭᱟᱜ ᱚᱸᱰᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱠᱷᱲᱟ ᱜᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱞᱮᱭᱟ ᱪᱷᱟᱹᱛᱤᱠ ᱠᱚᱣᱟᱜ, ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱟᱞᱮ ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮ ᱯᱩᱱ ᱢᱚᱬᱮ ᱫᱷᱟᱣ ᱞᱮ ᱯᱨᱳᱜᱨᱟᱢᱟ ᱛᱮ ᱤᱧ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱦᱚᱪᱚ ᱟᱠᱟᱫ ᱛᱤᱧ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱛᱮ ᱨᱚᱵᱤᱱᱫᱨᱚ ᱥᱚᱝᱜᱤᱛ
2: হ্যালো,
0: হ্যাঁ আঁজম আম আঁজম দা।
2: হ্যালো,
0: হ্যাঁ গমকে, আম যাহাইম রোড়তা যাহাইম ফোন দা নাসনা রেডিও সে সিগি বসা কাতে রোড়মে এনকা ফাস্ট সে আঁজম জানা।
2: হ্যালো,
0: হ্যাঁ আঁজম কর লে মে।
2: হ্যাঁ আঁজম কানা,
0: হ্যাঁ আঁজম কর লে মে।
2: ইন দা পশ্চিম মেদিনীপুর বেলদা নেকুরসি সে সুরেন্দ্রনাথ হেমব্রম ই লেইদা।
0: হেমব্রম গমকে মা লে মে।
2: আপেনি আকা আদি নাপাই হই কানা মানতিয়া শিক্ষা মন্ডিং পাটা কো মানত জহার। হ্যাঁ
1: জহার গে।
2: মন্ডি থেকে মিটন কুকলি, হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত না যাহা সেরে রবীন্দ্র ঠাকুর যাহা সেরে ওনামা বাংলা পার্সি যে সেরে জাস্ট ওনাকা রাখা তে আবো সান্তাড়ি হ্যাঁ সেরে আর যাহা কো সেরে মেনখান মিটন রবীন্দ্র ঠাকুর নয় রবীন্দ্র সঙ্গীত সান্তাড়ি তে সেরে লাগি তে যদি এটা মিটন সেরে বাড়া হই সেরে উনি চেত চেত বাড়াই লাগতিয়াই কেনা শুধু মানে ওনা কো সেরে আঞ্জম কাতে কি সেরে সে উনি আরো জুদা তে যাহা মিটন সেরে কোন বাড়াই লাগতিয়াই কেনা।
0: আচ্ছা আমা
2: কো চাদো ক্লাসিক কো কো মেনা আছে কি কো চেদা কো সারে গামা পানো কো কো চেদা নোয়া হচ্ছে দরকার আই আমি। হ্যাঁ
1: সেরিং সেরিং তো সেনা তো লাগতি কাম গিয়া। হ্যাঁ সারে
2: আর মিটিং মে হো আরিয়া।
1: হ্যাঁ
2: যদি তোর ডাক শুনে কো না আছে ওনা যদি সান্তাড়ি তে ওনা সেরিং যদি গানো খান না সেরিং আঞ্জম লাগি মে হরিং দহ দিদা।
1: আচ্ছা আচ্ছা
2: আর কুকলি না যাহা দহ কেদা কথা ওনা হো ওনা না তেলা হই খোঁজ কেনা।
0: আচ্ছা ঠিক আছে মা হেমব্রম কে আঞ্জম মে এতো কুকলি দা লেকি নোয়া লাগি তে ভিন তে জানা বাড়াই সে ট্রেনিং না লাগতি মিনা কাজা সে বাগা।
1: হ্যাঁ ট্রেনিং মা অবশ্যই লাগতি মিনা সেরিং সারেগামাপা মানে যাহা মানে আবো চেলকা বন পড়াও কানা গ্রামার বাংলাতে গ্রামার বন পড়াও কানা ব্যাকরণ বন পড়াও কানা অনকা কে সেরিং রেনা হো সারেগামাপা মেনা নোয়া সেরিং ওনা রাহা তেগে মানে যে কোনো রাহাম আন্দম যে কোনো সেরিং এম সেরিং দাড়ি আতল দাড়ি আগে সারেগামাপা শেনা হইবা
0: রবীন্দ্র সঙ্গীত লাগি ভিনতে যদি আরো চর্চা
1: রবীন্দ্র সঙ্গীত ভিনতে দবা আম দো সারেগামাপাম শেনা লেখাঙ্গে শুধু রবীন্দ্র সঙ্গীত দচেদা যত সেরিং গে আমেম।
0: আচ্ছা আচ্ছা
1: সেরিং দাড়ি
0: ঠিক ঠিক ঠিক হয় আই আমি তে নেহর থাকে না যদি তোর ডাক শুনে কেউ না আসে
1: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। আচ্ছা
0: হয় আবুয়া বাড়াই লিখতে সে আলে বাড়াই লিখতে সান্তাড়ি তে রবীন্দ্র সঙ্গীত চর্চা কান গিয়া আড়ি আইমা হল কো চর্চা গিয়া মিনি তে কো নিয়ে নাম কান গিয়া জেলকা বাড়াই কান ডগর লিখতে বরকা সরেন কুসনি সরেন সুন্দরী সরেন শ্রীমন্ত মুর্মু অনকান কো কো লাহে কেন ক্যাসেট হডুক কান তা কো মিদ বাড়া ইন্টারভিউ হন ওনে কোনা উচ্চন কেন হয় এই তো দোনা নিহর তেনা সেরিং যদি তোর ডাকশনে কেউ না আসে।

0: আড়ি না পায় মানুষের শিক্ষা মান্ডি আর রবীন্দ্রনাথ ঠাকুর কবি গুরু সনতান হুদিসে আবো হবন উদ্গাও কমা আবো তারাম ডাহার সনজ থেকে আয়ুর কমা আবো উনি গিয়ান তেবন গ্রয়ন কমা নিহাস দোকাতে নিয়ে কুকমু দোকাতে তিনি শান্তি রাখা নেন মুচাদ এরা আর যাই নিয়ে লাইভ ফোনিং প্রোগ্রাম আপে সেলেন আপে কো আর যাই আপে দাঁড়িয়ে আপে কো সামি গুণমান সারহাও মানতীয় মান্ডি মা আমহ আড়ি গুণমান সারহাও চাল তুলুই তেহিয়া নিয়ে লাইভ ফোনিং প্রোগ্রাম নেন মুচাদ সামক নাপায় থাকেন পে।
1: জোহার।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:01 হয়ে 14 সেকেন্ড।

আকাশবাণী কলকাতায় শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:10। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। একটু পরে ক্রীড়াঙ্গন।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5টা মানি তো দেশ বিদেশের নানান খেলার খবর নিয়ে হাজির ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। গতকাল আইপিএলে কেকেআর অ্যালেন সাইক্লোনে উড়ে গেল দিল্লি ক্যাপিটালস। 47 বল খেলে অপরাজিত 100 রান করেন ফিন অ্যালেন। কেকেআর মাত্র 14.2 ওভার খেলে 8 উইকেটে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। অন্যদিকে আজ এই প্রতিযোগিতায় রাজস্থানের জয়পুরে রাজস্থান রয়্যালস খেলতে নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আইএসএলে আজ গোয়ার ফতরদা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। অন্যদিকে গতকাল স্পোর্টিং দিল্লিকে 2-1 গোলে হারালো উড়িষ্যা এফসি। ফলে 11 ম্যাচে দুই দলেরই পয়েন্ট সংখ্যা এখন 10। মহিলাদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপে ইতিহাস গড়ল ভারত। চীনের সাজহৌতে গতকাল ভারতীয় মহিলা ফুটবল দল 4-0 গোলে লেবাননকে পরাজিত করে শেষ 8-এ পৌঁছে গেল। প্রীতিকা বর্মনের জোড়া গোলের পাশাপাশি গোল করেন আলভা দেবী এবং জয়া। গতকাল কল্যাণীর মাঠে ইন্ডিয়ান ফুটবল লিগে ডায়মন্ড হারবার এফসি 5-2 গোলে হারিয়ে দিল রাজস্থান ইউনাইটেডকে। এদিকে অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবলে স্বামী বিবেকানন্দ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল বাংলা। গতকাল মণিপুরের কাছে 2-1 গোলে পরাজিত হয় বাংলা। 44 বছর পরে ইউরোপের লিগের ফাইনালে পৌঁছাল অ্যাস্টন ভিলা। এদিকে সৌদি প্রো লিগেও 100 গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শিরোপা থেকে আর একটিমাত্র জয় দূরে আল নাসের। বাংলাদেশ সফররত

পাকিস্তান ক্রিকেট দল প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে গতকাল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। গতকাল প্রথম দিনে মিরপুরে বাংলাদেশের 85 ওভার খেলে 4 উইকেটের বিনিময়ে তারা 301 রান তোলেন এবং আজ দ্বিতীয় দিনে 413 রান করে তারা প্রথম ইনিংস ডিক্লেয়ার করেন। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসে ব্যাট করতে নেবে 1 উইকেট হারিয়ে এখনও পর্যন্ত 170 রান তুলেছে। এবার চলে আসি আতশ কাঁচের তলায়। আজ আতশ কাঁচের তলায় অবশ্যই কেকেআর। টানা 4 ম্যাচে জয়, পয়েন্ট টেবিলে 7 নম্বর থেকে শেষ প্লে অফে যাক বা না যাক, চলতি আইপিএলে তাদের কামব্যাকটা সমর্থকদের অনেকটাই স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 143 রান তাড়া করে মূলত জয় ছিনিয়ে নিল কেকেআরের 2 বিদেশি, ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন। কেকেআর শুরুটা ভালো করলেও রাহানে 9 বলে 13 রানের সময় দুর্ভাগ্যজনকভাবে রান আউটটা বেশ ধাক্কা দিয়েছিল কেকেআরকে। স্টার্কের বলে নন স্ট্রাইকার এন্ডে ব্যাক আপ করছিল রাহানে, বল স্ট্রাইকার এন্ডে থাকায় অ্যালেনের ব্যাটে লেগে স্টার্কের হাত ছুঁয়ে চলে যায় উইকেটে। রাহানে তখন ক্রিজের বাইরে, বেশিক্ষণ টেকেনি অঙ্গকৃশ। পাওয়ার প্লে শেষ 6 ওভারে কেকেআর তুলেছিল 2 উইকেট হারিয়ে 43 রান। এরপরেই বিধ্বংসী হয়ে ওঠেন ফিন অ্যালেন, 47 বল খেলে 100 নট আউট। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গত করলেন ক্যামেরন গ্রিন, তিনিও 27 বল খেলে 33 রান করে নট আউট রইলেন। টসে হেরে আগে ব্যাট করতে হয়েছিল দিল্লিকে। একসময় তারা 10 ওভারে তুলে ফেলেছিল 3 উইকেট হারিয়ে 85 রান, কিন্তু তারপরেই কেকেআর স্পিন বোলিংয়ের সামনে ধসে যায়। তাদের ব্যক্তিগত পাথুম নিশঙ্কা 50 রানের মাথায় অনুকূলের বলে স্ট্যাম্প আউট হন। শেষের দিকে আশুতোষ শর্মা 28 বলে 39 রানের ইনিংস না খেললে 142 রানে পৌঁছাত না দিল্লি ক্যাপিটালস। মিডিল অর্ডারে হতাশ করেছেন ক্যাপ্টেন অক্ষর, তার ব্যক্তিগত 22 বল খেলে তিনি মাত্র 11 রান করায় টিম ক্রমশই চাপে পড়ে যায়। এদিকে অনুকূল রায়কে দিয়ে বোলিং শুরু করান এবং সফল হন রাহানে। অনুকূল 31 রানের বিনিময়ে 2টি উইকেট নেন। উইকেট বরাবরই স্লোতে বিপজ্জনক হয়ে ওঠেন নারিন, এদিনেও তিনি 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 1টি উইকেট নেন। বরুণ 4 ওভারে উইকেট না পেলেও রান দেন মাত্র 28। দলের 3 স্পিনার বারবার 12 ওভার বল করে মাত্র 76 রান দিয়ে দলকে 3টি উইকেট তুলে দিয়েছিলেন। তবে এখানেই শেষ নয়, কেকেআরের পেস আক্রমণকেও বেশ অন্য মাত্রা দিয়েছে কার্তিক ত্যাগী। প্রতিদিনই তিনি নিয়ম করে উইকেট তুলছেন, সঙ্গে থাকছে 140+ গতি। এদিন মাত্র 25 রানে 2টি উইকেট তুলে নেন কেকেআরের জন্য। দলের অন্য পেসার বৈভব 29 রান দিয়ে নেয় 1টি উইকেট, এমনকি গ্রিনও মাত্র 1 ওভার বল করে তোলেন নীতিশ রানার উইকেটটি। এদিন গ্যালারিতে দেখা গেল টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে, জাতীয় নির্বাচক আরপি সিংয়ের পাশে বসে ম্যাচ দেখলেন তিনি। শ্রোতা বন্ধুরা, আজ বাংলায় 25শে বৈশাখ, আর 25শে বৈশাখ মানেই তো আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। তাই আজ তার 165তম শুভ জন্মদিন উপলক্ষে ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ, অধ্যাপক বিশ্বজিৎ রায়ের এই সাক্ষাৎকারটি নিয়েছেন শৌর্য চৌধুরী।

0: আজ আমরা সম্পূর্ণ একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথের জীবনে খেলাধুলো কীভাবে এসেছে, তার সাহিত্যে সেই সময় দাঁড়িয়ে তিনি খেলাধুলো কীভাবে ব্যবহার করেছেন, তার চরিত্রদের মধ্যে কোথাও খেলাধুলোর কোনো প্রভাব ছিল কি না, এইসব নিয়ে আজ অনুসন্ধান করতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তার ছেলেবেলার ব্যাপারে আমরা অনেক কিছুই জানতে পারি তার লেখা থেকে এবং অন্যের লেখা থেকেও, কিন্তু খেলাধুলো তার ছেলেবেলায় কত বড় প্রভাব বা কতটা প্রভাব বিস্তার করেছিল?
1: যেটা বলবার যে রবীন্দ্রনাথ তো জন্মেছিলেন তার ভাষায় সেকালের কলকাতায়, অর্থাৎ উনিশ শতকের কলকাতায়। আজকাল আমরা খেলা বলতে যেগুলোকে বুঝি সেগুলো তো সবই সাহেবদের হাতটা কম বেশি আমাদের কাছে এসেছে। তো রবীন্দ্রনাথ নিজেই তার ছেলেবেলা বইতে লিখেছেন, আমি সেখান থেকে একটু অংশ করে শোনাই, তাহলে বোঝা যাবে যে রবীন্দ্রনাথ খুব বেশি সেই সময় খেলার সুযোগ বা শারীরিক খেলার সংযোগ তাদের জীবনে ঘটেনি। রবীন্দ্রনাথ লিখেছেন, তখন খেলা ছিল সামান্য কয়েক রকমের, ছিল মার্বেল, ছিল যাকে বলে ব্যাট বল, ক্রিকেটের অত্যন্ত দূর কুটুম্ব, আর ছিল লাঠিম ধরানো, ঘুড়ি ওড়ানো। শহরে ছেলেদের খেলা সবই ছিল এমন কমজোরি, মাঝজোড়া ফুটবল খেলার লম্প জম্প তখনও ছিল সমুদ্র পার। বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ এখানে খুব একটা বেশি খেলার সুযোগ পাচ্ছেন না, তবে একেবারে যে খেলতেন না তা নয়। জীবন স্মৃতিতে লিখেছেন যে ভোর অন্ধকার থাকতে তাকে উঠতে হতো এবং তারপর এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করতে হতো। সেই জীবন স্মৃতিতেই জানা যাচ্ছে যে স্কুল থেকে যখন ফিরে এলেন দুটো কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া হতো, এক হচ্ছে ড্রয়িং, দ্বিতীয়টা হচ্ছে জিমনাস্টিকের মাস্টার মশাই, তিনি আসতেন এবং ওদেরকে নিয়ে পড়তেন। এই ছিল রবীন্দ্রনাথের ছেলেবেলার এক অর্থে খেলাধুলো। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে লাঠি খেলা। তখন লাঠি খেলা, ডাকাতটা লাঠি খেলতো, ডাকাতদের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সবটাই যে নেতিবাচক ভাবনা জুড়ে ছিল তা নয়। যাকে আমরা বলি সামাজিক দিক থেকে রবিন হুড মার্কা ভালো ডাকাত, সেই রঘু ডাকাতের ফর্ম আর যেটাই বাঙালির মনে ছিল। তখন রবীন্দ্রনাথ তার ছেলেবেলার একটা অভিজ্ঞতার কথা লিখেছেন, সেখানে লিখেছেন, আমরা যখন জন্মেছি তখনও এমন সব লোক দেখা যেত যারা সমর্থ বয়সে ছিল ডাকাতের দলে, মস্ত সব লাঠি আল, সঙ্গে সঙ্গে চলে লাঠি খেলার সাঁকড়ে, তাদের নাম শুনলেই লোকের সেলাম করত। প্রায় ডাকাতি তখন বোয়ারের মতো নিসব খুন খারাপির ডাকাত ছিল না, তাতে যেমন ছিল বুকের পাতা তেমনি দরাজ মন। এদিকে ভদ্রলোকের ঘরেও লাঠি দিয়ে লাঠি ঠেকাবার আশা বসে গিয়েছিল, বোঝা যায় যে সেই সময় ভদ্রলোকেরাও লাঠি খেলায় বেশ পারদর্শী হয়ে উঠতেন। যারা নাম করেছিল ডাকাতটাও তাদের মানত ওস্তাদ বলে, এড়িয়ে চলত তাদের সীমানা। অনেক জমিদারের ডাকাতি ছিল ব্যবসা। এই ডাকাতদের অনেকে রন্তা চড়ে যাতায়াত করতেন। রবীন্দ্রনাথ লিখেছেন, এই রন্তা চড়ে যাতায়াতের ব্যাপারটা তিনি শান্তিনিকেতনে চালু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানকার ছেলেপুলেরা রন্তাকে খুব জনপ্রিয় করে তুলতে পারেনি। এই ছিল রবীন্দ্রনাথের নিজের খেলার জগৎ, যা রবীন্দ্রনাথ ছোটবেলায় খানিকটা খেলেছেন দেখেছেন, এর বেশি খুব একটা পাওয়া যাচ্ছে না।
0: সাহিত্য নিয়ে যদি আমরা কথা বলি তাহলে গোড়া রেফারেন্স অবশ্যই আসে, যেখানে ক্রিকেট খেলা একটা বড় ভূমিকা পালন করছে এবং অনেক সময় ফুটবলও এসেছে তার লেখায়। আপনি যদি একটু বিস্তারে আমাদের বলেন তার সাহিত্যে খেলাধুলো কোথায় কোথায় এসেছে।
1: হ্যাঁ, ফুটবল আর ক্রিকেটের প্রতি রবীন্দ্রনাথের যে আগ্রহ ছিল সেটা বোঝা যায়। ক্রিকেটটাকে তিনি গোড়া উপন্যাসে ওই ঔপনিবেশিক শক্তির সঙ্গে লড়াইয়ের সূত্রেও ব্যবহার করেছেন। একটা জায়গাতে এরকম একটা ঘটনার কথা আছে যে কলকাতা শহরের ছেলেরা নিজেদের মধ্যে দুই দলে ক্রিকেট খেলছিল, হঠাৎ একটি ছেলে আহত হয়, এই আহত ছেলেটিকে শুশ্রূষা করার জন্য কুকুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এমন সময় ইংরেজ পাহারাওয়ালারা এলো, তারা বলল যে এই পুকুরের জলে নেটিভদের নামা নিষেধ। দুই পক্ষের লড়াই শুরু হলো। সেই সময় গোরাকে দেখে ছেলের দল খুব খুশি হয়ে উঠল, কারণ গোরা অনেকদিন তাদের সঙ্গে ভালো ক্রিকেট খেলেছে। তারা গোরা দাকে জানালো এই পুরো ব্যাপারটা এবং গোরাও তো স্বদেশী, ফলে সে ভীষণ রেগে গিয়ে সাহেব পুলিশদেরকে পেটাতে শুরু করলো এবং ছেলের দল জিতে গেল। এখানে ক্রিকেট খেলাকে ঘিরে ওই নেটিভ এবং সাহেবদের যে লড়াই, যেটা পরবর্তীকালে আমরা জনপ্রিয় লগান সিনেমায় দেখেছি, তারই যেন একটা পূর্ব রূপ। এটা আরো বোঝা যায় ওই গোরাতেই এক জায়গায় রবীন্দ্রনাথ লিখেছেন যে নন্দ, সে ছিল গোরার সবচেয়ে বেশি ভক্ত। এই নন্দ ছিল ছুতরের ছেলে, 22 বছরের ছুতরের ছেলে, তার বাবার দোকানে কাঠের বাক্স তৈরি করে। এখন এই নন্দকে গোরা ক্রিকেট খেলায় জুড়ে দিল। রবীন্দ্রনাথ লিখেছেন, ক্রিকেট খেলায় গোরা শুনিতেও সে অদ্বিতীয় ছিল। এই যে বল করতে পারে নন্দ ভালো, সে ছুতরের ছেলে, তার সামর্থ্য অনেক বেশি, তারপর কি করলো গোরা? না, সে এই সকল সুতার কামারের ছেলেদের সঙ্গে ভদ্র ছেলেদেরকে একসঙ্গে মিলিয়ে দিল। এই মিশ্রিত দলের মধ্যে নন্দ সকল প্রকার খেলায় ও ব্যায়ামে সকলের সেরা ছিল। ভদ্র ছাত্রীরা কেউ কেউ তাহার প্রতি ঈর্ষান্বিত ছিল। ফলে এই যে নিম্নবর্গের সামর্থ্য, সেই নিম্নবর্গের সামর্থ্যের সূত্রে ভদ্রলোক এবং নিম্নবর্গের যে বিভাজন রেখা সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। এবং সত্যি তো গোরা উপন্যাসে গোরা যে পরবর্তী ভারতবর্ষের কল্পনায় অগ্রসর হবে, যেখানে কোনো জাতি ভেদ নেই, যেখানে খ্রিস্টান, যেখানে নিম্নবর্গীয়, হিন্দু সবাই আসতে পারে, এর একটা সূত্রপাত খেলার মাঠে।

0: পর পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছে। ক্রিকেটের ভূমিকাটা সেজন্য বলবো যে গোড়া উপন্যাসে খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ফুটবল যে সহজে খেলা যায় তার একটা বিবরণ তো আমরা সবাই জানি, যে সেটা পাওয়া গেছে ওই সহজ পাঠে, যেখানে রয়েছে যে সতী সেন, মণি সেন, বংশী সেন, মধু শেঠ, কেতু শেঠ তারা ফুটবল খেলতে এসেছে, কিন্তু ফুটবলের বল নেই। রবীন্দ্রনাথ লিখেছেন, বল নেই গাছ থেকে ঝেলা মেরে বেল পেলে নেবো, তেলিপাড়ার মাঠে গিয়ে খেলা হবে, খেলা সেরে ঘরে ফিরে যাবো, দেরি হবে না। অর্থাৎ এই ফুটবল যেখানে থাকে না তার একটা বিকল্প ব্যবস্থা অন্য কিছু দিয়ে করে নেওয়ার একটা সহজ ব্যাপার সেটা ছিল। আর মোহনবাগানের ফুটবল খেলার বিবরণ দুটো জায়গাতে আছে, একটা হচ্ছে সে উপন্যাসে এই লেখাটির মধ্যে আছে, আর দুই বোন উপন্যাসে আছে। সেতে এরকম যে এক মোহনবাগানের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, ফিরতি পথে পকেট থেকে সাড়ে তিন আনা পয়সা কেউ তুলে নিয়েছিল, ফলে ভিমনাগের দোকান থেকে সন্দেশ কিনা বাদ গেল। বোঝা গেল যে যারা খেলা দেখতে যেত তারা বেশ খেলা দেখে আনন্দ করে ফিরতি পথে ভিমনাগের সন্দেশ সন্দেশ খেয়ে বাড়ি ফিরত, এখন পকেট থেকে পয়সা চলে গেছে তো ঠিক আছে। বন্ধু কিনু চৌধুরী তার বাড়ি গেছে আর ওখানে গিয়ে কুঁচো চিংড়ি ভাজা আর আলুর দম খেয়েছে। তো খেলা খাওয়া সব মিলিয়ে বেশ একটা মজাদার বিবরণ এই ফুটবলের সূত্রে সেতে আমরা পেয়ে
1: গেলাম।
0: সেই সময়টা সমাজ চিত্র বলা যায় না একটা উঠে গেল। এই পর্যন্ত হচ্ছে রবীন্দ্রনাথের খেলাধুলা সাহিত্যিক বিবরণ।
2: এছাড়াও খেলাধুলোকে মানুষের চারিত্রিক গঠনের ক্ষেত্রে ব্যবহার করা, মানে মানুষকে এম্পাওয়ার করার ক্ষেত্রে তিনি কিভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তার আশ্রমে খেলাধুলোর কিরকম ভূমিকা ছিল, এর যদি কিছু উদাহরণ আমাদের দেন।
0: হ্যাঁ, সেখানে সবচেয়ে ভালো উদাহরণ আমি যেটা দিতে চাই যে শান্তিনিকেতনে আমাদের তো একটা সবসময় বলা হয় যে শান্তিনিকেতনের ছেলেরা বা শান্তিনিকেতনের মেয়েরা তারা একটু মেয়েলি, তাদের শারীরিক বল নেই, এই ধারণাটা একেবারে ভ্রান্ত, একেবারে ভুল। রবীন্দ্রনাথ মেয়েদেরকে খুবই শারীরিক ভাবে সমর্থ করতে চেয়েছিলেন। অমিতা সেন তার শান্তিনিকেতনে আশ্রম কন্যা বলে একটি বইতে তিনি সে কথাগুলো লিখেছেন। তিনি লিখছেন যে 1929 সালে জাপান থেকে রবীন্দ্রনাথকে জুজুৎসু সম্পর্কে একটা চিঠিতে তিনি লিখেছিলেন যে এই বিদ্যাটা আমাদের মেয়েদের শেখা উচিত, এখন এই যে শেখা উচিত শেখা উচিত এইটুকু বলে কিন্তু তিনি থেমে গেলেন না। তিনি করলেন কি যে জাপান থেকে একজন শিক্ষককে নিয়ে এসে, তার নাম ছিল তাকাগাকি, এই তাকাগাকি যিনি জুজুৎসু শিক্ষক তিনি শান্তিনিকেতনে এলেন এবং শান্তিনিকেতনে আসবার পর তিনি মেয়েদেরকে ওই জুজুৎসু শেখাতেন। এবং এটা অমিতা সেনের লেখা থেকে জানা যাচ্ছে যে তখন তারা গান গাইতেন, যখন এরা করছেন এই ড্রিল করছেন আর কি, তখন গান গাইছেন কি না সংকোচের ও বিহ্বলতা নিজেরই অপমান। তারপর শান্তিনিকেতন আশ্রম থেকে চারজন মেয়ে তারা গেলেন বেনারস। বেনারসে গিয়ে তারা এই জুজুৎসুর কাজটা দেখাবেন, সেখানে গিয়ে তারা দেখাচ্ছেন এবং বেনারসের সাধারণ মানুষ অত্যন্ত খুশি হয়েছেন, দেখে হাততালি দিচ্ছেন, তার বিবরণ আমরা পাচ্ছি। শান্তিনিকেতনের পুরনো অ্যালবামে দেখেছি যে মেয়েরা ওই টেনিস র্যাকেট হাতে দাঁড়িয়ে রয়েছে, সেখানে টেনিস খেলার একটা আয়োজন হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু শান্তিনিকেতনের মেয়েদের এই শরীরচর্চা, যেটা বঙ্গীর যন্ত্র ওই দেবী চৌধুরানিতে, দেবীকে যখন গড়ে তোলেন, দেবী ঘোড়ায় চড়তে জানেন, যুদ্ধ করতে জানেন, দেবীর শারীরিক বৃত্তি, এটার মধ্যে এক ধরনের বলা যেতে পারে হিন্দু জাতীয়তাবাদের গল্প ছিল। রবীন্দ্রনাথেরা সেইভাবে দেখতেন না, রবীন্দ্রনাথেরা স্বাভাবিকভাবে মেয়েদের একটা সহজ সংকোচহীন শারীরিক প্রকাশ হিসেবে এই খেলাধুলোকে গ্রহণ করতে চাইছেন। আর শান্তিনিকেতনের ছেলেরা কিন্তু সেই সময় বেশ বুঝতে পারা যায় যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে তারা বেশ ভালো ফুটবল খেলত, ক্রিকেট খেলত এবং তারা শিল্ড পেত। শান্তিনিকেতন পত্রিকাতে সেই সমস্ত খবরও প্রকাশিত হতো। এর থেকে বোঝা যায় যে শান্তিনিকেতনের ছেলেরা মোটেই পেলব, শারীরিক ক্ষমতাহীন, খেলাধুলো বন্ধ করে বসে আছে এমনটা কিন্তু নয়। এটা আমাদের একটা ভুল ধারণা, আমরা এটাকে মনে মনে গড়ে তুলেছি, এর কোনো ভিত্তি নেই।
2: অর্থাৎ স্বাভাবিক জীবনের অঙ্গ হিসেবে খেলাধুলোকে তিনি তার কারিকুলামভুক্ত করেছিলেন এবং যথেষ্ট সফলভাবেই করেছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যাপক বিশ্বজিৎ রায়কে। আজকে শুধু রবীন্দ্রনাথের জীবনে নয়, তার সাহিত্যে নয়, তার পড়াশুনো বা শিক্ষার ভাবনার মধ্যে খেলাধুলোর যে একটা বিশেষ ভূমিকা ছিল সেটা তিনি খুব সুন্দরভাবে প্রাঞ্জল করে আমাদের জানালেন। ধন্যবাদ।
3: শুনছিলাম ক্রীড়াঙ্গনে রবীন্দ্রনাথ। অধ্যাপক বিশ্বজিৎ রায়ের এই সাক্ষাৎকারটি নিয়েছেন শৌর্য চৌধুরী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। এবার চলে আসি বিস্তারিত খবরে। আজ আইপিএলে রাজস্থানের জয়পুরে রাজস্থান রয়্যালস খেলতে নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। জয়ের হ্যাট্রিকে গুজরাট টাইটান্সের ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠছে। গিল বাহিনী 10 ম্যাচ খেলে 6টি ম্যাচ জিতেছে, তাদের পয়েন্ট সংখ্যা 12, আর রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে দ্বিতীয় স্থান দখল করবে গুজরাট। আবার উল্টো দিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের দলের সামনেও প্রথম ও দ্বিতীয় স্থান দখলের সুযোগ রয়েছে। গুজরাটকে হারাতে পারলে তাদের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে 14। নিট রান রেটেও তাদের অবস্থান বেশ ভালো, ফলে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট মহল। ম্যাচে রাবাডার সঙ্গে বৈভব সূর্যবংশীর ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। আজ সন্ধ্যা 7:30 এই খেলা শুরু হবে। আইপিএলকে নিয়ে 8 পাতার কড়া নির্দেশিকা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। আর্থিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লিগে সম্প্রতি বেশ কিছু প্রোটোকল ভাঙার ঘটনা ঘটেছে, যেমন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রুমির ডাগ আউটে বসে মোবাইল ব্যবহার, ক্যাপ্টেন রিয়ান পরাগের ভ্যাপিং নেওয়া ইত্যাদি। এরপরই প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিসকে 8 পাতার নির্দেশিকা পাঠিয়েছে বিসিসিআই। উদ্বিগ্ন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া লিখেছেন, এখনই সতর্ক হওয়া দরকার। নির্দেশিকায় আরও পরিষ্কার করে বলা হয়েছে, টিমের ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া হোটেলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের ঘরের বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। অতিথিদের সঙ্গে হোটেলের লবি বা রিসেপশনেই দেখা করা যাবে। ম্যাচ চলাকালীন সময় মালিকরা মাঠের ড্রেসিংরুমে বা ডাগ আউটে উঠে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। পিএমও প্রোটোকল কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। বাংলাদেশ সফররত পাকিস্তান ক্রিকেট দল প্রথম টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। গতকাল মিরপুরে বাংলাদেশ 85 ওভার খেলে 4 উইকেটের বিনিময়ে 301 রান তোলে। আজ দ্বিতীয় দিনের বাংলাদেশ 413 রান করে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছে। পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত এক উইকেটে 180 রান তুলেছে। অন্যদিকে পাকিস্তান সফররত জিম্বাবুয়ে মহিলা ক্রিকেট দল আজ পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নামছে। ক্রিকেট ছেড়ে এবার চলে আসি ফুটবলের আঙিনায়। মহিলাদের অনূর্ধ্ব 17 এশিয়ান কাপের ইতিহাস গড়ল ভারত। চীনের সাজেউতে গতকাল ভারতীয় মহিলা ফুটবল দল 4-0 লেবাননকে পরাজিত করে পৌঁছে গেল শেষ 8-এ। প্রীতিকা বর্মনের জোড়া গোলের পাশাপাশি গোল করেন আলফা দেবী এবং জয়া। ভারত গ্রুপ লিগের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 2-0 এবং দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে 3-0 হেরেছিল, কিন্তু এদিন লেবাননকে বড় ব্যবধানে হারিয়ে ইতালির কোচ পামেলা ভারতের চীন গ্রুপের সেরা তৃতীয় স্থানের মধ্যে নকআউট খেলায় এই যোগ্যতা অর্জন করল। ভারতের মেয়েরা অনূর্ধ্ব 19 টিমে 2005 নকআউট পর্যায়ে পৌঁছেছিল। তারপর 2018 ভারতের ছেলেরা অনূর্ধ্ব 16 টিম কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরেছিল, আর আজ সেই কাজটাই করে দেখালো অনূর্ধ্ব 17 ভারতীয় মহিলা ফুটবলাররা। এর ফলে এই প্রথম এশিয়ান কাপের নকআউটে পৌঁছালো ভারতের মহিলা জাতীয় দল, ফলে সর্বত্র উচ্ছ্বসিত ভারতীয় ফুটবল সংস্থা। আগামী 23 সেপ্টেম্বর কলকাতার ফেডারেশন স্পেশাল এজিএম ডাকলো সর্বভারতীয় ফুটবল সংস্থা। নতুন সংবিধান চালু করার বিষয়ে সবুজ সংকেত আদায় করার জন্যই এর প্রধান উদ্দেশ্য। এছাড়াও কমার্শিয়াল পার্টনার ইস্যুতে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। আগামী 20 বছরে ভারতীয় ফুটবল প্রায় 200 কোটি টাকার লগ্নি করতে চাইছে একটি বহুজাতিক সংস্থা। একই সঙ্গে এর আগে অপর একটি বহুজাতিক সংস্থা অফার দিয়ে থাকলেও দ্বিতীয় বহুজাতিক সংস্থার প্রস্তাব অনেক বেশি আকর্ষণীয়। আইএসএলের পক্ষ থেকে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক স্তরের বৈঠকে সেই রূপরেখাও স্পষ্ট করে দিয়েছে তারা। তাই বিশেষ এই সাধারণ সভায় বিষয়টি চূড়ান্তভাবে

সিদ্ধান্ত নিতে পারে যায় বলে ধারণা করা যাচ্ছে। আজ আইএসএলের গোয়ার ফতোরদা স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ গোয়া বধে বাগানের সেরা অস্ত্র গোয়ান লিস্টানি। সবুজ মেরুনের জার্সিতে চলতি মরশুমে তার 100 ম্যাচ হয়ে যাবে। গোয়ার ডারবোলিয়ামের বাসিন্দা লিস্টান কোলাজো কি পারবেন তার ঘরের মাঠে মোহনবাগানকে চলতি আইএসএলের লিগ টেবিলের 1 নম্বরে তুলে আনতে? এই মুহূর্তে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে ইস্টবেঙ্গল। গোয়াকে হারাতে পারলে লিস্টন আমরা 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে পৌঁছে যাবে চ্যাম্পিয়নশিপের লাগাম ধরে রাখতে। তাই লিস্টন কি পারবেন সেই লাগাম ধরে রাখতে? গোয়ার মাঠে আইএসএলের সাফল্যের হার যথেষ্ট ভালো মোহনবাগানের, কিন্তু আজ তা ধরে রাখতে হবে মোহনবাগানকে। এখানে ম্যাকলারেনদের প্রধান সমস্যা হলো গরম। বিকেল 5টায় গোয়ার ভীষণ গরম এবং আর্দ্রতা থাকে। মোহনবাগানের কোচ লোবেরও অবশ্য পরিষ্কার করে বলেছেন, গরম নিয়ে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই আমাদের। আমাদের সেরাটা এই ম্যাচে দিতে হবে এবং জিততে হবে। গোয়ায় গরমের সঙ্গে মানিয়ে নিতেই শুক্রবার 5টায় ভার্না মাঠে লোবেরও তার টিমকে নিয়ে প্র্যাকটিস করাতে নেমেছিলেন, কিন্তু মাঠ বেশ খারাপ থাকায় তিনি ফুটবলারদের বেশিক্ষণ ট্রেনিং করাননি চোট লেগে যাওয়ার ভয়ে। চোট সারিয়ে এই ম্যাচে আপুইয়া আলবার্তো ফিরছেন, যা টিমের ক্ষেত্রে খুব ভালো খবর। মোহনবাগানের কাছে দ্বিতীয় ভালো খবরটি হলো প্রতিপক্ষ গোয়ার টিমে কোচ মার্কেস মানালো রিজার্ভ বেঞ্চে আর বসতে পারছেন না সাসপেন্ড থাকার কারণে। ফেডারেশন বিরোধী মন্তব্যের জন্যই তিনি শাস্তি পেয়েছেন। সমস্যা গোয়ার শিবিরে, তার বদলে সন্দেশদের কোচিং করাবেন সহকারী কোচ গৌরাঙ্গী সিং। তিনি মোহনবাগান বধে ভরসা রাখছেন তার দলের সমর্থকদের উপর। গৌরাঙ্গী বলেছেন, এই মরশুমে আমাদের শেষ হোম ম্যাচ এটা। আশা করি আমাদের ফ্যানরা মাঠ ভরিয়ে টিমকে সেরা লড়াইয়ে উৎসাহ দেবে। মোহনবাগানের 6 বিদেশি যখন তৈরি, তখন গোয়ার মাত্র 2 বিদেশি। তবে গোয়ার স্বদেশি ফুটবলার ব্রাইটন, নেমিল, উদান্তারা দারুণ ফর্মে রয়েছে। তাদের দাপটে গোয়ার লিগ টেবিলের 4-এ রয়েছে 11 ম্যাচ খেলে 19 পয়েন্ট নিয়ে। আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ না থাকলেও গতবারের চ্যাম্পিয়নদের আটকে দিতে পারে সন্দেশদের, এটাই বড় প্রাপ্তি। শ্রোতা বন্ধুরা, আজ আর সময় নেই, তাই আজকের মতো ক্রীড়াঙ্গন থেকে বিদায় নিচ্ছি। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন সঞ্জয় হাজরা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হলো।

0: ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱤᱨᱳ ᱢᱟᱢᱟ
1: ᱦᱮᱸ ᱪᱟᱞᱟᱜ ᱢᱮ ᱫᱚ ᱢᱚᱱᱮ ᱠᱮᱫᱟᱢ ᱟᱨᱦᱚᱸ ᱠᱚᱨᱚ ᱠᱚᱨᱚ ᱫᱟᱹᱣᱲᱟᱹ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮᱠᱚ ᱛᱩᱞ ᱚᱰᱚᱠ ᱠᱟᱢᱟ ᱵᱟᱝ
0: ᱚ ᱵᱟᱢ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱝ ᱦᱟᱯᱮᱢ ᱵᱩᱡᱟ ᱛᱤᱱᱟᱹᱜ ᱪᱟᱣᱞᱮ ᱨᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱦᱚᱞᱚᱝᱚᱜᱼᱟ ᱦᱟᱲᱟᱢᱮ ᱢᱤᱛᱟᱹᱧᱟ ᱩᱢᱮᱨ ᱦᱩᱭᱱᱟ ᱢᱮᱱᱛᱤᱧ ᱦᱟᱲᱟᱢ ᱜᱚᱫᱱᱟ
1: ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱫᱚ ᱪᱟᱞᱟᱜ ᱢᱮ ᱦᱟᱲᱟᱢ ᱨᱟᱯᱟ ᱵᱟᱹᱦᱩ ᱠᱟᱛᱷᱟ ᱞᱟᱹᱭᱛᱮ ᱞᱟᱡᱟᱣ ᱵᱟᱢ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱮᱫᱟ
0: গরম সোবান গরম এহো হাপে তিন উলেন মেসে
2: অকয় ও গরম হারাম কে মালই গদ মে
0: আম টেন কি চালাক কা তাহে বুঝে কি দা
2: আ হারাম বিদের দ চি দা এম কষ্ট কানা খবরম ভেজা লেখান ইং আম টেন কি চালাও কোয়া
0: হারাম দ আলো সে মিতে যা গড়া হম
2: ও মালই মে চি দরকার আ হানতে নাতে দ চি দা আম কয় আশুরে দ গরম হারাম
0: পালেন যায় কো আঞ্জম ইয়ে গরম পড়া আম তো মারাই বসে গিয়া হেসে ইয়ে মিটাই
2: কুড়ি
0: হই
2: আদ কোড়া দ অকই হো
0: আচ্ছা সুবান গরম ইনকি হারাম গি নেলো গিয়া
2: বুঝে কদিন বুঝে কদিন ইয়া গরম হারাম যাহায়া টাকা তাহে না উনকু দ 300 বাং কো হারাম হ দ
0: তাহলে গড়া নামো আকো থ
2: নামো আকো মানে লই মেছে কি লেখান ইম খজ কানা
0: ইয়ে ইয়ে মানে বিসি বয়স দ বাং হইলেন খান গে বগে আ বই কি দা আর ডেঙ্গুই নাম লেনকান মা তো
2: বুঝো কেদাই হাপে হাপে কাটি দিশে হচু আমি ছাডুই ডেঙ্গু ছাডুই ডেঙ্গু ছাড়া ডেঙ্গু দিশে কেদাই মিনায়া গড় মারা মিনায়া হ্যাঁ
0: ডেঙ্গু
2: হুই কান কো পেড়া কো পাঞ্জা এড কোয়া
0: ওকারে
2: আহা আম দো বাহু জাড়ু গ্রাম কানা জায়গা দো বাঙা মিয়াং ভিতিরতে পাকা পাকি কথা নাগুমা গাপা গে সেনো হইয়া আচ্ছা দেন সে গড় মারা চালা হিজু খরচা গাড়ি যার আগদ মে
0: অনে নিতোগে রোড কত হাতাল খান বাং গান কোয়া
2: বিন কুড়াইতে হরেন ভিডি গুপি হর দুই বাং কানা এটা হর নেল কম দু তবে
0: সবান গড় ইয়া আলো সেম বিজারু আ আচ্ছা নে নে সাদ মে নে
2: মোড়ে টাকা ওড়া দেখা জমকাতে হরেন বাহুন পাঞ্জাক বা আর হো 10 টাকা দেন আর বাংখান হর নিয়েল কম
0: এ গরম কোড়া আম তো মিছু গিয়া ভাই না না না 10 টাকা কে সামনে ভাই না না আর হ্যাঁ গরম মে বুঢ়ি দ এককাল লই বাড়াই দাঁড়ে আমা
2: এককাল বাঙা হিরো মাই কানা মিন্দি বুঝ গিয়ে ভাই বুঝ দাঁড়ে
0: এনা খান ওনা কথা গে মিয়াং তে খবর দই নামিদা
2: হই এককালম নামিদা হ্যাঁ মা তাহলে চালাও লেন গি
0: হ্যাঁ লগন

0: গড়মবুড়ি, এ গড়মবুড়ি, ওড়ারে মেনামা?
1: ও সোবান গড়ম, দেলা দেলা, ইয়া চেদ মেন কাতেই সারহাও মিয়া, বাঁ উইহার দাঁড়িয়া কানা।
0: ইন লেকান হড় খাতির গে নোয়া ভাঙ্গড়েনা বাপলা দো, আর বাংখান কুড়ি ওড়া দো বেচায় কো জোর লেট গিয়া, মেনখান তুর বাচা, ইন হুঁ সজে গট কাট কোয়া। টাকা যখন ইঁ হাতাও আকাদা, বাং কামিরেন হড় দুঁ বাং কানা গড়ম বুড়ি। আচ্ছা ইয়ে গড়ম বুড়ি, ওনা বাকি টাকা তেহেন গে তো এম এম মেন লেদা।
1: হ্যাঁ বাকি হেন্দায়া যতো লাং এম চাবা আদমি তো
0: যতো তিস
1: হানে এন হিলোক গে।
0: গড়ম বুড়ি নৌকা গে হইয়া, কামি সিগিল লেন খান যতো গে নৌকা কো মেনা, নয় লুতুরিং পেটেরক কানা মি।

0: কথা
1: আর রসকে গড়ম হারাম আর শাল বাবু কলকাতার এই চাকরি নাম কিদা আর ওনডে গেই বাপলাই না
0: ইস ওসিয়া দ চেত হয়ো আ তাহলে
1: গড়ম হারাম নোয়া বিপদ খন্দ ওয়ার কইমে আর বাংখান মিশরাঞ্জে হালে ডালে গদ আ
0: ইন্দু চি চি কয়া
1: আর সি তো আম গে বাপলাই
0: ই ইয়ে মানে মানে আরসি কি রাজি আ হড় গে বাঁচে কো মেনা
1: রাজি মানে রপড় গোটা কাতিং হিজুক কানা আর হড়া কথা দো আলম লইয়া ইঞ্জিজ মিশরা অকয় ঠিনিং গঙ্গেয়া ওনা দো আলেয়া ব্যাপার আমেম রাজি লেন খান গে
0: উনা কাতে যখন মিতেন কানা নান তাহলে কান রাজি গে
1: আ বহক্ষণ মনে মন হামাল আড়গইন লেকাঞ বুঝ কিদা তাহলে খান কথা দো পাকাপাকি না তেহেন খন গে মিশরাঞ্জ জওয়াই মেনতি মনে মিয়া ও থুড়ি মনে বিনা
0: ইঞ্জ মানে হ্যাঁ এলিঞ তিহিং খন দো বাইহার গিলিং মনে বিনা ইয়ে বাপলা দো আপে ঠিন গে হইও মা আর অকয় হ্যাঁ আলোক বাড়ায় দাঁড়িয়া বা
1: ওনা কদো একাল আলোবিন ভাবনা এগো যাওয়াই
0: মা লইবিন
1: আলেয়া অবস্থা মেবিন বাড়াই গিয়া বাপলা খরচ ক যদি
0: ওনা দো আলোবিন ভাবনা আছে না নিতুক গে 500 টাকা দুলিং এম হাতাড়া বিন কানা
1: হই দেন আর টি না পাই হড় কানা বিন গো এ যে এন্ডে খান ব্যবস্থা লিং হব লেগে
0: হই হই এন খান মা লগন লগন ব্যবস্থাই বিন

0: আচ্ছা, ই কি দমে হারাম আকানা? বা বা, ব উপে গে পান্ডু গড় আকানা। নয় দো গাপা গে বাজারে সেন কাতে হেঁদে হচয়া। আরসি বুঝ গে বাই বুঝ দাঁড়ে ইঙ্গি ইঙ্কিনি মেনতে। হাপে সে হাপা দহ কাতে তাড়াম দাঁড়ে সে বাং? নয় তো তিঙ্গু টাহারাও কানা। হ্যাঁ একদম হাপে, আদো মেদ জিপিদ কাতে তাড়াম দাঁড়ে সে বাং? হাপে, আদো মেদ জিপিদ কাতে তাড়াম লিগে। নয় তো তাড়াম দাঁড়ে কানা। আরসি আরসি আম দো ইঞ গে, আরসি আম দো ইঞ গে।
1: মেন মেন আড়াগিঞ মে, হড় কো নেল কে লাঙা।
2: আম ধুমড়ি কুতকার, ওটা জিকেতম হেজিনা।
1: আম পাঞ্জা গো, এনান রে মুডুক কানা, দাকা হ বাম জম আকতিয়া। নে হাপা সপ্তাম। হ্যাঁ গো, হাপা দহ কাতে দো চিদা কাড়াই লেকা দম তাড়াম বাড়ায় তাহে।
2: ওনা বাড়ায় কেতা মা দো চে থোতনা সাড়ে কি কমক তামা?
1: আচ্ছা আলম লয়া, আর চিদা গে বাম আরসি আরসি কান তাহে।
0: আরসি ইয়াম মানে আরসি রে ইয়া রূপ ইঞ উইয়া রে তাহে।
1: হাড়াম বিদেল রে হ
2: আলম লানা ইয়া মিতাম কানা।
1: হ্যাঁ গো, বেগর হাপাতে তাড়াম অক্তম ভিন্দর লেনখান চেদ হই কোয়া?
2: চেদ হই কোয়া? তি জায়গা রে পুট কোয়া?
1: বাং গো বাং, উনকা দো বা কো মেনা। চলো এনাং রে দাকাম জম আকাদ তিয়া, চলো চলো।
2: চেদ ব্যাপার, কাহুয়া মোচা খন কুলি আড়াং? মেন মেন তি আড়াক তিঞ্জ মেন, হর কো লান্দায়া?
1: হর দো কো লান্দা হচ, আলাং দো হাড়াম বুড়ি, হড়া দো চেদ? দেলা গো দেলা, ইদি মিতিঞ্জ।
2: আড়াগিঞ মে আড়াগিঞ মেতাম কানি। ছি ছি ছি ছি, হর চেদ কো লয়া? হড়ুপ কথায় ঘর ইদিন কেনা। আড়াগিঞ মে আড়াগিঞ মে।

0: মিলন ভাস্কর চন্দ্র সরেন, হারদা এরাত তে গরম বুড়ি মীনাক্ষী সরেন, আর হারদা হারাম সে গরম হারাম হৃদয় সেরেক লিনা বদন টুডু, অলাকাদাই বাদল হেমব্রম, অলারু আকাদাই পরিমল হেমব্রম, সাপড়াও কাদাই রাবণ বাসকে, আকাশবাণী কলকাতা আর ঠিক মরে মিনিট থাইনম খন আরহো উছেনোয়া সান্তাড়ি আখড়া।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে প্রধানত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা বাতাস আছড়ে পড়ারও সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 55%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। জানিয়ে দিই এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি জয়ন্তী মুর্মু ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:40 কৃষক ও তার পরিবার, রবীন্দ্র জয়ন্তী বিষয়ক বিশেষ অনুষ্ঠান। 7:00 কৃষি কথার আসর, কথিকা পেঁপে চাষ লাভজনক চাষ, এ বিষয়ে কৃষ্ণচন্দ্র হালদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। 9:15 লোকগীতি শিল্পী লুপ্তা রায়। 9:30 পঁচিশে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়, আজ দ্বিতীয় পর্ব। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, সন্তুর শিল্পী রাজকুমার মজুমদার। আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদনে।

সঞ্জয়িতা প্রজাত তরঙ্গে ছটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। ছটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সাতটা বেজে দশ মিনিটে কীর্তন শুনবেন পলাশ সরকারের কণ্ঠে, সাতটা বেজে তিরিশ মিনিটে দর্পণ, উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। রাত আটটায় ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে কাহে কাসা, উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ। নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্রোভ, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় পণ্ডিত কুমার বসু।

শরদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ, ঘোষণাটি শেষ হল। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতারই না, গীতাঞ্জলি উচ্ছেন তাল মাখন উচ্ছেন কান সাথে রাখা পেয়ে আজবেদা নিত আজপে জয়ন্তী মুরমু আর সাউতেন কোয়া সাপড়াওতেনা দং সেরিং সেরিং জয়ন্তী মুরমু আর ছায়া রানী মান্ডি

0: John Timur Mar Sautin Kwa Sapratina Dong Sering Pe Ajam Kida Sering Kida Kin John Timur Mar Chaya Rani Mandi Ito Do Khobor
1: Akashbani Kolkata Khobor Padhaiden Suklal Hansda Ten Bishwakobi Rabindranath Thakura Sagun Ja Mahilo পশ্চিম বাংলা পণতের পৈলু বিজেপি সরকার কিরিয়ে আতঙ্কিয়া মেদিনীপুর নন্দীগ্রাম আর কলকাতার ভবানীপুর বিধানসভা ঠাঁরে জিতকার কাতে মানতান শুভেন্দু অধিকারী দ নাওয়া মুখ্যমন্ত্রী লেখাতে কিরিয়ে আতঙ্কিয়া মুখ্যমন্ত্রী লেখাতে মানতান শুভেন্দু অধিকারী সাথে আরও মড়ে হড় বিজেপি এমএলএ কহ পণতরিন মন্ত্রী লেখাতে কিরিয়ে কো আতঙ্কাদা খড়গপুর সদর বিধানসভা ঠাঁরে জিতকে রাখান মানতান দিলীপ ঘোষ আসানসোল দক্ষিণ ঠাঁরে জিতকে রাখান মানতীয় অগ্নিমিত্র পাল বনগাঁ উত্তর ঠাঁরে জিতকে রাখান মানতান অশোক কীর্তনিয়া কোচবিহারিয়া মাথাভাঙা ঠাঁও খনে জিতকে রাখান মানতান নিশীত নিশীত প্রামাণিক আর বাঁকুড়া জেলার রানীবাঁধ বিধানসভা ঠাঁখানে জিতকে রাখান মানতান ক্ষুদিরাম টুডু টাকো দ মন্ত্রী লিকাতে তেহেঙ্গে কিরিয়া কো আতঙ্কিয়া তবে অকয় মন্ত্রী হ দপ্তর দ অবরি কো ছেটিয়ার তাকোয়া লাইতরা গানো আজে মানতান ক্ষুদিরাম টুডু দ সান্তাড়ি পরিসিতে কিরিয়ে আতঙ্কিয়া
2: চাঁদো বঙ্গা নতুমতে কিরিয়ে হাতাবিদেন সড়া খুলেছে মনেতে কিরিয়ে হাতাবেদা ওনা লেখাতে তল আকান ভারত দিশম রেনা সংবিধান চেতান জিবি গাহি
1: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিরিয়া আতঙ্ক বাবদে সাপড়াওলেন আখড়ার মারামন্ত্রী মানতান নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্র ডিপার্টমন্ত্রী মানতান অমিত শাহ দুধ দারাম ডিপার্টমন্ত্রী মানতান রাজনাথ সিং হালো আয়মা কেন্দ্রীয় মন্ত্রী সেটার তাহেকানা উত্তরপ্রদেশ পণতরিণী মুখ্যমন্ত্রী মানতান যোগী আদিত্যনাথ উড়িষ্যা পণতরিণী মুখ্যমন্ত্রী মানতান মোহন চরণ মাঝি সাথে আয়মা পণতরিণী মুখ্যমন্ত্রী কোহো সেলেন মারেন মুখ্যমন্ত্রী মানতান অজয় মুখোপাধ্যায় তায়ম পৈলু মিটং জেলা খন দোহড়াতে আরহো যাহায় মুখ্যমন্ত্রী না মানতান অজয় মুখোপাধ্যায় আর মানতান শুভেন্দু অধিকারী তাকিন বানা হড়গে মেদিনীপুর খন আকিন আরাজারি জিয়নকিন এহব লিয়া গেলমড়ে সেরমা তৃণমূল কংগ্রেসা শাসন মুচাদ কাতে বিজেপি দ পৈলু ধাপ পশ্চিম বাংলা পণত শাসন ক্ষমতার হেজ এনা তেঙ্কিরিয়া তাং আখড়া এতহব রেগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কামিয়ে গাতে আরেগেল এআই সেরমা উমেরান মানতান মাখনলাল সরকার দ মারামন্ত্রী মানতান নরেন্দ্র মোদী হতেতে সারহাওনা মানতান মোদী দ উনিয়া জাঙ্গা জটে তায়াম উনি দ মিটং সালে এম চাল কাতে সারহাও কেদেয়া নতে পূর্ব মেদিনীপুর খন আলি জিলা খবরে বাড়াই হচ্ছে লিয়া যে জিলা রিনিজ গিদ্র মানতান শুভেন্দু অধিকারিয়া মুখ্যমন্ত্রী লেখাতে ক্রিয়া তা আখড়া নেঞ্জেল লাগিতে আয়মা ঠাঁরে গে জায়ান্ট স্কিন লাগাও হইলেনা কোলাঘাট খন দীঘা সানাম ঠাঁরে গে লাডু হক জম হচ্ছে কোয়া মানতান শুভেন্দু অধিকারিয়া ক্রিয়া তা অক্তে তিরলে কো সাঁ করম কাতে উনি আতঙ্ক দারাম কেদেয়া মানতান শুভেন্দু অধিকারিয়া ওড়া কাঁথি শান্তিকুঞ্জ দ নিত উনিয়া রুয়ার তঙ্গিরে মেনা পশ্চিম বাংলা পণতিনি আরেয়ান মুখ্যমন্ত্রী লেখাতে কিরিয়া আতঙ্ক তায়ামগে মানতান শুভেন্দু অধিকারী দ জোড়াসাঁকর ঠাকুর বাড়ি চালাও কাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরা মুঠানরে বাহামালা আরাও কাতে মান মানতে সদর কেয়া বাংলা রেয়া আয়মা ক্ষতি হই আকানা সেচেদ আদ উতের আকানা লাকচার ধ্বংস আকানা ওনাতে নিতোক দ আডি গান আঙ্গিভার নিতোক দ কাথা রাপাচারে অক্তো দ বাং কানা যাহাই কো নিত হক রাপাচা কানা উনকুয়া চৈতন্য হইয়ুক তাকমা আর নাপায় বুদ্ধিয়ান হইয়ুক মা কো মেনতেও মানতান শুভেন্দু অধিকারী দ খবরীয় কোয়া কুকলি তেলারে লেগিয়া মানতান শুভেন্দু অধিকারী দ তেহেঙ্গে পণতেন মুখ্য সচিব মুখ্য সূত্রেত স্বরাষ্ট্র সচিব আর কলকাতা পুলিশ কমিশনার সালা পণত আইন তপল পরিস্থিতি বাবদে গালমারায়না দারাইকান সেগুন মাহমেরেক বুধবার হিল বিধানসভা ভবনরে নাওয়া এমএলএ কোয়া কিরিয়া আতঙ্ক তায়ামগে শাসনতারি থকরে রদ বদল হইয় আমেনতেহ মানতান অধিকারী দয় লেইত রাখিয়া তেহেন বৈশাখ বঙ্গারিয়া বারগেল মড়ে মহিত পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরা মিসাই তুরুইগেল মড়ে আনা সেগুন জানা মাহাকানা পণতরে নাওয়া সরকার কিরিয়া আতঙ্ক আখড়া তালারে আয়মা কমিহরা তালাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাহাম মানা যথাত মন সালা মানাও কানা পণত জাকাতরে সেতা খনগে আয়মা গণঠন আর বিদ্যগাড় কোপাটা খন নানা হুনর আখড়া সাপড়াও কানা কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীয়া কিরিয়া আতঙ্ক বাবদে সাপড়াও আখড়া খনগে মারামন্ত্রী মানতান নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্র ডিপার্টমন্ত্রী মানতান অমিত শাহ মানতান শুভেন্দু অধিকারী হালো সেটার কথাকান সানাম কবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিহরতে মন মানত ক সদর কেয়া বীরভূম জেলা বোলপুর শান্তিনিকেতনরে আরিচালি অংসার সিমরা মরেটাং খনগে গৌর প্রাঙ্গণরে বৈতালিক তালাতে কবি প্রণাম এহবাকানা ডগরার লাকচার ডিপোর্ট হতে সেতা আপতে রবীন্দ্র মুঠোরে বাহামালা আরাহ হইয়া কানা জোড়াসাগর ঠাকুরবাড়িয়া রথীন্দ্র মঞ্চরে যাও লেখাগে নেছ বিশ্বকবি দক মানতকে দিয়া কয়েক আতাক মেনেক বামফ্রন্ট পাঠাখন কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়ি কবি মান মানত বাবদে আখড়া সাপড়াও লেনা পনত কংগ্রেস হেড অফিস বিধানভবন রেহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরা জানা মাহাদ যথাৎ মন সালাক মানা।

পাতা সেরিং পেঁয়াজম কেদা সেরিং কেদাই লক্ষণ মান্ডি নেতাদা জম্পে থুতি সান্তাড়ি তর্জমারে রবীন্দ্রনাথ ঠাকুরা সাহির কামিকো নিয়ে বাবতে থুতি দা বাদল হেমব্রম।

রবীন্দ্রনাথ ঠাকুরা অল্প সাঁওতাড়িতে অল উচের কামি। রবীন্দ্রনাথ ঠাকুরা অল সাহেদ গনং সে মন ইদি কাতে নাওয়া কারতে লই পাসনাও রিয়া

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলার রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও পাঁচ বিজেপি বিধায়ক আজ শপথ নিয়েছেন। আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়া রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁও উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। সাঁওতালি ভাষায় শপথ নেন ক্ষুদিরাম টুডু। সকাল থেকেই ব্রিগেডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থক ও বহু সাধারণ মানুষের ভিড়। মঞ্চে সনাতনী আবেগ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বর, গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকেও। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। বাংলার জনগণকে বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজান হয়ে নমস্কার জানান প্রধানমন্ত্রী। তারপর মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিওরিও, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সহ একাধিক বিজেপি ও এনডিও শাসিত রাজ্যের নেতা উপস্থিত ছিলেন একনাথ শিন্দে। শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপির প্রবীণতম কার্যকর্তা মাখনলাল সরকারকে অভিবাদন জানান। 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন, উপহার হিসেবে জড়িয়ে দেন একটি শালও। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। এদিন সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে চপারের এসকোর্টসে ব্রিগেডে পৌঁছন তিনি। কলকাতা কার্যত নিরাপত্তার চাদরে মোড়া ছিল। ব্রিগেড এবং সংলগ্ন এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করে কলকাতা পুলিশ। অন্যদিকে সকাল 9:30 কিছু আগে চিনাত পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। গেরুয়া আভাযুক্ত ধুতি পাঞ্জাবিতে দেখা যায় তাকে। ব্রিগেডে পৌঁছানোর পর তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া স্বাভাবিকভাবে অত্যন্ত আনন্দিত শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, জনগণই মুখ্যমন্ত্রীর অভিভাবক। অন্যদিকে শ্রী অধিকারীর মা গায়ত্রী অধিকারী বলেন, ছোট থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তার পুত্র স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। রাজ্যে বিজেপি সরকারের শপথ গ্রহণের দিন জেলায় জেলায় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে বিপুল আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ে। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী পুরনো বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি কর্মীরা সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি ও লাড্ডু বিতরণ করেন। জলপাইগুড়ি শহরে বিজেপির জেলা কার্যালয়ের সামনে গেরুয়া আবির উড়িয়ে আনন্দে সামিল হন বিজেপির নেতাকর্মীরা। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাস টার্মিনাসের মুক্তমঞ্চে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়। পুরুলিয়া জেলার মানবাজারেও সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণ করা হয়। এদিকে পূর্ব মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হয় কোলাঘাট থেকে দীঘা সব জায়গাতেই চলে লাড্ডু বিতরণ। আজ 25শে বৈশাখ মহাসমারোহে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: নানা অনুষ্ঠানের জোড়াশঙ্কর ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানান শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপর খবর শুনুন সন্ধ্যে 7:35।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রেলকেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘণ্টার জল হাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায়। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গার ওপর দিয়ে। পরবর্তী দুদিনের জল হাওয়ায় সামান্যই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার পূর্বাভাস। একটু পরে কৃষক ও তার পরিবার।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: দশ লাখের লটারি জিতেছি আমি।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প।
4: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
5: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।

আইরে মোরা ফসল কাটে, বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর, রোদ এসেছে সোনার জাদুকর, মোরা নেব তারি দান, তাই যে কাটি ধান, ও সে সোনার জাদুকর। হ্যাঁ, সোনার জাদুকর বটে, তিনি যেমন বাংলার সাহিত্য জগতের জাদুকর, ঠিক তেমনি বাংলা তথা ভারতবর্ষের কৃষি সংস্কৃতির এক অনন্য জাদুকর, এক অনন্য রূপকার। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, কাজের সঙ্গে আনন্দের মেলবন্ধন হলেই কৃষকরা কর্মে উজ্জীবিত হবে, গ্রামগুলো বেঁচে উঠবে, তবেই বেঁচে উঠবে সমস্ত দেশ। তাই তিনি বলেছেন, আমি একলা সমস্ত ভারতবর্ষের দায়িত্ব নিতে পারবো না, আমি কেবল জয় করব একটি বা দুটি গ্রাম। আমি যদি কেবল দুটি তিনটি গ্রামকেও মুক্তি দিতে পারি অজ্ঞতা অক্ষমতার বন্ধন থেকে, তবে সেখানেই সমগ্র ভারতের একটি ছোট আদর্শ তৈরি হবে। আর তার সেই ভাবনার জাদুকাঠির রূপায়নেই আজ আমরা দেখতে পাই কৃষি নির্ভর বাংলা তথা ভারতের এই নব্যরূপটি। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আকাশবাণী কলকাতা কৃষি বিভাগের বিশেষ নিবেদন, কথায় গানে কৃষি ভাবনায় রবীন্দ্রনাথ, প্রযোজনা হর্ষ পাণ্ডে।

রবীন্দ্রনাথ। সারা বিশ্ব তাঁকে চিনেছে এক অসামান্য সাহিত্য স্রষ্টা হিসেবে, যার অসামান্য সৃষ্টির মাদকতায় আজও মোহিত বাঙালি তথা সারা বিশ্ববাসী। কিন্তু এই মহান স্রষ্টার অসামান্য শিল্পী সত্তার পাশাপাশি রবীন্দ্রনাথ ছিলেন একজন প্রজাদরদি জমিদার, এ তাঁর এক ভিন্ন পরিচয়। 1909 সালের অক্টোবর মাসে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের উইল অনুযায়ী ঠাকুর পরিবারের জমিদারি ভাগ হয়ে যায়। রবীন্দ্রনাথের ভাগে পড়ে কালীগ্রাম পরগনা, পাশাপাশি তাঁর দুই দাদা বিরহামপুর ও শিলাইদহ অঞ্চলের জমিদারি তদারকির দায়িত্ব দেন রবীন্দ্রনাথকে। 1909 সালের 13ই নভেম্বর পুত্র রথীন্দ্রনাথকে নিয়ে জলপথে শিলাইদহে এলেন রবীন্দ্রনাথ। একান্ত আপনজনের মতো মিশে গেলেন পদ্মাপাড়ের ওই অখ্যাত অজ্ঞাত দরিদ্র মানুষগুলির সঙ্গে, মেতে উঠলেন পল্লী ও কৃষি উন্নয়নের নানান কর্মকাণ্ডে। আমাদের গল্পটা শুরু হচ্ছে একটি গ্রাম সুরুলকে ঘিরে, এখানেই থাকেন অধ্যাপক বাগচি। সংক্ষেপে ভদ্রলোকের পরিচয়, তিনি নিঃসন্তান এবং অবিবাহিত, একজন রবীন্দ্র গবেষক। রবীন্দ্রনাথের কৃষি ভাবনা নিয়ে একটি গবেষণামূলক কাজ করতে এসেছিলেন সুরুলে, তারপর এখানেই থেকে যান। সে আজ প্রায় 10 বছর হল। আজ তাঁর বাড়িতে এসেছে রবীন্দ্র ভারতীর দুজন পড়ুয়া, দুজনেই গবেষণা করছে রবীন্দ্রনাথের পল্লী ভাবনা নিয়ে। তাদের মনে অনেক কৌতূহল, অজস্র প্রশ্ন। তাদের সঙ্গে কথা বলতে বলতে উৎসাহী হয়ে উঠলেন অধ্যাপক বাগচিও, জমে উঠল আড্ডা।

0: আচ্ছা স্যার, আপনি বলছিলেন রবীন্দ্রনাথ জমিদারির কাজে শিলাইদহে আসেন 1909 সালে, তাহলে তাঁর কৃষি বিষয়ে ভাবনাগুলোর কি তখন থেকেই সূত্রপাত?
1: না না, কৃষির ব্যাপারে রবীন্দ্রনাথের এই ভাবনা চিন্তা শুরু হয়েছিল তারও বেশ কিছুদিন আগে থেকেই। তোমরা তো নিশ্চয়ই জানো যে রবীন্দ্রনাথ তার ছেলে রথিকে, মানে রথীন্দ্রনাথকে, আমেরিকায় পাঠিয়েছিলেন আধুনিক কৃষিবিদ্যা পড়ানোর জন্য।
0: হ্যাঁ স্যার, সত্যি এটা একটা ব্যতিক্রমী ভাবনা, যেখানে সেই সময় প্রায় সবাই বিলেত যেত ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি কিংবা আইন পড়তে, সেখানে এই সিদ্ধান্ত কিন্তু সত্যিই অন্যরকম।
1: একদম তাই। আর তাদের এই বিলেত যাওয়ার পুরো খরচটাই কিন্তু করা হয়েছিল ঠাকুর এস্টেটের জমিদারি রায় থেকে। এই নিয়ে তো আমি বেশ কিছু লেখালেখি করেছি, দাঁড়াও তোমাদের পড়ে শোনাই। এই দেখো, রথীন্দ্রনাথ তার পিতৃস্মৃতিতে কি লিখছেন। লিখছেন, বাবা জানতে পেলেন যে বিজ্ঞান ও শিল্পবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে বিদেশে বাঙালি ছাত্র পাঠাবার একটি প্রতিষ্ঠান থেকে একটি শিক্ষার্থীদের দল কিছুদিনের মধ্যে জাপান ও আমেরিকা পাঠানো হচ্ছে। সন্তোষও আমাকে বলে দিলেন এই দলের সঙ্গে যোগ দিতে। আমাদের গন্তব্য হবে আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়, যেখানে কৃষি ও পশুপালন বিদ্যা দেওয়ার ব্যবস্থা আছে।
2: স্যার, এই সন্তোষ কে?
1: হ্যাঁ, ভালো প্রশ্ন। এই সন্তোষ হলেন রবীন্দ্রনাথের বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারের ছেলে সন্তোষ কুমার মজুমদার। তিনিও রথীন্দ্রনাথের সঙ্গে আমেরিকা গিয়েছিলেন পশুপালন বিদ্যা শিখতে।
2: আচ্ছা, এরপর কি তারা বিলেত থেকে পড়াশোনা করে ফিরে রবীন্দ্রনাথের সঙ্গে কৃষি ব্যাপারে উদ্যোগী হলেন? সেটা কি ওই 1909 সালের দিকে?
1: না, উদ্যোগটা কিন্তু রথির বিলেত থেকে ফেরার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, 1906 সালের অক্টোবর মাসে। রথীন্দ্রনাথ কবিকে চিঠি লেখেন চাষের উপযুক্ত জমি খোঁজার জন্য। তখন থেকে এই জমির খোঁজ শুরু হলো ওই ছোটনাগপুর অঞ্চলে, কিন্তু ভালো জমি পাওয়া গেল না।
2: তারপর কি চাষের জমি পাওয়া গেল?
1: হ্যাঁ, শেষমেশ জমি পাওয়া গেল। 1912 সালে রায়পুরের জমিদার কর্নেল নগেন্দ্র প্রসন্ন সিংহের কাছ থেকে কেনা এই সুরুলের কুঠিবাড়িতে কৃষি ও পশুপালনের কাজ শুরু করেন রবীন্দ্রনাথ। ততদিনে রথিও আমেরিকা থেকে কৃষিবিদ্যার শিক্ষা শেষ করে দেশে ফিরে এসেছেন। প্রথমে এই কুঠিবাড়িটির নামকরণ করা হয় সুরুল ফার্ম। পরে 1923 সালের 26 ডিসেম্বর এই সুরুল ফার্মের নাম বদলে রাখা হলো শ্রীনিকেতন সমিতি। প্রায় 50 বিঘা জমি এবং একটি পুকুরকে কেন্দ্র করে শুরু হলো কৃষিকাজ ও পশুপালন। রবীন্দ্রনাথ গান লিখলেন, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে।

0: আরে বাস, এ তো দারুণ ব্যাপার। তাহলে এরপর কৃষির কাজ জোর কদমে শুরু হয়ে যায়, তাই তো?
1: হ্যাঁ, শুধু চাষবাসই নয়, সেই সঙ্গে চলে কৃষি সম্বন্ধীয় নানা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা। একটি ফোর্ডসন ট্রাক্টর ও একটি অস্টিন ট্রাক্টর কেনা হয়। জমির উর্বরতা বাড়াতে শুরু হলো এমোফস রাসায়নিক সারের ব্যবহার। ক্রপ রোটেশন পদ্ধতির প্রয়োগ করে ধান, আখ, গম, আলু, কলা, পেয়ারা, পাশাপাশি তামাক, বিট, আনারস প্রভৃতি ফলের চাষ শুরু হলো। গো খাদ্য হিসেবে নেপিয়ার ও গিনি ঘাস, কলাই, জোয়ার ইত্যাদির চাষ হতো পরীক্ষামূলকভাবে, আর তা সংরক্ষণ করা হতো সাইলো প্রথায়। এই দেখো, রথীন্দ্রনাথ পিতৃস্মৃতিতে লিখছেন, আমেরিকা থেকে চাষের কয়েকটি যন্ত্রপাতি আনালুম, সেখানে তার পরীক্ষা চলতে লাগল। আমেরিকা থেকে ভালো ভুট্টার বীজ আনালুম, চাষিদের আলু ও টমেটো চাষ শেখানো হলো। ছোটখাটো একটা রাসায়নিক ল্যাবরেটরিও গড়ে তুললুম, চাষিদের মধ্যে ক্রমশ উৎসাহ দেখা গেল।
2: সত্যি স্যার, এই গ্রাম্য পরিবেশে কৃষিকাজের ব্যাপারে এইরকম উৎসাহ কিন্তু অভাবনীয়। কৃষির প্রতি উৎসাহ রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গানেও ধরা পড়েছে, তাই না স্যার? যেমন ধরুন সেই বিখ্যাত গান, আমরা চাষ করি আনন্দে।

0: হ্যাঁ, রবীন্দ্রনাথ হলকর্ষণ উৎসব উপলক্ষে এই গান লিখেছিলেন। তবে জানো তো, এই শ্রীনিকেতনে শুধু কৃষিকাজই যে হয় তা কিন্তু নয়। শ্রীনিকেতনে একটা গোশালাও ছিল, যেখানে সিন্ধি, হরিয়ানা ও জার্সি প্রভৃতি নানা জাতের গরু ছিল এবং ছিল মন্টগোমারি ষাঁড়। 1924 সাল থেকে 1933 সালের মধ্যে শ্রীনিকেতনে চালু করা হয় হাঁস মুরগির পালন, গোটারি, মৎস্য চাষ, মৌমাছি প্রতিপালন, এরকম নানান কর্মকাণ্ড।
1: বাবা রে, এ তো একটা বিশাল কর্মযজ্ঞ স্যার, এত কিছু তো জানতামই না। আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম।
0: তোমাদের সঙ্গে কথা বলেও বেশ ভালো লাগলো। তোমাদের এত উৎসাহ, এত জানার ইচ্ছে দেখে খুশি হলাম। অনেক কথা তো হলো বুঝলে, এখন রেডিওটা চালাই, এখন একটা ভালো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হয়, একটু শুনি।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কৃষি বিভাগের বিশেষ নিবেদন কথায় গানে কৃষি ভাবনায় রবীন্দ্রনাথ, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
1: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: এর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, যে সমস্ত কৃষক বন্ধুরা কৃষি কাজ করেন, তাদের কাছে কৃষিটা নিজের বাড়ির সন্তানের মতো। সন্তানকে যেমন লালন পালন করতে হয়, কৃষিকাজের সঙ্গে জড়িত যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের কাছে ঠিক সেই রকম। কৃষিটাকে তারা ভালোবেসে বাস্তুভিটে ছেড়ে শহরমুখী হতে পারেন না। গ্রামের মাটিতে থেকে, আঁকড়ে থেকে কৃষি কাজকে সঙ্গী করে, জীবন জীবিকার অন্যতম মাধ্যম করে তারা এগিয়ে চলেন এবং অন্ন সংস্থান করেন আমাদের শহরবাসীদের তথা বিশ্ববাসীর কাছে। কৃষি নির্ভর ভারতবর্ষে এই সমস্ত মানুষগুলো না থাকলে বোধ হয় অর্থনৈতিক বড় বিপর্যয় দেখা দেবে। আজকে হঠাৎ কেন এমন কথা বলছি, আসলে যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেন তাদের কথা

0: আমরা তো খুব একটা শোনাই না, শুনি না আমরা। তারা কেমনভাবে চাষ করেন, আমরা সবাই বর্তমানে উন্নত প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছি উন্নত বিশ্বের দিকে, এবং খুব রূঢ় বাস্তব হলেও চাকরির দুর্মূল্যের বাজারে কৃষিকাজটাকে যে জীবন জীবিকার অন্যতম মাধ্যম করা যেতে পারে, এই সমস্ত মানুষদের কাছ থেকেই তা শিখতে হয়। শুধুমাত্র কৃষিকাজের মধ্য দিয়ে যে মাসে মোটা অর্থ উপার্জন করা সম্ভব, এবং পরিবার পরিজন সব একসঙ্গে থেকে মিলেমিশে তাদেরকে পাশে রেখে সেটাও যে হওয়া সম্ভব, এই কৃষক বন্ধুদেরকে দেখলে তা বোঝা যায়। শুধুমাত্র তারা যে কৃষক তা নন, তারা এক একজন উদ্যোগপতি। ঠিক তেমনি আজকের এমন একজন উদ্যোগপতির কথা আপনাদের শোনাব। তিনি তো একাধারে কৃষক রত্ন, কৃষিকাজের মধ্য দিয়ে নয় নয় করে মাসে প্রায় 90,000 টাকা ইনকাম করেন, যেটা অনেক চাকরিজীবী মানুষদের দুঃস্বপ্ন। তাই কৃষিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। এমন একজন প্রগতিশীল কৃষক বন্ধু, তার কথা আপনাদেরকে শোনাবো। আমি শুরুতেই তার নাম এবং তিনি কোথা থেকে এসেছেন সেই ব্যাপারে জেনে নিই। নমস্কার।
1: নমস্কার।
0: আপনি কোথা থেকে আসছেন আর আপনার নামটা একটু বলুন।
1: আমি হুগলি জেলা থেকে আসছি। আমার নাম কৃষ্ণচন্দ্র হালদার, চুঁচুড়ামগড়া ব্লক, আমার গ্রাম হচ্ছে উত্তর শিমলা।
0: বেশ, কৃষ্ণবাবু আপনাকে আকাশবাণীতে স্বাগত, এবং আপনার সুপরামর্শ আমাদের শ্রোতা বন্ধুদের জন্য দিতে এসেছেন। আর আর আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আচ্ছা, শুরুতে যে কথাটা জানতে ইচ্ছা করে, এই যে আপনি আপনি হুগলি থেকে এসেছেন, হুগলি তো আমাদের আলু চাষ বা ধান চাষের জন্য রাজ্যের মধ্যে প্রায় বিখ্যাত বলা যেতে পারে, সে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি ধরনের চাষ করেন, কোন সবজি চাষ করেন?
1: আলু চাষ আমাদের হয়, তবে আলু চাষের থেকে আমরা যে পেঁপে চাষটা প্রথম ধরে নিয়েছি, যে এখন যেটা বর্তমানে পেঁপে চাষটা, পেঁপে চাষের লোকসান কিছু নাই।
0: মানে আপনি পেঁপে চাষ করেন তো?
1: হ্যাঁ, পেঁপে না, আরো অন্য অন্য চাষ আছে।
0: অন্যান্য পেঁপে চাষটাই আপনার
1: মেন
0: মেন? বেশ, আলু বা ধান যে সমস্ত আমাদের কৃষক বন্ধুরা চাষ করেন, তাদের থেকে আপনি সরে এসে হঠাৎ পেঁপের দিকে আগ্রহী হয়েছেন, এই আগ্রহটা কবে থেকে বা কেন?
1: এই আগ্রহটা আমি দীর্ঘ প্রায় 78 সাল থেকে পেঁপে চাষ করছি।
0: 78 সাল?
1: হ্যাঁ, কিন্তু আমার তখন এতটা অভিজ্ঞতা ছিল না। ওই তখন বাপ ঠাকুরদাদারা যেরকম চাষ করলে হয় পেট ভরে যায় কোন রকম, সেইটুকু করে চাষ করতাম। কিন্তু এখন নয়, আমাকে চাষে লাভ করতে হবে, চাষে লাভ করতে হবে। আগামী দিন আমি যেটা 1,00,000 টাকা খরচা করলে আমাকে 5,00,000 টাকা সেইখান থেকে আনতে হবে পেঁপে চাষ থেকে, সেইভাবে করতে হবে, তবে আমি যদি লাভবান হতে পারি। আধুনিক পদ্ধতিতে যেটা হুগলি কৃষি বিজ্ঞান থেকে আমরা কিছুটা প্রযুক্তি পাই,
0: আচ্ছা,
1: হুগলি কৃষি বিজ্ঞান থেকে আমরা কিছু প্রযুক্তি পাই, এবং ওনাদের প্রযুক্তি পেয়ে খুব উপকৃত, খুব উপকৃত, মানে যেটা বলা যাবে না। যেটা
0: মানে আপনি হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্র যেটা রয়েছে সেখানে নিয়মিত যাতায়াত করেন?
1: একদম একদম।
0: ওখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের পরামর্শ শুনে চাষ করছেন? বেশ, এখন আপনার জমি কত?
1: আমার জমি ছিল বাবার ঐতিহ্য সম্পত্তি, আমি 6 বিঘে পেয়েছিলাম।
0: আচ্ছা,
1: সেইখান থেকে আমি জমি 20-22 বিঘে জমি কিনেছি, এবং দুটো ছেলেকে শিক্ষিত করেছি, দুটো ছেলে বর্তমানে ভালোই রোজগার করে।
0: আচ্ছা,
1: কিন্তু খুব দুর্ভাগ্য, কপাল একটা খুব খারাপ লাগছে, আগামী দিন কে চাষ করবে?
0: সেটাই তো হচ্ছে কথা। আপনি একজন এত বড় চাষী, আপনার দুটো ছেলে তাদেরকে শিক্ষিত করেছেন, তারা কি মাঠে যায় নাকি এখন চাকরি করে?
1: চাকরিও করে, মাঠে যায় অল্প
0: অল্প,
1: নাম মাত্রা।
0: অথচ আপনার বয়স তো বাড়ছে, আপনার এখন বয়স কত হলো?
1: আমার এই প্রায় 70-72 হবে।
0: 70-72, এই এত বছর বয়সে আপনি মাঠে হাড় ভাঙা খাটুনে খাটছেন, এবং এতগুলো জমিতে আপনি চাষ করছেন, আর এই যে পেঁপে চাষটা আপনার মূল উৎপাদনের মাধ্যম, অর্থকরী ফসল, সেখানে কত পরিমাণ জমিতে লাগিয়েছেন?
1: বর্তমানে আমার 4 বিঘে পেঁপে চাষ আছে।
0: 4 বিঘা?
1: হ্যাঁ, 4 বিঘা পেঁপে।
0: কত গাছ আছে তবু 4 বিঘাতে?
1: 4 বিঘাতে আমরা বিঘে আমার 450 গাছ বসে,
0: প্রতি বিঘাতে 450 গাছ। 450 করে গাছ, আপনি প্রায় 1600-1700 মতো গাছ লাগিয়েছেন। এতগুলো গাছ লাগাচ্ছেন যখন, এবং আজকের আপনার কাহিনীটা আমরা আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাহলে যদি একটু শুরু থেকে শুরু করি, যে পেঁপে চাষ করতে গেলে আমরা জমি নির্বাচনটা তো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়,
1: এক নম্বর,
0: সেক্ষেত্রে কোন ধরনের জমি পেঁপে চাষের জন্য উপযুক্ত?
1: পেঁপে চাষ করতে গেলে সাধারণত উঁচু বেলে দোঁয়াশ মাটিতে ভালো হয়, সবচেয়ে ভালো হয়, তবে এঁটেলে হয়, কিন্তু এঁটেল মাটি তো অতটা
0: ভালো
1: রেজাল্ট দেবে না, অতটা ভালো হবে না।
0: আপনাদের ওদিকে কি মাটি বেলে দোঁয়াশ?
1: বেলে দোঁয়াশ।
0: তাহলে এই ধরনের জমিটা আগে নির্বাচন করতে হবে। এরপর এবার
1: জমিটা আমি চাষ দেবো, চাষের আগে চাষ একটা চাষ দেওয়া হয়ে গেল, আমার পাওয়ার টিলার আছে, পাওয়ার টিলার করে একটা করে চাষ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বিঘে 200 ঝুড়ি করে গোবর কিংবা জৈব সার দিতে হবে।
0: মানে প্রথম চাষের পর?
1: প্রথম চাষের পর। এইবার

0: আরো দুটো তিনটে চাষ দেওয়া হবে, চাষেতে মাটির সঙ্গে একদম মিশে গেল। দিয়ে এইবার আমি তখন ওই চারা তৈরি করলাম, চারা মানে পেঁপের দানা থেকে চারা।
1: আচ্ছা,
0: পেঁপে আগে পেঁপেটাকে,
1: তাহলে পেঁপের দানা থেকে চারা তৈরি করবেন, তাহলে সেই দানাটা পেলেন?
0: হ্যাঁ, দানাটা এবার, দানা কিন্তু আমরা বাইরের নেবো না, কেন বলছি, নিজের থেকে, আমার নিজের হাতের তৈরি। আমরা দেশি এবং হাইব্রিডকে ক্রস করে সেই পেঁপের চারা আমরা তৈরি করে সেই চারা আমরা বসাই।
1: এগুলো তাহলে আপনি শিখলেন কোথা থেকে, ওই কেবিকে থেকে?
0: হ্যাঁ, কেবিক থেকে শিখেছি, এবং কেবিকে, হুগলি কেবিক যথেষ্ট আমাদের প্রযুক্তি দেন।
1: এই যে কোনটা কি ধরনের দানা বা কোন পেঁপে থেকে নিলে সেটা ভালো হবে, ভালো বীজ পাবেন?
0: আমরা নতুন গাছের পেঁপে ছাড়া আমরা বীজ করব না। প্রথম থেকে তিন নম্বর পেঁপে, যেটা তলা থেকে তিন নম্বর পেঁপে, ওটা বাদ দিয়ে ওটাই বীজ কম হয়।
1: আচ্ছা,
0: তারপরে চার নম্বর, পাঁচ নম্বর, ছ নম্বর, আট নম্বরের বেশি আর নেবো না। ওই বীজটা থেকে পেঁপে নিয়ে নিলাম, এবং দক্ষিণ পূর্ব পেঁপেটা হওয়া চাই,
1: যে পেঁপেগুলো দক্ষিণ এবং পূর্ব দিকে হয়েছে
0: সেই বীজে পেঁপে দানা খুব ভালো হবে এবং তার ফলও ভালো হবে, এবং আপনি দুবছর যে পেঁপে রেখে দেবেন গাছে তাতে খুব ভালো আপনাকে ফল দিয়ে যাবে।
1: আচ্ছা ভাই, এই যে পেঁপে দানাগুলো সংগ্রহ করছেন, সেখানে একটা পুরুষ বা মেয়ে যেগুলো বীজ হতে পারে সেগুলো চিনবেন কিভাবে?
0: একটা হচ্ছে কটা জাতীয়, যেটা যেটা কটা,
1: যে দানাটা,
0: যে দানাটা পুরুষ না, সেটা পুরুষ না, কালোটা পুরুষ।
1: আচ্ছা, কালোটা পুরুষ, যেটা কটা ওটা মেয়ে?
0: মেয়ে, হ্যাঁ, মেয়ে। এই দেখে আমরা দানা ফেলি, এবং দানা দুরকম ফেলা হয়, একটা তলা করে ফেলা হয় আর একটা ফুটি পলিথিনের ফোল করে।
1: আচ্ছা আচ্ছা,
0: তাইতে দানা ফেলা হয়, তাতে ফেলা হয়, যেটা যেরকম যে যেরকম পারে সে সেরকম করে।
1: আপনি সচরাচর কি করেন?
0: সচরাচর ওই আগে তলা ফেলে করি, লাইন করে তলা ফেলে নি, ফেলে একটা একটা চারা তুলে তাকে এক সপ্তাহ রেখে দিতে হবে ছাওয়ায়, মরবে কি বাঁচবে সে দেখে নেবো। এবার সেই চারাটা নিয়ে গিয়ে একদম জমিতে
1: বসাবে।
0: হ্যাঁ, এবার জমি বসানোর আগে, যে চাষ দেওয়ার পর, আমাকে চার ফুট বাই চার ফুট দাঁড়া করতে হবে, কিন্তু ওই চার ফুট দাঁড়াটাকে দু ফুট বাই দু ফুট করতে হবে, দু ফুট বাই দু ফুট
1: মানে ডাঙা বলছেন?
0: হ্যাঁ, ডাঙা, যেটা আলুর ডাঁড়া হয় না যেরকম।
1: আচ্ছা, উঁচু ঢিবি টাইপ,
0: ঢিবি টাইপের ওই ডাঁড়াটাকে দু ফুট বাই দু ফুট করতে হবে, একটা ডাঁড়াকে কেটে আর একটা ডাঁড়ায় তুলতে হবে, মানে ওইটা লাস্টে চার ফুট হয়ে গেল, চার ফুট অন্তর গাছটা হচ্ছে, বুঝতে পারছেন? এবং চারা গাছও সেই রকম,
1: গাছ থেকে গাছের দূরত্ব,
0: দূরত্ব ওটাও চার ফুট,
1: ও চার ফুট,
0: সাড়ে তিন ফুট থেকে চার ফুট, যত কাছাকাছি হবে। খুব ঘন হলো আবার খারাপ হবে, কিন্তু ঘন না বসালে উপায় নেই। এখন একটা ফ্যামিলিতে তিনজন মানুষ, তারা ওই দু কেজি তিন কেজি পেঁপে খাবে না, তারা সাড়ে সাতশো হায়েস্ট এক কেজি, এর বেশি পেঁপে নেবে না, পাকালেও তাই কাঁচাতেও তাই। এইভাবেই পেঁপে আমাদের
1: জমি তৈরির যে প্রসেসটা বলছিলেন, যে মোটামুটি প্রথম চাষের পর আপনি দুশো ঝুড়ি,
0: দুশো ঝুড়ি গোবর,
1: গোবরটা দিতে হবে, দিয়ে কি আবার চাষ দিতে হবে?
0: চাষ দিতে হবে,
1: তারপরে মাটিটা তৈরি করছেন?
0: তৈরি করে নিলাম, হ্যাঁ, দাঁড়া করে নিলাম, একটা দাঁড়ায় বসিয়ে দিলাম, একটা দাঁড়া গ্যাপ রাখলাম, ফের একটা বসালাম, ফের একটা,
1: কেন এই গ্যাপটা রাখলাম? ডিস্টেন্সের জন্য
0: বলছি। এইবার প্রথমবার আমরা খোল বিঘেতে, বিঘেতে চারখানা করে খোল, চারখানা ইফকো দেবো, একখানা ইউরিয়া দিয়ে মাটি দিয়ে দিলাম।
1: আচ্ছা, এই চারখানা ইফকো একখানা খোল বলতে পরিমাণটা কত?
0: চারখানা খোল, চারখানা খোল 50 কেজি।
1: আচ্ছা,
0: আর একখানা ইফকো 50 কেজি,
1: সেটা ওই চারটে করে দেবেন?
0: হ্যাঁ, দিয়ে ওই মাটি দেওয়া হলো, ওই যে দু ফুট বাই দু ফুট, একটা একটা দু ফুটের ডাঁড়াকে কেটে উপরে তুলে দেওয়া হলো। এইবার জল নিকাশিটা সুন্দর হলো, প্রায় হাজার বন্যা হয়ে গেল, সেখান থেকে জল বয়ে যায়, যদি দুটো তিনটে দিন জল নাও থাকে তাহলে চারা কিচ্ছু হবে না,
1: তাহলে গাছ লাগানো হয়ে গেল ওইভাবে।
0: হ্যাঁ,
1: এরপরে আস্তে আস্তে আমাদের তো কিছু পরিচর্যা থাকে।
0: হ্যাঁ, পরিচর্যা,
1: সেটা কি করতে হবে?
0: এইবার পরিচর্যা, ঘাস হলে নিরান করতে হবে, নাহলে আমাদের এখন খুব সহজ উপায়, ঘাস মারা যেসব বেরিয়েছে সেইগুলো আমরা দিয়ে ঘাসকে মেরে দিই, দিয়ে তিন হাড়া মাটি দিতে হবে তিনবার, ওই যে দু ফুট বাই দু ফুট ওই ডাঙার মাটিটাকে কেটে তুলে চার ফুটের আনতে হবে, সেইটা চার ফুটের ডাঙাটাকে করে কমপ্লিট করতে হবে। এইবার ওই চার ফুট করতে করতে দেখা যাবে যে সেই সময় দোয়ে পোকা বলে একটা পোকা আসে, গাছের গোড়ায় দেখবেন পিমড়ের সঙ্গে দোয়ে পোকাটা আসে,
1: সাদা সাদা
0: সাদা সাদা ছত্রাকের মতো, ওই যদি ওই পোকাকে না মারলে কিন্তু হবে না, আমরা রাসায়নিক ওষুধ দিই যেরকম।
1: এইটা তো পেঁপে গাছে প্রচুর পরিমাণে দেখা যায়, পাতাতে বা কাণ্ড
0: না দিলে মেরে দেবে পেঁপে গাছ, এক মাসের মধ্যে পেঁপে গাছ কি চারাবেলায় এক সপ্তাহে শেষ করে দেবে।
1: আচ্ছা, আপনি যে চারাটা লাগাচ্ছেন এটা কতদিনের চারা, তাদের হাইটটা কেমন?
0: হ্যাঁ, আমি চারাটা ফেলছি এই আপনার এই ফেব্রুয়ারির মধ্যে চারা ফেলবো, ফেব্রুয়ারির মধ্যে চারা ফেললাম, আর আমি আপনাকে আমি এপ্রিল মের মধ্যে কমপ্লিট করব বসানো,
1: বসানো কমপ্লিট
0: একদম। জুন মাস থেকে মাটি দিতে শুরু করলাম, এক আলা দু আলা তিন আলা, তিনবার মাটি দিতে হবে, ওই পনেরো কুড়ি দিন আন্তর,
1: পনেরো কুড়ি দিন বাদে বাদে তিনবারই ওটা দিয়ে দিতে,
0: দিয়ে লাস্ট আর কিছু করবো না দিয়ে। এইবার যদি আপনার পয়সা থাকে তাহলে পলিথিন সিট
1: গোড়াতে
0: পুরো চাপা দিয়ে দিলেন,
1: পলিমালচিং যেটা,
0: হ্যাঁ হ্যাঁ পলিমালচিং, ওইটা চাপা দিলে আপনার কি হবে, ডাঙাটা নেবে যাবে না আকাশের জল, নেবে না, তাতকে কন্ট্রোল করবে।
1: আচ্ছা, সেই সঙ্গে কোনো বিশেষ আগাছাও,
0: আগাছাও হবে না, আগাছা একদমই হবে না। এবারে কেবিক থেকে আমাদের দিয়েছে চটের ইয়ে দিয়েছে এবং আমাকেও দিয়েছে বেশি।
1: আচ্ছা,
0: যেহেতু আমার
1: সেগুলো আপনার বাগানে লাগিয়েছে,
0: লাগাচ্ছি, হ্যাঁ, নতুন গাছে আগে এইগুলোকে করতে হবে।
1: মোটামুটি আপনি গাছে মাটি দিয়ে দিলেন তিনবার, এবারে গাছের যদি বৃদ্ধি দশাতে আর কি বিশেষ কোনো পরিচর্যা, সার, ওষুধ, এটা
0: একশো একশো
1: কিরকম
0: পেঁপে যখন আপনি যদি কাঁচা ভাঙেন তাহলে ওষুধের কোনো গল্প নেই, ওই মাঝে মাঝে একটা হালকা ওষুধ মেরে দিলেন যাতে পেঁপেটা ভেঙে, সঙ্গে সঙ্গে বিক্রি করে দিচ্ছেন, ওই পাঁচশো গ্রাম ছশো গ্রাম সাতশো গ্রাম সাড়ে সাতশো হায়েস্ট প্রায় এক কেজি পেঁপেটা কাঁচা বিক্রি করে দিলেন, কিন্তু আমাদের পাকার ক্ষেত্রে ওটা হবে না। পাকাতে কিন্তু পেঁপেটা যখন হবে গাছ ভর্তি হয়ে যাবে, ওই যে খাবার দেওয়া হচ্ছে ভর্তি হয়ে যাবে, কিন্তু মাকে বাঁচাতে গেলে পেঁপে গাছে সবসময় ষোলো থেকে কুড়িটা পেঁপে রাখতে হবে, বাকি সব পেঁপে ভেঙে কাঁচা সেল করে দিতে হবে।
1: ষোলো থেকে কুড়িটা পেঁপে গাছে রাখতে,
0: গাছে রাখতে হবে,
1: তার মানে আপনার ফলছে কত,
0: অজস্র হয়ে যাচ্ছে। এইবার তিনহারা মাটির পর আমি কিন্তু গাছে খাবার ফের দেবো,
1: হ্যাঁ সেটাই তো আমি জানতে চাইছি, তখন কি দেবেন
0: গাছে, তখন দেবো যখনই আমার পাকা পেঁপে হয় যদি, তখন আমি কিন্তু রাসায়নিক অফ করে দেবো।
1: আচ্ছা,
0: রাসায়নিক দেবো না, শুধু খোল, বাদাম খোল আর সর্ষে খোল,
1: বেশ
0: বাদাম খোল ওই ধারে দিয়ে, এইবার যখন খুব এই ধরুন কার্তিক মাসের পর সিজন চেঞ্জ হয়ে গেল আমাকে সেচ দিতে হবে, ওই গায়ে খোল দিয়ে সেচ দিয়ে দিলাম, কিংবা খোল সারা জমিতে ছড়িয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, ওই ডাঁটাটাকে ঘেঁটে দিলাম যাতে পিঁপড়ে এবং কোনো শিয়াল টিয়ালে ওইসব খেতে পারে, বাদাম খোল শিয়ালে খুব খায়, অর্থাৎ মাটির সঙ্গে মিশিয়ে দিলে ওটা আর খেতে পারবে না।
1: তা সেচটা দেবেন,
0: হ্যাঁ,
1: সেচটার পরিমাণ কিরকম হবে?
0: সেচ আপনার পনেরো দিন অন্তর সেচ দিতে হবে,
1: পনেরো দিন অন্তর। সেক্ষেত্রে কি জল রেখে দিতে হবে নাকি একটু ছিপছিপে?
0: না, জল ধরিয়ে রাখতে হবে,
1: ধরিয়ে রাখতে,
0: হ্যাঁ, ওই একদিন রাখলাম।
1: পেঁপের ক্ষেত্রে তো খুব বড় সমস্যা, যে সমস্ত পেঁপে চাষিরা রয়েছেন বা আমরা যারা ঘরে সামান্য দেখি, সেখানে তো গোড়ায় জল জমলেই তো পেঁপে গাছ,
0: জল জমতে দেবো না,
1: জমতে দেওয়া
0: যাবে না, গাছ তো উপড়ে, চার ফুট উপড়ে উঠে গেল তো গাছ, গাছ তো উপড়ে,
1: হ্যাঁ,
0: কিন্তু তলায় জল, তাতে
1: জল একটু থাকতে হবে,
0: জল থাকতে হবে, জল ওতে খোল ছড়ানো হয়ে গেল, একদম একদম খোল জমিতে ছড়ানো হয়ে গেল, ছড়ানোর পর আমাদের লেবার দিয়ে ঘেঁটে দিলাম, জলটাকে ঘেঁটে দিলাম, মাটির সঙ্গে মিশে গেল, ব্যাস আর কিছু নেই,
1: আর কিছুই দিতে হচ্ছে
0: না, কিছু দিতে হচ্ছে না।
1: এবারে ধরুন আপনি মার্চ এপ্রিলের দিকে বসাচ্ছেন, তাই তো, বসানো কমপ্লিট করবেন, সেখান থেকে যা কিছু পরিচর্যা এটা ওটা করার পরে আপনার কতদিন পর গাছে ফুল আসবে বা ফল ধরবে?
0: হ্যাঁ, আমার দুই থেকে আড়াই মাসের মধ্যে ফল এসে যাবে, দু মাসের মধ্যেই ফল এসে যাবে,
1: জুন জুলাই
0: একদম একদম এসে যাবে, কিন্তু সাথে সাথে আমার পাকার ক্ষেত্রে কিন্তু বাঁশ বাঁধতে হবে,
1: গাছগুলোতে,
0: গাছগুলোতে একটা করে দুটো করে বাঁশ বাঁধতে হবে।
1: যে সময় পেঁপে চাষের কথাটা বলছেন আপনি, এই সময় তো একটা প্রকৃতির মধ্যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের একটা পূর্বাভাস থাকে বা ঘটে, সে সময় তাহলে কিভাবে সামাল দেন?
0: তার আগে যখন গাছ আপনার দু থেকে তিন ফুট আড়াই ফুট, তখন আমরা মোটা কঞ্চি বেঁধে দিই এক একটা গাছে, যেই আর একটু ফল ধরতে আরম্ভ করলো সঙ্গে সঙ্গে আমরা একটা করে বাঁশ বেঁধে দিলাম, এটা পাকার ক্ষেত্রে, কাঁচার ক্ষেত্রে লাগবে না, কোনো বাঁশের প্রয়োজন নাই।
1: কেন কাঁচার ক্ষেত্রে লাগবে?
0: কাঁচা গাছ আপনার যখনই তো পাঁচশো এক কেজি হবে তখন
1: তখন তো পেড়ে নেওয়া,
0: পেড়ে নেবে, কিন্তু আমার গাছে ওই চার পাঁচ পাল্লা পেঁপে সবসময় থাকবে।
1: আপনি মূলত কোন ধরনের পেঁপেটা বিক্রি করেন বা গাছ থেকে ভাঙেন, কাঁচা না পাকা?
0: পাকা,
1: পাকাটাই বেশি, এটা কি বেশি বাজারে চাহিদা?
0: হ্যাঁ, মাকে বাঁচানোর জন্য কাঁচা কিছু পেঁপে ভেঙে নিই আমরা, পেঁপেটাকে সাইজ করার জন্য, দেখ নাই একটা গাছে যদি একটা থলোতে পাঁচটা ছটা পেঁপে থাকে, সে পেঁপে বাড়বেও না, থাবড়া তোবড়া হবে, আপনি দেখে বলবেন দূরে পেঁপে আমি নেবো না, বাজারে কম্পিটিশনে লড়তে হবে, সোজা কথা। আচ্ছা, কম্পিটিশনে লড়তে গেলে পেঁপেতে আমাকে ওষুধ দিতে হবে, যেমন ওষুধ দিই আমরা মেরিভন দিই, তারপর ব্যাবিস্টন দিই, স্যাপ দিই, এইসব ওষুধগুলো আমরা পেঁপেকে পরিষ্কার রাখার জন্য,
1: সেটা যখন পেঁপে ধরছে,
0: ধরছে, তারপর এই যে ফাল্গুন মাসে যেটা আমাদের মাঘ ফাগুনে যেটা আপনার এই কুয়াশা হয়, কুয়াশায় দেখবেন পেঁপেকে ফাটিয়ে দেয়, তার জন্য আলাদা ওষুধ, মানে বরুণ, বরুণের সঙ্গে ব্যাবিস্টন ট্যাবিস্টন এইসব গ্রুপের ওষুধ মিশিয়ে ওটা স্প্রে করলে ওটা কেটে যায়।
1: আচ্ছা, পেঁপে গাছে আরেকটা যেটা বলছিলেন যে ওই দুয়ে পোকার আক্রমণ, ওটা কি ছোটবেলাতে হচ্ছে নাকি?

0: ছোটবেলা থেকে আসে।
1: আর যখন ফুল ফল ধরলো,
0: শীতকালে অতটা থাকে না, গ্রীষ্মকালে এবং এই বর্ষাকালে এইগুলো থাকে।
1: এক্ষেত্রে কি শুধুমাত্র এই পোকার আক্রমণ বেশি দেখা দেয়?
0: হ্যাঁ, এই পোকার আর অন্য কোন রোগ নেই,
1: মানে দুয়ে পোকা দমন করতে পারলে তাহলে নিরাপদ,
0: একদম নিরাপদ, একদম নিরাপদ।
1: তা আপনার কাঁচা যেগুলো পাচ্ছেন সেটা কতদিনের পেঁপে বা কি মানে পরিমাণ দেখে পেড়ে নেন?
0: পরিমাণ দেখে মানে কি, একটা গাছকে বাঁচাতে গেলে এই পেঁপেটা আমায় রাখতে হবে, এই পেঁপেটাকে কেটে সঙ্গে সঙ্গে বাজারজাত করে দিলাম।
1: এবার আপনার এই 4 বিঘা জমিতে আপনি পেঁপে চাষ করছেন বা লাগাচ্ছেন, সেক্ষেত্রে যখন ফল তুলছেন কি পরিমাণের ফল তুলবেন? যদি কাঁচার কথা ধরি, আমি পাকাতে পরে আসি,
0: দেখা গেল যে 16টা কি 20টার ঊর্ধ্বে গাছ হয়ে গেল, সেখান থেকে আমাকে পেঁপেগুলো ভেঙে নিতে হলো, সেই পেঁপেগুলো ভেঙে বার করে দিলাম এইরকম আর বিঘে। এবার যতটা হলো, এত মন তত মন নয়, যতটা হলো ততটা বার করে দিলাম, তাতে গাছটাও বেঁচে রইলো, আমার পেঁপেগুলো ফলগুলো ভালো হলো।
1: আর পাকাগুলো?
0: পাকাগুলো তখন এই যখনই পাকতে শুরু করবে তখনই আমাকে এই মেরিবন এইসব ওষুধগুলো ব্যবহার করতে হবে, আপনার 10 দিন 12 দিন অন্তর, আর বর্ষাকালে বিশেষ করে সপ্তাহে একবার
1: ওষুধটা দিতে হবে।
0: কেন না, পেঁপেটা ওই জল বসে যায় তো, জলেতে পচে যায়, ওইটা আমাকে দেখতে হবে সবসময়।
1: এটাই তো একটা বড় সমস্যা যে আপনি পেঁপে চাষ করছেন দীর্ঘদিন ধরে, আপনার অভিজ্ঞতা রয়েছে বা যারা নতুন হয়তো চাষ করার জন্য আগ্রহী হবেন, এই যে বর্ষাকালে গাছটাকে বাঁচানোর জন্য বিশেষ কিছু উপায় রয়েছে বা আপনার অভিজ্ঞতা?
0: হ্যাঁ, বর্ষাকালে একটা কারণ সবসময় থাকতে হবে যে দিন রাত বৃষ্টি হচ্ছে, বাড়িতে ঘুমোলে হবে না, কোদালটি নিয়ে তখন যেতে হবে ড্রেনটাকে পরিষ্কার রাখতে,
1: জল নিকাশি ব্যবস্থা,
0: অবস্থাটা একদম পরিষ্কার, জল বর্ষাকালে 1 চামচ থাকবে না আর গ্রীষ্মকালে 10 চামচ আপনাকে দিতে হবে, এই হচ্ছে নিয়ম।
1: কিন্তু যে সমস্ত মানুষদের হয়তো সেই ব্যবস্থা হয়ে উঠছে না, বা ধরুন নাগাড়ে এক টানাই হয়ে যাচ্ছে, তাহলে 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে গেল,
0: থেকেই আমরা সিচুয়েশন নিয়ে নেব যে ড্রেন এবং নিকাশি পরিষ্কার রাখবো, একদম দিন রাত বৃষ্টি হচ্ছে, কোদাল নিয়ে যেতে হবে, তুমি ঘুমো বা যাই করো আগে পেঁপে খেতে যেতে হবে, জল দাঁড়িয়ে আছে কিনা, জল 2 দিন যদি দাঁড়ায় গাছ লাল হয়ে যাবে,
1: যদি লাল হয়েই গেল, আপ্রাণ চেষ্টা করলেন অথচ গাছের এইরকম দশা এলো লাল হয়ে গেল, সেক্ষেত্রে কি করবেন?
0: সেক্ষেত্রে এইবার দেবো একটা পাউডার আছে, ওই পাউডারটা তা ইয়ের সঙ্গে দিয়ে দিই, দিয়ে ইউরিয়া ছড়িয়ে দিই, যাতে শেকড়টা সংসারে চালিয়ে যায়, গাছ আবার ঠিক যেরকম সেরকম হয়ে যায়। আবার এখন ইদানিং আবার নতুন একটা আমরা জমি তৈরি করে শিখেছি,
1: কিরকম
0: যেগুলো সোনা জমি,
1: আচ্ছা সোনা
0: ধানও হয় আলু হয়, সেই জমিতে ডাঁড়া উঁচু করে পেঁপে গাছ বসাচ্ছি, যেটা মাঠেতে বসালে খুব ভালো ফলনটা হয়, কিন্তু সে তাতে জল নিকাশি রাখতে হবে, একটুও জল দাঁড়ালে হবে না, তাতে ডাঁড়া উঁচু করতে হবে, 4 ফুটের উঁচু করতে হবে ডাঁড়া, সেরকম বুঝে।
1: মানে পেঁপেটা চাষ করা যাবে, খুবই অর্থকরী ফসল, কিন্তু ওই খেয়াল রাখতে হবে উঁচু করে বসাতে হবে যাতে গোড়াতে জল না জমে, এটাই একটা বড় সমস্যা,
0: বড় সমস্যা। একটা যদি ছোট চাষি, আমি বলছি 1 বিঘে জমি যদি ঠিক মতো চাষ করে, তার 5টা লোকের সংসার মানে বহলতবি যাকে বলে চালিয়ে দেবে, বহলতবি আর কোনো চাষ করতে হবে না তাকে, কিন্তু ওই 1 বিঘে পেঁপে তাকে লক্ষ্য রাখতে হবে, ওই যে বললাম 1.5 লাখ টাকা অন্তত ঢেলে দিতে হবে, সে বছরে আমি বলে দিলাম, আমি খাতা কলমে দেখিয়ে দিতে পারি, সে 3-4 লাখ টাকা ভালো
1: বেশি। হ্যাঁ, আমি হিসেবটাতে আসছিলাম যে ধরুন মোটামুটি আপনার 4 বিঘের কথা বাদ দিচ্ছি, আমি 1 বিঘের হিসেবেই আসি, আপনার 1 বিঘেতে আপনি 450 গাছ লাগাচ্ছেন, তাহলে 450 গাছ, তারপর পরিচর্যা, জলসেচ, সার, ওষুধ, লেবার রয়েছে, সেটা নিয়ে আপনার খরচ কেমন হচ্ছে?
0: সেইটা আপনাকে সবসময় আপনার 2 বিঘে যদি পেঁপে চাষ থাকে, 2টো লেবার সবসময় রেখে দিতে হবে,
1: 2টো লেবার,
0: তার সঙ্গে নিজেকে থাকতে হবে,
1: 3টে লেবার, তাহলে
0: 3টে লেবার, গাছ বাঁধা, কোন ফলটা বেঁকে যাচ্ছে, কোন পাতাটাই কি আছে, এই সময় আবার ইয়েও আসে পাতাতে, ওগুলোকে বলে শোষকের মতন আসে,
1: আচ্ছা শোষক পোকা,
0: শোষক পোকা আসে, তার জন্য আমরা ওই কাকা ওষুধ দিই,
1: কাকাগুলো বাজারে বিভিন্ন
0: যেগুলো
1: পাওয়া যেতে পারে,
0: হ্যাঁ পাওয়া যায়। 4 বিঘে জমিতে আমাকে 2টো লোক সবসময় ঘুরছে, আর আর এক্সট্রা সময় লোক থাকবে, সঙ্গে সঙ্গে এক্সট্রা লোক লাগিয়ে নিচ্ছি।
1: আর খরচ কেমন হচ্ছে আর প্রফিটের ব্যাপারটা একটু বলুন।
0: আমি আপনাকে বললাম যে 1 বিঘে জমি যদি চাষ করে 10টা লোককে হেসে খেলে তার সংসার
1: চলে যাবে,
0: একদম একদম, তাকে সেইভাবে চাষ করতে হবে।
1: যদি আমরা মান্থলি একটা হিসেবের কথায় আসি, যদি মাসিক খরচ যা কিছু হচ্ছে আপনার, সেখান থেকে আয়ের ব্যাপারটা যদি দেখি কেমন হতে পারে?
0: বছরে 1 বিঘে জমি যদি ঠিক মতো 450 গাছ বসিয়ে যদি ঠিক মতো চাষ পরিচর্যা সব কিছু করতে পারে, তা রেগুলার আপনি একটা গাছেতে আপনার ফল আপনার 30 কেজি ফল থাকবেই, মানে 6 পাল্লা পেঁপে থাকবে, গড় 6 পাল্লা পেঁপের দাম হচ্ছে আপনার 200 টাকা করে গড়, ধরুন 200 থেকে 250, এমন এমন সময় যায় যে এই রমজান মাসে 500 টাকা এবারে যাবে।

0: এবার এখন
1: পাল্লা
0: পাল্লা এখন পাল্লা যাচ্ছে আপনার 350 টাকা, আজকে বেচেছি আমি 2 কুইন্টাল মাল 350 টাকা।
1: কতদিনের ইয়ে সিজনাল যে
0: এটা 12 মাস,
1: 12 মাস না, এই যে ধরুন আপনি মার্চ এপ্রিলের দিকে গাছটা লাগাচ্ছেন, এটা জুন জুলাই আগস্টে ফল দিতে শুরু করে,
0: ফল দিতে শুরু করে,
1: তারপরে এটা চলতেই থাকে কতদিন ধরে?
0: ও 2 বছর,
1: 2 বছর ধরে।
0: ভালো ফল নিতে গেলে 2 বছর,
1: 2 বছর।
0: আর পুরোনো গাছ রেখে দিলে সে ভালো ফল হবে না, সেই গাছকে আবার কেটে দিয়ে নতুন করে ফের আবার চাষ করে লাগাও।
1: মানে ধরুন 2 বছরের পর থেকে আস্তে আস্তে গাছের ফলনটা কমতে
0: থাকবে।
1: তাহলে একবার চাষ করলে আপনার 2 বছর পর্যন্ত আপনি সেই গাছ থেকে একটা গাছ থেকে ফল পেতে থাকছেন, সেই ইনকাম দেবে,
0: হ্যাঁ দেবে, এবং তাকে খাইয়ে যেতে হবে, খাবার যেমন দেবেন সে তেমনি আপনাকে ফল দেবে।
1: তার মানে আমি শুরুতে যে কথা বলছিলাম যে বর্তমানে চাকরির দুর্মূল্যের বাজারে যারা সবাই হন্য হয়ে চাকরির পিছনে ছুটছি এবং কৃষিকাজকে অন্য চোখে দেখি আর কি, কৃষকদেরকে অন্য চোখে দেখি, সেক্ষেত্রে যে সমস্ত আপনাদের মতো প্রগতিশীল কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের দেখানো পথে যদি আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে আসেন বা আমাদের কৃষক বন্ধুরা এগিয়ে আসেন, তাহলে তারা কি দেশের অর্থনৈতিক অবস্থা হাল ফেরাতে পারে
0: 100 বার? এবং আমি বলছি আমাদের হুগলি জেলায় কৃষি বিজ্ঞান বেশি দিন আসেনি, যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমাদের হুগলি জেলায় পিঁয়াজ চাষ বলুন, বলাগড় ব্লক হচ্ছে 1 নম্বর, এবং আমাদের চুচুড়া মগড়া ব্লক, পোলবাজারপুর, এইসব জায়গাগুলো মানে সারা আপনার তারকেশ্বর, আপনার চণ্ডীতলা, আপনার এই সাইটে হুগলি কৃষি বিজ্ঞান ভীষণ প্রযুক্তি, মানে মুখে বলা যাবে না, সব গ্রামে গ্রামে গিয়ে শেখাচ্ছেন, খুবই ভালো। আমাদের আমরা কি হুগলি কৃষি বিজ্ঞানের বাড়ির গায়ে আছি, আমরা সব কিছু হেল্প পাই, সবসময় ভালো ব্যবহার পাই। এবং
1: তারা তো রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন তারা তো আপনাদের স্বার্থেই রয়েছেন, এবং যদি আপনারা আগ্রহী হয়েছেন বলে বা আপনার মতো এমন মানুষ জানতে আগ্রহী হয়েছেন বলেন না আজকের এই রকম জায়গায় আপনি পৌঁছাতে পারেন। তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুরা যারা শুনছেন, খুব একজন বাস্তব মানুষ তার অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরছেন, এখনো পর্যন্ত যারা প্রথাগতভাবে চাষ করেন এবং আপনারা যদি চিন্তাভাবনার পরিবর্তন ঘটান, এবং আমরা বারবার বিভিন্ন অনুষ্ঠানে যেটা বলার চেষ্টা করি যে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ করুন, প্রথাগত চাষ আপনাদের সেই সত্যযুগে কেমন হতো, সেখানে তখন হয়তো ছিল না বলে তারা নিশ্চয়ই করতেন, তখন তারা যেমনভাবে করে এসেছেন সেখান থেকে বেরিয়ে এসে বর্তমানে যেমন চলছে, বিজ্ঞান ভিত্তিকতে চাষ করলে আপনারা নিশ্চয়ই লাভবান হবেন
0: 100 বার, একদম একদম।
1: আপনি এই 4 বিঘাতে পেঁপে চাষ করছেন, সেক্ষেত্রে এবার আপনার একটু লাভ ক্ষতি কিরকম যদি বলেন?
0: লাভ তো আমার আছি, আমি তো মাসে আমি বললাম তো আমি 90,000 থেকে 1 লাখ টাকার ঊর্ধ্বে আমি বেচি, কোনো এই রমজান মাসে যেমন পেঁপের দাম ডবল হয়ে যায়, তখন গড় 250 টাকা নয়, তখন 500 টাকা পাল্লা, আর আজকে 350 টাকা পাল্লা বেচেছি, এই রমজান মাসে 500 ঊর্ধ্বে বেচবো।
1: হ্যাঁ ঠিকই বলেছেন, মাসে 99 করে প্রায় 90 থেকে 1 লাখ টাকা ইনকাম করা যায়,
0: বেশি হবে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার না। আমি তো বললাম 1 বিঘে জমি চাষ করে যদি পেঁপে ঠিক মতো চাষ করে যদি 8-10 জন ফ্যামিলি হেসে খেলে খুব ভালোভাবে চলে যাবে, কোনো চাষের দরকার নেই, শুধু পেঁপে চাষটা নিয়ে।
1: আজকের আপনার 99 করে 70-72 বছর বয়স হয়ে গেল এবং আপনি আজকের বুক ফুলিয়ে বলছেন যে এরকম একটা হিউজ পরিমাণের ইনকাম হতে পারে, কিন্তু আগামীতে আগামীতে পথ দেখাবে কারা? যে সমস্ত তরুণ প্রজন্ম আসছে, আপনার বাড়ির লোকজন যারা আসছে, তারা তারা তো এখন আর
0: এই লাইনে আসতে চাইছে না। আমার নিজের দুঃখ লাগছে যে আগামী দিন তুমি আমি হয়তো মারা যেতেও পারি, কিংবা যতদিন বেঁচে থাকবো, যদি বেঁচে থেকে অবস্থায় যদি খারাপ জায়গায় চলে যায় তখন তখন আর দুঃখের শেষ থাকবে না। এবং আমার দেখে দেখে আমি কিছু কিছু চাষি দেখে বলি যে কর, পেঁপে চাষ কর, খেতে পাবি, নাহলে খেতে পাবি না, তুই অন্য কোনো আদার্স চাষ করলে খেতে পাওয়া যাবে না, পাওয়া হবে না।
1: একদম একদম, আপনার যা বাস্তব অভিজ্ঞতা আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনলেন যে উনি বারবার জোর দিতে চাইছেন যে পেঁপে চাষ করলে আপনার হেসে খেলে একটা পরিবার সুস্থভাবেই পালন করতে পারবেন। এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন প্রগতিশীল কৃষক বন্ধু কৃষ্ণচন্দ্র হালদার মহাশয়ের সঙ্গে, তিনি এসেছিলেন হুগলি থেকে, তাই তো? বেশ, তার চাষের অভিজ্ঞতার কথা শুনলেন, কেমনভাবে চাষ করে তিনি আজকে সফল একজন কৃষক বন্ধু, বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছেন, তার অভিজ্ঞতার কথা। আজকের মতো এই পর্যন্ত, আপনাকে নমস্কার জানাই, আপনার সুস্থ শরীর কামনা করি, আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক আপনার চাষের, এই কামনা নিয়ে আজকের মতো ধন্যবাদ। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী, সবাই ভালো থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন জেমস মার্ফি, তাকে রাখা হয়েছিল কারাগারে, সেখানেই 1895 সালে মৃত্যু হয় তার। এরপর পেরিয়ে গেছে 128 বছর, অবশেষে সমাহিত করা হলো তাকে। হ্যাঁ, মৃত্যুর 128 বছর পর। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ছোট্ট শহর রিডিং, সেখানে পকেট কাটতে গিয়ে ধরা পড়েন মার্ফি। 1895 সালে মৃত্যু হলেও তার দেহ নিতে আসেনি পরিবারের কেউ। ঘটনাক্রমে তার মরদেহ মমি করে রাখা হয়। মমিতে পরিণত হওয়া মার্ফি এতদিন স্টোনম্যান উইলি নামে পরিচিত ছিলেন। একটা নয়, দুটো নয়, ডিজনিল্যান্ডের 583 বিখ্যাত প্রাসাদ দাঁড়িয়ে শহরে। কথা বলছি তুরস্কের বুর্জাল বাবা শহরের, উত্তর পশ্চিম তুরস্কের প্রসিদ্ধ অঞ্চল বোলু প্রদেশের। এই ছবির মতো শহরে কারা থাকেন? উত্তর হল, কেউ না। কোনোদিনই কেউ থাকেনি এই শহরটিতে। স্থানীয় কুকুর বিড়াল ছাড়া কেউ ঘুরেও তাকায় না এর দিকে। ভূতের মতো দাঁড়িয়ে 100 বিলাসবহুল অট্টালিকা। কাছেই রয়েছে কৃষ্ণসাগরের মনোরম সৌন্দর্য। ইস্তানবুলের রাজধানী আঙ্কারা থেকেও খুব বেশি দূরত্ব নয়। এক একটা প্রাসাদের দাম $3.5 লক্ষ মার্কিন ডলার থেকে $5.5 লক্ষ মার্কিন ডলারের মধ্যে। 2014 শুরু হয় বুর্জল হাওয়াসের কাজ। বাজেট প্রায় $200 মিলিয়ন। 2500 কর্মী উদয়াস্ত পরিশ্রম করে গড়ে তুলেছেন শহরটি। সবকিছু ঠিকঠাক চললেও 2017 এক ভয়াবহ মন্দার মধ্যে পড়ে গোটা তুরস্কের অর্থনীতি। প্রায় $25 মিলিয়ন মার্কিন ডলারের দেনায় ডুবে দেউলিয়া হয়ে যায় নির্মাণকারী শারুদ গ্রুপ। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় পুরো প্রকল্পের কাজ। আর তখন থেকেই ভুতুড়ে শহরে পরিণত বুর্জ আল বাবাস। চেন্নাইয়ের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস এক সন্ধ্যায় তো আকাশ থেকে পড়লেন। হাতের মোবাইলে ব্যাংকের মেসেজে জানতে পারলেন অ্যাকাউন্টে জমা হয়েছে ৭৫৩ কোটি টাকা। সামান্য একজন ওষুধের দোকানের কর্মীর অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? হয়েছে কি, ইদ্রিস কয়েকদিন আগেই নিজের বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এক বন্ধুকে ২০০০ টাকা পাঠান। এই লেনদেনের পরে তিনি তার অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে গিয়ে চক্ষু চড়ক গাছ, আর দেরি করেননি তিনি। এই অস্বাভাবিক ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে ইদ্রিস ব্যাংকের সমস্যাটি জানান। তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তামিলনাড়ুতে এই ঘটনা প্রথম নয়। সম্প্রতি চেন্নাইয়ের রাজকুমার নামে একজন ক্যাব চালক হঠাৎ নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৯০০০ কোটি টাকার ব্যালেন্স দেখতে পান। পরে অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ ভুল সংশোধন করে অতিরিক্ত অর্থ প্রত্যাহার করে নিয়েছে। দিব্যি জমে এসেছিল সকালের ঘুমটা। আচমকায় মাথার মধ্যে ঢেলে দেওয়া হল এক বালতি ঠান্ডা জল। সে তবু একরকম। তার থেকে অদ্ভুত লাগতে পারে যদি সদ্য ঘুম থেকে তুলে কাউকে ফেলে দেওয়া হয় পুকুরের জলে। এরকমই এক প্রথা আছে ফিনল্যান্ডে, যার নাম ন্যাশনাল স্লিপি হেড ডে। প্রতি বছর 27 জুলাই পালন করা হয় এই প্রথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রোমান সাম্রাজ্যের হাত থেকে বাঁচতে 7 জন খ্রিস্টান আশ্রয় নেন একটি গুহায়। সেখানে তারা ঘুমিয়ে থাকেন প্রায় 200 বছর। সেই থেকে ফিনল্যান্ডের লোকেরা মনে করেন এই বিশেষ দিনে বেশিক্ষণ ঘুমিয়ে থাকার অর্থ 200 বছরের ঘুম ডেকে আনা। বর্তমান সময়ে অবশ্য তা পরিণত হয়েছে মজাদার এক নিয়মে। নান্তালি শহরের পরিবারগুলিতে যিনি 27 জুলাই সব থেকে দেরিতে ঘুম থেকে উঠবেন, তার জন্য বরাদ্দ হয় এই আশ্চর্য শাস্তি। এই ধরনের ঘুম কাতুরেদের বলা হয় ইউনিকেকোস। 2004 সালে তৎকালীন রাষ্ট্রপতির স্বামীকেও ভোগ করতে হয় এই একই শাস্তি। আমরা সবাই জানি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। গবেষণা অনুযায়ী পৃথিবীতে সব মিলিয়ে সঞ্চিত রয়েছে 138 কোটি ঘন কিলোমিটার জল। অথচ তা সত্ত্বেও পানীয় জলের অভাব আগামী দিনে হয়তো চরমে উঠবে, এ বিষয়ে ইতিমধ্যেই সতর্ক করেছেন গবেষকরা। এর কারণ হল স্বাদু জলের পরিমাণ পৃথিবীর মোট জলের মাত্র 1.2%। তাও আবার এই মিষ্টি জলের 90%-এরও বেশি জমাট বেঁধে রয়েছে অ্যান্টার্কটিকায়। মহাকাশ থেকে লেজার রশ্মির মাধ্যমে বরফের চাদর পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন অ্যান্টার্কটিকার উপরিতল থেকে 2300 ফুট গভীরে কোথাও কোথাও হ্রদ রয়েছে মিষ্টি জলের। উচ্চচাপের কারণে বরফ সংকুচিত হয়ে তৈরি হয়েছে এ ধরনের হ্রদ। অন্যদিকে নদীর হ্রদ এবং ভূগর্ভস্থ মিষ্টি জলের পরিমাণ নগণ্য। তবে মজার বিষয়টা কি জানেন, অ্যান্টার্কটিকার বরফকে পানীয় জলে পরিণত করা গেলে তা পৃথিবীর জল সমস্যাকে মিটিয়ে ফেলতে পারে চিরতরে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
2: এখন খবর।

0: ছাত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026 দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল RN রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন NDA শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118 আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে সরকার গঠনের লক্ষ্যে VCK এবং IUML তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদফ অর্জুন জানান, VCK তাদের দলের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUML সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42 পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর APJ আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক MIRV ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

0: এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টিট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অব লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থ লেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম 14.92 রুপি ও হাইস্পিড ডিজেলের দাম 15 রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ IRGC-র সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যাঁরাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO-র মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই 120 জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে একটু পরেই। আজ রাত 8টায় নানা রঙের গান, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অর্ঘ সর্দার। রাত 9টায় রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। লোকগীতি 9:15 শিল্পী লুপ্তা রায়। 9:30 পঁচিশে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়। আলাপচারিতায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায় ও বিশ্বভারতীর নাট্য বিভাগের অধ্যাপক অমর্ত মুখোপাধ্যায়। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ, সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়। রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, সন্তুর শিল্পী রাজকুমার মজুমদার, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদনে। রাত 11টায় নজরুল গীতি, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 কেহে কাসা সৈয়দ আয়াজ আহমেদ থাকবেন উপস্থাপনায়। 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডান্স টু দ্য গ্লোভ উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।
2: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।
1: একটি ঘোষণা, আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায় তবলায় পণ্ডিত কুমার বসু, শরদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এনডিএ ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0: পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। গান কবিতা কথায় রাজ্য জুড়ে আজ রবি স্মরণ। রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলা এক এক গোলে অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও পাঁচ বিজেপি বিধায়ক আজ শপথ নিয়েছেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধে ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। আজ মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল।
2: আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: সকাল থেকেই ব্রিগেডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থক ও বহু সাধারণ মানুষের ভিড়। মঞ্চে সনাতনী আবেগ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বর, গঙ্গাসাগরের কপিলমণি মন্দির, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। পঁচিশে বৈশাখ উপলক্ষে আলাদাভাবে বিশেষ স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকেও। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জনগণকে এই বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান তিনি। এরপর মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রমুখ। শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপির প্রবীণতম কার্যকর্তা মাখনলাল সরকারকে অভিবাদন জানান। 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। উপহার হিসেবে জড়িয়ে দেন একটি শালও। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য তাঁর কথায় মাখনলাল সরকারকে দলের বলিষ্ঠ সদস্য হিসেবে উল্লেখ করেছেন।
3: শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, এবং তার সেই যাত্রা যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার, 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন।
0: এদিকে সকালে নির্ধারিত সময়ের আগে দমদম বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে চপারে রেসকোর্স হয়ে ব্রিগেডে পৌঁছন তিনি। অন্যদিকে সকাল 9:30 কিছু আগে চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। গেরুয়া আভাযুক্ত ধুতি পাঞ্জাবিতে দেখা যায় তাঁকে। ব্রিগেডে পৌঁছানোর পর তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। অন্যদিকে শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি প্রতিবেদন।
4: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে। ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত।

0: হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, জনগণই মুখ্যমন্ত্রীর অভিভাবক, জনকল্যাণে আগামী দিনে এরাজ্যে কাজ হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
2: গর্বের ব্যাপার, খুব আনন্দের কথা, নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে, মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্য মতো মানুষের জন্য কাজ করবে, এটাই আমাদের পরিবারের প্রার্থনা।
1: অন্যদিকে শ্রী অধিকারীর মা গায়ত্রী অধিকারী বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন।
3: কলেজ লাইফ থেকে তোর রাজনীতি, কলেজে তো ছিল এসএফআই, এসএফআই কে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণকাটি, সেটাও তো জিতল। তার ছোটবেলা থেকে অনেক লড়াই, স্বামী বিবেকানন্দ খুব ভক্ত।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন একজন নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। একই সঙ্গে আজ শ্রী মোদী শপথ গ্রহণ করা অন্য পাঁচ বিধায়ককে অভিনন্দন জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ শ্রী অধিকারীকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ও নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্যে নবগঠিত সরকার ও নতুন মন্ত্রিসভা জনকল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আশা প্রকাশ করেন, বিজেপি যে সংকল্পের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিল তা নতুন সরকার পূরণ করবে।
4: বাংলার মানুষের ঐক্য সংহতি সম্প্রীতি রক্ষা করতে হবে আর বাংলার মানুষের কর্মসংস্থান করতে হবে। এই যে লাখ লাখ মানুষ চলে যাচ্ছে বাইরে, বাইরে চলে যাচ্ছে কারণ এখানে কোনো সুযোগ পাচ্ছে না তারা, লক্ষ্য রাখতে হবে যেভাবে কথাবার্তাগুলো বলা হয়েছে অতীতে নির্বাচনী প্রচারের মধ্যে, তাতে একটা শঙ্কা ভাব থেকে যায়, সেটা যাতে না থাকে।
1: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে ভারত চেম্বার অব কমার্স। চেম্বারের সভাপতি নরেশ পাচিসি এক চিঠিতে লিখেছেন, সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবার স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান নাখোদা মসজিদের ট্রাস্ট বোর্ড। এক চিঠিতে ট্রাস্টি নাসের ইব্রাহিম নতুন সরকারের সাফল্য কামনা করে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ক্ষেত্রে সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান, সঙ্গে ছিলেন অন্য দলীয় কর্মকর্তারা। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে রাজ্যে বহু বিতর্ক হয়েছে, 20 জুন দিনটি পালন করা নিয়ে তিনি বিধানসভায় উদ্যোগ নেবেন।
5: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 20 জুনই হওয়া উচিত। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব, ইতিহাসকে বদলে দেওয়া যায় না।
1: পশ্চিমবঙ্গে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বিজেপিকে রুখতে বিরোধী সব রাজনৈতিক দলের কাছে জোট বাঁধার আবেদন জানিয়েছেন। আজ কালীঘাটে তাঁর বাসভবনে আয়োজিত রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে বলেন, বামফ্রন্ট সহ অন্য বামপন্থী দলও এই জোটে অংশ নিতে পারে, যারা দল ছেড়ে বেরিয়ে যেতে চান তাদেরও সেই অনুমতি দেওয়া হবে। এদিকে বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের সঙ্গে নিয়ে লড়াই করার ডাক দেওয়ায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়েই বামপন্থীরা মোকাবিলা করবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী আজ তাঁরই লেখা গান, কবিতা ও রচনার মধ্যে দিয়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।

0: উদ্দীপনায়। একদিকে প্রভাত ফেরি, সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু রাষ্ট্রনেতার আগমনে নিরাপত্তা কর্মীদের তৎপরতা এবারের পঁচিশে বৈশাখে এনেছিল ভিন্ন মাত্রা। একটি প্রতিবেদন।
1: শান্তিনিকেতন বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে ভোরে বৈতালিকের মাধ্যমে সূচনা হয় রবীন্দ্র জন্মোৎসবের, পরে ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ শেষে মাধবী বিতানে সঙ্গীতে অংশ নেন আশ্রমিকরা। কবির জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিবারের মতো এবারও গান আবৃত্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ঘটনাক্রমে আজই ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তিনি কবিকে শ্রদ্ধা জানাতে হাজির হন জোড়াসাঁকোয়। আগামী দিনে কবির আদর্শে পথ চলার কথা বলেন সেখানে।
2: রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল, বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে।
1: রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র সদনে কবি প্রণামে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার দিনেই আজ বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদের বহরমপুরে, সৈয়াদাবাদ গির্জাপাড়ায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 140 রাউন্ড গুলি, তিনটি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগাজিন বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয়েছে অসীম সরকারের স্ত্রীকে। অন্যদিকে হুগলি শ্রীরামপুরে 5 নম্বর কলোনির মল্লিকপাড়ায় সুমন নাথ নামে এক কুখ্যাত অপরাধীকে পুলিশ শ্রীরামপুরের জলকলের মাঠ থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি একনলা পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তার পরিবার দীর্ঘ 5 বছর পর বাড়ি ফিরেছেন। অভিযোগ, ভোটের পর তাঁকে ও তাঁর পরিবারকে মারধর করা হয়। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের মোড়ে বাড়ির সামনে তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতদিন তারা বাড়ি ফিরতে পারেননি বলে জানিয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামীকাল পর্যন্ত রাজ্যের বহু জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ 50-60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। আগামী দুদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। গোয়ার মারগাঁওয়ে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। 54 মিনিটে জেমি ম্যাকলারেনের দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 67 মিনিটে এফসি গোয়ার রনি উইলসনের গোলে সমতা ফেরায়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তারকেশ্বর আরামবাগ সেকশনে মায়াপুর ও আরামবাগ স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়েতে গ্রিডার অপসারণের কাজের জন্য আজ রাত 11:15 থেকে আগামীকাল সকাল 6:25 পর্যন্ত মোট 430 মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এ কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। গান, কবিতা, কথায় রাজ্যজুড়ে আজ রবি স্মরণ। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খেলার খবর 8:10।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নানা রঙের গান, শিল্পী মান্না দে।

নমস্কার, স্পোর্টস এক্সট্রা টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ঘ্য সর্দার। এক্সট্রা টাইম মানেই সপ্তাহের গুরুত্বপূর্ণ খেলার খবর, তাই শুনে নেওয়া যাক এই সপ্তাহের বিশেষ বিশেষ খেলার খবরগুলো।

প্রথমেই আইপিএল এর খবর, যেখানে গতকাল ধরলে পরপর চার ম্যাচ জয় কলকাতা নাইট রাইডার্সের। যে কেকেআর আদৌ একটা ম্যাচও জিততে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল, তারাই এখন বেশ ভালোভাবেই প্লে অফে দৌড়ে চলে এসেছে। অন্যদিকে এই সপ্তাহে হারের হ্যাট্রিক শ্রেয়াসদের, পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে হায়দ্রাবাদ। এছাড়া পরপর দু ম্যাচ হার বেঙ্গালুরুর, বৃহস্পতিবার যেখানে জিতলেই আইপিএল এর শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ছিল, সেখানে লখনউ এর কাছে হেরে গেল তারা। জিতে ঋষভ পন্তের দল খাতায় কলমে বাঁচিয়ে রাখল প্লে অফ খেলার আশা। এছাড়া এই সপ্তাহে আইপিএল এর প্লে অফ সূচি বিসিসিআই তরফ থেকে জানানো হয়েছে, সেটা জানাবো বিস্তারিত খবরে। এবার দেব ফুটবলের খবর। মঙ্গলবার পিছিয়ে পড়েও মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের, আইএসএল এর শীর্ষে লাল হলুদ। দেব বিশ্ব ফুটবলের খবর। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দ্বিতীয় পর্বে আথলেটিকো দিয়ে মাদ্রিদকে 1-0 হারিয়ে দিয়েছে আর্সেনাল। দুই পর্ব মিলিয়ে তারা জিতেছে 2-1 ব্যবধানে, সেই সঙ্গে একটি নজিরও গড়ে ফেলেছে মিকেল আর্তেতার দল, সেটি কি জানাবো বিস্তারিত খবরে। আজ হেডলাইন্স শেষ করব শুটিং এর খবর দিয়ে, যেখানে জাতীয় রেকর্ড গড়ে সোনা আদ্রিয়ানের, ছাপিয়ে গেলেন বিশ্ব রেকর্ডের স্কোরও। গত জানুয়ারিতে জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে 50 মিটার থ্রি পজিশন ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছিলেন আদ্রিয়ান কর্মকার। এবার যাব বিস্তারিত খবরে। শুরুতেই ক্রিকেট। আইপিএল এর শুরুতে প্রথম কয়েকটি ম্যাচের পর যে দল আদৌ একটা ম্যাচ জিততে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল, তারাই এখন প্রবলভাবে প্লে অফে দৌড়ে চলে এসেছে। আজিঙ্কে রাহানের দল জিতেই চলেছে একের পর এক ম্যাচ। শুক্রবার ঘরের মাঠে তারা দিল্লিকে হারিয়ে দিল 8 উইকেটে। প্রথম ব্যাট করে 142 রান তুলেছিল দিল্লি 8 উইকেট হারিয়ে। জবাবে ফিন অ্যালানের 17 রানের সৌজন্যে 2 উইকেট হারিয়ে এবং 34 বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল কলকাতা। এর থেকে বোঝাই যাচ্ছে গোটা ম্যাচে কতটা দাপট দেখিয়েছে তারা। ঘরের মাঠে সুবিধা তুলতে আরও একবার ব্যর্থ দিল্লি। চলতি মরশুমে তারা কোটলায় 6টি ম্যাচের মধ্যে 5টিতেই হারল। নিজেদের পছন্দের পিচে খেলেও কলকাতাকে হারাতে ব্যর্থ অক্ষর প্যাটেলের দল। টসে জিতে আজিঙ্কে রাহানে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন এদিন। তবে দিল্লির ব্যাটারদের আরও একটু লড়াই করার মানসিকতা থাকা দরকার ছিল। প্রথমেই বলতে হবে ফিন অ্যালানের কথা। মরশুমের প্রথম দিকে রান পাচ্ছিলেন না তিনি, কিন্তু দ্বিতীয় সুযোগ আর হাতছাড়া করলেন না এই কিউই ব্যাটার। আগের ম্যাচে 29 রান করেছিলেন, এই ম্যাচে একেবারে 17 রান। এই ধরনের পিচে কিভাবে ব্যাট করতে হয় সেটা দেখিয়ে দিয়েছেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছেন দিল্লির বোলারদের উপর। শেষ দিকে তখন জয়ের জন্য 2 রান দরকার ছিল, তখন অ্যালানকে 17 রান করতে হলে 6 মারতে হতো। মুকেশ কুমারের বলে ঠিক সেটাই করলেন তিনি। অ্যালানের 47 বলে 100 রানের ইনিংসে রয়েছে 5টি 4 এবং 10টি 6। ম্যাচের আগে পিচ দেখে বোঝা গিয়েছিল পাটা, অর্থাৎ বোলারদের বদ্ধভূমি। পিচ রিপোর্টে জানা গেল এই পিচেই পাঞ্জাবের বিরুদ্ধে 264 রান তুলেছিল দিল্লি, যে ম্যাচটি তারপরেও দিল্লি হেরে গেছিল। সেখানে টসে জিতে রাহানে আগে বোলিং নেওয়ায় অনেকেই অবাক হয়েছিল। এরকম সমতল পিচে যে কোনো অধিনায়কই রানের পাহাড় গড়তে চাইবেন, কিন্তু রাহানের এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল সেটা বোঝা গিয়েছে ম্যাচের পরে। দিল্লি যেখানে রান তুলতে হিমশিম খেয়েছে, সেখানেই কেকেআরের ব্যাটাররা কার্যত অনায়াসেই রান তুলে ফেলেছেন। প্রথম বলে 4 মেরে শুরুটা ভালোই করেছিলেন নিশাঙ্কা। শুরুতে এই খেলোয়াড় কেকেআরের বোলারদের বেশ চাপেই রেখেছিলেন, কিন্তু অর্ধশতরান করেই অনুকূল রায়কে এগিয়ে এসে মারতে গিয়েই তার বড় ভুল হলো, আউট তো হলেনই, দিল্লির ব্যাটিংয়ের একটা স্তম্ভ পড়ে গেল। এমনিতে দিল্লির ব্যাটারদের শট নির্বাচন প্রশ্নের মুখে আগেই পড়েছে, মরণমোচন ম্যাচেও তারা যে এইসব শট খেলছেন তাতে দায়িত্ব জ্ঞানহীনতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা গেছে। একটা সময় 89 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল এবং আশুতোষ শর্মা।
দুজনে 39 রানে জুটি গড়লেও তা আদৌ দলের কোনো উপকারে আসেনি, কারণ 46 বল তারা নিয়েছিলেন এই জুটি গড়তে। একটা সময় টানা 38 বল কোনো বাউন্ডারি মারেনি দিল্লি, তাতে লাভ হয়ে গেল কলকাতারই। দিল্লির এই স্লথ জুটির কারণে রানও উঠল কম, অক্ষর 22 বলে করলেন মাত্র 11 রান। শেষ দিকে আশুতোষ একটু চালিয়ে খেললেও লাভ হয়নি। শুরুতেই দিল্লির সামনে স্পিনারদের এগিয়ে দিয়েছিলেন রাহানে। অনুকূল প্রথম বলে 4 হজম করেন, কিন্তু ফিরে আসতে সময় নেননি। পিচে স্পিনারদের জন্য বিশেষ কিছু ছিল না, তা সত্ত্বেও কেকেআরের 3 স্পিনার অনুকূল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী মিলিয়ে 12 ওভারে দিলেন মাত্র 76 রান, অর্থাৎ ওভার প্রতি 6 রানের সামান্য বেশি। দিনের শেষে এটাই এগিয়ে রাখল কেকেআরকে, কারণ দিল্লি স্পিনাররা একেবারেই দাগ কাটতে পারেননি। তারা 9 ওভারে দিয়েছেন 102 রান, তার মধ্যে কুলদীপ যাদব একাই 3 ওভারে 41 রান দিয়েছেন এদিন। অন্যদিকে হঠাৎ করে যেন জিততে ভুলে গিয়েছে পাঞ্জাব কিংস, যে দল আইপিএলে নিজেদের প্রথম 7 ম্যাচে একটিও হারেনি, সেই দলই পরপর 3 ম্যাচ হারল। প্রথমে রাজস্থান রয়্যালস, তারপর গুজরাত টাইটান্স ও বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারলেন শ্রেয়স আইয়াররা। হারের হ্যাট্রিক হলো তাদের। পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় সকলের উপরে জায়গা করে নিল প্যাট কামিন্সের হায়দ্রাবাদ। প্রথম ব্যাট করে 235 রান করে হায়দ্রাবাদ, অর্ধশতরান করেন ঈশান কিশান ও হেনরিক ক্লাসেন, ঝোড়ো ইনিংস খেলেন ট্রেভিস হেড, অভিষেক শর্মা ও নীতিশ কুমার রেড্ডি। 236 রান তারা করতে নেমে ভেঙে পড়ে পাঞ্জাবের ব্যাটিং। কুপার কনলি একাই লড়াই করেন, মার্কাস টয়নিস ও সূর্যংস সেরগে তাকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করেন বটে, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। 33 রানে হারে পাঞ্জাব। ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 বিভাগেই হায়দ্রাবাদ টেক্কা দিয়েছে তাদের। টসে হেরে ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা, 2 ব্যাটার মিলিয়ে 32 বল খেলেন, করেন 73 রান, সেখানেই পিছিয়ে পড়ে পাঞ্জাব। নতুন বল হাতে অর্শদীপ ইয়ানসন কোনো উইকেট তুলতে পারেননি। পাঞ্জাবকে প্রথম ধাক্কা দেন লকি ফার্গুসন, 13 বলে 35 রান করে আউট হন অভিষেক, হেড করেন 19 বলে 38 রান, তাকে ফেরান যজুবেন্দ্র চাহাল। উইকেট পড়লেও হায়দ্রাবাদের রান তোলার গতি কিন্তু কমেনি, নেপথ্যে ঈশান ও ক্লাসেন, 32 বলে 55 রান করে অর্শদীপের বলে আউট হন ঈশান, তারপর নীতিশের সঙ্গে জুটি বাঁধেন ক্লাসেন। এই জুটি দলের রান নিয়ে যান 235 পর্যন্ত। ইনিংসের শেষ বলে আউট হন ক্লাসেন, তিনি করেন 43 বলে 69 রান, নীতিশ করেন 13 বলে 29 রান। 20 ওভারে 4 উইকেট হারিয়ে 235 রান করে হায়দ্রাবাদ। পাঞ্জাবের 4 পেসারই এদিন প্রচুর রান দিয়েছেন, অর্শদীপ 43, ফার্গুসন 41, বিজয় কুমার বৈশাখ 54 ও ইয়ানসেন 61 রান দিয়েছেন। একমাত্র ভালো দেখিয়েছে চাহালকে, 4 ওভারে 32 রান দিয়েছেন তিনি। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 265 রান তাড়া করে জিতেছে পাঞ্জাব, ফলে অনেকে ভেবেছিলেন টান টান ম্যাচ হবে, কিন্তু পাওয়ার প্লেতেই খেলা শেষ করে দিলেন হায়দ্রাবাদের বোলাররা। যে 3 ব্যাটার ফর্মে ছিলেন সেই 3 জনই রান পেলেন না, 1 রান করে কামিন্সের বলে আউট প্রিয়াংশ আরিয়া, 3 রান করে নীতিশের বলে আউট হয়ে ফেরেন পপসিমরান, অধিনায়ক শ্রেয়স করেন 5 রান, তাকে ফেরান ঈশান মালিঙ্গা। মাত্র 3.2 ওভারে পাঞ্জাবের 3 ব্যাটার আউট হয়ে যায়, সেখানেই খেলার ফয়সালা হয়ে যায়। কোনলি ভালো খেলছিলেন, তাকে সঙ্গ দেন স্টয়নিস, দুজনে দলের রান তোলার গতি বাড়ান, কিন্তু এত রান তাড়া করতে গেলে ঝুঁকি তো নিতে হবে, আর তাতে উইকেট পড়ার সম্ভাবনা থাকে, আর সেটাই হলো। 14 বলে 28 রান করে আউট হলেন স্টয়নিস, তাকে ফেরালেন শিবম কুমার, কামিন্সের বলে 25 রানের মাথায় আউট হন সূর্যাংশ। রান পাননি শশাঙ্ক সিং, তাকে 4 রানের মাথায় আউট করেন সাকিব হোসেন। পরপর 4 উইকেট পড়ে যায় পাঞ্জাবের, একা লড়ছিলেন কনলি, কিন্তু তার পক্ষে এই ম্যাচ জেতানো সম্ভব ছিল না। শেষ পর্যন্ত 17 রানও করেন তিনি, তিনি ছিলেন বলেই মাত্র 33 রানে হারল পাঞ্জাব। কনলি 59 বলে 107 রানের অপরাজিত ইনিংস খেলেন। বৃহস্পতিবার জিতলেই আইপিএলের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, কিন্তু পচা শামুকে পা কাটল তাদের। একানা স্টেডিয়ামে লখনউয়ের কাছে হেরে গেল তারা।
জিতে ঋষভ পান্তের দল খাতায় কলমে বাঁচিয়ে রাখলো

0: প্লে-অফ খেলার আশা, যদিও তাদের সম্ভাবনা খুবই ক্ষীণ। বৃষ্টির কারণে অন্তত তিনবার ম্যাচ বন্ধ করতে হয়েছে, ওভারও কমে যায় একটি। বৃষ্টি এসে বারবার খেলা থামিয়ে দিলেও মিচেল মার্শের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে পারেনি। বৃষ্টিতে খেলা বন্ধ থাকার সময়ও মার্শকে গ্লাভস প্যাড পরে অপেক্ষা করতে দেখা গিয়েছে। লখনৌকে প্রথম ধাক্কা দেন কৃণাল পাণ্ডিয়া, 24 বলে 17 রান করে ফিরে যান কুলকার্নি। ওপেনিং জুটিতে ওঠে 95 রান, 9টি 4 এবং 9টি 6 মেরে 56 বলে 111 করেন মার্শ। হেজলউডের বলে ফিরে যান তিনি। পন্থ নেমেছিলেন চারে, তাকেও চালিয়ে খেলতে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত 10 বলে 32 রান করে অপরাজিত থাকেন তিনি। প্রথমে ব্যাট করে 19 ওভারে 209 তুলেছিল লখনৌ 3 উইকেট হারিয়ে। জবাবে বেঙ্গালুরু থেমে যায় 203 রান 6 উইকেট হারিয়ে। লখনৌয়ের পিচে 210 রান তাড়া করা বেশ চাপের, কারণ চলতি মরশুমে মন্থর পিচই দেখা গিয়েছে একানায়। বেঙ্গালুরু আরও চাপে পড়ে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে। প্রথম ওভারেই জেকব ভেতেলকে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি, দ্বিতীয় ওভারে বিরাট কোহলিকে বোল্ড করে দেন প্রিন্স যাদব। দলের হাল ধরতে নামেন দেবদত্ত পাড়িকল এবং রজত পাথিদার। আস্কিং রেটের কারণে ধীরে খেলার সুযোগ ছিল না, তাই শুরু থেকেই দুজনে চালিয়ে খেলতে থাকেন, সাফল্যও পান। দুই ক্রিকেটারের দাপটে দিশেহারা হয়ে যান লখনৌয়ের বোলাররা। তারা গড়েন 95 রানের জুটি, কিন্তু পাড়িকলকেও ফিরিয়ে দেন প্রিন্স 34 রানের মাথায়। সেই ওভারেই জিতেশ শর্মাকেও এক রানে ফেরান তিনি। আবারও চাপে পড়ে যায় বেঙ্গালুরু, তবে একটা দিক ধরে রেখে অর্ধশত রান করেন পাটিদার, কিন্তু পরে তিনিও চালাতে গিয়ে আউট হন। 3টি 4 এবং 6টি 6 সাহায্যে 31 বলে 61 করেন তিনি। টিম ডেভিডের সামনেও আগ্রাসী ক্রিকেট খেলা ছাড়া সুযোগ ছিল না, তিনি 4টি 4 এবং 3টি 6 মেরে আউট হন শাহবাজের বলে। বাকিরা চেষ্টা করলেও এদিন কোনোভাবেই জিততে পারেনি বেঙ্গালুরু। বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব একটি বিশেষ প্রতিবেদন। সিএবির অজয় ঘোষ মেমোরিয়াল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। বিএসএ কল্যাণীতে একটি রোমাঞ্চকর ফাইনালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 295 রান তাড়া করে অজয় ঘোষ মেমোরিয়াল টুর্নামেন্ট 2 উইকেটে জিতেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এখন শুনব সিএবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় কি বললেন এই প্রতিযোগিতা নিয়ে।
1: সুন্দর উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে দুই তরফে, এদিকে যেমন রোহিত প্রধান সেঞ্চুরি করেছে, ওদিকে নবনীল সাহা মেনলি বোলার অলরাউন্ডার, সে শেষ সময় দারুণ ব্যাটিং করে ম্যাচটাকে বার করে দেয়। পক্ষান্তরে নবনীলের একটা ক্যাচ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অন্তিম সময় মিস করে, যার ফলে নবনীল এই খেলাটা সিঙ্গেল হ্যান্ডেড পরের দিকে মেরে বার করে দেয়, ওই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে।
2: কিরকম দেখলেন বালুদা আজকে প্রতিভা, কিরকম দেখলেন?
1: ভালো ভালো, এরা সবই কলকাতা মাঠের কোনো না কোনো ক্লাবে খেলে, কেউ ফার্স্ট ডিভিশন কেউ সেকেন্ড ডিভিশন, তারা কলকাতা মাঠের ক্রিকেটেও দাপটের সঙ্গে খেলে। কলেজ ক্রিকেটে আজকে যেটা হলো তুল্যমূল্য লড়াই এবং খুব ভালো পরিবেশে খেলা শুরু এবং শেষ হয়েছে। এরা ভবিষ্যতে বাংলার তারকা হিসেবেই আমি মনে করি। এর মধ্যে কুমোরটুলি ক্লাবে রোহিত প্রধান 100 করেছে, আবার চন্দ্রাস দাস যে অলরেডি রঞ্জি ট্রফি খেলে ফেলেছে, সেও কলকাতা বিশ্ববিদ্যালয় দলের হয়ে খেলেছে। এরকম দুদলেরই অগন্তি প্লেয়ার আছে যারা কলকাতা মাঠের ক্রিকেটে ভালো ক্রিকেট খেলছে, বাচ্চা বাচ্চা ছেলেরা। এরা আগামী দিনে বাংলার নক্ষত্র হবে বলেই আমি মনে করি।
0: রবীন্দ্র ভারতীর কোচ মুকুল রায় আমাদের সাক্ষাৎকারে জানালেন,
3: চ্যাম্পিয়ন হলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে, কারণ আমরা কনজিকিউটিভ পরপর 2 বছর চ্যাম্পিয়ন।
0: টুর্নামেন্টটা কিরকম হলো?
3: টুর্নামেন্ট তো খুবই ভালো হয়েছে, ওভারঅল আমরা খুবই ভালো গেম খেলেছি। আমরা প্রথম ম্যাচে বিশ্বভারতীর এগেনস্টে 45 ওভারে 490 রান করেছিলাম, তারপরে দ্বিতীয় ম্যাচে খড়গপুর আইআইটির এগেনস্টে আমরা 450 করেছিলাম, তৃতীয় ম্যাচে কলকাতা ইউনিভার্সিটির সাথে আমরা 50 ওভারে 334 রান করেছিলাম, সেমিফাইনালে আমরা বর্ধমানের এগেনস্টে 300 রান করেছিলাম, আর ফাইনালে 45 ওভারে 294 রান চেস করে জিতেছি।
2: এটা তো একটা বড় ক্রেডিট অবশ্যই।
3: অবশ্যই আমার টিমের ছেলেদের সম্পূর্ণ ক্রেডিট এইটা, এই পারফরমেন্স করার জন্য। সারা বছর আমরা আমাদের ক্যাম্পাসের মধ্যে প্র্যাকটিসের জায়গা আছে, ওখানে আমরা প্র্যাকটিস করি, এই কারণে আমাদের একটা সংঘবদ্ধ টিম তৈরি হয়। আজকে গত বছর আমরা ইস্ট জোন চ্যাম্পিয়ন হয়েছিলাম ইউনিভার্সিটি, তারপরে রোহিন্টন বরিয়া টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলাম যেটা দিল্লিতে হয়েছিল, এবছর কোয়ার্টার ফাইনাল হেরে গেছি।
2: আপনারা তাহলে প্রতিষ্ঠানটার নাম উজ্জ্বল করছেন সেটা বলাই যায়।
3: হ্যাঁ, আমাদের ক্রিকেট দল, আমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সম্মানকে আরো এগিয়ে নিয়ে যায়।

0: হচ্ছে আর কি, একগুচ্ছ প্রতিভাবান জুনিয়র ছেলেদের পড়াশুনো চালিয়ে খেলার মাঠে 100% দিয়ে সাফল্য আনা, এটাও তো প্লেয়ারদের একটা ক্রেডিট। কোচেদের ভূমিকা এখানে একটা খুবই কম, প্লেয়ারদেরই কৃতিত্বটা সব থেকে বেশি।
1: আপনাদের আগামী লক্ষ্য?
0: আমাদের এখন ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে আমরা টিভির পরিচালনায় টি-20 টুর্নামেন্টের ফাইনালে উঠেছি, এই ফাইনালটা কলকাতা ইউনিভার্সিটির সাথেই খেলা, আবার ফাইনাল খেলাতেও আমাদের জয়ের ধারা অব্যাহত রাখা, এবং আগামী বছর যাতে আমরা অল ইন্ডিয়া টুর্নামেন্টে একটা ভালো রেজাল্ট করতে পারি তার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিতে শুরু করেছি আর কি।
1: সেই প্রস্তুতিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করতে করা যাবে, কিরকম ধরনের প্রস্তুতি?
0: হ্যাঁ, তো আমাদের নিজস্ব ক্যাম্পাসে দুটো প্র্যাকটিস উইকেট আছে, ওখানে আমরা সপ্তাহে 2-3 দিন করে, কখনো সপ্তাহে 4 দিনও আমরা প্র্যাকটিস করি আর কি। প্রো টিমটা
1: দেখতে পারি, ক্রিকেট আর উঠে আসছে না বাংলা প্রতিভাবান। আপনি কি ওভারঅল সিএবি পরিচালনা দেখে ওভারঅল টুর্নামেন্টে কিরকম বাংলার প্রতিভা দেখবে?
0: দেখুন, প্রতিভা আমাদের আছে, প্রতিভার সমস্যা নেই, সাফল্য পাওয়ার জন্য যে প্রতিভা আছে সে সংখ্যাও আছে। আমাদের একটা মূল সমস্যা হচ্ছে প্লেয়ারদের একটা ইকুয়ের প্রবলেম, অ্যাকচুয়ালি খেলবো থেকে আমার সাফল্য আসবে এই একটা দোটা না, একটা ডিটারমিনেশন নেই যে আমি খেলবই। আমার যদি ডিটারমিনেশন ঠিক থাকে তাহলে তো সাকসেস আসাটা ইজি হবে। আমাদের বেঙ্গল ক্রিকেটের সমস্যা হচ্ছে ডিটারমিনেশনের খুব সমস্যা, ফ্যামিলিগত প্রেশার, নিজের কেরিয়ার নিয়ে কি হবে কি হবে না, এভাবে তো সাফল্য আসা মুশকিল। কারণ আমরা আমাদের বেঙ্গলের সারাউন্ডিং এ যে ক্রিকেট খেলি তা বেঙ্গলের সাফল্য, তা সর্বভারতীয় পর্যায়ে গিয়ে আদার স্টেট গুলো যেভাবে ভাবে আর ক্রিকেট তো ক্রিকেট, সেখানে আর কোনো অপশন নেই, সেই সিচুয়েশনটা আমাদের মধ্যে খুব কম আছে।
1: এখান থেকে কি ওভারকাম করা যাবে বলে আপনি বিশ্বাস করেন?
0: ওভারকাম দেখুন, ওভারকাম করাটা আমি বলতে চাইছি যে ইন্ডিভিজুয়ালি ওভারকাম দু একজন তো করেই, অভিষেক পড়েন ও তো এই পরিবেশ থেকে উঠেও আইপিএল এর মঞ্চে গিয়ে খেলাধুলো করছে। ওভারকাম করাটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি হয়তো কিছু দু একজন কখনো কখনো বেরিয়ে আসে, যেরকম ঋদ্ধিমানও বেরিয়ে এসছে, ও তো ও তো বেঙ্গলেরই ছেলে, এই পরিবেশ থেকেও তো ইন্ডিয়াতে খেলেছে। আমি সৌরভ গাঙ্গুলির কথা বলছি না, কারণ তাকে সবাই জানে আর কি, জন্য মানে এও তো বেঙ্গলি ছেলে, বেঙ্গল থেকেই এই পরিবেশ থেকেই বড় হয়েছে। আমি বলতে চাইছি যে আমরা যারা আশা করি যে প্রতি বছর প্রতিনিয়ত 2-3টে করে ছেলে আমাদের জাতীয় দলে নক করবে, আমাদের বাঙালি ছেলে আর দলের বাইরের ছেলে সেখানে সাফল্য নিয়ে যাচ্ছে, তাতে তো আমাদের সেইভাবে কৃতিত্ব আমি দেখতে পাই না। ইউপির ছেলে এখানে এসে খেলে, ইন্ডিয়া খেললে আমার বেঙ্গলের কি আর অ্যাচিভমেন্ট হলো? আমি চাইছি ভূমিপুত্র যারা, তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমরা দেখুন একটা সামাজিক স্তর, পারিবারিক স্তর, প্রাতিষ্ঠানিক স্তর, সমস্ত স্তর মিলেই তো একটা সাফল্য আছে। তো সেইখান থেকে সাফল্যতাটাকে যদি আমাদের অ্যাচিভ করতে হয় তাহলে সবাই সব জায়গাতে আপনাকে সঠিক পরিচর্যা দরকার হয়। আর ফ্যামিলি ইনসিকিউর ভাবে বলে, ক্লাস 9-10 যখন হয়ে যায় যে তুই খেলবি না পড়বি, বাবা একটা দেখে নে আর কতদিন খেলবি। আবার যখন যেখানে খেলতে যাচ্ছে সেখানে অনেক সময় সাফল্য সাথে সাথে এত ডিমোটিভেটেড কথাবার্তা, বিভিন্ন রকমের সাফল্যতার সাথে গিয়েও পরের জায়গাতে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও প্রতিবদ্ধকতা, বা এরকম প্রাতিষ্ঠানিক ভাবে এটা বলা যে তুমি খেলো বাকিটা আমরা দেখে দিচ্ছি, এই সহযোগিতাটা আমাদের এখানে খুবই অভাব। ইন্ডিভিজুয়ালি কেউ সাকসেস হলে তার পিছনে সবাই যাচ্ছে, আরো যে কত ছেলে আছে যাদের পেছনে আগে থাকলে তারা সাকসেস হতে পারতো, সেই জায়গাটাতে আমাদের একটু খামতি আছে। জায়গাগুলো যদি একটু ওভারকাম করা যায় তাহলে আমাদের বেঙ্গল থেকেও প্রচুর ক্রিকেটার আছে যারা আগামী দিনে জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে এসে দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে, সেই প্রতিভা আছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমাদের তো প্রাতিষ্ঠানিক হিসাবে শ্রী মাদার বোর্ড, তো সেখান থেকেও সিকিউর কিছু ব্যাপার আসে না যে তুমি খেলো আমরা আছি, বা তুমি সাফল্য যতটা পাচ্ছে তার সমপরিমাণ আমরা সহযোগিতা করব। আবার কোন একটা ইনস্টিটিউশনে যখন এই যে আমার ইউনিভার্সিটিতে যখন পড়ছি যে টিমটা চ্যাম্পিয়ন হলো, তাহলে প্লেয়ারদেরকে যদি আমরা একটু বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করা যায় আর কি, পড়াশোনার ক্ষেত্রে যে আপনার এখন তো নিয়ম 70% অ্যাটেন্ডেন্স লাগবে, সেই অ্যাটেন্ডেন্সের জন্য সহযোগিতা করা, একটু এদের জন্য এক্সামের সময় অনেক সময় খেলা থাকে সেই সময় একটু সহযোগিতা করা, যে ঠিক আছে এক্সামটা অন্যদিনে তোমাদের নেওয়া যেতে পারে, তাহলে ওর একটা ওয়ে আউট হয় আর। অনেক সময় যে এক্সামও আছে খেলাও আছে, কোনটা চুজ করবে জনমনো হয়ে যায়। তো সব সব ক্ষেত্রে যদি একটা সিস্টেমেটিক্যালি খেলাধুলোকে সহযোগিতা করা যায় তাহলে এদের পক্ষে অনেক সহজ হয়, খেলার মাঠের পরিবেশ গুলোকে যদি ঠিক রাখা যায়।

এতক্ষণ শুনলেন অজয় ঘোষ মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। আবার ফিরব খেলার খবরে। গত বছর যা দেখা গিয়েছিল এবারও তাই হল। আইপিএলের প্রথা ভেঙে এবারও গতবারের জয়ী দলের মাঠে হচ্ছে না ফাইনাল। গতবার বেঙ্গালুরু ট্রফি জিতলেও এবার ফাইনাল হবে আহমেদাবাদে। তার আগের বছর কলকাতা ট্রফি জিতলেও ফাইনাল ইডেনে না হয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এবছরও ফাইনাল আয়োজনের অক্ষমতার যুক্তি দেখিয়ে ম্যাচ চিন্নাস্বামী থেকে সরানো হয়েছে আহমেদাবাদে। এই নিয়ে তিনবার আইপিএলের ফাইনাল আয়োজন করতে চলেছে আহমেদাবাদ। বোর্ড বুধবার একটি বিবৃতিতে প্লে অফের চারটি ম্যাচের সূচি ঘোষণা করেছে। বেঙ্গালুরু কোনো ম্যাচই পায়নি। সাধারণত ফাইনালের পাশাপাশি একটি ম্যাচ পায় গতবারের বিজয়ী দলের মাঠ। এবার সেই নিয়মও মানা হয়নি। বোর্ডের যুক্তি, বেঙ্গালুরুতে ফাইনাল হওয়ার কথা থাকলেও বোর্ডের নির্দেশিকা এবং প্রোটোকল মেনে যে যে জিনিস চাওয়া হয়েছিল তা দিতে তারা অপরাগ, তাই প্লে অফের ম্যাচ অন্যত্র সরানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে পরিচালনাগত এবং যাতায়াতের কিছু সমস্যার কারণে প্লে অফ মাত্র তিনটি মাঠে রাখা হয়েছে। বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী 26 মে প্রথম কোয়ালিফায়ার হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়, এলিমিনেটর 27 মে মোল্লানপুরে, 29 মে সেই মাঠেই দ্বিতীয় কোয়ালিফায়ার হবে, 31 মে ফাইনাল সেটি হবে আহমেদাবাদে। গত বছর ইডেনে ফাইনাল হওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তান যুদ্ধের কারণে সপ্তাহখানেক বন্ধ ছিল আইপিএল। পরে যে পরিবর্তিত সূচি ঘোষণা করা হয় সেখানে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণে ম্যাচ সরানো হয়েছিল। গত বছর বেঙ্গালুরুর ট্রফি জয়ের উৎসবে সামিল হতে গিয়ে চিন্নাস্বামীতে 11 জন সমর্থকের মৃত্যু হয়। তারপর সেই মাঠে এবছর খেলা হবে কিনা তা নিয়েই জল্পনা ছিল। শেষ পর্যন্ত অনেক টালবাহানার পর উদ্বোধনী অনুষ্ঠান হয় চিন্নাস্বামীতে। 5টি ম্যাচও সেখানে খেলে ফেলেছে বেঙ্গালুরু। তারা বাকি 2টি হোম ম্যাচ খেলবে ছত্তিশগড়ের রায়পুরে। এরপর যাব ফুটবলের খবরে। মঙ্গলবার মুম্বাই সিটি এফসিকে 2-1 ব্যবধানে হারিয়ে আইএসএল জয়ের আশা জিয়ে রাখল ইস্টবেঙ্গল। মঙ্গলবার মুম্বাইয়ের মাঠে 0-1 গোলে পিছিয়ে পড়ার পরেও জয় ছিনিয়ে নিল লাল হলুদ ফুটবলাররা। কোচ অস্কার ব্রুজোর দায়িত্ব ছাড়ার ঘোষণা অবশ্য ইস্টবেঙ্গলের পারফরমেন্সে ছাপ ফেলতে পারেনি। অ্যাওয়ে ম্যাচের শুরুতে কিছুটা সাবধানী ছিল ইস্টবেঙ্গল, বরং প্রথম থেকেই আগ্রাসী মনোভাব দেখা গিয়েছে মুম্বাই সিটি এফসির ফুটবলারদের মধ্যে। তার সুফলও তারা পায়, ব্র্যান্ডনের গোলে এগিয়ে যায় মুম্বাই। প্রথমার্ধে বেশ কয়েকটা সহজ সুযোগ পেয়েছিল তারা, যদিও ব্যবধান বাড়াতে পারেনি। 2টি সহজ সুযোগ একাই নষ্ট করেন ছাংতে। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে শুরু করলেও খেলার হ্রাস নিজেদের পায়ে নিয়ে নেন লাল হলুদ ফুটবলাররা। 58 মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে মেগুয়েলকে ফাউল করেন জনি কাউকো। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেননি ইউসেফ এজেজারি। চলতি মরশুমে 10টি গোল করে ফেললেন ইস্টবেঙ্গলের এই স্ট্রাইকার। 13 মিনিট পরেই বাঁ দিকে বক্সের মাথা থেকে নেওয়া দুরন্ত শটে দলকে এগিয়ে দেন নন্দকুমার। এরপর দুদলের ফুটবলাররাই গোলের কয়েকটি সুযোগ নষ্ট করেন। খেলার শেষ দিকে নিকুমের শট বারে না লাগলে ইস্টবেঙ্গলের অবশ্য 3 পয়েন্ট পাওয়া হতো না। এদিনের জয়ের ফলে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুর এফসিও 21 পয়েন্টে রয়েছে, তবে তারা 11টি ম্যাচ খেলেছে। 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহনবাগান। ইস্টবেঙ্গল বাকি সব ম্যাচ জিতলেই প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হবে, কারণ আইএসএল এর ডার্বিও বাকি রয়েছে। সেই ম্যাচ জিতলে মোহনবাগানকেও পিছনে ফেলে দেবে ব্রুজোর দল। এবার যাব বিশ্ব ফুটবলের খবরে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আতলেটিকো মাদ্রিদের। মঙ্গলবার সেমিফাইনালে দ্বিতীয় পর্বে তাদের 1-0 হারিয়ে দিয়েছে আর্সেনাল। 2 পর্ব মিলিয়ে তারা জিতেছে 2-1 ব্যবধানে। সেই সঙ্গে একটি নজিরও করে ফেলেছে মিকেল আর্তেতার দল। সেই নজির আর কোনো দলের নেই। বিশ্বের প্রথম দল হিসেবে একটি চ্যাম্পিয়ন্স লিগে 14 বা তার বেশি ম্যাচ খেলে একটিতেও হারেনি আর্সেনাল। এই নজির কারণেই এবার অপরাজিত থেকে ট্রফি জেতার সুযোগও রয়েছে তাদের। 44 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বুকাও সাকা। তবে প্রথম পর্বের মতো দ্বিতীয়

পর্বেও বিতর্ক তৈরি হলো একাধিক পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে। দুই দলই দাবি করেছে পেনাল্টি থেকে বঞ্চিত হওয়ার। প্রথম ঘটনা 51 মিনিটে জুলিয়ানো সিমিওনেকে বক্সে ফেলে দেওয়া হয়। তিনি গোলে শট মারতে যাবেন এমন মুহূর্তে পেছন থেকে এসে গ্যাব্রিয়েল ফেলে দেন তাকে। তার বাবা তথা অ্যাথলেটিকো কোচ দিয়েগো চেঁচিয়ে জার্মান রেফারি ড্যানিয়েল সিবার্টের দৃষ্টি আকর্ষণ করেন, তবে ভিডিও রিভিউয়ে পেনাল্টি দেওয়া হয়নি। জুলিয়ানো বলেছেন সবটা বেশ দ্রুত ঘটেছে, তবে শটটা মারার মুহূর্তে ও আমাকে ধাক্কা দেয়, তাই ঠিক করে শট নিতে পারিনি। রেফারি কেন ভিডিও দেখার সিদ্ধান্ত নিলেন না বুঝলাম না। এরপর আতোয়া গ্রিজম্যানকেও বক্সে ফেলে দেওয়া হয়, তবে সেটি ফাউল দেওয়ার বদলে রেফারি আগের একটি ঘটনার জন্য অ্যাথলেটিকোর বিপক্ষে ফাউল দেন। যাবো আজকের শেষ খবরে। নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার শুটার আদ্রিয়ান কর্মকার। ভোপালে কুমার সুরেন্দ্র সিং চ্যাম্পিয়নশিপে 50 মিটার থ্রি পজিশন ইভেন্টে কীর্তি গড়েছেন আদ্রিয়ান, ছাপিয়ে গিয়েছেন বিশ্ব রেকর্ডের স্কোরও। গত জানুয়ারিতে জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে বিশ্ব রেকর্ড করেছিলেন আদ্রিয়ান। তার বিশ্ব রেকর্ড 2 সপ্তাহ আগে কায়রোতে আয়োজিত জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভেঙে দেন কাজাখিস্তানের এক শুটার। সে কথা মাথায় রেখেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামে আদ্রিয়ান। বাবা প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলেকে বিশ্ব রেকর্ড হাতছাড়া হওয়ার কথা বলে তাতিয়েছিলেন। আদ্রিয়ানও চ্যালেঞ্জ নেন। এই প্রতিযোগিতার স্কোর বিশ্ব রেকর্ডের স্বীকৃতি না পেলেও চেষ্টার ত্রুটি রাখেননি আদ্রিয়ান। জুনিয়র বিভাগে যোগ্যতা অর্জন পর্বে 360.2 স্কোর করে জাতীয় রেকর্ড গড়ে ফাইনালে ওঠে, যা বর্তমান বিশ্ব রেকর্ডের চেয়ে 4.8 পয়েন্ট বেশি। পরে ফাইনালেও সোনা জিতেছেন আদ্রিয়ান। প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে 50 মিটার থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতেছেন প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করা স্বপ্নিল কুসালে। আদ্রিয়ান তার চেয়েও বেশি স্কোর করেছেন, প্রতিযোগিতা থেকে বাংলাকে এনে দিয়েছেন প্রথম সোনা। এক্সট্রা টাইম আজ এ পর্যন্তই। এক্সট্রা টাইম কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। ফেসবুকে আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে সরাসরি আমাদের মেসেজ করে নিজেদের মতামত জানিয়ে দিতে পারেন। আমি অর্ঘ্য সর্দার আর আপনারা শুনছিলেন স্পোর্টস এক্সট্রা টাইম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন লোকগীতি পরিবেশনায় লুপ্তা রয়।
1: শোন বলি পাগলের খেলা,

লোকগীতি শুনলেন পরিবেশনায় লুপ্তা রায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি। এখন শুনবেন 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়।
1: আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে রবীন্দ্র সৃজন বিশ্বে এমন অনেক মণিমুক্তা ছড়িয়ে আছে যেসব সৃষ্টির প্রেক্ষাপট, অনুষঙ্গ বা ঘটনা প্রবাহ আমাদের বিস্মিত করে, অভিভূত করে। কবি হয়তো তার কোনো ব্যক্তিগত গভীর সংকটের দিনে কিছু লিখছেন, বা কখনো কোনো সৃষ্টিতে তার নেপথ্য অনুসন্ধান করতে গেলে দেখছি যে আন্তর্জাতিক অস্থিরতা তাকে অসুখী করছে। কখনো তিনি মৃত্যুর অভিঘাতে গাইছেন সৃষ্টির জয়গান, আবার কখনো ব্যর্থ দিনের দহন থেকে উঠে আসছে গভীর কোনো প্রশান্তির বাণী। কিন্তু আমরা যখন তার লেখা পড়ছি বা তার গান শুনছি, কখনো আমাদের চোখে বা আমাদের শ্রবণে ধরা পড়ছে না যে ঠিক কী মানসিক পরিস্থিতিতে বা ঠিক কি আবেগের মধ্য দিয়ে তিনি এটি লিখলেন। বরং তার সব লেখাই যেন এক অন্য উত্তরণের কথা বলে, তার সব গানেই যেন একটা অন্য কিছুর প্রকাশ, একটা বৃহত্তর দর্শনের দিকে নিয়ে যায়, এবং এই জায়গাতেই আমরা বাকরুদ্ধ হই। সেসব নিয়েই আমাদের দুই পর্বের এই অনুষ্ঠান। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের অধ্যাপক এবং বিভাগ

0: বিভাগীয় প্রধান হিসেবে অবসর নিয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, তিনি আজ আমাদের মধ্যে। আবার পাশাপাশি আছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা গত পর্বে কবির প্রকৃতি চেতনার কথা বললাম। আসলে কবিকে নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা, সময় বড় কম পড়ে যায়। তবু বিশ্বকবি, তার একটা বিশ্বজনীন ভাবনা তো ছিলই, আন্তর্জাতিক বিভিন্ন ভাবনা, বিভিন্ন সংকট, বিভিন্ন কিছু তাকে ব্যথিত করেছে, যা তাকে সরাসরি কোথাও স্পর্শ করছে না, কোথাও আঘাত করছে না, তা তার প্রতিদিনের যাপনে কোথাও কোনো প্রভাব রাখছে না, তবু আন্তর্জাতিক ক্ষেত্রের সমস্যাগুলো তাকে ব্যথিত করছে, এমন একটু কিছু শুনি না আপনার কাছ থেকে অমর্ত্যবাবু।
1: হ্যাঁ, দেখুন, আমরা খুব সহজে কতকগুলো কবিতাকে অনায়াসে বলি। অনায়াসে বলি মানে আমরা তো সব সময় মনে করি যে একটা কবিতা কবিকে যেমন পরিচিত করে, সেরকম কবির চিন্তা চেতনা, তার যে আন্তর্জাতিকতা, সেগুলোকেও আমরা লক্ষ্য করতে পারি নানান ধরনের প্রয়োজনে, প্রসঙ্গে এবং উপলক্ষে। একটি কবিতার কথা বলবো যে কবিতা আমাদের অত্যন্ত পরিচিত। এই কবিতার মধ্যে আমরা লক্ষ্য করছি, রবীন্দ্রনাথ বলছেন, যারা পীড়িত হচ্ছে মৃত্যুকে বরণ করেই তারা নূতনকে সৃষ্টি করছে, যারা দুঃখ পেল তারাই ধন্য। বলছেন, এই দুঃখবোধের দ্বারা দানবের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করে আমরাও সেই সৃষ্টির পক্ষে কাজ করছি, এর শক্তি যতই ক্ষীণ হোক এও সৃষ্টির কাজ। আমাদের অস্ত্র নেই কিন্তু মন আছে, আমরা লড়াই না করতে পারি কিন্তু এ কথা যদি মনে জাগ্রত রাখি যে অধর্মের দ্বারা আপাতত যতই উন্নতি হোক তার মূলে আছে বিনাশ, যদি এ কথা বিস্তৃত না হই, মানব ইতিহাসের মূলে কল্যাণের শক্তি কাজ করছে, এ কথা মনে রেখে সেই কল্যাণের পক্ষে আমাদের কর্মকে চেষ্টাকে যেন প্রয়োগ করি। আমাদের মেশিন গান নেই কিন্তু আমাদের চিন্তা আছে, তার মূল্য যতটুকুই হোক তাকে আমরা মহতের দিকে প্রয়োগ করব। অর্থাৎ তিনি বলছেন এই কথা, এবং জানেন তো, এটাও একটু বলতে ইচ্ছে হচ্ছে, এর কিছুদিন আগেই চীনকে আক্রমণ করেছে জাপান। 7 ডিসেম্বর এই তারিখে পতন হয়েছে নানকিনের। অল ইন্ডিয়া রেডিও থেকে কবিকণ্ঠে এই কবিতাটি প্রচারিত হয়েছিল। আকাশবাণী এবং বিশ্বভারতীর যৌথভাবে প্রকাশিত যে ফ্যাসেটস অফ জিনিয়াস 1999-এর সেই ক্যাসেট, সেখানেও এই কবিতা কবিকণ্ঠে রয়েছে। যেদিন চৈতন্য মোর মুক্তি পেল লুপ্তি গুহা হতে, নিয়ে এল দুঃসহ বিস্ময় ঝড়ে দারুণ দুর্যোগে, কোন নরকাগ্নি গিরিগহ্বরের তটে তপ্ত ধূমে গর্জি উঠি ফুঁসিছে সে মানুষের তীব্র অপমান। তো এর মধ্যে দিয়ে বলতে চাইছেন, ঠিক এরকমভাবেই তো বলছেন সেই কবিতা, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। অর্থাৎ এই মানবতার জয় গান গাওয়া, রবীন্দ্রনাথের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রবীন্দ্রনাথ মানুষের ধর্ম আর মানব ধর্ম কিন্তু এক নয়, মানুষের ধর্ম মানুষ হয়ে ওঠায়। আর এই মানুষের সঙ্গে যখন শিল্পিত জীবনের যাপন জড়িয়ে যায় তখন সেটি নান্দনিকতার যোগে মানব ধর্মে উত্তীর্ণ হয়, তখন স্নেহ শুধু স্নেহ থাকে না প্রেম হয়ে যায়, ভক্তি শুধু ভক্তি থাকে না পূজা হয়ে যায়, ধুলি মাটি তখন ধরিত্রী হয়ে যায়। ঠিক দেখুন, ওই সৃষ্টির আদি মুহূর্ত থেকে যে কথা আমরা প্রথম যুগের উদয় দিগঙ্গনেতে পেয়েছিলাম, এই মরুবিজয়ের কেতন উড়াওয়ে তাই পেলাম, উদার প্রাণ ধুলিরে ধন্য কর। এই জন্যে রবীন্দ্রনাথ বলবেন, একদিকে তিনি মহামানবের আকাঙ্ক্ষা করবেন, আরেকদিকে তিনি বলবেন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি, সেজন্যই তিনি তার আত্মপরিচয়ে বলতে চাইবেন, মোর নাম এই বলে খ্যাত হোক

আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। 1941 রবীন্দ্রনাথের শেষ জন্মদিন। কিছুটা অসুস্থ, উপাসনা গৃহে যেতে পারলেন না। উদয়নবাড়ির গৃহে লেখা পাঠ করলেন ক্ষিতিমোহন সেন, সভ্যতার সংকট। এবং রবীন্দ্রনাথ আশা করলেন পশ্চিম দিগন্তের যে সূর্য, সে অস্ত যাবার সঙ্গে সঙ্গে আমাদের প্রাচ্যে পূর্ব দিগন্তে নতুন সূর্যোদয় হবে। রবীন্দ্রনাথের কবিতায় আমরা পেলাম, রাত্রি হল ভোর, আজিমোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। দিগন্তে আরক্ত কবি অরণ্যের ম্লান ছায়া, বাজে যেন বিষণ্ন ভৈরবী, শাল তাল শিরিষের মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভঙ্গ করে, রক্তপথ শুষ্ক মাঠে যেন তিলকের রেখা সন্ন্যাসীর উদার ললাটে, এই দিন বৎসরে বৎসরে নানা বেশে ফিরে আসে ধরণীর পরে, আতাম্র আম্রের বনে ক্ষণেক ক্ষণে সাড়া দিয়ে, তরুণ তালের গুচ্ছে নাড়া দিয়ে, মধ্য দিনে অকস্মাৎ শুষ্ক পত্রের তাড়া দিয়ে, কখনো বা আপনারে ছাড়া দিয়ে কালবৈশাখীর মত্ত মেঘে, বন্ধহীন বেগে আসে সে একান্তে আসে মোর পাশে, পীত উত্তরীয় তলে লয়ে মোর প্রাণদেবতার স্বহস্তে সজ্জিত উপহার। এই বলতে বলতে একটা সময় গিয়ে বলছেন, হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ, আচ্ছন্ন করে তারে আজি শীর্ণ নিমেষের মতো ধূলিকীর্ণ জীর্ণ পত্র রাজি, মনে রেখো হে নবীন তোমার প্রথম জন্মদিন ক্ষয়হীন। রবীন্দ্রনাথের শেষ জন্মদিনে রবীন্দ্রনাথ প্রথম জন্মদিনের ক্ষয়হীনতার কথা বলছেন। ওই সেই যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পায় শেষে, আর মানব জীবনের চরম মুহূর্তে দাঁড়িয়ে পরমতম মহামানবকে আকাঙ্ক্ষা করছেন সেই গানে, ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত্য ধুলির খাসে খাসে।

এই যে অমর্ত্যবাবুর কথায় আমরা হে নূতন গানটির প্রসঙ্গ পেলাম, সত্যি এটি 1941 সালেই এই গানটির নির্মাণ হয়েছিল। নির্মাণ আমি খুব সচেতনভাবেই বলছি, কারণ এই গানটি 1941 সালে নির্মাণ হলো এ কারণেই যে এর 18 বছর আগে আমরা এই গানটিকে কবিতা হিসেবে পেয়েছি এবং 18 বছর ধরে প্রতিটি জন্মোৎসবে এটি আবৃত্তি হতো জন্মদিনের কবিতা হিসেবে। 18 বছর পর আসলে কবির কাছে অনুরোধ করেছিলেন যে আপনি জন্মদিন প্রসঙ্গে কবি

0: কবিতা লিখেছেন, জন্মদিন প্রসঙ্গে আপনি অনেক বক্তৃতা দিয়েছেন, আপনার লিখিত কিছু আমরা পাচ্ছি, কিন্তু আপনার কাছ থেকে আমরা জন্মদিন উপলক্ষে কোনো গান পেলাম না। একটা গান চাই, যে গান আমরা আবাসিকরা গাইব, আপনার যারা অনুরাগী আছেন তারা আমরা গাইব, একটা গান আপনি আমাদের জন্য দিন। তখন কবি এই 25শে বৈশাখের জন্য এই গানটিকে সুর দিলেন, নির্মাণ করলেন, এবং এটি হয়ে গেল কবির শেষতম জন্মদিনের গান এবং বোধহয় মানে শ্রেষ্ঠতম জন্মদিনের উপহার ছিল এটি আমাদের জন্য।
1: ওই মহামানব প্রসঙ্গটা এসেছে রবীন্দ্রনাথের আরেকটা গান, জয় হোক জয় হোক নব অরুণোদয়। এই যে প্রত্যেকটা গান এবং রবীন্দ্রনাথের সঙ্গে রাগরাগিণী যে সম্পর্ক এবং ভৈরবী রাগের যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে।
0: অগ্নিবোধা, আপনি যেমন বলছিলেন যে কবির প্রিয়তম রাগ ভৈরবী, সেই ভৈরবীতেই তিনি নিবদ্ধ করলেন এই গানটিকে।
1: গান আমার মাথার মধ্যে হুহু করে চলে আসছে। রবীন্দ্রনাথ ভৈরবীকে বলেছেন যে সঙ্গবিহীন অসীমের চির বিরহ বেদনা। আবার দেখো এই ভৈরবীতে শেষ দুটো গান বেঁধেছেন এবং ভৈরবীতে আমরা পাচ্ছি সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, ভৈরবীতেই পাচ্ছি দয়া দিয়ে হবে গোমর জীবন ধুতে। এবং রবীন্দ্রনাথ যখন চির বিরহ বেদনার কথা বলছেন, তেমনি আমরা গোড়ায় আলোচনা করেছিলাম মনে পড়ছে যে বহু জনতার মাঝে অপূর্ব একা, সেই অপূর্ব একা থেকে যে সৌন্দর্য তিনি ভৈরবীর মাধ্যমে প্রত্যক্ষ করেছিলেন সেটাও এই গানটার মধ্যে উঠে এসেছেন। আমি জাস্ট একটু গুনগুন করে গেয়ে দিচ্ছি।

ও যখন গোড়াতেই সুখ দুঃখ দুঃখ প্রসঙ্গ নিয়ে বলেছিল, তখন আমার মনে পড়ে যাচ্ছিল যে রবীন্দ্রনাথ ওরে ভাই মিথ্যা ভেবো না গানে বলছেন যে দুঃখ আছে দুঃখ পেতেই হবে, যত দূরে যাবার আছে সে তো যেতেই হবে। সেখানে একটা কথা বলেছিলেন যে পড়ব না রে ধুলায় লুটে, যাবে না রে বাঁধন টুটে, যেতে দেব না, মাথা যাতে নত হবে এমন বোঝা মাথায় নেব না। এইবার যখন অন্য প্রসঙ্গে চলে আসছি, তখন গিয়ে আমার মনে হচ্ছে একটা গান না গাইলেই নয়, এটা শঙ্খ ঘোষের বই থেকে একটা রেফারেন্স আমি পেয়েছিলাম যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ রয়েছেন, পাশে ঘরে অন্য একজন রয়েছেন, সারাত্রি ধরে উনি ঘুমোচ্ছেন না, শরীরের মধ্যে একটা কোথাও অস্বস্তি, উনি অন্ধজনে দেহ আলো গুনগুন গুনগুন করে গেয়ে যাচ্ছেন। পরে উনি বলেছিলেন যে এটা আমার শরীরের একটা যন্ত্রণা বা কিছু, মনের কিছু নেই। পরের দিন সকালবেলা উনি সবাইকে ডেকে পাঠালেন, জিজ্ঞেস করলেন যে আমার এই গানটা তোদের মনে আছে? তখন অনেকে বললো মনে নেই, তখন গানগুলোকে নিয়ে আয়। এবার সেই গানটা উনি মিলে সবাইকে মিলে গাইতে বললেন, এবং এই গান আমার কাছে এমন একটা মন্ত্র গান আমাদের সবার কাছে।

সত্যি সংকটের দিনে উত্তরণের কথা তার মতন করে আর কে বলেছেন আমাদের, কিন্তু আমরা একটু গভীর কথায় রয়েছে। আমি একটু বিষয়টাকে হালকা করি, যিনি গড়তে পারেন তিনি তো ভাঙতেও পারেন, ভাঙতে পারেন বলতে নিজেকে ভাঙা, তবেই তো নতুন করে গড়ে তোলা সম্ভব। কবি একটা সময় পর্যন্ত একটু দীর্ঘ বা অন্তত একটা মানানসই মাপের কবিতা লিখতে, তিনি ছন্দবদ্ধ লেখা লিখতে

0: অভ্যস্ত ছিলেন, কিন্তু যখন তিনি চীন জাপানে গেলেন তার অভ্যেস হলো ওই যে আমরা হাইকু জানি ওই রকম ছোট ছোট করে লিখতে। সেই প্রসঙ্গে তিনি একটা জায়গায় লিখেছেন, আমি একটু শোনাই।
1: নিশ্চয়ই।
0: যখন চীনে জাপানে গিয়েছিলাম প্রায় প্রতিদিনই স্বাক্ষর লিপির দাবি মেটাতে হতো, অর্থাৎ অটোগ্রাফের কথা বলছেন। কাগজে, রেশমের কাপড়ে, পাখায় অনেক লিখতে হয়েছে। সেখানে তারা আমার বাংলা লেখাই চেয়েছিল, কারণ বাংলাতে একদিকে আমার, আবার একদিকে সমস্ত বাঙালি জাতিরই স্বাক্ষর। এমনি করে যখন তখন পথে ঘাটে যেখানে সেখানে দু চার লাইন কবিতা লেখা আমার অভ্যাস হয়ে গিয়েছিল। এই লেখাতে আমি আনন্দও পেতুম। দু চারটে বাক্যের মধ্যে এক একটি ভাবকে নিবিষ্ট করে দিয়ে তার যে একটি বাহুল্য বর্জিত রূপ প্রকাশ পেত, তা আমার কাছে বড় লেখার চেয়ে অনেক সময় আরো বেশি আদর পেয়েছে। আমার নিজের বিশ্বাস, বড় বড় কবিতা পড়া আমাদের অভ্যাস বলেই কবিতার আয়তন কম হলে তাকে কবিতা বলে উপলব্ধি করতে আমাদের বাধে। অতিভোজনে যারা অভ্যস্ত, জঠরের সমস্ত জায়গাটা বোঝাই না হলে আহারের আনন্দ তাদের অসম্পূর্ণ থাকে। আহার যে শ্রেষ্ঠতা, তাদের কাছে খাটো হয়ে যায় আহারের পরিমাণ পরিমিত হওয়াতেই। আমাদের দেশে পাঠকদের মধ্যে আয়তনের উপাসক অনেক আছেন। সাহিত্য সম্বন্ধেও তারা বলে নাল পেয়ে সুখমস্তি, নাট্য সম্বন্ধেও তারা রাত্রি তিনটে পর্যন্ত অভিনয় দেখার দ্বারা টিকিট কেনার সার্থকতা বিচার করে। জাপানে ছোট কাব্যের অমর্যাদা একেবারেই নেই। ছোটর মধ্যে বড়কে দেখতে পাওয়ার সাধনা তাদের, কেননা তারা জাত আর্টিস্ট। সৌন্দর্য বস্তুকে তারা গজের মাপে বা শেরের ওজনে হিসাব করার কথা মনেই করতে পারে না। সেই জন্য জাপানে যখন আমার কাছে কেউ কবিতা দাবি করেছে, দুটি চারটি লাইন লিখে দিতে আমি কুণ্ঠিত হইনি। তার কিছুকাল পূর্বেই আমি যখন বাংলাদেশে গীতাঞ্জলি প্রভৃতি গান লিখছিলুম, তখন আমার অনেক পাঠকই লাইন গণনা করে আমার শক্তির কার্পণ্যে হতাশ হয়েছিলেন। এখনও সে দলের লোকের অভাব নেই। এরকম ছোট ছোট লেখায় একবার আমার কলম যখন রস পেতে লাগল, তখন আমি অনুরোধ নিরপেক্ষ হয়েও খাতা টেনে নিয়ে আপন মনে যা তা লিখেছি। আসলে কবির এই যে চীন জাপানে গিয়ে এই যে ছোট ছোট লেখা, অটোগ্রাফ দেওয়ার জন্য দু লাইনের দুই পংক্তি তিন পংক্তির তিনি কবিতা লিখে তারপরে অটোগ্রাফ দিচ্ছেন, এই যে অটোগ্রাফ তিনি দিচ্ছেন দু এক লাইনের মধ্যে লিখছেন, সেটা তার ভালো লাগছে। এবং এইগুলোকে সংকলন হলো কোথায়? লেখন। যখন লেখন সম্পর্কে আগে জানিনি এবং এই এইটা যখন পড়লাম, এটা যখন জানলাম, তখন সত্যি কৌতূহল হয়েছিল। আমার মতন নিশ্চয়ই এই মুহূর্তে যারা আছেন রেডিওর ওপারে তাদেরও কারুর কারুর কৌতূহল হবে, বা এই মধ্যবর্তী সময় কোনো পাঠক তারও মনে হয়েছে আচ্ছা লেখন তাহলে এই জিনিসটা একটু রচনা বলি খুলে দেখে নি। লেখনের যে ছোট ছোট আমরা কবিতাগুলো দেখি সেগুলো আসলে কবি অটোগ্রাফ দিতে গিয়ে কোথাও কোথাও কাউকে কাউকে এক দু লাইনে লিখে দিয়েছিলেন।
1: শুধু তাই নয়, এই যে লেখন, উৎসর্গের কিছু কবিতা এবং স্ফুলিঙ্গের কবিতা, এগুলো অত্যন্ত ছোট কবিতা।
0: এই যে স্ফুলিঙ্গর কথা বললেন, স্ফুলিঙ্গ কিন্তু 1352 সালের 25শে বৈশাখ কবির জন্মদিনে প্রকাশিত হয়েছিল, এবং এর যে পুনর্মুদ্রণ তাও হয়েছিল আরেকটি 25শে বৈশাখ 1356 সালে, 4 বছর পর।
1: হ্যাঁ, প্রধানত বিশ্বভারতীর যে গ্রন্থন বিভাগ বা গ্রন্থালয় তখন ছিল, সেটা আসলেই ওই 25শে বৈশাখ আর 7ই পৌষ এই দুটো উপলক্ষ করে গ্রন্থগুলোকে প্রকাশ করতেন তারা।
0: আচ্ছা।
1: আর এই কবিতার যে অটোগ্রাফের কথা হচ্ছিল, শুধু অটোগ্রাফ বলে নয়, খেয়াল করলে আমরা দেখব যে রবীন্দ্রনাথের নানান বই আমরা যখন কাউকে কোনো মঙ্গলানুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে গিফট করেছি, উপহার দিয়েছি, তখন আমরা রবীন্দ্রনাথের এই ধরনের কবিতার পংক্তি দিয়ে আমরা সেই উপহার দিতে চেয়েছি।
0: হ্যাঁ।
1: আর আরেকটা ঘটনা আমার এই অটোগ্রাফ প্রসঙ্গে মনে পড়ছে, এই যে সত্যজিৎ রায় এলেন শান্তিনিকেতনে, সময়টা 1336, অর্থাৎ পৌষ মাস, 6ই পৌষ খাতা দিয়ে এলেন, 7ই পৌষ সেই খাতা ফেরত পাওয়া গেল, এবং সেই খাতায় একটি কবিতা লেখা, ওরকম ছোট কবিতা। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, এই বিন্দুতে সিন্ধুর স্বাদ, এটা পাবার উপায় রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের গান। ফলে সেদিক থেকে কিছু তো বলতেই হবে।
2: আমি একটা ছোট্ট কথা এই প্রসঙ্গে বলবো যে একটা আমাদের ছোট কবিতা বা অনুকবিতা যেমন আমরা পাচ্ছি, তেমনিভাবে অনেক গান রয়েছে যে গানের মধ্যে শুধু স্থায়ী অন্তরা রয়েছে, আবার দু লাইনের গানও রয়েছে। একটি গানের কথা আমি বলছি, ভব কোলাহল ছাড়ি, এই গানটার দু লাইনের মধ্যে তার ব্যাপ্তিটা বিরাট, মানেটা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আমার ক্লাসে আমি যতবারই গানটা শেখানো শুরু করেছি, ফার্স্ট লাইনটা কিছুটা শেখানোর পর ছেলেমেয়েরা বলছে আর শিখবো না, এটা বছর চার পাঁচের ঘটনা টানা। এইটা হচ্ছে মজার ব্যাপার, অর্থাৎ গানটার মধ্যে দিয়ে যে চিত্রটা আমরা পাচ্ছি, যে ভব কোলাহল ছাড়িয়ে আমরা যেখানে পৌঁছেছি, সেই সমগ্র বিশ্ব প্রকৃতিটাকে আমরা কীভাবে দেখতে পাচ্ছি, জগৎটাকে কীভাবে দেখতে পাচ্ছি, কীভাবে অনুভব করতে পাচ্ছি। এরকম অজস্র গান রয়েছে, হৃদি মন্দির দ্বারে সুমঙ্গল শঙ্খ বাজে, অমৃতের সাগরে যাবো আমি যাবো রে, ইত্যাদি ইত্যাদি অজস্র গানের কথা বলা যায়।
0: কিন্তু অগ্নিভূত, আমার একটু শুনতে ইচ্ছে করছে যে ঠিক কোন পর্যন্ত এসে ছাত্রছাত্রীরা বলছেন যে না আর শিখবো না, যেই পর্যন্ত শিখেছে সেটুকু?
2: এই তো আমার পরীক্ষা নেওয়া হয়ে যাচ্ছে, আমি পরীক্ষাটা দেবো না।
0: বেশ, এই যে আমাদের, আমরা এক্ষুনি একটু আগেই অমর্ত্যবাবু বলছিলেন যে বিভিন্ন কারণে তো গান লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, তেমনি একটি যে আশীর্বাণী হিসেবেও রবীন্দ্রনাথ লিখেছেন, তেমনি একটি উদাহরণ হচ্ছে সত্যেন্দ্রনাথের পরে আইসিএস হয়েছিলেন বিহারীলাল গুপ্ত। এই বিহারীলাল গুপ্ত, এদের সঙ্গে ঠাকুর পরিবার বা রবীন্দ্রনাথের খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। বিহারীলাল গুপ্ত তখন কটকে জেলা জজ এবং রবীন্দ্রনাথ জমিদারি সংক্রান্ত কাজে গিয়ে এদের আতিথ্য গ্রহণ করেছিলেন। সময়টা 1893 সাল। আর বিহারীলাল গুপ্তর স্ত্রী সৌদামিনী গুপ্ত, স্নেহলতার সঙ্গে এদের যে মেয়ে স্নেহলতা, তাদের সঙ্গে কুমুদনাথ সেনের বিয়ে হয়েছিল 1889 সালের 2 মে। এদের বিয়েতে আশীর্বাণী স্বরূপ রবীন্দ্রনাথ একটি গান লিখে পাঠিয়ে দিয়েছিলেন, এবং যখন গান লিখেছিলেন তখন কিন্তু রবীন্দ্রনাথ মহারাষ্ট্রের কিরকিতে অবস্থান করছেন, সেখান থেকে আশীর্বাণী হিসেবে এই গানটি লিখেছিলেন। এবং রবীন্দ্রনাথ সরলা দেবীকে গানটিতে সুর দিতে বলেছিলেন, সরলা দেবী বিবাহ সভায় সেই গানটি পরিবেশন করেছিলেন। তাহলে এই গানেই আমরা আজকে শেষ করি আজকের অনুষ্ঠান।
2: শেষ হয়েও হইল না শেষ, তাই তো? কিন্তু এই পার্টিকুলার গানটি প্রসঙ্গে বলি, ব্রাহ্ম সমাজে বিবাহের অনুষ্ঠানে এই গান গাওয়া হয়, এবং মনে হবে গানটা শুনলে যে বিবাহের পরে যখন কন্যা শ্বশুরবাড়িতে যাবে বলে দুজনে জামাতা এবং কন্যা আশীর্বাদ চাইছে, তখন সেই আশীর্বাদই হিসেবেই যেন গানটা গাওয়া হচ্ছে।

শুনলেন 25শে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তোমারই হোক জয়ের দ্বিতীয় তথা শেষ পর্ব। আলাপচারিতায় ছিলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায় ও অমর্ত মুখোপাধ্যায়। সঞ্চালনায় সুতপা চট্টোপাধ্যায়। নিবেদনে বাংলা কথিকা বিভাগ, আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা। আগামী 2-3 ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে 40-50 কিলোমিটার ঘন্টায় দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ মাঝারি বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা।

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন নজরুল গীতি শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে আধুনিক গান, শিল্পী অখিল বন্ধু ঘোষ।

আধুনিক গানের অনুষ্ঠানে পরের গানটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, শিল্পী বাসবী নন্দী।

পরের গানটি অসমাপ্ত ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। মাফ করবেন, ছবির নাম লুকোচুরি, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

পরের গানটি অন্তরের ভালোবাসা ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। জানিয়ে দেব, 10 মে 2026 রবিবারের সারাদিনের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত এই অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, নারকেল চাষে ভারত সরকারের প্রকল্প, এ বিষয়ে বলবেন ডক্টর অমিয় দেবনাথ। 6:40 আপনার স্বাস্থ্য, হোমোস্ট্যাসিস এবং থ্রম্বোসিস সম্পর্কে বলবেন ডাক্তার তুফান কান্তি দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী নাগের কণ্ঠে। 8টায় বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুটি সোনামুটি শুনবেন চতুর্থ পর্ব। অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পূর্বা সরকার পুততুণ্ড। 9টায় গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ্তা ভাদুরী। 11টায় যুববাণীর অনুষ্ঠানে একুশে সাহিত্য উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় এবং অর্পণ চিন্না। 12টায় সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্রসঙ্গীতের পরিচালনায় প্রমিতা মল্লিক। 12:15 আধুনিক গান। 12:35 গল্প দাদুর আসর, উপস্থাপনায় থাকবেন শান্তম চক্রবর্তী। 1:50 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান, দুটোয় অনুরোধের আসর। 2:30 নাটক রথের রশি, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, পরিবেশনায় রূপকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 5:30 যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে উপস্থাপনায় সুপ্রীতি আদক। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুখী মান্ডি ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 আঞ্জুমিয়া আকরা। 6:40 যাত্রা অনুষ্ঠান রানী রাসমণি, রচনা তাপস রায়চৌধুরী, পরিবেশনায় শিবপুর প্রফুল্ল তীর্থ। 7:30 সমীক্ষা, রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান।

রবীন্দ্রসঙ্গীত, সুরের গুরু। নটায় শিক্ষাঙ্গন থেকে রানাঘাট ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সুইটি প্রামাণিকের রেকর্ড করে আনা অনুষ্ঠান। 9:30 নজরুলগীতি, 9:45 আধুনিক গান, 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান, 11:00 দোতারা, 11:10 বাংলা আধুনিক ও বাংলা ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল বকুল চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 6:25 রবীন্দ্রসঙ্গীত, 6:35 রামচরিত মানুষ শুনবেন 106তম পর্ব, 6:45 ভক্তিগীতি, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় থাকবেন বীতশোক চক্রবর্তী, 8:30 বাংলায় হিন্দি শিক্ষা সন্ধি, 9:00 নজরুলগীতি, 9:20 আধুনিক গান, 9:40 রাজধারা, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগানের আসর, 11:00 পোস্টবক্স নম্বর 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীত এর অনুষ্ঠানে কলিং অল চিলড্রেন্স, উপস্থাপনায় বিনীতা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান বিনীতা ঘোষের উপস্থাপনায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পূর্বা সরকার পুততুণ্ড। গীত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত, 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীত এর অনুষ্ঠান রাজীব বসাকের উপস্থাপনায়, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুলগীতি, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে ইংরেজি ভাষার অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উইথ আ সং, উপস্থাপনায় থাকবেন রাজীব বসাক, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 10ই মে রবিবারের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33° ও 23° সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.1° কম। সর্বনিম্ন তাপমাত্রা 23.6° সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.2° কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 91%, সর্বনিম্ন 55%। সাড়ে 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।